0: এখন তর্জমা পাঠ করছেন মীর আশফাক হোসাইন। তিলাওয়াতকৃত সূরা ইউসুফের 82-84 আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আর আপনি জিজ্ঞেস করুন ওই জনপদের বাসিন্দাদেরকে যেখানে আমরা ছিলাম, আর ওই কাফেলাকে যাদের সামিল হয়ে আমরা এসেছি, অবশ্যই আমরা সত্যবাদী। তাদের পিতা বললেন, না, বরং তোমরা সাজিয়ে নিয়েছ তোমাদের জন্য একটি মন গড়া কথা। এখন ধৈর্য ধারণই শ্রেয়। আশা করা যায় আল্লাহ তাদের সবাইকে একসাথে আমার কাছে নিয়ে আসবেন, তিনি তো সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তিনি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হায় আফসোস ইউসুফের জন্য, আর শোকে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গিয়েছিল এবং তিনি অসহনীয় শোক সম্বরণ করেছিলেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: পথ ও পাথেও আজকের বিষয় মিতব্যয়িতা। বলছেন মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে আমাদের প্রয়োজনীয় বস্তু দ্বারা সুশোভিত করেছেন। তিনি অপচয় ও অপব্যয়কে নিষিদ্ধ করে প্রতিটি বস্তুর সঠিক ও পরিমিত ব্যবহার করতে বলেছেন। ইসলামে সবকিছুর ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে উৎসাহিত করা হয়েছে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সূরা বনী ইসরাঈলের 26-27 আয়াত ইরশাদ করেন, وَآتِذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَبْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبِذِيرًا إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينَ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا। আর তোমাদের অর্থ সম্পদ অপ্রয়োজনীয় কাজে খরচ করবে না, জেনে রেখো যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান নিজ প্রতিপালকের ঘোর অকৃতজ্ঞ। ইসলামের দৃষ্টিতে ধন সম্পদ হচ্ছে মানুষের কাছে আল্লাহ তাআলার আমানত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে বলেছেন, সম্পদ হচ্ছে আমানত, এজন্য কোনোভাবেই আমানতের খেয়ানত করা যাবে না এবং তা সঠিক কাজে সর্বোত্তম পন্থায় ব্যবহার করতে হবে। কেউ যদি এ সম্পদকে সঠিক পথে কাজে না লাগিয়ে তা অপচয় ও অপব্যয় করে তাহলে সে পাপী হিসেবে গণ্য হবে। সূরা আরাফের 31 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা আহার করো ও পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। হাদিস শরীফ ইরশাদ হয়েছে, যা ইচ্ছা পানাহার করো এবং যা ইচ্ছা পরিধান করো, তবে শুধু দুটি বিষয় থেকে বেঁচে থাকো, অপব্যয় অর্থাৎ প্রয়োজনের চেয়ে বেশি না হওয়া চাই এবং গর্ব ও অহংকার না থাকা চাই। বুখারী শরীফ। অপচয়কারীকে দুনিয়াতে আফসোস ও লাঞ্ছিত হতে হবে। মহান আল্লাহ তাআলা এই বিষয়ে পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। অর্থ, আর তুমি তোমার হাত গলায় বেরি করে রেখো না, অর্থাৎ কৃপণ হয়েও না, এবং তাকে একেবারে খুলেও দিও না, অর্থাৎ অপচয় করো না, তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে যাবে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 17। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি অনর্থক কাজে এক দিরহামও খরচ করল সেটাই অপচয়। অপচয়কারীর জন্য আখিরাতে রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা এ বিষয়ে বলেছেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমি ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদি ওয়ালা করিম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। আর বাম পাশের দল কতই না হতভাগ্য তারা, তারা থাকবে উত্তপ্ত বায়ু ও ফুটন্ত পানির মধ্যে, যা শীতল নয় এবং আরামদায়কও নয়। ইতিপূর্বে তারা ছিল ভোগ বিলাসে মত্ত। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 41-45। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে পাঁচটি বিষয় জিজ্ঞাসিত না হওয়া পর্যন্ত আদম সন্তানের পদদ্বয় তার রবের নিকট হতে একটুও নড়বে না। তার জীবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে তা অতিবাহিত করেছে। তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কিভাবে তা বিনাশ করেছে। তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোথা হতে তা উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে, আর সে যতটুকু জ্ঞানার্জন করেছিল সে অনুযায়ী আমল করেছে কিনা। দুনিয়ার জীবনে চলতে গেলে এ সম্পদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তিনিই একে আমাদের এ জীবনের বাহ্যিক অবলম্বন বানিয়েছেন, এবং এর সঠিক ও যথার্থ ব্যবহার যদি করা না হয় তাহলে একদিকে যেমন তার দেয়া নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা হবে, আবার আমাদের পার্থিব জীবনের অবলম্বনও নষ্ট হবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখো আমার শাস্তি অবশ্যই অত্যন্ত কঠিন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 14। সম্পদ একদিকে যেমন আল্লাহ তাআলার নিয়ামত, আবার তা আমাদের হাতে আল্লাহর পক্ষ থেকে আমানত, তাই এর যথাযথ ব্যবহার না করলে, অপচয় করে বেড়ালে আমানতের খেয়ানতকারী হিসাবে জবাবদিহি তার মুখে পড়তে হবে। হাদিসের ভাষ্য খুবই স্পষ্ট এবং কঠিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসিত হওয়ার আগে কোনো বান্দার পাই নড়বে না, তার জীবনে সে কিভাবে ব্যয় করেছে, তার এলেম অনুসারে সে আমল করেছে কিনা, তার সম্পদ সে কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে, আর তার শরীর কিসে নষ্ট করেছে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 2417। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মিতব্যয়ী হওয়ার তাওফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল মিতব্যয়িতা। বললেন মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:11, সূর্য অস্ত যাবে সন্ধে 6:48। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মিডিয়ামে 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে।

0: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে।
1: ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30 বেলা 11:30 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। বিকেল 4:05 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ তামামা শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05।

সন্ধ্যা 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05 এবং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী শুনতে পাবেন রাত 10:30।

এবারে এফএমের অনুষ্ঠান, এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে দুপুর 12টা 10 মিনিট এবং বেলা 2:15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত চলবে ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শোনার। আমাদের আজকের শিল্পী সুবীর নন্দী। গানের কথা লিখেছেন সিদ্দিক চৌধুরী, সুর করেছেন সুজিয় শ্যাম।

স্টুডিও রেকর্ডে ভোরের গানটি শুনলেন শিল্পী ছিলেন সুবীর নন্দী। বাংলাদেশ বেতার ঢাকা পরিবেশনায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম।

0: স্টুডিও রেকর্ডে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ফিরোজা বেগম।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই আসুন বেশি বেশি করে গাছ লাগাই।
0: একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন আজিজুর রহমান তুহিনের কণ্ঠে। প্রথম গান ওগো আমার চির অচেনা পরদেশী।

0: প্রথমে ওগো আমার চির অচেনা পরদেশি, এবং পরে গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন আজিজুর রহমান তুহিনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: আমাদের এই বাংলাদেশকে আমরা বলি কৃষি প্রধান দেশ, কারণ আমাদের দেশের শতকরা 80% লোকই হল কৃষক। তাই বলা যায় কৃষির উন্নতি মানেই কৃষকের উন্নতি, আবার কৃষকের উন্নতি মানেই কৃষির উন্নতি, আর এই উন্নতি থেকেই ঘটে দেশের উন্নয়ন। এই জন্য চাই আধুনিক কৃষি পদ্ধতির বাস্তবায়ন, কৃষিবিদদের পরামর্শ মাখা সহযোগিতায় কৃষিতে আনতে হবে আমূল পরিবর্তন, তাহলে খাদ্যের ঘাটতি হবে পূরণ এবং তাহলে বাড়বে ফসলের উৎপাদন এবং তাহলেই হবে দেশের উন্নয়ন। কৃষিতে আমাদের সফল হতেই হবে, কারণ কৃষিতে সফল হলেই বেড়ে যাবে আয় উপার্জন, ভাগ্যের ঘটবে পরিবর্তন, জীবনে আসবে সচ্ছলতা, খুশি হবে মন এবং সম্ভব হবে স্বাবলম্বিতা অর্জন। এবার আমার কৃষি পর্বে শুনব বসত বাড়ির আঙিনায় লাউ চাষের মাধ্যমে স্বাবলম্বিতা অর্জন, এ বিষয়ে সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আজকে আমরা কথা বলবো বসত বাড়ির আঙিনায় লাউ চাষের মাধ্যমে স্বাবলম্বিতা অর্জন এ বিষয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন মোসাম্মদ মরিয়ম খাতুন, উপজেলা কৃষি অফিসার, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও ICT উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি।
2: আপনাকে অনেক ধন্যবাদ।
1: লাউ একটি জনপ্রিয় এবং পুষ্টিকর সবজি, যার বাজার চাহিদা অনেক ভালো। বসত বাড়ির আঙিনায় এই লাউ চাষের মাধ্যমে অনেকেই স্বাবলম্বিতা অর্জন করছেন, কি বলবেন আপনি শুরুতেই?
2: বসত বাড়ির আঙিনায় মাদা পদ্ধতিতে লাউ চাষ একটি সহজ এবং লাভজনক উদ্যোগ। সঠিক পরিকল্পনা, পরিচর্যা এবং বাজারজাতকরণের মাধ্যমে আমরা পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি এ থেকে সহজেই স্বাবলম্বিতা অর্জন করতে পারি।
1: বীজ বপন পদ্ধতি একটু জানতে চাই।
2: হ্যাঁ, বীজ বপন পদ্ধতি, প্রত্যেকটা মাদায় আমরা 2-3 বীজ দিয়ে দিব এবং বীজটা 1 ইঞ্চি গভীরে দিব। তারপরে যখন বীজগুলো গজায় যাবে, অঙ্কুরোদ হয়ে যাবে, সেখান থেকে 1-2 ভালো চারা রেখে আমরা বাকিটা ওখান থেকে তুলে ফেলবো।
1: লাউ ফসল উৎপাদনে মাদা তৈরি এবং মাদায় সার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে একটু বলবেন।
2: হ্যাঁ, মাদা তৈরির বিষয়ে আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে, কারণ মাদাটা যদি ভালোভাবে আমরা সেট আপ করতে না পারি তাহলে দেখা যাবে সেখান থেকে গাছ দুর্বল হবে। তো মাদা তৈরি করতে গেলে আমরা প্রথমে যদি বেশ কয়েকটা গাছ লাগাই তাহলে মাদা থেকে মাদা দূরত্ব দিব আমরা 5 হাত, আর সারি থেকে সারি দূরত্ব দিব 6 হাত, মাদাটা গভীরতা থাকবে 1 হাত। তো মাদাতে আমরা প্রথমে যেটা দিব, TSP দিতে হবে 70-80 গ্রাম, পটাশ দিতে হবে 50-60 গ্রাম, জিপসাম 70-80 গ্রাম, বোরন 10-15 গ্রাম, দানাদার যে কীটনাশক কার্বোফুরান বলি সেটা আমরা 10-15 গ্রাম দিব, তারপরে পুরাতন গোবর 2-3 কেজি দিব। 2-3 দিন পর পর আমরা এগুলোকে একটু ওলট পালট করে দেওয়ার পরে 6-7 দিন পরে আমরা ওখানে চারা রোপণ করব।
1: লাউ গাছের কি কি পরিচর্যা প্রয়োজন একটু বলবেন।
2: হ্যাঁ, লাউ গাছের পরিচর্যার মধ্যে প্রথমে আপনাকে কিছু পরিচর্যা আছে যেগুলো করে নিতে হবে। লাউয়ের চারা যখন হয়ে যাবে, কিছু বড় হয়ে যাবে, তখন অবশ্যই তাকে খুঁটি দিয়ে আটকায় দিতে হবে, মাচা তৈরি করে দিতে হবে, বাঁশ হোক অথবা লাইলন হোক যেটাই হোক একটা আমরা সেটা দিয়ে মাচা তৈরি করে দিব। মাচাটা শুধুমাত্র আপনার ফলনই বাড়াবে না, এটা বাসার সৌন্দর্যকেও বাড়িয়ে তুলবে। রোপণের 20-25 দিন পর আমরা যে আগে যে সারগুলো দিয়েছিলাম রিং করে, ঠিক ওই সারগুলো আবার দিয়ে দিব, তবে এবার ইউরিয়া যোগ করতে হবে। প্রত্যেকটা মাদাতে 30 গ্রাম করে ইউরিয়া এবার আমরা দিয়ে দিব। আর যখন এর মাদাটা চারার বয়স 35-40 দিন হবে, তখন আবার আমরা কিছু রাসায়নিক সার উঠছে সেগুলো দিয়ে দিব। 2-3 দিন পর পর সকালে বিকেলে হালকা করে পানি দেবো, তবে কোনোভাবে যেন পানি না জমে, আগাছা হলে আমরা সেটা পরিষ্কার করে ফেলবো।
1: লাউ গাছে রোগ এবং পোকা নিয়ন্ত্রণের জন্য কি কি ব্যবস্থাপনা প্রয়োজন?
2: লাউ গাছে বেশ রোগ ও পোকার আক্রমণ হয়, এক্ষেত্রে আমরা লাউ গাছকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদেরকে কীটনাশক, ছত্রাকনাশক এগুলো ব্যবহার করতে হবে, না হলে দেখা যাবে যে আমরা সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফলন পাবো না। লাউ গাছে যে পোকাটা বেশি হয় সেটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা, তো এই জন্য আমরা যখন গাছে ফুল আসবে তখন আমরা অবশ্যই ফেরোমন ফাঁদ সেট করে দিব। আরেকটা হচ্ছে স্ট্রিকি ট্র্যাপ বলি বা আঠালো ফাঁদ বলি, এইটা আমরা ছোট ছোট যে সাদা পোকাগুলো হয়, মাছি পোকাগুলো হয়, সেই জন্য আমরা সেইটা ব্যবস্থা করব। এরপরও যদি দেখি যে না আমাদের পোকা বেশি হচ্ছে বা আমাদের পোকার আক্রমণ বেশি হচ্ছে, তাহলে আমরা ইমিডাক্লোপিড গ্রুপ অথবা সাইপারমেথ্রিন গ্রুপ অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক এগুলো আমরা অবশ্যই স্প্রে করব কিছুদিন পর পর, 2-3 সপ্তাহ পর পর আমরা এগুলোকে স্প্রে করব। তারপরে অনেক সময় দেখা যায় পাতা হলদে হয়ে যাচ্ছে বা কুচকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা লেবু, মরিচ, রসুন এগুলোর নির্যাস থেকে একটা জৈব বালানাশক তৈরি করা হয়, সেইটা আমরা স্প্রে করব।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই ফল সংগ্রহ কখন কিভাবে করতে হবে?
2: সাধারণত দেখা যায় যে আমরা চারাটা রোপণ করার 50-60 দিনের মধ্যেই ফল চলে আসে, তারপরে আমরা সেখান থেকে সংগ্রহ করতে পারি। তবে ফল যে সব একসাথে হবে তা না, এটা হচ্ছে কম বেশি হতে পারে, কোনোটা 10 দিন আগে হচ্ছে, কোনোটা 5 দিন পরে হচ্ছে, অর্থাৎ ফুল আসার উপরে নির্ভর করবে। ফলটা যেন কোনোভাবে আমরা দেখব অতিরিক্ত না পেকে যায়, কারণ অতিরিক্ত পাকলে আমরা ফলের গুণগত মানটা পাবো না।
1: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা।
2: আপনাকেও ধন্যবাদ।
0: কতভাবেই করা যায় আয় উপার্জন, এর জন্য হতে হবে সজাগ আর সচেতন, ভাবতে হবে কি করলে ভালো হয়। পরিকল্পনা গ্রহণ আর তার বাস্তবায়ন, এই দুই এক হলেই আসবে শুভ সংবাদ। কৃষি বিষয়ক গানের মাঝেও শোনা যায় তারই আহ্বান। গানটির রচয়িতা ডক্টর পিয়ার মোহাম্মদ, আর শুনবো আমরা রুকসানা মমতাজির কণ্ঠ।

0: কৃষিতে সফল হতে জানতে হবে, এরপর সবকিছু মানতে হবে, তাহলেই হাসবে যে ফসলের মাঠ, উন্নতি ডাক দিয়ে বসাবে এই হাট। এমন শুভকামনায় আজকের কৃষি সমাচার অনুষ্ঠানের শেষ টানতে চাই। আসুন, আমরা কৃষিকাজকে ভালোবাসি, তাহলে আমাদের মনে আর মুখে দেখব স্বচ্ছলতার হাসি। মন থেকে কামনা করি দেশের উন্নতি, আর দেশের উন্নতি মানেই তো কৃষির অগ্রগতি। মনের ভেতর কথা, কৃষি পাক সফলতা।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থন উপস্থাপনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলো হার্জ, এফএম 106 মেগা হার্জ, এফএম 102 মেগা হার্জ ও এফএম 90 মেগা হার্জ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙামাটি, বান্দরবান কেন্দ্র থেকে। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন সকাল 7টার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, দোসরা আষাঢ়, 29শে জিলহজ, 16ই জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী সভাপতিত্বে রাজধানীর যানজট নিরসন বৈঠকে ঢাকার 4টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত। মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমে সহযোগিতা চাইলেন তারেক রহমান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সংসদে চলতি অর্থবছরে 56,117 কোটি টাকার সম্পূরক বাজেট পাশ। রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ অর্থমন্ত্রীর। আগামী 27শে জুলাই থেকে আবারও চালু হচ্ছে ঢাকা টোকিও রুটে সরাসরি ফ্লাইট। ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত অন্তত 11। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে নবাগত কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র স্পেনের, বেলজিয়াম, মিশর ও সৌদি আরব উরুগুয়ের উভয় ম্যাচই 1-1 গোলে ড্র। এখন নিউজিল্যান্ডের মোকাবেলা করছে ইরান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকীকরণে গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে, গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়তপুরে এবং সায়েদাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্দিষ্ট স্থানে নেয়ার এবং পুরনো ও অকেজ যানবাহনগুলো অপসারণের তাগাদা দেন। তারেক রহমান রাজধানী জুড়ে AI চালিত ট্রাফিক ক্যামেরা স্থাপন সহ ট্রাফিক ব্যবস্থাপনা উদ্যোগগুলোর সার্বিক অগ্রগতির বিষয়ে হালনাগাদ তথ্য জানতে চান। প্রধানমন্ত্রী রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে AI ক্যামেরা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন। মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সাথে মত বিনিময় সভায় দেশ গড়ার কাজে তিনি এ সহযোগিতা চান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি এ সময় বক্তব্য রাখেন। মত বিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান ও মাহাদি আমিন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার SAM মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে একটি স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য। তিনি গতকাল রাজধানীর তথ্যভবনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত সেমিনারে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই কমিশন গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান সমস্যার চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করবে। এই কমিশন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি এর দায়িত্বশীলতার সীমারেখাও নির্ধারণ করবে বলেও জানান তিনি। জহিরুদ্দিন স্বপন আতাউর রহমান খানের প্রেস কমিশনের আদলে সাবেক একজন বিজ্ঞ বিচারপতির নেতৃত্বে এই গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানান। জাতীয় সংসদে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অনধিক 56,117,59,41,000 টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে চলতি অর্থবছরে সম্পূরক বাজেট পাশ হয়েছে। চলতি অর্থবছরে 62টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মোট বাজেট ছিল 7,90,000 কোটি টাকা, আর বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের ব্যয় হ্রাস বৃদ্ধি পেয়ে চলতি অর্থবছরে সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় 7,88,000 কোটি টাকা। সম্পূরক বাজেটে 27টি মন্ত্রণালয় বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ 56,117,59,00,000 টাকা। অন্যদিকে 35টি মন্ত্রণালয় বিভাগের বরাদ্দ 59,348,67,00,000 টাকা কমানো হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত 11 জুন জাতীয় বাজেটের সঙ্গে সম্পূরক বাজেট সংসদে উপস্থাপন করেন। গতকাল নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2026 পাশের মধ্য দিয়ে এ বাজেট পাশ করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়। এর আগে সংসদের বৈঠক গতকাল বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের উপর সমাপনী বক্তব্যে বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আসছে। এদিকে সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য বিদ্যমান সেতুর উপর চাপ কমানো এবং দেশের উত্তরাঞ্চলের সঙ্গে অন্যান্য অংশের সংযোগ উন্নত করা। শেখ রবিউল আলম সংসদকে জানান, সরকার সারা দেশে বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমি ও খালি ছাদ ব্যবহার করে পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এক প্রশ্নের জবাবে বলেন, ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা প্রতিকূলতা, প্রতিবন্ধকতা এবং প্রতিযোগিতার কারণে আন্তর্জাতিক বাজারে দেশের পাট পণ্য কাঙ্ক্ষিত রপ্তানি আয় অর্জন করতে পারছে না। তিনি বলেন, সরকার এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করে পাট রপ্তানি বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনৈতিক বা দলীয় প্রভাবমুক্ত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই নির্দেশ দেন। অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এছাড়াও বৈঠকে ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন সংশোধিত নির্দেশিকা 2026 চূড়ান্ত করা হয়েছে এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়া পর্যালোচনা করে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাহমুদ আমিনুর রশিদ বলেছেন, কৃষিপণ্যের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার আগামী 1 থেকে 2 বছরের মধ্যে সারা দেশে 2000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে এক সভায় একথা বলেন।
2: আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আগামী 2 বছরের ভিতরে, এর ভিতরে আমরা পাইলটিং করব। আমরা চিন্তা করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমরা 2000 মিনি কোল্ড স্টোরেজে হাত। অন্য যে কৃষি পণ্যগুলি আছে এগুলির ব্যাপারে আমরা বেশ কতগুলি পদক্ষেপ নিয়েছি। কৃষি পণ্য আমদানির ভিতরে একটি অত্যন্ত প্রয়োজনীয় মশলা যেটা ছিল সেটা হলো পেঁয়াজ। প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হয়। আমরা এই সরকার দেখেছে পেঁয়াজ আমদানি করার প্রয়োজন নেই। আশা করি ইনশাআল্লাহ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই বাংলাদেশ পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না।
0: কৃষিমন্ত্রী বলেন, 15 থেকে 20 জন কৃষককে নিয়ে সমবায় ভিত্তিক ব্যবস্থাপনায় এসব কোল্ড স্টোরেজ পরিচালিত হবে এবং এগুলো সৌর বিদ্যুৎ চালিত হবে। তিনি জানান, এসব মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা গেলে প্রায় 40,000 কৃষক সরাসরি এর সুবিধা পাবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাকত হোসেন বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে 69,409 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেটকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাবে। তিনি গতকাল রাজধানী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণ করায় হামে শিশু মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাচ্ছে। কারিগরি প্রক্রিয়া শেষে আগামী 27 জুলাই থেকে ঢাকা ও টোকিওর নারিতা রুটে আবার সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে এক বছর বন্ধ থাকার পর জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র বিরতিহীন বিমান যোগাযোগ পুনরায় চালু হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম গতকাল রাজধানীর তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে বিমান সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে এবং 20 জুন থেকে বিমানের ওয়েবসাইট ও অন্যান্য অনুমোদিত বিতরণ চ্যানেলের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে। অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ সময় উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। শিক্ষামন্ত্রী ডাক্তার আনোয়ার এহসানুল হক মিলন বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে শিক্ষাখাতকে বর্তমান বিএনপি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নে শিক্ষা খাতকে বিএনপি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
5: ইতিমধ্যে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে বাংলাদেশে 4.5 লক্ষ শিক্ষার্থীদেরকে ক্লাস 1 থেকে শুরু করে আমরা তাদের ট্রেনিং দেওয়া শুরু করেছি। সেই সাথে আমাদের মিড ডে মিল এটিও শুরু হয়েছে। আমরা আনন্দময় শিক্ষার জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং 1 টিচার 1 টেবিল ব্যবস্থা করছি।
4: শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন বলেন, কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে দক্ষ মানব সম্পদ উন্নয়ন সম্ভব নয়। এই লক্ষ্যকে সামনে রেখে ষষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
5: আমরা ক্লাস 4 থেকে স্পোর্টস এন্ড কালচার এন্ড ডিবেট সেটা আমরা ইনক্লুড করছি। ক্লাস 6 এ আমরা ডিবেট মানব সম্পদ উন্নয়নের যে ধারণাটি সেখানে আমরা সেটি দিব এবং ক্রমান্বয়ে আমরা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিব, কারণ বাংলাদেশে এই অবহেলিত মানব সম্পদকে আমরা কর্মসক্ষম জাতি হিসেবে পরিণত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
4: শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানসিক ও শারীরিক বিকাশের উপর জোর দেন শিক্ষামন্ত্রী।
5: আমি আশা করব তোমরা লেখাপড়ার পাশাপাশি সবসময় এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেটাকে আমরা গান, নাচ, কালচার অ্যাক্টিভিটি, খেলাধুলা, ডিবেট, এগুলিকে আমরা সবসময় চালিয়ে যাব।
4: শিক্ষামন্ত্রী জানান, সৃজনশীল লেখাপড়ার উপর বিশেষ লক্ষ্য রেখে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। আগামী 2028 সালে নতুন সিলেবাস ও নতুন কারিকুলামে শিক্ষার্থীরা বই পাবে বলেও উল্লেখ করেন তিনি। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
3: দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হওয়ায় বাংলাদেশ গভীর হতাশা ব্যক্ত করেছে। এই ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা গতকাল এই তথ্য জানায়। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে বলেন, সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিচ্ছে।
6: এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।
3: পররাষ্ট্রমন্ত্রী আরও ইঙ্গিত দেন, মন্ত্রণালয় পরবর্তীতে একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করবে। উল্লেখ্য যে গত রবিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ তাকে সেদেশে প্রবেশে বাধা দিলে ডাক্তার জাহিদুর রহমান গতকাল দেশে ফিরে আসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, অন্তত 10টি মামলা তদন্তে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি গতকাল রাজধানীতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বেনজির আহমেদকে শুধু শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড নয়, তিনি গুম খুমের সাথেও জড়িত। দেশে ফিরিয়ে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানী রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের জন্য আগামী 28 জুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। এই মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন। গত 4 মার্চ এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল, তবে প্রসিকিউশন নতুন করে ডিজিটাল এভিডেন্স জমা দেওয়ার আবেদন করলে পুনরায় শুনানি হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটিতে রাশিয়ার অব্যাহত হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। কিয়েভের একটি প্রধান ধর্মীয় স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, ইউক্রেনের রাজধানীতে হামলায় 4 জন নিহত হন এবং খারকিভ সিটির উত্তর পূর্বাঞ্চলে হামলায় অগ্নিকাণ্ড থেকে এই উদ্ধার চেষ্টাকালে 5 জন উদ্ধারকর্মী নিহত হন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 100 দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে একটি মতৈক্যে পৌঁছেছে উভয় দেশ। এই মতৈক্যের ফলে ইরানের পরমাণু কর্মসূচি এবং অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনার পথ প্রশস্ত হয়েছে। ফ্রান্স সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর উপস্থিতিতে বলেন, চুক্তিতে স্বাক্ষর হয়েছে, হরমুজ প্রণালী আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে এবং শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি আনুষ্ঠানিক স্বাক্ষরের পর এই জলপথ পুনরায় সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তির ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো মন্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, লড়াই এখনও শেষ হয়ে যায়নি। এই চুক্তির আংশিক প্রকাশের পর ইরান নিশ্চিত করেছে যে চুক্তির ফলে লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে মার্কিন বিমানবাহিনীর একটি B-52 ট্রাটো ফর্ট্রেস বোমা বর্ষণকারী বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে 8 জন নিহত হয়েছেন। বিমান ঘাঁটির এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল 11:20 এই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়নে ছিল। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে এখন ইরান নিউজিল্যান্ডের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে সৌদি আরব উরুগুয়ের মধ্যকার ম্যাচটি 1-1 ড্র হয়। এছাড়া গতকাল রাত 10:00 স্পেন কেপ ভার্দের খেলাটি গোলশূন্যভাবে এবং রাত 1:00 বেলজিয়াম মিশরের ম্যাচটিও 1-1 ড্র হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর দিনাজপুর রাজশাহী বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হচ্ছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:48। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর যানজট নিরসনে বৈঠক। ঢাকার 4টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত। মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তারেক রহমান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সংসদে চলতি অর্থ বছরে 56,117 কোটি টাকার সম্পূরক বাজেট পাশ। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখের ঠিকানা। প্রিয় শ্রোতা, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হল বারবার গর্ভপাতের কারণ এবং তা প্রতিরোধে করণীয়। এ বিষয়ে আমার সাথে আছেন জেনারেল গাইনি ও প্রসূতি এবং ঝুঁকিপূর্ণ গর্ভবতী বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার আরিফা শারমিন মায়া। প্রিয় শ্রোতা, চলুন তাহলে আর দেরি না করে আজকের মূল অনুষ্ঠানে চলে যাই। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে গর্ভপাত আমরা কখন বলি?
2: ধন্যবাদ আপনাকে। আসলে গর্ভপাত হচ্ছে এমন একটি সময় যখন গর্ভস্থ যে শিশু, যেটাকে আমরা ফিটাস বলি, এটা মায়ের জরায়ের মধ্যে তার অস্তিত্ব টিকে থাকার যে সময়টা তার আগেই যদি বের হয়ে যায়, অর্থাৎ জরায়ু থেকে আমরা বলি যে যদি 20 সপ্তাহ আমাদের সাধারণত ডাক্তারি ভাষায় বলা হয়, তবে এর যে ভায়াবিলিটি আমাদের দেশে এখনও 24 সপ্তাহ, অর্থাৎ 24 সপ্তাহের আগে কোনো বাচ্চা যদি ডেলিভারি হয়ে যায় সেই সময়টাকে আমরা গর্ভপাত বলি। আসলে
1: এবার একটু জানতে চাই যে কারো কারো ক্ষেত্রে আমরা দেখে থাকি যে তার বারবার গর্ভপাত হচ্ছে, হয়তো বা সে 2 মাসের প্রেগনেন্সি অথবা 3 মাসের প্রেগনেন্সি দেখা যায় যে ঠিক 2 মাস বা 3 মাসের মাথায় তার প্রতিবারই বাচ্চাটি নষ্ট হয়ে যাচ্ছে। এর আসলে কারণ কি হতে পারে?
2: যেটা হচ্ছে বারবার বলতে আসলে আমরা বলি 2 বা ততোধিক যদি একটি মার গর্ভপাত ঘটে থাকে পরপর, হ্যাঁ, তখন আমরা এটাকে বারংবার গর্ভপাত বলি। এটার কারণ যেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা আমাদের আসলে রোগীর কাছে কিছু হিস্ট্রি নিতে হয় যে মা আপনার যে গর্ভপাতটা হয়েছে আপনার কি কোনো আলট্রাসোনোগ্রাফি করেছেন, সেখানে যে কি বাচ্চার হার্টবিট ছিল কি না। যদি দেখা যাচ্ছে হার্টবিট আছে সেটার আসলে কারণ একরকম, আর অনেক ক্ষেত্রে রোগীরা বলতে পারে যে না আলট্রাসোনোগ্রাফিতে বলেছে যে হার্টবিটই আসে নাই ওটা, হ্যাঁ, তখন আমরা বলে থাকি যে হ্যাঁ এটার কারণ কি। আমরা সাধারণত প্রথম 12 সপ্তাহের মধ্যে যে গর্ভপাত বা প্রথম 3 মাসের মধ্যে যে গর্ভপাতটা হয় সেটার 50-70% ক্ষেত্রেই আমরা বলি যে জেনেটিক বা ক্রোমোজোমাল যে সমস্যা সেটা হয়ে থাকে। আর কিছু কিছু রয়েছে আমরা ইডিওপ্যাথিক বা আমরা কারণ জানি না, এটা হচ্ছে প্রথম 2-3 সপ্তাহের কারণ। এছাড়াও এই সময়ও যোগ অনেক কারণেই গর্ভপাত হতে পারে, যদি কোনো মার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে বা তার থাইরয়েডের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সময়ে গর্ভপাত হতে পারে।
1: আমরা আরেকটি ব্যাপার জানতে চাই যে কারা আসলে এই বারবার গর্ভপাতের ভুক্তভোগী কারা হয় বেশি?
2: কারা বলতে আসলে এটা ডিপেন্ড করে, মানে নির্ভর করে বিভিন্ন, যেমন আমি একটু আগে যেটা বললাম যে প্রথম 3 মাস বা 12 সপ্তাহের মধ্যে যে কারণটা, এছাড়াও কিন্তু গর্ভপাত পরবর্তী সময়ে যেটা হয় বিভিন্ন এই জরায়ুর কোন কিছু গঠনগত সমস্যাও থাকে, সেটাকে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বা গর্ভের যে সময়কে যদি আমরা ভাগ করি, প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস এবং তৃতীয় 3 মাস। দ্বিতীয় 3 মাসের সময় যে গর্ভপাতটা হয় সেটা আসলে দেখা যাচ্ছে যে এই জরায়ুতে যদি কোনো পর্দার মতো থাকে অথবা জরায়ুর ভেতরে যদি কোনো কারণে ভেতরের লেয়ারে কোনো টিউমার থাকে, আমরা ফাইব্রয়েড বলি, এই ধরনের কোনো সমস্যা থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় বাচ্চা ধারণ ক্ষমতাটা থাকে না, তখন গর্ভপাত হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে জরায়ুর যে মুখটাকে সেটাকে আমরা সার্ভিক্স বলি, এইটার যে স্বাভাবিক যে একটা লেন্থ থাকে আমরা বলি, হ্যাঁ, যে ধারণ ক্ষমতা বাচ্চাটাকে ধরে রাখার, সেটা যদি অনেক সময় ছোট হয় তখন কিন্তু আমরা এটাকে বলি শর্ট সার্ভিক্স। হ্যাঁ, জরায়ুর মুখটা ছোট হয়ে গেছে, বাচ্চা যখন বড় হতে পারে ওটা আস্তে আস্তে বড় হয় কিন্তু আর ধরে রাখতে পারে না ছোট হওয়ার কারণে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই সময়টাও কিন্তু গর্ভপাত হয়। তো সেক্ষেত্রে কারা দায়ী সেটা যদি আমরা জানতে চাই বা কাদের হয়, সেক্ষেত্রে আমাদের পুরো একটা রোগীর এই ধরনের যখন কমপ্লেন নিয়ে আসে তখন আমাদেরকে তার হিস্ট্রি নিতে হয় যে মা আপনার এই বাচ্চাটা আপনি কত মাস সময়ে, অর্থাৎ আপনার কি 3 মাস 4 মাস 5 মাস এরকম কোন সময়ে আপনার গর্ভপাতটা বারবার হচ্ছে আপনি খেয়াল করলেন,
1: তা দেখে আপনি হয়তো,
2: হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে দেখে আমরা
1: বলতে পারি। আমি এবার জানতে চাই যে কোন পরীক্ষার মাধ্যমে কি জানা যায় যে রোগীর কেন গর্ভপাত হচ্ছে?
2: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যদি আমরা যে কারণ জানি না সেটাকে বাদ দিয়ে যদি ধরি, যেগুলো আমরা জানা আপাত দৃষ্টিতে আমাদের জানা যেতে পারে, সেটা হচ্ছে যে যখনই বারবার এরকম হচ্ছে রোগী যদি ওই গর্ভপাতের সময় যদি প্রোডাক্ট অফ কনসেপশন বা যে জিনিসটা পড়ে গিয়েছে সেটা ওই সময়ে আসে, এখানকার কিছু জিনিস নিয়ে আমরা কিন্তু পরীক্ষা করতে পারি, যেটা রক্তেরও পরীক্ষা হতে পারে, টিস্যুর পরীক্ষা বা জেনেটিক পরীক্ষা, হ্যাঁ, গর্ভফুল নিয়েও করা যেতে পারে।

0: তখন কিন্তু আমরা বাচ্চার যদি কোনো জেনেটিক সমস্যা পাই, আমরা কিন্তু পরবর্তীতে বাবা মাকে এই টেস্টগুলো করতে দেই যে এই দুজনের কারো কাছ থেকে হয়তোবা এই প্রবলেমটা আসতে পারে, এটা একটা। আরেকটা হতে পারে আমরা তাকে বেসিক কিছু রুটিন টেস্ট করাই, যেমন তাকে ডায়াবেটিসের টেস্ট, থাইরয়েড হরমোনের টেস্ট করাই, এগুলোর কোনো খুব কম বা খুব বেশি, বা ডায়াবেটিস আমার সোজা কথা যদি বলতে পারে যে অনিয়ন্ত্রিত কিছু থাকতে পারে, থাইরয়েডে হাইপোথাইরয়েড বা হাইপারও হতে পারে, এগুলো আছে কিনা এটা আমরা টেস্ট করে বুঝতে পারি। আমরা আরেক একটা টেস্ট করতে দেই, সেটা হচ্ছে যে টিভিএস বা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি নামে একটা আল্ট্রাসোনোগ্রাম। সবাই তো আল্ট্রাসোনোগ্রাম মানে তলপেটের আল্ট্রাসোনোগ্রাম বলতে বোঝে, কিন্তু এটা আমরা আসলে নিজ দিয়ে যেটা করি সেখানে দেখতে পাই এই যে আমি একটু আগে বলেছিলাম যে জরায়ের মুখ ছোট কিনা, এটি বোঝা যায়। তো এই কিছু কারণ আমরা আসলে বের করতে পারি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে।
1: আপনি একটু আমাদেরকে বলবেন বারবার যাদের গর্ভপাত হচ্ছে তাদের আসলে কি করণীয় এবং তা থেকে প্রতিরোধের আমাদের কি কি উপায় আছে?
0: অবশ্যই এটা একটা পরিবার জন্য খুবই হতাশাব্যঞ্জক একটা বিষয়, হ্যাঁ, একটা মানসিক চাপেরও ব্যাপার। এই জন্য অবশ্যই আমি বলবো যে যে সমস্ত মায়েদের এরকম কমপ্লেন আছে, দুটো বা একটা হওয়ার পরে তারা সচেতন তো অবশ্যই হবে, যখনই দেখা যাচ্ছে দুটো প্রেগনেন্সি এরকম নষ্ট হয়ে গেল, তখন সাথে সাথেই যে অবস্থায় হোক না কেন ওই সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, এবং যদি নাও সেই মুহূর্তে পারে তাহলে তাকে ইমিডিয়েট পরবর্তী সময়ে অবশ্যই আসতে হবে, বেসিক কিছু পরীক্ষা তাকে করে নিতে হবে অবশ্যই নেক্সট প্রেগনেন্সি মানে পরবর্তীতে গর্ভধারণের আগে, কারণ এটি উনি যদি না জানতে পারে তার কি সমস্যার কারণে গর্ভপাত হচ্ছে তাহলে কিন্তু নেক্সট প্রেগনেন্সিটাও তার এমন ঘটনা ঘটতে পারে। এই জন্যে আমরা বলবো যে সমস্ত রোগীদের এরকম কমপ্লেন তারা অবশ্যই সঠিক সময়ে ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং যে পরীক্ষাগুলো তারা করতে দিবেন সেগুলো সঠিকভাবে করবেন, তারপরে জানতে পারবেন যে তার কি সমস্যা, এবং সেটা যদি জানা যায় সেটা প্রতিরোধের অবশ্যই ব্যবস্থা রয়েছে।
1: বাংলাদেশে কি যাদের বারবার গর্ভপাত হচ্ছে তাদের সুচিকিৎসা অ্যাভেলেবল?
0: হ্যাঁ, অবশ্যই অ্যাভেলেবল। আমরা বলি যদি জেনেটিক টেস্টটা আমরা বাদ দিই, যেটা নিয়ে এখনো আমরা অতটা আসলে এমন উন্নত অবস্থায় আসতে পারি নাই, কারণ এই টেস্টগুলো আমাদের দেশে অ্যাভেলেবল না এবং কস্টলিও। বাকি যে জিনিসগুলো রয়েছে, যে হরমোনের চিকিৎসাটা আমরা তাকে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণে আসতে পারে, তাহলে একটা স্বাভাবিক প্রেগনেন্সি হতে পারে। জরায়ের মুখের যদি কোনো সমস্যা আমরা ডায়াগনোসিস করতে পারি, যদি আমরা 14 থেকে 16 সপ্তাহে ওই মার যদি জানে যে আগের প্রেগনেন্সিতে এরকম তার জরায়ের মুখ ছোট ছিল বলে গর্ভপাত হয়েছে, তাহলে আমরা এই সময় তাকে জরায়ের মুখটা সেলাই করেও দিতে পারি। এই চিকিৎসাগুলো কিন্তু আমাদের রয়েছে।
1: আচ্ছা, আশা করা যায় যদি একজন রোগী নিয়ম মতো চিকিৎসকের ওষুধ খান, তার পরামর্শ মতো চলেন এবং তিনি যে ব্যবস্থাপত্র দেন সেগুলো মেনে চলেন, সুন্দর সুস্থ বাচ্চা উনি প্রসব করতে পারবেন আশা করি। দেখতে দেখতে আজকের সময় ফুরিয়ে এলো, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ইসমাত জাহান লিমা। সুখের ঠিকানা অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন আহমেদ ইসরাফিল এবং প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হলো, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন দেশের গান শুনবেন। প্রথম গানটি কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন দেবু ভট্টাচার্য।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। এবারে শুনবেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আবু তাহের।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। এবারের শিল্পী শমনুর মনির কোনাল, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন আধুনিক গান। ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন প্রকারের পাইপ স্পর্শ করবেন না। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগমুক্ত সব যন্ত্রপাতে স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন আধুনিক গান শুনবেন। গানটির গীতিকার, সুরকার এবং শিল্পী জামিউর রহমান লিমন।

0: আধুনিক গানটি শুনলেন শিল্পী ছিলেন জামিউর রহমান লিমন।
1: বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন বেশি বেশি করে গাছ লাগাই। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত পাপিয়া সারোয়ারের কণ্ঠে। প্রথম গান, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা।

প্রিয় শ্রোতা, রবীন্দ্রসঙ্গীত শুনছেন। আমারও পড়ানো যাহা চাই, তুমি তাই গো। পাপিয়া সারোয়ারের কণ্ঠে এবারের গান।

0: speaking in France alongside President Emmanuel Macron. U.S. President Donald Trump says the deal is all signed, with the Strait of Hormuz partially cleared as the waterway is set to reopen completely by Friday when the agreement is signed in Switzerland. Football, and Iran now facing New Zealand in FIFA World Cup tournament at Los Angeles Stadium in the USA. Earlier, Saudi Arabia Uruguay match ended in a 1-1 goal draw at Miami Stadium in the USA. Besides Spain, Cape Verde match ended goalless, and Belgium Egypt match also ended in 1-1 goal draw. Finally, weather and forecast. Ballot till 1 this afternoon says there are chances of rain or thunder showers with a temporary east-southeasterly gusty or a squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Bogura, Tangail, Mymensingh, Dhaka, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister directs swift relocation of 4 bus terminal from Dhaka. Tariq Rahman 6, media support in building human state. Information and Broadcasting Minister emphasizes formation of independent media commission to ensure freedom of media. Finance Minister orders political influence-free implementation of family card program. Direct flights on Dhaka to Tokyo route will resume from 27 July. At least 11 people killed in Russian attack in Ukraine. And in FIFA World Cup, Spain makes goalless draw with newcomers Cape Verde. Both matches of Belgium, Egypt and Saudi Arabia, Uruguay, ended in 1-1 draw. Now Iran is facing New Zealand. This is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh with Dhaka.
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুন তো সি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
2: আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমার ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
4: যে যাই কো, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে। কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি, জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে, পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা

0: করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
0: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছাই দিতে বাবা।
0: হ্যাঁ,
2: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার 2টি ডোজ সময়মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসের মধ্যে নিতে হয়। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এবারে রয়েছে পল্লীগীতি। প্রথমেই রাধারমণ দত্তের গান, শিল্পী নাসরিন আক্তার, বিউটি।

প্রিয় শ্রোতা, আপনার শুনছেন পল্লীগীতি। এবারে শিল্পী সানিয়া সুলতানা লিজা, গানের কথা ও সুর করেছেন কানাইলাল শীল।

এতক্ষণ স্টুডিও রেকর্ডে পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: শুভ সকাল
1: প্রিয় শ্রোতা। ঋতুর আবর্তনে প্রকৃতিতে এখন বর্ষাকাল, শুরু হয়েছে আষাঢ় মাস। আজ দোসরা আষাঢ় ও শ্রাবণ, দু মাস বাংলা জুড়ে বর্ষাকাল। আর বর্ষাকাল মানে ঘন কালো মেঘ আর অবিরাম বৃষ্টি। এই বর্ষায় প্রকৃতির মালিন্য মুছে যায়, নতুন প্রাণ জেগে ওঠে সবুজ শ্যামল বাংলায়।
0: হ্যাঁ বন্ধুরা, বাদল দিনে অবিরাম বৃষ্টি পড়ার শব্দকে অনেকে বর্ষার পায়ের নূপুরের শব্দ মনে করেন। এই বর্ষায় কদম, কেয়া, কলমি, কেতকি সহ অনেক ফুল ফোটে। বর্ষা মানেই আবেগ আর অনুভূতির জোয়ার। বর্ষা প্রকৃতির সাথে সাথে আমাদের মনকে স্নিগ্ধ করে তোলে। প্রকৃতির সাথে আমরাও জেগে উঠি প্রাণ চাঞ্চল্যে।
1: এই বৃষ্টি স্নাত দিন আমাদের জীবনে কল্যাণ নিয়ে আসে। বর্ষা ঋতু আমাদের ফসল উৎপাদন ও কৃষি কাজের জন্য বেশ উপকারী ঋতু। আমাদের কৃষিকাজে প্রচুর পানির প্রয়োজন হয়। বৃষ্টি না হলে শস্যাদি জন্মানো, প্রকৃতিতে প্রাণের অস্তিত্ব কঠিন হয়ে পড়ে।
0: প্রিয় বন্ধুরা, আমাদের নদীনালা, খালবিল, মাঠঘাট এই বর্ষায় জীবন ফিরে পায়। নদীনালায় যেমন মাছ দেখা যায়, তেমনি মাঠঘাট ভরে ওঠে সবুজে সবুজে। প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয়, তাই বর্ষা আমাদের জন্য আশীর্বাদ।
1: বর্ষায় বাংলার নদ নদীর দুই কূল প্লাবিত হয়ে কৃষি জমিতে গিয়ে পড়ে। এই জোয়ারের পানি প্রচুর পলি জমায় মাটিতে, যার কারণে শস্যের উৎপাদনও বেড়ে যায়। এই সময় বিলে ঝিলে ফোটে শাপলা শালুক, হিজল আর কেয়া ফুলের অপরূপ দৃশ্য মোহিত করে আমাদের মনকে। বর্ষাকাল গ্রামের মানুষকে অনেক বেশি ঘরমুখ করে তোলে। গায়ের রমণীরা ঘরে বসে নকশি কাঁথায় ফুল তোলে।
0: বন্ধুরা, এতক্ষণ বর্ষা বন্দনা করলেও অতিমাত্রায় বৃষ্টিপাত আমাদের জন্য কিছু ভোগান্তিও সৃষ্টি করে। বৃষ্টি বেশি হলে দিনমজুর, খেটে খাওয়া মানুষের হাতে কোনো কাজ থাকে না। অনেক সময় বৃষ্টিপাতের ফলে শহরের কিছু সড়ক তলিয়ে যায়, যা মানুষের ভোগান্তি বাড়ায়। অতিবর্ষণে দেখা দেয় নদী ভাঙন ও বন্যা। আমরা যদি প্রকৃতি ও পরিবেশের প্রতি যত্নবান হই, তাহলে পরিমিত বৃষ্টিপাতের মাধ্যমে আমাদের কৃষিভিত্তিক উৎপাদন বাড়বে, অনাবৃষ্টি ও খরা থেকেও কৃষিকে রক্ষা করতে পারব। তাই প্রকৃতি ও পরিবেশের প্রতি যত্নবান হতে হবে।
1: আর এই প্রত্যাশা রেখে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আজকের মহানগর উপস্থাপনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
0: এবং আমি খান নজম ই এলাহি।

0: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের মহানগরের আয়োজনে আপনাদের জন্য যা যা রয়েছে।
1: রয়েছে আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
0: নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং।
1: স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন।
0: মহানগরের আয়োজন থেকে আরও শুনতে পাবেন একটি রবীন্দ্রসঙ্গীত।
1: রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ই বাঁধন পর্ব।
0: শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান, বাস, ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য।
1: আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়।

0: প্রিয় শ্রোতা, আমাদের প্রথম নিবেদন, আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। গ্রন্থনায় সাইফুল ইসলাম।
1: সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির থিয়েটার হলে আজ সন্ধ্যে 7টায় পরিবেশিত হবে নাটক ব্যতিক্রম ও নিয়ম। বিশ্বখ্যাত জার্মান নাট্যকার বার্টোল্ড ব্রেখটে লেখা নাটকটি বাংলায় অনুবাদ করেছেন শহীদুল মামুন। আজাদ আবুল কালামের নির্দেশনায় নাটকটি পরিবেশন করবে নাট্য সংগঠন প্রাচ্যনাট। অন্যদিকে উদীয়মান তিন শিল্পীর চিত্রকর্ম নিয়ে ত্রিবন্ধন শিরোনামে প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়াস ফ্রসেস দ্য ঢাকা। শিল্পী মোহাম্মদ ফারিয়াজ ইমরান, নিহারিকা হোনা, বারসাত এবং সুরভি আক্তারের যৌথ এই প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে তাদের উল্লেখযোগ্য চিত্রকর্ম। ধানমন্ডির মিরপুর রোডে আলিয়াস ফ্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনী প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত। আগামীকাল সমাপ্তি ঘটবে এই প্রদর্শনীর। ওদিকে শিল্প চর্চার সুপর

0: আয়োজন করেছে শিল্পী রাগা রহমানের একক মাল্টিমিডিয়া প্রদর্শনী অবিদিত অনুরাগ। লালমাটিয়ার ডি ব্লকের 9/3 নম্বর বাড়িতে কলা কেন্দ্রের নিজস্ব গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনী প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা সকলের জন্য উন্মুক্ত। প্রদর্শনীর দুয়ার বন্ধ হবে আগামী 30 জুন। বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে দ্য লং প্রেজেন্ট শীর্ষক চিত্র প্রদর্শনী চলছে ধানমন্ডির 16 নম্বর সড়কের 42 নম্বর বাড়ির বেঙ্গল শিল্পালয়ে। শিল্পী হাশেম খান, রফিকুন নবী, ফরিদা জামান ও শিশির ভট্টাচার্য সহ দেশের শিল্পাঙ্গনে অসামান্য অবদান রাখা 15 জন শিল্পীর কাজ স্থান পেয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনী চলবে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। আর শিল্পচর্চার স্বনাম খ্যাত প্রতিষ্ঠান গ্যালারি কায়ায় 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনী চলছে উত্তরার 4 নম্বর সেক্টরের 16 নম্বর সড়কের 22 নম্বর বাড়িতে এই প্রতিষ্ঠানের নিজস্ব আঙিনায়। আধুনিক ও সমকালীন 45 জন শিল্পীর 73টি শিল্পকর্ম ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। প্রদর্শিত শিল্পকর্মগুলোর নির্মাণকাল 1957 থেকে 2026 সালের মধ্যে। প্রদর্শনী প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা সবার জন্য উন্মুক্ত। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ঢাকার আয়োজন।
1: প্রিয় শ্রোতা, শুনছিলেন আজকের ঢাকা। এবারে নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং। গবেষণা, গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ।
2: ছয় ঋতু দেশ আমাদের বাংলাদেশ। সূর্যের প্রখর তাপে হাওড় নদী বাওড় জল শুকিয়ে মেঘ জমাট বাঁধে বর্ষার প্রস্তুতি সাজের। জাম, জামরুল, আনারস, করমচা, কাঁচাতাল, তরমুজ, গোলাপজল, লটকন অধিকাংশই ফলের উৎপাদন হয় এই মধু মাসে। শ্রোতা বন্ধুরা, মধু মাসের ফল দিয়ে এবারকার আমাদের আয়োজন মধু মাসের মধু ফল। ব্যাপার কি নাম? আচ্ছা বলেন, এখন আমের বাজার গুলো কেমন?
3: আমের বাজার এখন মোটামুটি আছে, মানে সাধ্যের মধ্যে আছে। 100 টাকা, 120 টাকা, হিমসাগর 120 টাকা, 100 টাকা, রূপালি আছে 100 টাকা, 120 টাকা, ল্যাংড়া আছে 80 টাকা, 90 টাকা, এরকম আর কি চলতেছে। সাতক্ষীরা শেষের দিকে চাপাই নামছে এখন। আর আম মোটামুটি ভালো আছে এখন, মিষ্টি আছে আগের তুলনায়।
2: লিচুও দেখতে পাচ্ছি।
3: হ্যাঁ, লিচু এখন শেষের দিকে, এখন দিনাজপুর লিচু আছে শুধু, আর ওই দিনাজপুর কিছুদিন পাওয়া যাবে, তারপর শেষ।
2: এই যে হলুদ একটু লম্বা গোছের আম, এগুলো কি আম?
3: এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। এটা বাহিরের জাত, এখন বাংলাদেশে আবাদ হয়, রাজশাহীতে হয়, সাতক্ষীরা হয়। এটা খাইতে অনেক ভালো আর কি, মিষ্টি অনেক। এটার নাম ব্যানানা ম্যাঙ্গো।
2: শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু জানি যে এই সময় কিন্তু আপনার আমাদের দেশীয় অনেক প্রজাতির ফল, সেগুলো কিন্তু বাজারে উঠেছে। আমরা একটা যে দোকান আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি, আমরা এটাতে দেখতে পাচ্ছি যে আমাদের জাম রয়েছে এবং সেখানে তাল, বেল, আমাদের দেশীয় পেয়ারা রয়েছে, এবং আমি এখানে আনারসও দেখতে পাচ্ছি। ভাই একটু বলেন না,
4: 300 টাকা জাম, পেয়ারা 150 টাকা, তাল হলো 50 টাকা পিস, আগে ছিল 40 টাকা, এখন তো দাম বাড়ছে।
5: তাল নিয়ে আসি যাত্রা বাড়িতে না,
2: কোন দেশের তাল?
5: এটা হলো গাজীপুর তাল, গাজীপুরের কাবাসিয়া।
2: কিরকম মিষ্টি?
5: একদম প্রচুর মিষ্টি। এটা মানে কোনো ফরমালিন নেই, অরিজিনাল তাল। এটা
2: কেমন বিক্রি হয়েছে?
5: মোটামুটি, আমাদের ওইখানে দাম লাগে প্রচুর, মানে মাল আসে শক্ত, আর যা নরম আসে মানে দ্বিগুণ তিনগুণ টাকাতে আমাদের নিয়ে আসতে হয়।
2: বেল, বেল দেখলাম,
5: বেল এটাও, এটা মনে হচ্ছে দেশি বেল, এটা মানে গৃহস্থ অল্প নিয়ে আসে, সেই বেল আমরা কিনে আসি আর কি আরো থেকে।
2: এটা লিচু কই থেকে নিয়ে এলা? কো
6: লিচু তো আমরা আনি কারণ বাজার থেকে।
2: স্বাদ কেমন
6: এখন লিচু? স্বাদ ভালো। আপনি একটা
2: শ্রোতা বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে আমি তো সামনে চলে আসছি, এখানে দেখতে পাচ্ছি লটকন রয়েছে এবং দেশীয় ডালিম বেশ বড় আকৃতির, দেখতেই খুব ভালো লাগছে। শুনবো যে দোকানে এই জিনিসগুলো বিক্রি করছে। ভাই এই যে লটকন আর ডালিম, একটু সম্ভব বর্ণনা করতে গিয়ে নিলা
5: লটকন নোশন দে।
2: আচ্ছা, আর তোমার দাম কিরম? কম
5: লটকন 250 টাকা।
2: বাজারে উঠেছে মধু মাসের রসালো ফলের সমাহার। বাঙালির চিরায়ত রীতি অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে মেয়ে জামাই নাতি নাতনিকে ফল দিয়ে আদর আপ্যায়নের ব্যবস্থা করে থাকেন গ্রামের বাবা মা স্বজনরা। ছয় ঋতুর বাংলাদেশে যার রূপের শেষ নেই, জ্যৈষ্ঠ তার

মাখনরসে বাঙালিকে দেয় প্রাণ সঞ্জীবনী। আর তাই তো জ্যৈষ্ঠ হল মিষ্টি ফলের রসের ভরা মধুমাস। শ্রোতাবন্ধুরা, এই ছিল আমাদের আজকের নগর।

0: প্রিয় শ্রোতা, শুনছিলেন মধুমাস জ্যৈষ্ঠ নিয়ে স্পট রিপোর্টিং।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে নাসরিন রহমান।
2: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে। দুধ একটি আদর্শ খাদ্য। আমাদের প্রাত্যহিক জীবনে যেমন তরল দুধের প্রয়োজন হয়, তেমনি প্রতিদিন না হলেও উৎসব আনন্দে শুভ কাজে দুগ্ধজাত পণ্য, ছানা, মাখন, ঘি, পনির, দধি, নানা পদের মিষ্টি আমাদের অনুষঙ্গ। এমন একটি পণ্য ঘি, আর এই ঘি নিয়ে কাজ করছেন জুই ইসলাম। আজ তিনি আমাদের অতিথি, কথা বলব তার সাথে, জানব তার উদ্যোগ সম্পর্কে। প্রথমে জানতে চাইব, এই যে দুগ্ধজাত পণ্যটা, এটার বাজারজাত করাটাই কি আপনার মুখ্য উদ্দেশ্য ছিল উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে?
3: না, আসলে উদ্যোক্তা হওয়ার পেছনে আসলে এটা মুখ্য উদ্দেশ্য ছিল না। আমি আসলে আমার উদ্যোগকে নিয়ে আমি এসব সামনে অনেক এগিয়ে যেতে চাই, অনেক পরিকল্পনা আছে আমার এটা নিয়ে, যে আমি এটা স্বাবলম্বী হব। আমি এটার মাধ্যমে আসলে আমি নিজে থেকে কিছু উপার্জন করব, যেটা আসলে আমি আমার পরিবারে কন্ট্রিবিউট করতে পারি, যেন পাশাপাশি আমার যারা আমার সাথে কাজ করছে তারাও যেন আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে, এটার মাধ্যমে উপার্জন করতে পারে, এটা আসলে মূল লক্ষ্য। এবং আমার এটা নিয়ে আরও অনেক পরিকল্পনা আছে, যে আমি এটা কাজ করব, পাশাপাশি আমি ভবিষ্যতে আমি এটা যেন আরও অনেক বেশি চারিদিকে ছড়িয়ে দিতে পারি, এটা আরও বিস্তৃত করতে পারি আমার ব্যবসার পরিধি, এটা দিয়ে আমি আরও এগিয়ে যেতে পারি। এই ধরনের আমার অনেক পরিকল্পনা এখন আছে। আমি কাজ শুরু করে ইনশাল্লাহ আশা করি আস্তে আস্তে সামনে এগিয়ে যাব।
2: এই যে বললাম যে ঘি হচ্ছে দুগ্ধজাত পণ্য, তা আপনি কোন এলাকা থেকে এই ঘিটা তৈরি করিয়ে আনেন, এবং এই যে ঢাকায় আপনি ঘি বিক্রির বাজারজাত করার যে উদ্যোগটা নিয়েছেন, সেটা কিভাবে আপনি করে থাকেন?
3: আসলে মূলত এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি হচ্ছে পাবনা। পাবনা আসলে সাঁথিয়া উপজেলা একটা, এখান থেকেই আসলে মূলত শুরুটা হয়েছে। তো এটা আমাদের নিজস্ব লোক দিয়ে তৈরি করা হয়ে থাকে, আমার একদমই খুবই নিজস্ব লোক। আমার এখানে তিন চারজন আমার কর্মী কাজ করে থাকে, তারা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেটা তৈরি করে থাকে, পরবর্তীতে এটা বাজারজাতকরণের জন্য তারা সেখান থেকে প্রস্তুত করে। পাশাপাশি আমি এটার আসলে দেখা যায় আমিও তাদের সাথে মাঝে মাঝে আমি তাদের সাথে যুক্ত হই, এবং তাদের সাথে কিছু দিক নির্দেশনা কীভাবে কাজ করতে হবে বা সব কিছু মেনটেন হচ্ছে কি না এগুলো আসলে তাদের সাথে বসে বা তাদের সাথে একত্রে কাজ করি। পরবর্তীতে এটা আসলে তারা আমার ঢাকায় ডেলিভারি করা হয়, এবং সেখান থেকে আমি বিভিন্ন আমার যে বিভিন্ন ডেলিভারি থাকে সেখান থেকে আমি বিভিন্ন জায়গায় এগুলো পাঠিয়ে দিই।
2: ঘিটা তৈরি হচ্ছে পাবনার সাথিয়ায়, তাহলে এটা তো আপনাকে পরিবহন দিয়ে নিয়ে আসতে হচ্ছে ঢাকায়। ঢাকায় আনবার পর আপনি বাজারজাতটা করছেন, তখন অনলাইনে বাজারজাত করবার যে আমাদের নারী উদ্যোক্তা বোনেরা করে থাকেন, সেখানে আপনি আমাকে বলছিলেন যে আপনার অনলাইনে থাকার পরও আপনার অফলাইনে আপনার পরিধিটা বেশি, সেটা কিভাবে সম্ভব হলো?
3: বলতে গেলে আমার হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে আমার যে পরিচিত মহল বা যারা রয়েছে তারা আসলে আমার দেখা যাচ্ছে আমার অনলাইনের পাশাপাশি আমার অফলাইনের সেলের পরিমাণ অনেক বেশি। সেটা হচ্ছে এই কারণে আমার দেখা যাচ্ছে আমার যে পণ্যটা এটা আসলে আমার খাঁটি পণ্যই বলতে পারি, ফ্রেশ খাঁটি গাওয়া ঘি, যার কারণে দেখা যাচ্ছে আমার যখন একটা কাস্টমার আমার পণ্যটা নিচ্ছে, ব্যবহার করছে, তখন এটা হচ্ছে আসলে খুব ফ্রেশ একটা, তখন সে আবার দেখা যাচ্ছে কাস্টমারকে আমার কাস্টমার নিয়ে আসছে অফলাইন থেকেই, কারণ সে যখন এটা নিজেই ব্যবহার করে যখন স্যাটিসফাই হয়ে থাকে তখন দেখা যাচ্ছে সে অন্য কাস্টমারকে রেফার করে,
2: পরিধিটা বাড়তে থাকে।
3: এর কারণেই আমার দেখা যাচ্ছে অফলাইনে সেলটা একটু বেশি, কিন্তু অনলাইনে যে আমি পিছিয়ে আছি তা না। আমার কিন্তু মূলত উদ্যোগটা শুরুই হয়েছে অনলাইন থেকে। আমার একটা ডি শপ একটা পেজ আছে, আমি সেখানে আসলে আমার উদ্যোগটা নিয়ে কাজ করে থাকি, তবে সেখানে কিছুটা আমার দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি কম থাকলেও আমার অনলাইনে আসলে আমি সেটাকে পাশাপাশি আমার ফেসবুক যে প্রোফাইল রয়েছে সেখানে আমার পরিচিতি অনেক বেশি, সেখান থেকেই আসলে মূলত দেখা যায় যে আমি বেশি এটাকে প্রচার করি, যার কারণে আমার অনলাইন অফলাইন দুটোই চলছে, তবে অফলাইনের পরিমাণটা একটু বেশি।
2: আমাদের এই পর্বের নাম স্বপ্নের আগামী। আপনি প্রথমেই বলেছেন যে আপনার এই উদ্যোগ নিয়ে আপনার পরিকল্পনা আছে, সেটা আপনার স্বপ্নের মাঝেই আছে, আপনি এটাকে আরও বিস্তৃত এবং স্থায়ী করতে চাচ্ছেন। কিন্তু একজন নারী উদ্যোক্তা যিনি স্বাধীনভাবে তার কর্মসংস্থান তৈরি করে নেন, তিনি কি পারিবারিক জীবনে স্বাধীনভাবে তার পারিবারিক যে কোনো সিদ্ধান্তে মতামত দিতে পারেন এবং পরিবারে কি আপনার সে ধরনের মতামতকে প্রাধান্য দেয়া হয়?
3: জি, আমি এক্ষেত্রে বলবো যে আসলে আমার পরিবারে আমি যতটুকু গুরুত্ব পাচ্ছি সেটা আসলে আমি বলবো যে আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট সাপোর্ট করছে। তা না হলে হতে পারে আমি আসলে এটা নিয়ে কাজ করার সুযোগ ছিল না। আমি প্রথমেই কিন্তু বলেছি এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির পণ্য, সেখান থেকে যদি আমার সাপোর্টটা না মিলতো তাহলে আমার আসলে যে কোনো পণ্য নিয়ে কাজ করার জন্য কিন্তু সোর্সটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে কিন্তু আমার হাজবেন্ড সব থেকে বেশি আমার আসলে সাপোর্ট করছে এবং আমি যখন কোনো মতামত দিচ্ছি সেটাকে সমানভাবে সে গুরুত্ব দিচ্ছে বিধায় আমি আসলে এই অবস্থানে এসেছি এবং এগিয়ে চলছি এবং আশা করছি যে আমি শুধু একা না, আমি আরও যেন আরও নারীদের নিয়ে এটা নিয়ে বড় আকারে পরিসর করে আমি একটা হতে পারে একটা সুপার শপ বা এর থেকেও বড় কিছু করে আমি যেন একটা বড় উদ্যোগ গ্রহণ করতে পারি, যেখানে আমার মানে স্বপ্ন যে অনেক কর্মী কাজ করবে, আমি আরও নারীদের যারা পিছিয়ে আছে তাদের নিয়ে কাজ করব, কর্মসংস্থান যেন তৈরি করতে পারি, এই ধরনের আমার পরিকল্পনা আছে যেন মানে সামনে আরও এগিয়ে যেতে পারি। তো আশা করি ধীরে ধীরে আমি এগিয়ে যাব।
2: আপনার কর্মব্যস্ত সময় থেকে আমাদের সময় দিলেন এবং আপনার কাজ নিয়ে আপনার যে অভিজ্ঞতা এবং আপনার যে স্বপ্ন সেগুলো আপনি আমাদের সাথে ভাগাভাগি করে নিলেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
3: আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, আমার উদ্যোগকে এভাবে ফোকাস করার জন্য, এবং অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারি এবং আমি সহ আরও অনেক নারী উদ্যোক্তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।
2: প্রিয় শ্রোতা, দেশীয় পণ্য নিয়ে আমাদের নারীরা কাজ করছেন, হয়ে উঠছেন উদ্যোক্তা, তাদের চলার পথ প্রতিযোগিতামূলক হলেও সুদূর প্রসারী হোক সেই প্রত্যাশায়। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকার।
0: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানে আগামী 16 জুন 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার বেলা 4:05 প্রচারিত হবে বিশেষ ফোন ইন অনুষ্ঠান। ফোন ইন অনুষ্ঠানের বিষয় গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি ও করণীয়। এ বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অনুষ্ঠান চলাকালীন সরাসরি ফোন করুন 02-44-813268, 02-44-813269, 02-44-813270, 02-44-813277, 02-44-813278 এবং 02-44-813279 নম্বরে ঘোষণাটি শুনলেন।
1: প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের আয়োজন। বাঁধন ও ইবাঁধন পর্ব গ্রন্থনায় রয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা।
0: সকলকে আমন্ত্রণ আজকের বাঁধন পর্বে, চলুন পড়ে নিই আপনাদের পাঠানো লেখাগুলো। মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, প্রিয় মুখ পর্বে 4 জুন সঙ্গীত শিল্পী রুমানা ইসলামের সঙ্গে আলাপচারিতা শুনতে পেয়ে ভালো লেগেছে। এই সুন্দর আয়োজনে প্রিয় অতিথির শৈশবের বেড়ে ওঠা, সঙ্গীত শিল্পী হয়ে ওঠার গল্প এবং বর্ণাঢ্য ক্যারিয়ার সম্পর্কে জানতে পেরেছে। পরবর্তীতে এই পর্বে কণ্ঠশিল্পী খুরশিদ আলমের সাক্ষাৎকার শোনার প্রত্যাশা রাখছি। প্রিয় মহানগর অনুষ্ঠান থেকে নিয়মিত বিভিন্ন আকর্ষণীয় পর্ব প্রচার হয়ে থাকে, তবে বর্তমানে লক্ষ্য করছি কিছু পর্ব বারবার পুনঃপ্রচার করা হচ্ছে। এর মধ্যে নগর পরিক্রমা পর্বটি অন্যতম। গত 9 জুন এই পর্বে ছাদ বাগান বিষয়ক একটি প্রামাণ্য প্রতিবেদন প্রচার করা হয়েছিল। প্রতিবেদনটি তথ্যবহুল ও উপভোগ্য হলেও এটি ইতোমধ্যে বেশ কয়েকবার পুনঃপ্রচার করা হয়েছে। বিনীত অনুরোধ, কোনো পর্ব পুনঃপ্রচার করার প্রয়োজন হলে তা যেন অন্তত 6 মাসের ব্যবধানে করা হয়। এতে শ্রোতারা নতুন ও বৈচিত্র্যময় বিষয়বস্তু উপভোগের সুযোগ পাবেন এবং অনুষ্ঠানের প্রতি আগ্রহ আরও বাড়বে।
1: ধন্যবাদ জানাচ্ছি বন্ধু মোহাম্মদ রাসেল শেখে আপনার লেখার জন্য। আর বলতে চাই যে আপনি প্রিয়মুখ পর্বে খুরশিদ আলমের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন, আমরা তা প্রচারের চেষ্টা থাকবে। আর বিভিন্ন পর্ব পুনঃপ্রচার বিষয়ে আপনি যেটি বলছেন, আসলে আপনার অনুরোধে বা আপনার বিষয়টি আমরা ভেবে দেখার চেষ্টা করব। অনেক ধন্যবাদ, আবারও লিখবেন।
0: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি, হ্যালো ফ্রেন্ডস, শ্রোতা সংঘ, গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে লিখেছেন, শুভ সকাল, শতফুলের শুভেচ্ছা আর ভালোবাসা। গত 9 জুন মহানগর অনুষ্ঠানে আজকের ঢাকা নগর পরিক্রমা ছাদ বাগানে প্রামাণ্য প্রতিবেদন, স্বপ্নের আগামী পর্বে একজন কাঁসা পিতল দস্তায়ের হরেক রকম শিল্প নিয়ে স্বাবলম্বী হওয়ার গল্প ভালো লেগেছে। মহানগর অনুষ্ঠানে কুইজের ব্যবস্থা গ্রহণ করলে ভালো হবে ভেবে দেখবেন। এর আগে কুইজের ব্যবস্থা এবং শ্রেষ্ঠ পত্র লেখক করা হতো, বর্তমানে সেটা চালু রাখার জন্য অনুরোধ করছে। বিশ্বকাপ ফুটবল খেলার আনন্দময় সময়ে আপনাদের ভালোবাসার পরশমাখা শুভেচ্ছা ও অভিনন্দন। গত 11 জুন 2026 ইংরেজি তারিখে প্রচারিত প্রিয়মুখ পর্ব দেবশ্রী অন্তরা এর সাক্ষাৎকার ভালো লাগলো। ভালো লাগলো আজকের ঢাকা, এই ঢাকা, গান আর ও কত কিছু গুরুত্বপূর্ণ শিশুদের নিয়ে আর খেলাধুলা নিয়ে বিশেষ কথাগুলো ভালো লাগলো, ধন্যবাদ জানিয়েছেন তিনি, এমনটাই লিখেছেন মহানগর। তোমার সাথে আছি শেষ পর্যন্ত, এভাবেই লিখেছেন।
1: বন্ধুর শেষ কথাটি আমাদের ভীষণ ভালো লেগেছে, অবশ্যই মহানগরের সঙ্গেই থাকতে হবে। আর আপনি অনেক বিষয়ে প্রস্তাব করেছেন, যেমন কুইজ পর্ব নিয়ে, আর আপাতত কিন্তু আমাদের আসলে কুইজ নিয়ে কোনো পরিকল্পনা নেই। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই তিলোত্তমা ঢাকাকে নিয়ে কিন্তু ঢাকা মহানগর কেন্দ্রিক অনুষ্ঠানে অনেক পর্ব প্রচারের চেষ্টা করছি, আপনি আপাতত এগুলো নিয়েই থাকুন।
0: তাসলিমা খানম সুমি, মধুমতি বেতার, শ্রোতা সংঘ, ঘোড়াদাইর, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে লিখেছেন, গত 11 জুন আন্তর্জাতিক প্লে দিবস উপলক্ষে প্রাসঙ্গিক বক্তব্য শুনলাম। শিশুদের জীবনে খেলাধুলায় গুরুত্বকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিতে দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রিয়মুখ পর্বে সুপারহিট উড়াধুরা গানের নারী কণ্ঠের শিল্পী দেবশ্রী অন্তরার সাক্ষাৎকার শুনে তার সম্পর্কে অনেক অজানা কথা জেনেছি। এই গুণীজনের সুস্থতা ও কর্মময় জীবনের সার্বিক সফলতা কামনা করছি। আগামীতেও এই পর্বে অভিনেত্রী কিয়া পায়েলের সাক্ষাৎকার শুনতে চাই। এই ঢাকা পর্বে প্রায় 400 বছরের পুরনো ঐতিহাসিক হোসেনি দালান সম্পর্কে অনেক চমকপ্রদ তথ্য জেনেছি, এমন হাজারো প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে পুরান ঢাকায়। সুতরাং প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের উচিত নিদর্শন রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা।
1: আরও একটি চিঠি আছে।
0: হ্যাঁ, একই ক্লাব থেকে আফিয়া খানম জুলি লিখেছেন, 9 জুন প্রচারিত নগর পরিক্রমা পর্বে ছাদ বাগান বিষয়ে সাক্ষাৎকারমূলক পরিবেশনাটির জন্য ধন্যবাদ। শৌখিন মানুষরা তাদের ঘর বাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় নিজ নিজ বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান। নিরাপদ সবজি দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই ছাদ বাগানগুলো। এছাড়া স্বপ্নের আগামী পর্বে নারী উদ্যোক্তা ফারজানা হক তিশার সফলতার গল্প শোনা হলো। বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু চাকরির বাজারেই নয়, বরং নিজে উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করি।
1: আমাদের বন্ধু তাসলিমা খানম সুমি এবং আফিয়া খানম জুলি, আপনারা বেশ কয়েকটি পর্ব নিয়ে কথা বলেছেন এবং সুন্দর মতামত দিয়েছেন, আগামীতেও লিখবেন সেই প্রত্যাশা রাখছি।
0: এটিএম আতাউর রহমান রঞ্জু, আলোকিত মানুষের আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, সৈয়দপুর, পীরগাছা, রংপুর থেকে লিখেছেন, শুভেচ্ছা প্রিয় মহানগরের সবাইকে। মহানগর কি ভালো আছে? বায়ু দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, হাইড্রোলিক হর্নের অত্যাচার থেকে জ্যাম থেকে নগরবাসী রেহাই চায়। আগামী নগর পাঁচালীতে ঢাকার বিভিন্ন গলি রাস্তার নামকরণ নিয়ে জানতে চাই, যেমন এখনও ভূতের গলি, মকার গলি, বাবর রোড, শাহজাহান রোড। খাবারের তালিকায় পুরান ঢাকার হাজির বিরিয়ানি, অন্যান্য নাম করা বিরিয়ানি হাউস নিয়ে জানতে চাই।
1: বন্ধু একটি প্রশ্ন করেছেন যে মহানগর কি ভালো আছে। আসলে মহানগরকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই, আমরা পরিবেশের প্রতি যত্নবান হব তাহলেই কিন্তু মহানগর ভালো থাকবে। আর আপনি বেশ কয়েকটি বিষয় নিয়ে লিখেছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি, আবারও লিখবেন।
0: এই ছিল আজকের আয়োজন, বিদায় নিচ্ছি বাঁধন ও বাঁধন পর্ব থেকে।
1: প্রিয় শ্রোতা শুনছিলেন বাঁধন ই বাঁধন পর্ব। বন্ধুরা, এবারে আপনাদের সুরের ভেলায় ভাসাতে চাই, শোনাব রবীন্দ্রসঙ্গীত অদিতি মহসিনের কণ্ঠে।

0: অদিতি মহসিনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে। জানিয়ে দিচ্ছি লঞ্চের সময়সূচির তথ্য।
1: ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট বিরতিতে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়।
0: প্রিয় শ্রোতা, সড়কপথে ঢাকার গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে নির্দিষ্ট বিরতিতে অর্থাৎ কিছু সময় পরপর দূরপাল্লার বাস ছেড়ে যায়। আপনাদের চলাচল শুভ হোক, এমনই প্রত্যাশা।
1: আর শেষ হয়ে এলো মহানগরের নির্ধারিত সময়ের সাথে। তার আগে বিদায়ের আগে জানিয়ে দিতে চাই শেষের কথাগুলো। আজকের মহানগর অনুষ্ঠানে গ্রন্থনায় ছিলেন খান্নাজম ইলাহি, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
0: এবং আমি খান্নাজম ইলাহি,
1: প্রযোজনের সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
1: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশরাত শারমিন।
2: ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর আজকের মতো এখানেই শেষ হলো।
3: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল নয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে যানজট নিরসনে সায়দাবাদ, গুলিস্তান, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ও অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকীকরণে গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে, গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়তপুর এবং সায়দাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়া নির্বাহী ও বার্তা প্রধানদের সাথে মতবিনিময় সভায় এই সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের মধ্যে যে মানবিক অনুভূতি, মূল্যবোধ এবং সামাজিক বোধ রয়েছে সেগুলো জাগিয়ে তুলতে হবে। এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি এ সময় বক্তব্য রাখেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে একটি স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য। তিনি গতকাল রাজধানী তথ্য ভবনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত এক সেমিনারে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, এই কমিশন গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করবে। জাতীয় সংসদের সংযুক্ত তহবিল থেকে মজুরিকৃত অর্থের অনধিক 56,117,59,41,000 টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাশ হয়েছে। চলতি অর্থবছরে 62টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মোট বাজেট ছিল 7,90,000 কোটি টাকা। আর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় হ্রাস বৃদ্ধি পেয়ে চলতি অর্থবছরে সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় 7,88,000 কোটি টাকা। গতকাল নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2026 পাশের মধ্য দিয়ে এ বাজেট পাশ করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়। এর আগে সংসদে বৈঠক গতকাল বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। অর্থ পরিকল্পনা মন্ত্রী চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের উপর সমাপনী বক্তব্যে বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আসছে। সংসদে বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনৈতিক বা দলীয় প্রভাবমুক্ত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই নির্দেশ দেন। অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এছাড়াও বৈঠকে ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন সংশোধিত নির্দেশিকা 2026 চূড়ান্ত করা হয়েছে এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়া পর্যালোচনা করে নীতিগত অনুমোদন দেওয়া হয়। কারিগরি প্রক্রিয়া শেষে আগামী 27 জুলাই থেকে ঢাকা ও টোকিওর নারিতা রুটে আবার সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে এক বছর পর বন্ধ থাকার পর জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র বিরতিহীন বিমান যোগাযোগ পুনরায় চালু হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম গতকাল রাজধানীর তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে বিমান সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে এবং 20 জুন থেকে বিমানের ওয়েবসাইট ও অন্যান্য অনুমোদিত বিতরণ চ্যানেলের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। 1448 হিজরি সনের পবিত্র মহরম মাসে চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে এখন ইরান নিউজিল্যান্ডের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলাটি 2-2 গোলে এগিয়ে চলছে। এর আগে যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে সৌদি আরব উরুগুয়ের মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। এছাড়া গতকাল রাত 10টায় স্পেন কেপ ভার্দের খেলাটি গোলশূন্যভাবে এবং রাত 1টায় বেলজিয়াম মিশরের ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। সবশেষ আবহাওয়া, আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন আধুনিক গান শুনবেন। শিল্পী হচ্ছেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান। প্রথম গানটি লিখেছেন ফজলুল হক সিদ্দিকী, সুর করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান।

0: আপনারা আধুনিক গান শুনছেন।
1: এবার গানটি লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন ওয়াদুদ সরকার, আর শিল্পী হচ্ছেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান।

0: এতক্ষণ আধুনিক গান পরিবেশিত হল। শিল্পী ছিলেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় বন্ধুরা, এবারে নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী শারমিন সাথী ইসলাম।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন শারমিন সাথী ইসলাম।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন ভাওয়াইয়া শিল্পী রথীন্দ্রনাথ রায়।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভাওয়াইয়া গান। শিল্পী রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে গানের কথা সুর করেছেন হরলাল রায়।
1: এই যে গোসা হয় আহা নাই খাও ভাত আছো মুই সুতি।

ওয়ো মোর পরাণ যায় ফাটিয়া, কায়ারো আসিবে নানি পানের বাটা নিয়ায়ো, কি মুচকি হাসি দিয়া ম্যাচেত কি মোচত করিয়া। ভাইরে একলা ঘরে সুতি থাকো ও নানি পরাণ যায় ফাট।

0: ভাওয়াইয়া গান শুনলেন রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সুপ্রিয় শ্রোতা, এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাবিতা সাবাহ।

দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রাবিতা সাবা, বাংলাদেশ বেতার ঢাকা।

প্রিয় শ্রোতা, এখন আধুনিক গান শুনবেন। শিল্পী মোহাম্মদ আতিকুর রহমান আতিক। প্রথম গানটি লিখেছেন নাসিমা বেগম, সুর করেছেন তিমির নন্দী।

আপনারা আধুনিক গান শুনছেন। এবারে গানটি লিখেছেন আয়াত হোসেন উজ্জ্বল, শুরু করেছেন দীপক কুমার দে, শিল্পী মোহাম্মদ আতিকুর রহমান আতিক।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক,
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
2: নতুন বাংলাদেশ।
1: এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন খাল খননের গান। শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার কথা শুরু করেছেন শিল্পী নিজেই।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শেখ শায়লা। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে যানজট নিরসনে সায়দাবাদ, গুলিস্তান, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকীকরণে গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এই নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে, গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়তপুর এবং সায়দাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের মধ্যে যে মানবিক অনুভূতি, মূল্যবোধ এবং সামাজিক বোধ রয়েছে সেগুলো জাগিয়ে তুলতে হবে, এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে একটি স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য। তিনি গতকাল রাজধানীর তথ্যভবনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত এক সেমিনারে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই কমিশন গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করবে। জাতীয় সংসদের সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অনধিক ৫৬১৭ কোটি ৫৯ লাখ ৪১ হাজার টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাশ হয়েছে। চলতি অর্থবছরে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মোট বাজেট ছিল ৭৯০০০০ কোটি টাকা, আর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় হ্রাস বৃদ্ধি পেয়ে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৭৮০০০০ কোটি টাকা। গতকাল নির্দিষ্টকরণ সম্পূরক বিল ২০২৬ পাশের মধ্য দিয়ে এ বাজেট পাশ করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়। এর আগে সংসদের বৈঠক গতকাল বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তব্যে বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আসছে। সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনৈতিক বা দলীয় প্রভাবমুক্ত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই নির্দেশ দেন। অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন করা হয়। কারিগরি প্রক্রিয়া শেষে আগামী ২৭ জুলাই থেকে ঢাকা ও টোকিওর নারিতা রুটে আবার সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে এক বছর বন্ধ থাকার পর জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র বিরতিহীন বিমান যোগাযোগ পুনরায় চালু হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম গতকাল রাজধানীর তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে বিমান সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে এবং ২০ জুন থেকে বিমানের ওয়েবসাইট ও অন্যান্য অনুমোদিত বিতরণ চ্যানেলের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহরম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসাইন। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস স্টেডিয়ামে ইরান নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এর আগে ভোর ৪টায় সৌদি আরব উরুগুয়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এছাড়া গতকাল রাত ১০টায় স্পেন কেপ ভার্দের খেলাটি গোলশূন্যভাবে এবং রাত ১টায় বেলজিয়াম মিশরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন স্টুডিও থেকে পল্লিকে দিকে শোনাবেন শান্তা সরকার।

0: স্টুডিও থেকে পরপর দুখানি রাধা রমন দত্তের গান শুনলেন। শিল্পী ছিলেন শান্তা সরকার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়রন ডালিতে রয়েছে নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন শরীফুর রহমান।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন শরীফুর রহমান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য ফসল মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান গেয়ে শোনাবেন জান্নাত এফেরদৌসি। প্রথম গানের গীতিকার আশরাফ নেসোয়ার, সুর করেছেন সুমন্ত চৌধুরী।

0: স্টুডিও থেকে পরপর দুখানে আধুনিক গান গেয়ে শোনালেন জান্নাতে ফেরদৌসি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমরা কজন: ফারজানা ইয়াসমিন, লালটু হোসেন, তনয়া দেওয়ান, জান্নাতুল মাওয়া, আমি আফরোজা ডলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ এবং মাফ করবেন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ রুহুল আমিন, তাওহিদা আফরোজ, আফরোজা আক্তার, লুৎফুন্নাহার মেরি এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন যন্ত্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের সুরে গিটার বাজিয়েছেন শাহানা নাজনীন।

0: আপনারা শুনলেন যন্ত্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের সুরে গিটার বাজিয়েছেন শাহানা নাস্টিং।
1: প্রিয় বন্ধুরা, চলছে বর্ষাকাল। তো বর্ষা মানে আমরা সকলেই জানি বৃক্ষরোপণের সবচেয়ে উপযুক্ত সময়। আমাদের অনেকেরই হয়তো গ্রামে একটু একটু জায়গা বা জমি পড়ে আছে, শহর থেকে একদমই খোঁজ খবর নেয়নি, সেটা পড়ে আছে। এই বর্ষায় একটু গ্রাম ঘুরে আসা, সাথে সাথে সেই জায়গাটাই বৃক্ষরোপণ করা হবে উপযুক্ত সিদ্ধান্ত। আসুন আমরা সবুজের সমারোহে আমাদের এই বাংলাদেশকে ভরে তুলি। বাংলাদেশ বেতার ঢাকা। এখন স্টুডিও থেকে সরাসরি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন রেফাকাত হোসেন চৌধুরী।

এখন যে গানটি গাইছি, কবিগুরুর 64 বছর বয়সে 1925 সালে বৈশাখ মাসে এই গানটি রচনা করেছিলেন, প্রেম পর্যায়, এবং তাল কাহারবা।

0: স্টুডিও থেকে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালেন রেফাকাত হোসেন চৌধুরী।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানটির কথা ও সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: ফ্যামিলি কার্ডের গানটি শুনলেন সমবেত কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার বরিশাল ঠাকুরগাঁও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহানা পারভীন লিটা। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকীকরণে গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে, গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়তপুর এবং সায়েদাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সাথে মতবিনিময় সভায় এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের মধ্যে যে মানবিক অনুভূতি, মূল্যবোধ এবং সামাজিক বোধ রয়েছে সেগুলো জাগিয়ে তুলতে হবে। এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়িয়ে একটি স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য। তিনি গতকাল রাজধানীর তথ্যভবনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই কমিশন গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করবে। জাতীয় সংসদে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অনধিক ৫৬,১১৭,৫৯,০০০ টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ হয়েছে। চলতি অর্থ বছরে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মোট বাজেট ছিল ৭,৯০,০০০ টাকা, আর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় হ্রাস বৃদ্ধি পেয়ে চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৭,৮৮,০০০ টাকা। গতকাল নির্দিষ্টকরণ সম্পূরক বিল ২০২৬ পাশের মধ্য দিয়ে এ বাজেট পাশ করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়। এর আগে সংসদের বৈঠক গতকাল বিকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী চলতি অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর সমাপনী বক্তব্যে বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে পুনর্জীবিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আসছে। সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনৈতিক বা দলীয় প্রভাবমুক্ত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই নির্দেশ দেন। অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন করা হয়। কারিগরি প্রক্রিয়া শেষে আগামী ২৭ জুলাই থেকে ঢাকা ও টোকিওর নারিতা রুটে আবার সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে এক বছর বন্ধ থাকার পর জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র বিরতিহীন বিমান যোগাযোগ পুনরায় চালু হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম গতকাল রাজধানীর তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে বিমান সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে এবং ২০ জুন থেকে বিমানের ওয়েবসাইট ও অন্যান্য অনুমোদিত বিতরণ চ্যানেলের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ১৪৪৮ হিজরি সনে পবিত্র মহরম মাসে চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা বসবে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ইরান নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এর আগে ভোর ৪টায় সৌদি আরব উরুগুয়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এছাড়া গত রাত ১০টায় স্পেন কেপ ভার্দে খেলাটি গোলশূন্যভাবে এবং রাত ১টায় বেলজিয়াম মিশরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী অসীম কুমার।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অসীম কুমার, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী ফৌজিয়া আক্তার আলফা, প্রথম গানের গীতিকার সেলিম মাহমুদ, সুর করেছেন অশোক কুমার সরকার।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান ফৌজি আক্তার আলফার কণ্ঠে। এবারের গানের গীতিকার নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শেখ সাদী খান।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন ফৌজে আক্তার আলফা।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
3: কি বলতো?
2: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
3: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
4: বাঁচাও! ও মারবেন না, ও আমি চুরি করি না স্যার, বাঁচাও, মরে গেলাম, পড়ে মরে গেলাম।
2: এই এই মেরা, হ্যাঁ ওইদিকে তো চেঁচামেচি কিসের?
3: হ্যাঁ তাই তো মনে হচ্ছে,
2: মনে হচ্ছে কাউকে মারছে, চল তো দেখি।
3: চল চল চল চল চল। আরে ভাই ভাই, আপনারা এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
2: আরে আরে ভাই ভাই, থামেন থামেন থামেন, আর আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।
4: ও স্যার আমাকে বাঁচান স্যার, আমাকে ওরা মেরে ফেললো।
3: আরে এই যে দেখছি আমার ছাত্র, তুমি এখানে কি করছো?
5: স্যার এই পোলাটা একটা বকাইটা, এগো একটা কিশোর গ্যাং আছে, এরা সবাই মিলে চুরি ছিনতাই টিকটক করে, সমাজের মানুষের বিপদে ফেলে।
3: এই তুমি জিতু না?
4: হ্যাঁ স্যার।
3: তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
4: স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না। ও স্যার বাঁচান।
2: আচ্ছা এখন এই ছেলেটি কি অন্যায় করেছে?
6: ও সিনেমা হলে টিকটক করতে গিয়ে ধরা পড়ছে, লোকজন তারে অনেক মারধর করছে, এই সুযোগে ওর আরেক বন্ধু একজনের পকেট মেরে দিছে।
3: জিতু কথা কি সত্যি?
4: জি স্যার, স্যার বিশ্বাস করেন চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি, আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
2: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
3: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক, এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
5: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
3: জিতু।
4: জি স্যার।
3: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
4: হ্যাঁ স্যার।
3: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
4: জি স্যার।
3: তুমি কি ভালো হতে চাও?
4: জি স্যার, হ্যাঁ আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি, আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করব, আমি আর এমন করবো না স্যার।
2: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।

0: এদেশ আমার, আপনার, আমাদের সকলের। আসুন দেশকে ভালোবাসি, দেশের সেবায় আত্মনিয়োগ করি। আমার আপনার প্রত্যেকের কিছু নৈতিক এবং সামাজিক দায়িত্ব রয়েছে, এবং সেই সাথে কর্মজীবনে আমরা যে কাজটি করি সেই কাজটিও যথাসময়ে যথার্থভাবে সম্পন্ন করাই প্রকৃত দেশপ্রেমিকের কাজ। নিজের কাজের মধ্য দিয়েই দেশ তার উন্নয়ন অগ্রগতি ত্বরান্বিত করে। অতএব আমাদের প্রত্যেকের কাজ কোনোভাবে আগামীকাল আগামী পরশুর জন্য জমিয়ে রাখব না। দেশের মঙ্গলই কিন্তু আপনার মঙ্গল। সেক্ষেত্রে দেশের অমঙ্গল হয় এমন কোনো কাজ, এমন কোনো ঘটনা, এমন কোনো আলোচনার সাথে আমরা কোনোভাবেই সম্পৃক্ত হব না। আসুন উত্তরাধুনিক এই যুগে প্রতি মুহূর্ত মেধার বিকাশে, মননের বিকাশে আমরা বিকাশমান থাকি এবং চর্চায় থাকি এবং দেশের কল্যাণে সদা নিবেদিত থাকি।
1: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার।

ঋতু প্রকৃতির স্বাভাবিক নিয়মানুসারে প্রতিবছরই গ্রীষ্মের পরে বর্ষার আগমন ঘটে। বর্ষা প্রকৃতি ও প্রাণীকুলে অনাবিল প্রশান্তির বারতা নিয়ে আসে। গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে বর্ষা তার শীতল স্পর্শে আমাদের সজীব করে তোলে। বর্ষায় কৃষকের মুখেও আনন্দের হাসি ফুটে ওঠে। কৃষিতে বর্ষার অসামান্য অবদান কৃষিপণ্য উৎপাদনে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রীষ্মের পর বর্ষার স্থলে অন্য ঋতুর আগমন ঘটলে সেটা হয়তো এতটা ভালো লাগার হতো কিনা জানি না। বর্ষা আমাদের সতেজ ও প্রাণবন্ত করে বলেই চাতকের ন্যায় বর্ষার আগমনের প্রতীক্ষা আমরা করে থাকি। বর্ষায় আমরা তীব্র উত্তাপ দাবদাহ থেকে মুক্ত হয়ে নবজীবন লাভ করি। এই ঋতুর স্নিগ্ধ পরশে প্রকৃতিতে ফিরে আসে অনাবিল প্রশান্তির বারতা। প্রিয় শ্রোতা, সবাইকে বৃষ্টি ভেজা কদমের শুভেচ্ছায় বরণ করে নিচ্ছে আজকের কথায় কানে সঙ্গীতমালার আয়োজনে। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ও সুন্দর আছেন, আর এমন প্রত্যাশা কিন্তু আমাদের সবসময়ের। তার কথা নয়, এবারে চলুন যাওয়া যাক আপনাদের পাঠানো চিঠির কাছে। এই মুহূর্তে আমি প্রথমে যে চিঠিটি হাতে তুলে নিলাম সেটি লিখেছেন শিকদার ইসাক আলী আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে। আর শিকদার ইসাক আলীর চিঠি কিন্তু আমি যেটি দেখতে পাচ্ছি, চারটি চিঠি আমার হাতে। আপনি লিখেছেন, সুখের স্বপ্ন গড়তে হলে রাখবো ছোট ঘর, আলোর পাতি উঠবে জ্বলে সারা জনম ভর। বাহ, চমৎকার লেখা। আপনি বলেছেন, পরিবারকে পরিপাটি করে সাজাতে হলে পরিকল্পনার বিকল্প নেই। আমি একটি গান শুনতে চাই এবং শোনাতে চাই নুরুদ্দিন খান এবং খুরশিদ আলম খানকে। এবং দেখতে পাচ্ছি যে আপনি একটি গানের কথাও বলেছেন। তবে বন্ধু, আজ আপনার পছন্দের গান নয়, আজ কিন্তু আমরা শোনাতে চাই আপনাকে একটি গান। যেহেতু এই মুহূর্তে আপনার চারটি চিঠি আমি দেখতে পাচ্ছি আমার হাতে, সুতরাং আপনাকে আমরা আজকে একটি গান শোনাতে চাই। আজ আপনার জন্য থাকছে এই গানটি, চলুন শুনে আসি। শিল্পী প্রিয়াঙ্কা গোপ ও পুলক অধিকারী, কথা লিখেছেন রফিকুল ইসলাম ইরফান আর সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

ইকবাল হোসেন কাজীকাটা কাটাবাড়িয়া মনোহরদী নরসিংদীর বন্ধু। আপনি শুরুতেই কোকিলের মিষ্টি ডাক শোনার শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন যৌতুক দিয়ে বিবাহ দেব না, পরিবারে অশান্তি সৃষ্টি করব না। একটি গান শুনতে ও শোনাতে চাই মাহফুজ মুরাদ, ইসমাইল হোসেন ও জুবাইর আল ফাহাদকে, আর গানটি যৌতুক প্রতিরোধ বিষয়ক। অবশ্যই বন্ধু, এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, যেন আমরা কেউই বিয়ের সময় যৌতুক না দেই এবং যৌতুক না নেই। এ বিষয়ে প্রতিটি পরিবারকে সচেতন থাকতে হবে। চলুন এবারে গান শুনে আসি শিল্পী আসগার আলিম, কথা ও সুর কুটি মনসুর।

এই যে মাহফুজ মুরাদের কথা বলতে বলতেই কিন্তু মাহফুজ মুরাদ এসে গেছে, অর্থাৎ মাহফুজ মুরাদের চিঠি কিন্তু এই মুহূর্তে আমার হাতে। চারবাগুয়া সিংগুয়াবাজার কাপাসিয়া গাজীপুরের বন্ধু, আপনি বলেছেন প্রিয় মিষ্টি আপুমনি, ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আসুন সবাই স্বাস্থ্যের প্রতি যত্নবান হই। একটি গান শুনতেও শোনাতে চাই নাসিরউদ্দিন শরীফকে, আর গানটি জনসংখ্যা বিষয়ক, তাই ঠিক আছে চলুন শুনে আসি গান। শিল্পী ইকবাল হোসেন ও ঝুমুর রায়, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার দীপক কুমার দে।

জুবাইর আল ফাহাদের চিঠি এবারে আমার হাতে, লিখেছেন ধামাইল গফরগাঁও ময়মনসিংহ থেকে। শুরুতেই সালাম জানিয়েছেন, বলেছেন প্রিয় এই অনুষ্ঠান শুনতে অনেক বেশি ভালো লাগে, নিজে শুনি চিঠি লিখি, আর গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি বন্ধুদের সাথে নিয়েই শুনি। আমার চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এই অনুষ্ঠানের সাথে নিয়মিত আছি আর ভবিষ্যতেও থাকব। সবশেষে আপনি বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি গান শুনতে চেয়েছেন, ঠিক আছে চলুন শুনে আসি গান। শিল্পী মোহাম্মদ বশিরুজ্জামান সাব্বির, কথা লিখেছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন বাবু সরকার।

এবারের চিঠি মোহাম্মদ খায়রুল কাউসারের, নব মিয়া সড়ক, রেসকোর্স, কুমিল্লার বন্ধু। সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন, আমি এ অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা, এ অনুষ্ঠান থেকে বিভিন্ন ধরনের তথ্য পাই, তাই অনুষ্ঠান শুনতে ভুল করি না। আমি একটি গান শুনতে ও শোনাতে চাই খোরশেদ আলম, সিকদার ইসাক আলী এবং নুরুদ্দিন খানকে, গর্ভবতী মায়ের যত্ন বিষয়ক। আর গানটির শিল্পী এ এস এম শফি মণ্ডল, গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুরকার এস এম আব্দুল আওয়াল।

এবারে চিঠি আব্দুল কাদের ফকিরের, কালাদাহ নিজপাড়া, ফকিরবাড়ি, কালাদাহ বাজার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ থেকে লিখেছেন। আপনি জনসংখ্যা, যৌতুক এবং বাল্যবিবাহ বিষয়ে বেশ কিছু কথা বলেছেন আর বলেছেন এগুলো থেকে সবাইকে দূরে থাকতে। সবশেষে জনসংখ্যা বিষয়ক একটি গান আপনি শুনতে চেয়েছেন, যে গানটির শিল্পী মোহাম্মদ রাশেদ উদ্দিন ও অনামিকা তালুকদার, গীতিকার সালমা আক্তার, সুরকার নবীন কিশোর গৌতম।

প্রিয় বন্ধুরা, সবশেষে আমাদের পছন্দের একটি গান থাকছে শিল্পী রাজীব দাস ও রোজনা শারমিন নিঝুম। কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ রেজওয়ান পারভেজ।

0: ভালো লেগেছে নিশ্চয়ই। সে সাথে জানা হলো অনেক কিছু, তাই না? আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে, আর স্বাস্থ্য বিষয়েও সচেতন থাকতে হবে। ডেঙ্গু বিষয়ে সচেতনতার কথা অবশ্যই বলতে চাই, আর এর জন্যই কিন্তু বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন এক নাগাড়ে তিন দিনের বেশি পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। থাকুন সচেতন এবং নিরাপদ। প্রিয় বন্ধুরা, সময় বলছে বিদায়ের কথা। আমাদের পরবর্তী অনুষ্ঠান এসে করি ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05। সোনার সাদর আমন্ত্রণ জানিয়ে বলছি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জন

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে, এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাজিয়া ওয়াসিম। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে যানজট নিরসনে সায়দাবাদ, গুলিস্তান, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকীকরণে গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এই নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে, গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়তপুর এবং সায়দাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সাথে মতবিনিময় সভায় এই সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের মধ্যে যে মানবিক অনুভূতি, মূল্যবোধ এবং সামাজিক বোধ রয়েছে সেগুলো জাগিয়ে তুলতে হবে। এই ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। সংসদের বৈঠক গতকাল বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হলে ৫৬১১৭ কোটি ৫৯ লাখ ৪১ হাজার টাকা ব্যয় সম্বলিত চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাশ হয়। অর্থমন্ত্রী হামির খসরু মাহমুদ চৌধুরীর উত্থাপিত নির্দিষ্টকরণ সম্পূরক বিল ২০২৬ পাশের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে এই বাজেট পাশ হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাকত হোসেন বলেছেন, রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই। তিনি আজ সকালে রাজধানীর হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালের ৬ নবজাতক অক্সিজেনের অভাবে মারা গেছে। তিনি বলেন, এতে ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল, তাই শিশু মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে। এই অপরাধের শাস্তি হিসেবে কেবল হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর রাজনৈতিক বা দলীয় প্রভাবমুক্ত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই নির্দেশ দেন। অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়িয়ে একটি স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য। তিনি গতকাল রাজধানীর তথ্য ভবনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত এক সেমিনারে এই কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই কমিশন গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহরম মাসে চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোয়াজ্জেম হোসাইন। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়। যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স চুক্তিতে স্বাক্ষর করেন। এদিকে ইরানের পক্ষে চুক্তি সই করেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার প্রাক্কালে তারা এই চুক্তি অনুমোদন করলেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ইরান নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এর আগে ভোর ৪টায় সৌদি আরব উরুগুয়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এছাড়া গতরাতে স্পেন কেভাদের খেলাটি গোলশূন্য এবং বেলজিয়াম মিশরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এদিকে আজ রাত ১টায় ফ্রান্স সেনেগালের এবং রাত ৪টায় ইরাক নরওয়ের মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল ৭টায় আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত। পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে। বাংলাদেশ বেতার আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাব ব্যবহার করুন। শরীরের পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রঙ ও পাতলা কাপড় পরুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন।
1: এখন বর্ষাকাল, গাছ লাগানোর উপযুক্ত সময়। আসুন আমরা বেশি করে গাছ লাগাই, পরিবেশের ভারসাম্য রক্ষা করি। বাড়ির আঙিনায় আনাচে কানাচে পতিত জমিতে আমরা বেশি বেশি গাছ লাগাই। গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, আসবাবপত্র দেয়। গাছ আমাদের অর্থনৈতিক সমস্যা থেকে অনেকখানি মুক্ত করে। তাই বেশি বেশি গাছ লাগান, পরিবেশকে রক্ষা করুন।
2: বৃক্ষ আমাদের বন্ধু।
3: বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয় অক্সিজেন। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটা পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলো হার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপরে পুনরায় বেলা দুটা পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশাংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও এফএম 106 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 90 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে। ফোনিন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ঈশ্বরগুড়ি ছোট পরিবার রয়েছে 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল রয়েছে সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার রয়েছে সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রয়েছে রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লোহরী শুনবেন রাত 10:30।
0: সবশেষে এফএমের অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় পরা বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন।
1: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকের বিষয় মৃত্যু, সঞ্চালনে ফারহান আহমদ।
3: বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনে। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে শুনছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে যথারীতি আপনাদের সঙ্গে উপস্থাপনায় রয়েছি আমি ফারহান আহমদ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, মানব জীবনের সবচেয়ে অমোঘ এবং চিরন্তন সত্যের নাম হল মৃত্যু। রাজা, প্রজা, ধনী, দরিদ্র কাউকেই এই বাস্তবতাকে এড়ানোর সুযোগ নেই। ইসলাম আমাদের কেবল দুনিয়ার জীবন সুন্দর করার শিক্ষাই দেয় না, বরং মৃত্যুর পরবর্তী অনন্তকালের সফরের জন্য নিজেকে প্রস্তুত করার তাগিদ দেয়। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা মানুষের ভেতর থেকে লোভ, অহংকার এবং পাপাচারের মোহ দূর করে এক জান্নাতি অনুভূতির জন্ম দেয়। তাই আজকের পর্বে আমরা আলোচনা করব ইসলামে মৃত্যুর স্মরণ, এর তাৎপর্য এবং পরকালের সঠিক প্রস্তুতি এ বিষয় সম্পর্কে। আমাদের স্টুডিওতে আপনাদের প্রশ্নের জবাবদানে আজ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আলোচক শ্রদ্ধেয় মাওলানা মোহাম্মদ বদিউল আলম সরকার, অধ্যক্ষ মাহমুদা খাতুন কামিল মাদ্রাসা আরমানিটোলা ঢাকা।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: এবং আমাদের সঙ্গে রয়েছেন মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান, খতিব, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদ এবং বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: সুপ্রিয় শ্রোতা, মূল আলোচনা শুরুর আগে আমরা জেনে নিতে চাই মৃত্যু এবং এর অনিবার্যতা সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট ঘোষণা ও দিক নির্দেশনা। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, অর্থ প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা দুনিয়ার যেখানেই আত্মগোপন করি না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। সূরা আন-নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা, অর্থ তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো। প্রিয় শ্রোতাবিন্দু, এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ ত্যাগ করে বুদ্ধিমানের মতো পরকালের পুঁজি সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরু যিকরু হাযিমিল লাযাত, অর্থ তোমরা জীবনের স্বাদ বিনষ্টকারী জিনিস অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। সুনানে তিরমিজি শরীফের হাদিস। হাদিস শরীফে আরও এসেছে, প্রকৃত বুদ্ধিমানকে তা নির্ধারণের মাপকাঠি হল মৃত্যুর প্রস্তুতি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল, মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমানকে? তিনি ইরশাদ করেন, আকসারুহুম লিল মাউতি যিকরন ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তিআদাদান উলাইকাল আকিয়াস, অর্থ তাদের মধ্যে যারা মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সবচেয়ে উত্তম প্রস্তুতি গ্রহণ করে তারাই হল প্রকৃত বুদ্ধিমান। ইবনে সুনান ইবনে মাজা শরীফের হাদিস। তাই সুপ্রিয় শ্রোতাবৃন্দ, দুনিয়ার কর্মব্যস্ততার মাঝেও আখিরাতের পাথেও গোছানো এবং তওবার মাধ্যমে জীবনের মোড় ঘুরিয়ে নেওয়াই একজন খাঁটি মুমিনের পরিচয়। প্রিয় শ্রোতা, আপনারা জানেন যে আমাদের তিনটি নম্বর রয়েছে, আপনাদের যদি আজকের বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে তিনটি নম্বরে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমি নম্বরগুলো বলছি, 02448132268, 02448132269 এবং 02448132700। সুপ্রিয় শ্রোতা, আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় রয়েছি, এখন আমরা চলে যাচ্ছি প্রারম্ভিক আলোচনায়। শুরুতেই আমি চলে যাব মাওলানা মোহাম্মদ বদিউল আলম সরকারের কাছে। মোহতারাম, আজকে আমাদের যে বিষয় মৃত্যু সম্পর্কে, এর তাৎপর্য এবং প্রোটোকলের প্রস্তুতি বিষয়ে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে সংক্ষেপে যদি কিছু বলতেন।
4: ধন্যবাদ সম্মানিত সঞ্চালক, ধন্যবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে একটি বাস্তব যা প্রত্যেকটি প্রাণীকেই গ্রহণ করতে হবে বিষয়টি অবধারণার জন্য, মৃত্যু। মৃত্যু কি? কোরআন করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কয়েকটি শব্দে এই মৃত্যুটাকে উল্লেখ করেছেন। একটি আল ওয়াফাতু, মানুষ তার হায়াতে জিন্দেগি যখন সমাপ্তি ঘটে বা ঘটবে তখন এটাকে ওয়াফাত বলা হয়। ইয়াতে ওয়াফাহু, আল্লাহ মৃত্যু দান করলেন। আল মাউত, এটা আরেকটা শব্দ।
3: জি,
4: মৃত্যুটা কি? কোরআন করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুলকের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং হায়াতকে সৃষ্টি করেছেন যেন তোমাদের মধ্যে সবচেয়ে নেক আমল, ভালো আমল কে করতে পারে সেটার যাচাই করার জন্যে।

0: নো দ্যার আর কোশ্চেন যে আগে কি মৃত্যু না আগে হায়াত? আমরা তো দেখছি আগে হায়াত, আমরা জীবন লাভ করেছি তারপরে আমাদের মৃত্যু হবে না। এই এই জন্য মৃত্যু ডেফিনেশনটা জানা দরকার। মৃত্যু কি? মৃত্যু হচ্ছে আদামুল হায়া, দুইটা মৃত্যুর দুইটা অর্থ। একটা হচ্ছে আদামুল হায়া, জীবন না থাকা, অস্তিত্ব, আদামুল উজুদ, অস্তিত্ব না থাকা। এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ পাক হায়াত দিয়েছেন। অস্তিত্ব না থাকা মানে মৃত্যু। আমরা অনস্তিত্ব, অস্তিত্বহীন অবস্থায় ছিলাম, আমাদের কিছুই ছিল না, তারপর আল্লাহ হায়াত দিলেন। এই জন্যে আল্লাহ পাক মৃত্যুটাকে আগে উল্লেখ করেছেন। অথবা মৃত্যুর আরেকটি ডেফিনেশন হচ্ছে ইনফিকাকুর রূহে আনিল জাসাদ, মানুষের বডি থেকে তার রুটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আর মানুষ যেহেতু মরণশীল এবং অবশ্যই প্রত্যেককে মরতে হবে, সে মৃত্যু বরণ করবে, সেজন্যে আর যেহেতু তার অস্তিত্ব ছিল না, সেজন্য আল্লাহ পাক মানুষকে প্রথমে সতর্ক করেছেন তোমার অস্তিত্ব ছিল না, আবার অস্তিত্ব বিপন্ন হবে। অতএব তোমার এই অস্তিত্ব বিপন্ন হওয়ার পর তোমার যে অবস্থাটা দাঁড়াবে পরলোক, পারলৌকিক জিন্দগি, তার জন্যেই তুমি কাজ করো। তোমার এই জন্যে মৃত্যু সৃষ্টি করেছেন, হায়া সৃষ্টি করেছেন, যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে সবচেয়ে বেশি আমল করতে পারে, ভালো আমল করতে পারে। সেজন্য মৃত্যুকে বেশি করে স্মরণ করা, এটাও মানুষ সংশোধন হওয়া, ভালো থাকা এবং পৃথিবীতে বাস্তবতার নিরিখে সে সর্বোচ্চ পর্যায়ে, মনুষ্যত্বের সর্বোচ্চ ধাপে সে পৌঁছতে পারা, এটা মৃত্যুর একটি একটি শিক্ষা, এর থেকে শিক্ষা গ্রহণ করা যায়। আসুন আমরা এই মৃত্যুকে স্মরণ করি। আজকে বাংলাদেশ বেতার চমৎকার একটি বিষয় নিয়ে এসেছেন, যেটা কথা আমরা ভুলে যাই, অথচ যেটা আমাদের হবে এবং অবশ্যম্ভাবী, এর থেকে এড়ানোর কোনো পথ নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে পরলৌকিক জীবনের জন্য ভালো কিছু করতে পারি, সে তৌফিক যেন দান করেন।
1: জি আমিন আমিন। মোহতারাম জাজাকুমুল্লাহ খয়রান। মোহতারাম অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই চমৎকার আলোচনা করেছেন এবং আমরা আপনার কাছে আবারও ফেরত আসবো। এখন চলে যাচ্ছি আমাদের অপর অতিথি মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান সাহেবের কাছে। জি হযরত, হযরত যেই বিষয়গুলো নিয়ে বললেন এগুলো বাদে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সঞ্চালক এবং বাংলাদেশ বেতারের অনুষ্ঠান যারা শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মৃত্যু হচ্ছে একটি চিরঞ্জীব চিরস্থায়ী বিষয় এবং এটি আল্লাহর পক্ষ থেকে এটি বান্দার জন্য নির্ধারিত, এবং প্রত্যেকটা বান্দা না শুধুমাত্র, যে কোনো প্রাণীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সেজন্য কোরআনুল কারীমের একাধিক জায়গায় কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত বলেছেন, অর্থাৎ সকল প্রাণী, নট মানুষ, সব প্রাণী মৃত্যুবরণ করতে হবে। উনি বলেছেন সত্যিকার অর্থে যে আমরা কি ছিলাম। কোরআনুল কারীমের আল্লাপাক বলেছেন যে কাইফা তাক ফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, যে তোমরা কিভাবে আমার সাথে কুফরি করো, তোমরা তো মৃত্যু ছিলে, প্রাণহীন ছিলে, তোমাদের অবয়ব দুনিয়ায় তোমরা যেটা দেখতে পাও সেটা ছিল না। ফাহিয়াকুম, আমি আবার জীবন দিয়েছি, সোম্মাইয়ুমিতুকুম, আবার তোমাদের মৃত্যুবরণ করে কবরে দিতে হবে, সোম্মাইয়ুহিয়িকুম, আবার তোমাদেরকে জীবন ধারণ করে কিয়ামত, এরপর আর মৃত্যু নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে অস্তিত্ব ছিল না এটার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে হাল আতা আল ইনসান হাইনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, যে পৃথিবীর মানুষ আজকের তুমি অনেক কিছু আয়নার সামনে দাঁড়ালে, সমাজের সামনে দাঁড়ালে, তুমি একটা বিরাট নাম, খ্যাতি, যশ, সব কিছু, কিন্তু তুমি কি জানো তোমার কোনো একটা সময় ছিল তোমার কোনো অস্তিত্ব ছিল না, আর অস্তিত্ব থাকবে না। এটাই মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটিতে সৃষ্টি করেছে আবার মাটিতে নিয়ে যাব। তবে মূল কথা হচ্ছে আপনি যেটা গুরুত্বপূর্ণ আয়াত যেটা তেলাওয়াত করেছেন, সংক্ষিপ্ত করেছেন আপনার এই উপস্থাপনার খাতিরে, সেটা হচ্ছে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতটা। ওখানে আল্লাহ পাক বলছেন যে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, সবাই মৃত্যুবরণ করবে, এটা সত্য। তবে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল প্রাপ্তি প্রাপ্যটা বুঝিয়ে দেবেন যে যা করেছে। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা স্পষ্ট করে বলেছেন, আমাদের সম্মানিত শ্রোতা যারা রয়েছেন এবং আপনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই যে ফামান যুহযিহা আনিন নার, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। জীবন মৃত্যু এটা তো একটা বড় ব্যাপার। জীবন মৃত্যু এটা যেমন একটা সত্য, এর চেয়ে বড় সত্য হচ্ছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সফল যে

0: ফামা জুহজি আনি নার, যে আগুন থেকে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, অউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর তার জন্যই সেই হচ্ছে সফল কাম যে জান্নাতে যেতে পারবে। তাহলে জীবন মরণ আল্লাহ দিয়েছেন, আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল। সেকেন্ড ইস্যু হচ্ছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেকেন্ড ইস্যু হচ্ছে যে আমাদের জীবন মরণ দেওয়ার পরে সফলতা কোথায়। সফলতার মানদণ্ড হচ্ছে ফামান জুহজি আনিনার অউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে মানুষ ভালো আমল করে সুন্দর আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জাহান্নাম থেকে বিরত থেকে জান্নাতে যেতে পারবে, আল্লাহ নিজেই বলছেন সে হচ্ছে সফল, তার জীবন মরণ তার পাওয়া তার জন্য সফল। কিন্তু আল্লাহ পাক তো আমাদের জীবন দিয়েছেন, মৃত্যু নিয়ে নেবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকটাকে আমরা যদি আমাদের দৃষ্টিতেও স্বাভাবিক মনে করি তাহলে সেটা হবে না। অনেক সময় অনেক মানুষ আছে, আপনি দেখবেন বলে জন্মিলে তো মরতেই হবে, এটা এমন একটা সে নর্মালি বলে। আপনার জীবনের প্রতিটা রন্ধে রন্ধে পই পই করে আল্লাহর দরবারে হিসাব বুঝিয়ে দিতে হবে। আমার ইয়া আমার মিস কলা জাররাতিন খয়রা ইয়ারা, আমার ইয়া আমার মিস কলা জাররাতিন শারা ইয়ারা। আপনার এটা মাথায় উদাসীন, আপনি চিন্তা নাই, চেতনা নাই, আপনি ঘুষ সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, আপনি দুর্নীতি করছেন, মানুষের জুলুম নির্যাতন নিপীড়ন জেনা ব্যবিচার সব কিছু করছেন, আর আপনি মৃত্যুর কথা বললে, এইটা লইয়া চিন্তার কি দরকার? এটা আল্লাহ জীবন দিয়েছে, একদিন মৃত্যু দেবেন, মৃত্যু নির্ধারিত, এমন সব কথা বলে এই সমস্ত লোকেরা বড় একজন মুফতি বা এরকম। কিন্তু না, আসলে আমাদের মূল বিষয় হচ্ছে সুন্দর একটা আমল গঠন করা, আল্লাহ
1: অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার আলোচনা করার জন্য। আমরা দেখতে পাচ্ছি অনেক শ্রোতা আমাদের জন্য প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন, আমরা চলে যাচ্ছি সরাসরি ফোন ইনে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: জি আমি হচ্ছে মোহাম্মদ আতিকুল ইসলাম, আপনার জেলার ঈশ্বরদী থানা।
1: জি জি জি জি,
2: আমি হচ্ছে এই মৃত মানুষের কাজের সাথে সম্পৃক্ত, ঈশ্বর দিয়ে কাপড় সার্ভিস ও গোসল সেবা কাজে আছি। কথা হচ্ছে যে আমি যখন গোসল করাই তখন অনেকে প্রশ্ন করে বাইরে এবং ভিতরে থাকা অবস্থাতে যে লাশের গায়ে মানে আঘাত দিয়ে যেন গোসল না করায়, মানে বলে থাকে আর কি। আবার কেউ কেউ প্রশ্ন করে লাশ তো লাশ, তার তো শরীরে কোনো জাল প্রাণ নাই, তাহলে সে কিভাবে আঘাত প্রাপ্ত হবে? প্রশ্ন হচ্ছে যে এই মানে ব্যথা অনুভব করে এটা তার শরীরের না তার আত্মার, এরকম একটা প্রশ্ন আছে, আমি উত্তর পাইনি কারো কাছে। এইভাবে আমি হুজুরের কাছে একটু জানতে চাই,
1: আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ বদিউল আলম সরকার সাহেবের কাছে।
3: ধন্যবাদ ভাই আতিকুল ইসলাম। মানুষ মারা যাওয়ার পর ইসলামের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাই সত্য, সে ডেস্ট্রয় হয়ে যায় না, সে একদম শেষ হয়ে যায় না, শুরু হয়। আর সেজন্য হাদিসের মধ্যে এসেছে মৃত্যুর পর তাকে যখন গোসল করাবে তখন তাকে খুব মোলায়েমভাবে আস্তে আস্তে করে ধরবে, সে যেন কষ্ট না পায়। কারণ মৃত্যু নাজাআতি নাজআন, মৃত্যু যখন হয় তার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এবং প্রত্যেকটা পশম দেখা যায় যে টেনে হেসড়ে তার রুটা বের করা হয়। মানুষ যদি আঘাত পায় হাড্ডি হাড় ভেঙে গেল, এখন হাড় ভেঙে যাওয়ার পর যদি এখানে একটু আঘাত লাগে বেশি আঘাত পায়, মৃত্যুটা এর চাইতে কুটি কুটি গুণ বেশি ব্যথার বিষয়। সেজন্যে সাক্কাতুল মাউত বলা হয়েছে কোরআনে কারিমের মধ্যে, সাক্কাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে কিন্তু সে ড্যাস্ট হয়ে যায় না। সেজন্য মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তাকে যখন গোসল করাবে ধরবে খুব আস্তে করে সে যেন ব্যথা না পায়। তাহলে হাদিসের মধ্যে দেখা যায় যে সে ব্যথা অনুভব করে, যদিও এটা দুনিয়াবি হাইসিওতে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এটা অনুভব করা অসম্ভব, কারণ এই জিনিসটা হচ্ছে বারজাকি জিন্দিগির, এটা পারলৌকিক জিন্দিগির একটা ধাপ। মৃত্যুবরণ করলো, দুনিয়ার জীবন শেষ, দুনিয়ার সবকিছু শেষ, পারলৌকিক জিন্দিগি শুরু হলো, আরেকটি অবস্থা তার তৈরি হয়ে গেল। কিন্তু সে কিন্তু অবশ্যই ব্যথা অনুভব করবে, অনুভব করার কথা হাদিসের মধ্যে আসছে। সেজন্যই মৃত লাশকে আঘাত না করা এবং তাকে মানে ছুঁড়ে ফেলে না দেওয়া এবং তার প্রতি সম্মান প্রদর্শন করা, আস্তে করে মোলায়েমভাবে তার যত্ন সহকারে আদবের সাথে তার গোসল দেওয়া, এটা উচিত।
0: তোমার ভাইকে অত্যন্ত সম্মানের সাথে আস্তে আস্তে করে কবরে নামাও, ধরে নিয়ে আসো যেন সে কষ্ট না পায়। এবং মানুষ মৃত্যুর পরে সে তার চেতনা শক্তি অবশিষ্ট থাকে এবং সে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং অনেকগুলি হাদিসের মধ্যে রয়েছে তার কবরে সে দেখতে পায় আগের থেকে, যে যারা জাহান্নামে যাবে তারা সাপ দেখতে পাবে, জান্নাতে যারা যাবে তারা জান্নাতের সুগন্ধি এবং এগুলি তারা দেখতে পাবে। কিন্তু আল্লাহ পাক তাদেরকে অনুভূতিটা এমনভাবে দেবেন যে সেটা কোনোভাবে প্রকাশ করার সুযোগ নেই। সেই জন্য রাসূলুল্লাহ বলছেন যে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে দাও, তোমার ভাই যে অধিকার যে সুযোগ সুবিধা সে থেকে বঞ্চিত হচ্ছে সে সেটা উপলব্ধি করতে পারছেন। এবং মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে যখন কবরে রাখা হয় তখন হাদিসে আসছে যে তারা যখন সবাই উঠে আসে তখন সে বলে তোমরা আমাকে রেখে কোথায় যাও। এগুলো সবগুলি হাদিস। সুতরাং এই আর যে ভাই ওনাকে ধন্যবাদ জানে, উনি অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত, তো একটা ছোট্ট পরামর্শ দিই আপনার মাধ্যমে, সেটি হচ্ছে উনি গোসল কাজে গোসলের কাজে উনি যেহেতু জড়িত উনি কোনো অবস্থায় লাশকে যেমন সম্মান করবেন, আর মৃত্যু ব্যক্তির কোনো না কোনো ত্রুটি থাকলে সেটা যেন উনি কোথাও প্রকাশ না করেন, উনি একটা মহান কাজের সাথে জড়িত, একটা সবের কাজের সাথে জড়িত।
1: আল্লাহ আকবার। জাযাকুমুল্লাহ খাইরান আমাদের আলোচকদ্বয়কে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
4: আমি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা তিনটা ভাই
1: জি
4: একক ভাবে কারো পক্ষেই কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, এখন আমরা তিনটা ভাই মিলে ৫,০০০ করে ১৫,০০০ টাকা দিয়ে একটা কুরবানির পশু ক্রয় করলাম খাসি, এখন আমার মায়ের পক্ষ থেকে ওই খাসিটা কুরবানি দেওয়া যাবে কিনা?
1: জি জি জি, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ মুস্তফা মোহাম্মদ সাহেবের কাছে।
0: ধন্যবাদ। আসলে এখানে কোরবানি কোনোটাই ওয়াজিব হয়নি, বাবার পক্ষ থেকে ওয়াজিব হয়নি, নিজেদের জন্য ওয়াজিব হয়নি। মৃত ব্যক্তিদের জন্য কোরবানি করা যেতে পারে, তাদের উদ্দেশ্যে যেমনি নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, সাদাকা দিই, তা কোরবানি এরকম একটি ভালো কাজ তারা করতে পারে। তবে সেই কোরবানির গোস্তটা ম্যাক্সিমামটাই মানুষকে দিয়ে দেওয়া ভালো। বাবার নামে কোরবানিও দিলেন আর নিজেরা নিজেরা সবটুকুন খেলেন, এটার ভিতরে ওরকম কল্যাণ নেই। এই জন্য মৃত্যু ব্যক্তির নামে কোনো কোরবানি দিলে সে পুরোটা বা ম্যাক্সিমামটা আল্লাহর হস্তে দিয়ে দেওয়ালি এটা যথার্থ হবে, দান করতে হবে। সেকেন্ড ইস্যু হচ্ছে যে কোরবানি যদি কারোর উপর ওয়াজিব না হয়, এরকম চাঁদা দিয়ে আপনি ১০,০০০ আমি ৫,০০০ আর একজনের ১০,০০০, এটা কোরবানি হবে না। এটা হবে এটা যে এটা দিয়ে আপনি কোরবানি দিয়ে মানুষের উপকার করলেন অত গ্রামগঞ্জে মানুষকে দিলেন, এটা সম্মিলিত সদকা হবে। কিন্তু এটা কোরবানি দেওয়ার জন্য যে স্পেসিফিক যে শর্ত এটা আপনার উপরে যেহেতু নাই, সেহেতু আপনার জন্য কোরবানিটা নিয়ে আপনার মাথা ব্যথা বা টেনশন করার কারণ নেই। কোরবানি দেওয়ার জন্য যে মাল এনে সব শর্ত সেটা অনুপস্থিত থাকা মানে আর আপনি কোরবানি যাবেন না। এর মধ্যে যদি অতিরিক্ত কিছু করতে যান তা সেটা একদম এডিশনাল একটা সাদাকার মতো নফল হিসাবে যাবে।
1: জি অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রান। আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা চলে যাচ্ছি আরেকটি প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি সম্মানিত শ্রোতা, আমরা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছি।
5: জি কথা বলতেছিলাম রাজমিস্ত্রি।
1: জি জি,
5: রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ শেখ, ১৭,০০০ বলমানি ফরিদপুর থেকে।
1: জি জি,
5: তো আমি জানতে চাই যে অনুষ্ঠানের বাইরে একটি প্রশ্ন করবো, সেভাবে অনুরোধ করবো যে উত্তর দেওয়ার জন্য। তো আমি জানতে চাচ্ছি যে এই যে ধরেন যে বিশ্বকাপ খেলা আসছে, তো দেখা যাচ্ছে যে ২টা ৩টা ৪টার দিকে খেলা হয়, এই যে আমরা মুসলমান যারা তারা এই নামাজ কালাম ফজরের নামাজ কালাম না পড়ে যে ভোরে আমরা খেলা দেখে ঘুমিয়ে পড়ি যে, আমি জানতে চাই যে আমরা তো মুসলমান তো খেলাধুলা কি হারাম না হালাল? এই যে নামাজ কালাম না পড়ে ঘুমিয়ে পড়লাম, হায় রে কপাল!
1: অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। এই প্রশ্নের উত্তর জন্য আমি চলে যাচ্ছি মাননীয় বদিউদ্দিন সরকার।
3: ধন্যবাদ। আসলে নামাজ তো একটা ফরজ জিনিস, এটা কখনই ছাড়া যাবে না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস এসেছে, এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মুসলিম বিন হাজ্জাজ আল-কুশাইরি রাহিমাহুল্লাহ হাদিসখানে উল্লেখ করেছেন, ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কুফরি করল। এটা খেলার কারণে হোক, ঘুমের কারণে হোক, যে কোনো কারণেই হোক, অবশ্যই নামাজ ছাড়া যাবে না। অতএব আপনি খেলাধুলার একটা ভিন্ন বিষয়, এটা একটা ভিন্ন মাত্রার বিষয়, এটা ইসলামে কিছু কিছু খেলা হারাম, কিছু কিছু খেলা জায়েজ। অতএব আমরা সেদিকে যাই না, অবশ্যই আমরা নামাজটাকে গুরুত্ব দিতে হবে এবং নামাজ পড়ুন, এনি হাও নামাজ পড়ুন, এবং রাত্রের এই ফজরের নামাজটা যেন বাদ না যায় কোনো কারণে, সেদিকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ।
1: অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
6: ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
1: জি ওয়া আলাইকুম আসসালাম।
6: সোহেল রানা বলছিলাম, টাঙ্গাইল জেলা উপজেলা শক্তি বলছি।
1: জি জি জি।
6: আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের আগে একটু কথা বলি, যে আমরা যদি সহিভাবে কেউ সারাদিনে একবার মৃত্যুর কথা স্মরণ করতাম,
1: জি,
6: তাহলে কেউ এত দুর্নীতি, এত ধর্ষণ, খুন, মারামারি, হানাহানি থাকত না।
1: জি।
6: একটা প্রশ্ন হচ্ছে যে মানুষের মৃত্যুর পর হিসাব কবে হবে, তার কোন তো হদিস নাই, কত কোটি কোটি বছর না লক্ষ লক্ষ বছর কবরে থাকতে হবে,
1: জি,
6: তারপরে হাসরের হিসাব হবে,
1: জি,
6: এই যে মধ্যবর্তী সময়টা কিয়ামত শুরু হওয়ার আগ মুহূর্ত হাসরের আগ পর্যন্ত, তাহলে মানুষ কবরে কোন অবস্থায় থাকবে, তার কর্মের ফল কি পাবে সে যদি একটু।
1: জি অসংখ্য ধন্যবাদ সম্মানিত সুস্থ প্রশ্নের করার জন্য। এই প্রশ্নের জন্য আমি আবারও চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ বদর আলম সরকার সাহেবের কাছে।
3: এই যে মাসখানের যে সময়টা, এটা হচ্ছে বারজাখ জিন্দেগি, ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাআথুন।
1: জি,
3: কোরআনে কারীমের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেছেন এই মৃত্যুর পরবর্তীতে তাদের পেছনে দাঁড়িয়ে আছে, রয়েছে বারজাখ জিন্দেগি। বারজাখ মানে একটা প্রাচীর, একটা হায়েল, একটা দেয়াল, এই দুনিয়ার জিন্দেগি আর পরকাল জিন্দেগি এর মধ্যে একটা ওয়াল তৈরি হয়ে গেছে। এখন এই ওয়াল পেরিয়ে সে দুনিয়ার জিন্দেগিতে আর আসার কোন সুযোগ নাই, এটা কেয়ামত পর্যন্ত হবে এবং কোরআন শরীফে তাই বলছে। অতএব এই বারজাখ জিন্দেগির মধ্যে সে হয়তোবা জান্নাত অথবা জাহান্নামের সে শাস্তি অথবা জান্নাতের নাজনে আমাদের সাথ সে উপলব্ধি করবে। সেজন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল কাবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয়েছে জান্নাতের বাগিচা অথবা জাহান্নামের গর্ত। অতএব এই এই যে সময়টা, মাঝখানের যে সময়টা, এটা আমরা জানি না, না নাদ্রি, আমরা জানি না এর মুদ্দা কতটুকুন, এর ডিউরেশনটা কতটুকুন হবে, কত বছর হবে, কত কোটি বছর হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অতএব এই জগতের মধ্যে মানে বারজাখ জিন্দেগির মধ্যে সে অবশ্যই জান্নাতের অথবা জাহান্নামের একটা অবস্থানে থাকবে, সেজন্য আমাদেরকে প্রস্তুত গ্রহণ করা দরকার। কঠিন একটা বিষয়, কঠিন একটা জিনিস, কবরের অবস্থা সম্পর্কে কোরআন হাদিস অসংখ্য আয়াত এসেছে, আমরা যেন সতর্ক থাকি এবং মৃত্যুর মাধ্যমে এটা সতর্ক হওয়া এবং আমল করা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন।
1: জি আল্লাহ আকবার, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আশা করি সুপ্রিয় শ্রোতা আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তরটি পেয়েছেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
7: বিশ্বকাপ মৃত্যুবরণ করছে, তাদেরকে আল্লাহ তাআলা উঠে নিয়ে গেছে, তো আমাদের যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ওহি নিয়ে যখন মানে যে হযরত মানে হ্যালো
1: জি জি আমরা শুনতে পাচ্ছি যে আপনার প্রশ্নটি
7: করুন। আমি বলতে চাচ্ছি যে মানে আমাদের রুহটা যখন নিয়ে যায়,
1: জি,
7: তখন যে আজকে মানে আমাদের দেহটা দুনিয়াতে রেখে এবং মাটিতে চলে যায়, এইটা মানে যে এই যে পৃথক রাখার এর মাঝখানে আমাদের যে এই গেপটা, এটা কি কি পর্যায়ে কিভাবে থাকে, এইভাবে যদি একটু আলোচনা করতেন ধন্যবাদ।
1: জি অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ লুৎফুর্রহমান সাহেবের কাছে। জি, ওনার প্রশ্নটা ছিল এই যে যখন একটা রূহ বের হয়ে যায় আমাদের দেহটা তো থেকে যায়, তো এই যে মাঝখানে যে বিষয়টা এটা আসলে রূহ থাকতেছে কোথায়?
0: না, এটা একেবারে স্পষ্ট কোরআনকারিমের মধ্যে, সেটি হচ্ছে একজন মানুষ যদি তার আমলের অবস্থার উপরে ভিত্তি করে তার রূহ তার গন্তব্যস্থানে যাবে। এটি হচ্ছে একটা হচ্ছে এলিজিন এবং আর একটা হচ্ছে সিজিন। একজন ভালো মানুষের যখন জান কবজ করা হয় তখন হজরতে আজরাইল আলাইহিসসালাম তার জানটাকে রেশমি কাপড় দিয়ে আতর গোলাপ মেখিয়ে মানে সুন্দর করে তার এলিজিন নামক জায়গায় সেখানে দিয়ে আসা হয় এবং সেখানে তাকে নিয়ে যাওয়া হয়, এবং ফেরেশতারা যখন যায় তখন বলে যে এই ব্যক্তিকে কার রূহ নিয়ে যাওয়া হচ্ছে, তখন সে বলে যে অমুকের ব্যক্তি অমুক সে জান্নাতি সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, গিয়ে ওখানে এন্ট্রি করা হয়। আর সিজ্জিন নামক যেটা আছে সেটা হচ্ছে যে মানুষটি খারাপ তার জান কবজ করার সময় সর্বোচ্চ শাস্তিপূরকের মাধ্যমে দুর্গন্ধ পেঁচিয়ে তাকে সিজ্জিনে নিয়ে যাওয়া হয় এবং অনেক ফেরেস্তারা জিজ্ঞাসা করে লানাত করতে থাকে এবং কোথায় যে সিজ্জিন মানে একটা কষ্টের জায়গায়। মানুষটি যখন কবরস্থ করা হয় তখন তাকে ফেরেস্তা দিয়ে মনকার নেকের দিয়ে তার মধ্যে রুহুটা দিয়ে তাকে একটা জব নেয়, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এটা তার কাছে প্রশ্নগুলি করে যে ভালো ব্যক্তি সে তো ভালো প্রশ্ন উত্তর দেয়, বলে রদিতু বিল্লাহ রব্বাবুল ইসলামের দিনে আমার আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ, আমার দিন হচ্ছে ধর্ম, আমার নবী হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে বেশ কিছু ব্যাখ্যা আছে। তখনই আল্লাহ রব্বুল আলামিন বলেন যে জান্নাতি হয় তখন ফেরেশতাকে বলেন যে একে জান্নাতের কবরটা প্রশস্ত করে দাও, আর একটা বলা হয় তাকে জান্নাতের পোশাক পরিধান ওয়াল বিসু ইলবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক দাও, তখন তাকে সে জান্নাতের পোশাক এবং সবকিছু দেওয়া হবে এবং দুলামে একজন বাসররাত্রে যেমন একজন মানুষ থাকে সে সেইভাবেই ঘুমাবে। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলা হয়েছে ইয়া ওয়াইলানা মাম বাসালা মিমার কদিনা হাতা মা ওয়াদার রহমান ওয়াসরাকাল মুরসালুন, যখন সিংহে ফুৎকার দেওয়া হবে তখন সে চোখ খুঁজতে খুঁজতে উঠবে বলে এত কাঁচা ঘুম থেকে আমাকে কেন উঠানো হলো, একটা ব্যাখ্যা আছে। আর সূরা কমারের মধ্যে ব্যাখ্যা আছে যে খারাপ মানুষ তাকে জাহান্নামের ফেলেবারে জাহান্নামের শাস্তি নানানভাবে তাকে দেওয়া হবে তার রুহুর উপরে। এটাকে আমরা একটা সিম্পল একটা উদাহরণ বলতে পারি, আমরা যখন ঘুমাই তখন অনেক বাজে স্বপ্ন দেখি, আমি আকাশে উড়ে যাচ্ছি, আমাকে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, ভাই আমার যে কষ্টটা এর চেয়ে কঠিন, কিন্তু এরকম আমরা ফিল করতে পারি, জাস্ট এরকমই হবে। এ ব্যাপারে কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে একেবারে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে যে একজন মানুষ মৃত্যুর পরে তার অবস্থানটা কী হবে, কোথায় কী থাকবে, কার কী অবস্থান, এগুলি একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে।
1: মোদার আরেকটা বিষয় স্পষ্ট করার ব্যাপার হচ্ছে যে আমরা যখন দেখি যে আমাদের যে বাহ্যিক শরীর সেটার মধ্যে তো আমাদের রূহ থাকে না, কিন্তু আমাদের বাহ্যিক শরীরটা পচে গলে যায় কবরের মধ্যে, কিন্তু আমাদের রূহ তো সিজিন নামক জায়গায় থাকবে যদি খারাপ কাজ করে। তো এই ক্ষেত্রে যে বলা হয় যে কবরের যে আজাব, কবরের আজাবটা তো আসলে রুহুরের উপর হবে,
0: রুহুর উপরে হবে কোনোভাবেই এই শরীর, এটা কিন্তু পচে গলে শেষ হয়ে যাবে।
1: কোরআন কারীমে কবরের আজাবটা আসলে হবে কোথায়?
0: হ্যাঁ, ওইটা আত্মার উপরে হবে,
1: মানে আত্মাটা যদি তার উপর আজাব হয় তাহলে সে কি ওই যে সিজিন নামক জায়গায় যখন থাকবে ওখানেই তার আজাবটা হবে,
0: ওখানেই আজাব হবে। কিন্তু আমাদের মৃত্যুর পরে যার কবরটা যেখানে হবে ওইটা তার একটা আইডেন্টির মতন থাকে, সেজন্যই তো আমরা কবরের কাছে গিয়ে বলি আল্লাহ না কবর আজাব মাফ করে দাও, এটা তার এক ধরনের আইডেন্টি থাকে যে এইখানেই আমরা ধরুন দুনিয়া একটা বসবাসের স্থান আছে আর কবরটাও ঠিক থাকবে। এখন যার কবর নাই, যার কোথাও অস্তিত্ব নাই, পুড়ে গেছে, নদীতে ফেলে গেছে, পচে গেছে, যে অস্তিত্ব নাই তারটাও আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হয়েছে পুড়ে গেছে, যেখানে সে পচে গেছে বা যেখানে সে সমুদ্রের মধ্যে, ওইটাই তার হলো কবর, ওইটাই তার হলো আপনার ঠিকানা। এটাই তো আমরা দুনিয়ার
8: একটা বিষয় স্পষ্ট যে বডির সাথে তার রুহের একটা সম্পর্ক, দুনিয়াতে যেমন সরাসরি সম্পর্ক যে জন্য আমরা হাঁটতে পারছি কথা বলতে পারছি, মৃত্যুর পরও বডির সাথে তার একটা সম্পর্ক থাকে, একটা থাকবে। যদি কোনো কোনো কবরের মধ্যে দেখা যায় আমরা দেখি যে লাশ দীর্ঘ জীবন পর বা বহু বছর পরও লাশটা ঠিক অক্ষত অবস্থা আছে আর অনেকগুলো বডি আছে পচে যায় গলে যায়, তাহলে দেখা যায় এই বডি ঠিক থাকে অনেক ক্ষেত্রে, যেখানে পচে যায় যে কথাটা আমাদের মাওলানা লুৎফুর্রহমান ভাই বলছিলেন পচে যায় গলে যায়, কিন্তু পচে গলে গেলেও তার একটি অবয়ব আকৃতি আল্লাহ মুহূর্তের মধ্যে তৈরি করতে পারেন, সেই জন্য হাদিসের মধ্যে আসছে যখন কোন ব্যক্তি কবরের মধ্যে যে দোয়া করে অথবা সালাম দেয় রাদ্দাল্লাহু আলাইহি,
9: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 মেগাহার্জে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
10: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি রাবেয়া সুলতানা শিউলি। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্র গোপ ও রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ, সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মাহফুজুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত শুনবেন গান, প্রথমে স্বাধীনতার গান, শিল্পী শম খায়রুল ইসলাম, গীতিকার শামসুদ্দিন আহমেদ হাসু, সুর করেছেন শিল্পী নিজেই।

0: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: أعوذ بالله من الشيطان الرجيم

في وتنهون عن المنكر تأمرون بالمعروف

0: সূরাতুল আল ইমরান এর 109 ও 10 নং আয়াত কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে এরূপ: আসমান সমূহে ও জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্যে এবং সব কিছুই আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তনশীল, আর তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, তোমাদেরকে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা মানুষদেরকে সৎ কর্মের প্রতি নির্দেশ দিবে এবং অন্যায় কাজ থেকে বারণ করবে, আর তোমরা আল্লাহ তাআলার প্রতিও ঈমান আনবে, আর আহলে কিতাবরা যদি ঈমান আনত তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো, তাদের মধ্যে রয়েছে কিছু ভালো আর অধিকাংশ হলো পাপাচারী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপিত হলো। দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2000 মাননীয় সদস্য, আপনি তো পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন, পয়েন্ট অফ অর্ডারটা চলমান বিষয়ের উপরে হয়, আপনার কি কারো বক্তব্যে আপত্তি আছে কিনা, কিংবা সংসদের ডিসিপ্লিন নষ্ট হয়ে গেছে এই মুহূর্তে সেই সম্বন্ধে কিছু বলবেন? আপনার পয়েন্ট না লাগবে তো, বাট সংসদ তো ফ্রি স্টাইল বক্তব্যের জায়গা না, তো আপনি আইন মোতাবেক রুলস অফ বিধি মোতাবেক আপনাকে দাঁড়াতে হবে, তারপর আমি আপনারটা শুনবো, দু একজনের বক্তব্য শুনে নেই তারপরে। আপনি কি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন? আচ্ছা, ওনাকে মাইক দেন মুজিবুর রহমান সাহেবকে।
2: মাননীয় স্পিকার ধন্যবাদ। তৃতীয় জাতীয় সংসদে এই রুলস অফ প্রসিডিউর এবং কার্যপ্রণালী বিধিতে সংসদে ঢোকার পরে মাথা ঝুঁকে সম্মান প্রদর্শন করে ঢোকার কথা, এরপরে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়েছে, আমিও ছিলাম অতীতে, শেষ পর্যন্ত একটা সংশোধনী এর ভিতরে আছে, সেটা হচ্ছে ঝুঁকিয়ে মাথা মানে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার ব্যাপারটা, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়, সেজন্য এটাকে বাদ দেওয়া হয়েছে। মানুষ তো আমি মাঝে মাঝে খেয়াল করি, সুন্দরভাবে আপনি সালাম দেন, আমরাও সালাম দিই, জবাব দিই, কিন্তু পরবর্তী পর্যায়ে একটু দেখা যায় এরকম করে একটু ওই আগের ঝুঁকনটিটা এখনো আছে, আপনারও আছে, মাননীয় ডেপুটি স্পিকারও আছে। সেই জন্য আমি অনুরোধ করব, কার্যপ্রণালী বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সকলের মেনে চলা উচিত, এতে নেকি হবে, গুনাহ থেকে বাঁচা যাবে, কালকে আমরা এটা উপকার লাভ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।

0: তারপরে এই বিষয়, এটা তো একটা সবার জন্য ব্যক্তিগত বিষয়,
1: একটু আমি দেখব তারপরে এই বিষয়, এটা তো একটা সবার জন্য ব্যক্তিগত বিষয়, কেউ সালাম দেবে কেউ ইয়ে করবে, সারা পৃথিবী সংসদে এরকম আছে, বাট তাও আমি দেখব যে এটা বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কিনা, এটা দেখে পরে আমি জানাব। আর একজনকে যখন দিয়েছি, বলুন মাননীয় সদস্য আপনারটাও বলেন।
2: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা অক্ষরের একটা শব্দ মা, তামাম পৃথিবীর মধুগুলো সেখানে জড়ানো। এই সংসদে এমন অনেকেই আছেন যাদের মা নেই, আমারও মা নেই। মাননীয় স্পিকার, সংসদে আসার সময় একজন শিক্ষক আমাকে ফোন দিয়েছিলেন, তিনি তার মায়ের চিকিৎসা করতে পারছেন না। আমার প্রশ্ন হলো, সরকারি চাকরিজীবীদের প্রত্যেক মাসেই যদি 1-2 তারিখের মধ্যে বেতনের প্রয়োজন হয় আমরা দিয়ে থাকি, ঈদ চলে গেল, আজ মাসের 16 তারিখ, মাননীয় স্পিকার, মাদ্রাসার কোনো শিক্ষককে বেতন দেওয়া হয়নি, মে মাসের বেতনটা এখনো পর্যন্ত তারা পায় নাই। তো আমার প্রশ্ন হলো যে যদি আমরা বেতন দেই, এটা মাসের শুরুতে দিলে তো তারা উপকৃত হতে পারে। আমার শেষ কথা, আমার মা নেই, ওই লোকটার মা দুনিয়াতে থাকবে না, কেউই থাকবে না, কিন্তু এই লোকটা যেন এই সান্ত্বনা পেতে পারে যে আমি মা আমার মায়ের চিকিৎসা করতে পেরেছিলাম। আমি এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আপনার যথাযথ হস্তক্ষেপ কামনা করছি, এবং মাদ্রাসার অবহেলিত শিক্ষকদের এই বেতন ছাড় করার জন্য অনুরোধ করছি, সেই সাথে ইবতেদায়ী মাদ্রাসা সরকারিকরণের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য, জাতীয় সংসদ চলে রুলস অফ প্রসিডিওর, সংবিধান ইত্যাদির উপর বেস করে। এখানে যত সদস্য আছে 350 জন, সবাই দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবেন, এরা সবাই নির্বাচন করে আসছে, কেউ সরাসরি কেউ পরোক্ষভাবে নির্বাচিত হয়ে আসছে, বক্তৃতাতে সবাই সমান পারদর্শী। আর সমস্যা তো অন্তহীন বাংলাদেশের, তার মধ্যেই যেহেতু একটা আইন কানুনের মধ্যে সংসদ চলে, সেই জন্য রুলস অফ প্রসিডিওর অনুসারে নির্ধারিত করা আছে। মাননীয় সদস্যগণ দাঁড়াতে পারেন পয়েন্ট অফ অর্ডারে। পয়েন্ট অফ অর্ডার কোন ইস্যুতে করা যাবে, চলমান বিষয়ের উপরে। মুজিবুর রহমান সাহেব যেটা বলেছেন সেটা ভ্যালিড, তিনি দেখেছেন যে আমি মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করেছি, এটা ওনার পছন্দ হয় না, এই সংসদের রীতির খেলাপ বলে তিনি মনে করেছেন, সেজন্য তিনি রেইজ করেছেন, ভ্যালিড পয়েন্ট অফ অর্ডার। আপনি যেটা বললেন এটা তো একটা স্বাভাবিক বিষয়, এরকম বহু কর্মচারী কর্মকর্তা পৌরসভায় এখানে সেখানে, আমি একটা পৌরসভার প্রতিনিধি, সেখানে 4 বছর আওয়ামী লীগ আমলে 4 বছর বেতন পায় নাই, 4টা বছর পৌরসভার কর্মচারীরা বিনা পয়সায় কাজ করে যাচ্ছে। সুতরাং দুঃখ দুর্দশা ভরা বাংলাদেশ, তার মধ্যে আপনি একটা তুলেছেন ভালো, আপনার আই অ্যাডমায়ার ইউর সেন্টিমেন্ট, আপনি গরিব কর্মচারীদের জন্য, শিক্ষকদের জন্য আপনি প্রশ্ন তুলেছেন, বাট সব কিছুর একটা টাইম আছে। সাধারণত টাইম হয় প্রশ্নকাল শেষ হলে, তারপরে প্রশ্নকাল শেষ হওয়ার অবহিত পরে আপনার দাঁড়াবেন, আমিও আগেও বলেছি, তখন হলো পয়েন্ট অফ অর্ডার রেইজ করার সময়। তারপরেও যখন বাজেট অধিবেশন চলে, এই সময় পয়েন্ট অফ অর্ডার সাধারণত দেওয়া হয় না, কারণ দীর্ঘ সময় বক্তব্য রাখতে হয়, এটা গুরুত্বপূর্ণ অধিবেশন। সুতরাং যখন ইচ্ছে দাঁড়ালেন, একটা বক্তব্য দিয়ে দিলেন, এটা সংসদে চলে না, কিছু মনে করবেন না, ভবিষ্যতে সময় অনুসারে বলবেন প্রশ্নকালের অবহিত পরে, এবং অনেক ভ্যালিড রিজন আছে আপনাদের দাঁড়াবার জন্যে। কিন্তু আর তারপরেও যদি মনে করেন যে প্রধানত সংসদ হলো যে মুখে মুখে চালানো যায় না কোনো কিছু, আপনাকে নোটিশ দিতে হবে, এই কথাটাই, আপনি যদি নোটিশ দিতেন আমি শিক্ষামন্ত্রীর, আমরা হয়তো এটা একাত্মবিধিতে বা অন্যান্য আলোচনার ক্ষেত্রে নিতে পারতাম। সুতরাং ভবিষ্যতে আপনি সংসদের কার্যপ্রণালী বিধি অনুসরণ করে দাঁড়াবেন, এটাই আপনার কাছে সবিনয় নিবেদন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2026-2027 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ মমিনুল হক, চাঁদপুর 5, আপনার সময় 6 মিনিট, ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন, যথাসময় শেষ করবেন, ধন্যবাদ।
3: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। 2026-27 অর্থবর্ষের বাজেটে সাধারণ আলোচনা অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে আমাদের সাধারণ মানুষের ধারণা হলো গতকালকে যে অবস্থা আমি ছিলাম, বাজেট প্রকাশ করার পরের দিন আমার হাট বাজার রাস্তাঘাটে জিনিসপত্রের দাম কেমন থাকে তার তুল্য একটা বিশ্লেষণ, পাশাপাশি হলো একটা রাজনৈতিক দলের যে সমস্ত ম্যানিফেস্টো থাকে সে অনুসারে বাজেটটা উপস্থাপন হয়েছে কিনা। আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই, এবারের বাজেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারের প্রতিটি বিষয়বস্তুকে সন্নিবেশিত করে তিনি বাজেটটি উপস্থাপন করেছেন। বাসাতে জিজ্ঞেস করা হয় সংসদে তোমরা কী করো, বলে বসে থাকি। আমরা এই জন্য, আমাদের সংসদের অভিভাবক হলো আমাদের স্পিকার সাহেব, তিনি অনেক ক্ষেত্রে দেখি ইগল পাখির মতো 350 সংসদ সদস্য দিকে তাকাই থাকে, আর আমরা ওনার দিকে তাকাই থাকি যে আমাদেরকে একটু বলবে কিনা, বলার সুযোগ দিবে কিনা, একটু সময় বাড়াই দিবে কিনা, এটা হইলো আমাদের কাজ। কিন্তু এবার পাশাপাশি নতুন করেই সংযোজিত হয়েছে আমাদের প্রধানমন্ত্রী। আমরা গত প্রথম অধিবেশনে একদিনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাবসেন্ট হতে দেখিনি, তিনি পুরা অধিবেশনটি একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে উনি দেখেছেন। কী জন্য? বাংলাদেশের 300 আসনের যেখানে যত সমস্যা আছে সবগুলো সমস্যাকে সন্নিবেশিত করে যেন আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইশতেহার অনুসারে যেন একটা বাজেট দেওয়া যায় সেভাবে তিনি সেভাবে গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, আমরা যেটা দেখলাম সেটা হলো আমরা 300 আসনের সকল সংসদ সদস্য আমাদের স্বাস্থ্য বিষয়ে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী দেখলেন স্বাস্থ্য বিষয়ের উপরে যেহেতু সবার বক্তব্য একই রকম, তিনি কারো প্রতি বৈষম্য না করে 31 বেড এবং 50 বেডের প্রত্যেকটি হাসপাতালকে 101 বেড করেছেন। তার পাশাপাশি আমাদের চাঁদপুর সহকারে বিভিন্ন জেলাতে উনি মেডিকেল কলেজ স্থাপন করছেন, 100,000 আমাদের এখানে চিকিৎসা সেবা কর্মীকে উনি নিয়োগ দিবেন, তার পাশাপাশি 5,000 এখানে ডাক্তারকে তিনি নিয়োগ দিবেন। একইভাবে শিক্ষাক্ষেত্রে অনেক ধরনের বঞ্চনার শিকার হয়ে অনেক সংসদ সদস্য বক্তব্য রেখেছেন, তাদের কথা চিন্তা করে এবার বাজেটে প্রায় 140,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। সুতরাং এরকম চিন্তাশীল একজন প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশকে ভালোবাসতে পারি। একইভাবে যেভাবে তিনি শিক্ষার উপরে দিয়েছেন, আমাদের এগ্রিকালচার বেজ অর্থনীতির উপরে তিনি প্রায় 44,000 কোটি টাকার বাজেট দিয়েছেন। মাননীয় অর্থমন্ত্রী, জননিরাপত্তার জন্য সবচেয়ে বড় বিষয় হলো একটা সরকারের বড় চ্যালেঞ্জ, কিন্তু এবারে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননিরাপত্তার জন্য 1,39,000 কোটি টাকা রেখেছেন। তার পাশাপাশি কৃষিখাতে তিনি 40,000 কোটি টাকার মতো বাজেট রেখেছেন। সবচেয়ে বড় জিনিস হলো বয়সের একটা দ্বার প্রান্তে ব্যবসায়িক জীবনে আমরা বহুত বঞ্চনার শিকার হয়েছি, অনেক ক্ষেত্রে আমাদের ট্যাক্স কাটা হয় কিন্তু এনবিআর এর কর্মকর্তাদেরকে এক ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে নিজস্ব ইচ্ছা অনুসারে তাকে ট্যাক্স মানে আদায় করার জন্য, সেই ক্ষেত্রে আমরা আপিল করতে গেলে আমাদেরকে 10% জমা দিয়ে তারপর আপিল করতে হতো, কিন্তু এবারকার অর্থমন্ত্রী মহোদয় আমাদের সেটার দিকে বিবেচনা করে এবারকে আমাদেরকে 3% দিয়ে আমরা কিন্তু আমরা ইচ্ছা করলে ট্যাক্স ট্রাইব্যুনালে আমরা আপিল করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমরা হাইকোর্টে যাওয়ার কোনো স্কোপ ছিল না, 25% টাকা জমা দিয়ে তারপর আমাদেরকে হাইকোর্টে যেতে হতো, কিন্তু এবারকার অর্থমন্ত্রী বলেছেন যে না, মানুষকে গণতান্ত্রিক পরিবেশের সুবিধা দেওয়ার জন্য 10% দিয়ে তাকে হাইকোর্টে যাওয়ার সুযোগ করে দিবে। সবচেয়ে বড় জিনিস হলো একজন কর কর্মকর্তা স্বপ্রণোদিতভাবে তিনি ইচ্ছা করলে যে কোনো ট্যাক্স আদায় করার সক্ষমতা ছিল, কিন্তু এবারকার আমাদের সংসদের আমাদের যে ব্যবস্থা রাখা হয়েছে এই ক্ষমতা শতভাগ একেবারে বিলুপ্তি করা হয়েছে। সেই জন্য আমরা অর্থমন্ত্রী মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাই। মাননীয় শিক্ষা, মাননীয় অর্থমন্ত্রী যদি থাকতেন খুব ভালো করে আমি একটি কথা বলতে চাই, একটি উদাহরণ দিয়ে বলতে চাই, সরকারি অর্থে বাস্তবায়িত যে সমস্ত প্রকল্প এই সমস্ত প্রকল্পে দুই ধরনের ট্যাক্স প্রয়োগ করা হয়, একটা হলো ডাইরেক্ট ট্যাক্স, একটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। আমরা যখন সরকারি প্রকল্প বাস্তবায়ন করতে যাই যে সমস্ত ঠিকাদাররা তাদের থেকে সোর্স ট্যাক্সে ব্যাট এবং ইনকাম ট্যাক্স কাটা হয়, তারপরে মালপত্র ক্রয় করার জন্য আবার 5%-এর উপরে গঠন মানে ইচ্ছাকৃতভাবে অনেকগুলো ট্যাক্স দেওয়া হয়, সেই জন্য আমাদের সরকারের অনেক প্রকল্প বাস্তবায়ন হয় না। আমি একটা উদাহরণ দিয়ে কাগজ সহকারে আপনাকে উপস্থাপন করতে চাই, একটা ঠিকাদারি প্রতিষ্ঠান 2016-17 অর্থবর্ষের ট্যাক্স ছিল 45 কোটি টাকা টার্ন ওভার ছিল, তার ট্যাক্স জমা দিয়েছে সে 3.5 কোটি টাকা, ব্যাট জমা দিয়েছে প্রায় 4 কোটি টাকার মতো, কিন্তু শুধু তার কাঁচামাল ক্রয় বাবদ কেন করে নাই সেই জন্য টিডিএস সোর্স ট্যাক্স হিসাবে তাকে ১৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তার পরবর্তীতে যেটা হলো, এটা নিয়ে বার্গেনিং করতে করতে এক পর্যায়ে মাত্র ৮৮,০০০ টাকা ট্যাক্স ধার্য করেই ব্যক্তি সুবিধা আদায় করে ওই লোককে সেই অর্থবর্ষের মাপ দেওয়া হয়েছে। যদি মনে করেন মাননীয় স্পিকার সাহেব আপনি প্রমাণ চান, আমি আপনাকে কাগজ দিতে পারি, কিন্তু এবারকার অর্থমন্ত্রী এই জায়গা থেকে আমাদেরকে নিষ্কৃতি দিয়েছেন অনেক ক্ষেত্রে, এই জন্য অর্থমন্ত্রীকে আমি অনেক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনাকে একটি কথা আপনার অবশ্যই স্মরণ আছে, আপনি ৭ বার সংসদে ছিলেন। যে কোনো রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতা আসলে অন্তত ২-৩টি বছর বিরোধী দল তাকে একটা সুযোগ করে দেওয়া হয় যে জনগণের কাছে যাওয়ার জন্য আগে সরকারের কী কী ভুলভ্রান্তি হয় সেগুলা যেন আমরা ধরে কথা বলতে পারি। কিন্তু এবারকার সরকার আমরা আসার পর পরেই একদিক থেকে যুদ্ধ শুরু হলো, রোজা শুরু হলো, তারপরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে আমরা এবারকার বাজেটটা দিয়েছি। কিন্তু দেওয়ার পরে আমরা বিগত সময়গুলো,
1: ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। আচ্ছা, এক মিনিটে কনক্লুড করেন, এক মিনিটে শেষ করেন।
3: মাননীয় স্পিকার সাহেব, আমার যে কথাগুলো ছিল আমি বলতে পারলাম না, এনিহাও আপনি যে কতটুকু সময় দিয়েছেন আমি এইটুকু কথা বলবো, সেটা হলো আমাদের ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট আপনি এবারকার দিয়েছেন, মানে অর্থমন্ত্রী দিয়েছে, কিন্তু ৯,৩৮,০০০ কোটি টাকার ভিতরে আমাদের দেশে ২০ কোটি লোকের ভিতরে ৫ কোটি লোক এখন মাদকের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা আক্রান্ত।
1: দুই মিনিটে সমাপ্ত করেন, এক মিনিট বলেছিলাম, দুই মিনিটে সমাপ্ত করেন।
3: থ্যাংক ইউ স্যার। আমাদের দেশে বর্তমানে প্রায় ২৫% লোক আমরা মাদক দ্বারা আক্রান্ত। এই মাদকের জন্য আমার একটা অনুরোধ থাকবে, সেটি হলো যে আমরা বাজেটে আমরা ৯,৩৮,০০০ কোটি টাকা আমরা বাজেট রেখেছি, সবচেয়ে কম বাজেট হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যে মন্ত্রণালয় আমাদেরকে মাদক নিয়ন্ত্রণ করবে। সেজন্য আমি অনুরোধ করব যে কোনো খাত থেকে ১,০০০ কোটি টাকা থোক বরাদ্দ রেখে আমাদের মাদক নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবস্থা করতে হবে। দিন দিন আমাদের বিধবার সংখ্যা বাড়ছে, অনাথ শিশুর সংখ্যা বাড়ছে, পরিবার ভেঙে যাচ্ছে, সমাজ ভেঙে খান খান হয়ে যাচ্ছে। সেজন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব, অর্থমন্ত্রী যেন ১,০০০ কোটি টাকা থোক বরাদ্দ দিয়ে পুলিশকে প্রণোদনা দিয়ে আমাদের দেশ থেকে যেন মাদক মুক্ত করে। মাননীয় স্পিকার, অনেক উদাহরণ রয়েছে বিগত সময়ের আমাদের দেশের বিরোধী দলগুলোর যে সমস্ত ভূমিকা ছিল সেগুলো আজকে একটা অসহনশীল পর্যায়ে চলে আসছে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়া যখন ৯১ সালে ক্ষমতা আসছিল তখন বলছিল একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না। গত ১৩ তারিখে একটি বক্তব্য শুনতেছিলাম, কিন্তু সেখানে কতগুলো অসহিষ্ণু কথা আছে, সময় দিব না, টেনে নামানো হবে, পালানোর সুযোগ পাবে না, এই বাংলাগুলো আমাদের ভীতি সৃষ্টি করে। সেই জন্য মাননীয় স্পিকার আমরা আগামী দিনের সংসদটাকে ভালোভাবে চালাইতে চাই, সুতরাং আমরা সরকারি দল বিরোধী দল মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই, সেই প্রত্যাশা আমরা আশা করব। মসজিদে একরকম কথা বলবেন, সংসদে একরকম বলবেন, বাহিরে গিয়ে আরেকরকম বলবেন, এরকম হওয়াটা ঠিক না। ধন্যবাদ জানাই আমি
1: মাননীয় সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী ৫। আপনার সময় ৬ মিনিট।
4: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি ফখরুল ইসলাম, নোয়াখালী ৫ তথা কোম্পানিগঞ্জ কবিরহাট নেয়াজপুর অশোদিয়া থেকে নির্বাচিত সদস্য। মাননীয় স্পিকার, ২০২৬ এবং ২০২৭ অর্থ বছরের বাংলাদেশের এই বাজেট বাংলাদেশের জন্মের পরে ৫৫ বছরের ইতিহাসে এই বাজেট সর্ববৃহৎ, গণমুখী, কল্যাণমুখী, ব্যবসা বান্ধব, শিল্প বান্ধব, শিক্ষা বান্ধব এবং জীবনমুখী, কর্মমুখী, চাকরিমুখী এই বাজেট। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বাজেটে অনেকগুলো বর্ণনা করলে অনেক সময় লাগবে, আমি যদি শুধু দু একটা ব্যতিক্রমটা বলতে চাই। দুর্যোগ ব্যবস্থাপনা, যে আমাদের যে বাজেট, বিশাল বাজেট, আপনি জানেন এখন বর্ষাকাল, এই বছরের শেষ প্রান্তে দ্রুত যে বরাদ্দ দেওয়া হয়েছে টিয়ার কাবিখা কাবিটা, এখানে যে অসামঞ্জস্যটা সেটা হচ্ছে যে এখন বর্ষাকাল, বর্ষাকালে জমিতে পানি, এখন মাটি পাওয়া যায় না, তখন কিন্তু দ্রুততার সাথে কাজ করতে গেলে সেখানে অনিয়ম এবং লুটপাট হয়। এর সাথে নতুন রাস্তার কাজ, যে কাবিটা কাবিখা এবং কাবিটা নতুন রাস্তার কাজ করার জন্য মাটি পাওয়া যায় না, একদিকে এই সমস্যা। অন্যদিকে এখন যে সরকার থেকে নির্ধারিত লেবারের রেট 400 টাকা, কিন্তু বাস্তবে বাজারে 1000 টাকার নিচে কোনো লেবার পাওয়া যায় না। তখন যারা কাজ করে তারা ওই কাবিখা কাবিটা যে লেখা আছে কাজের বিনিময়ে খাদ্য অথবা কাজের বিনিময়ে টাকা, তার বিনিময়ে এক্সকেভেটর দিয়ে রাস্তার কাজ করতে চায়, যেটা মূল উদ্দেশ্য লক্ষ্যের সাথে গরমিল। এইটা বিষয়টা যদি এই কাজগুলো যদি নভেম্বর ডিসেম্বর যদি করা যায় তাহলে এখানে অপচয় লুটপাট এবং চুরি কম হবে। আমি মনে করি এই বিষয়টা সরকারের গুরুত্ব সহকারে নেওয়া উচিত। মাননীয় স্পিকার, এরপরে আমি আমার এলাকা সেখানে নদী ভাঙ্গন এলাকা, আমি বেশ কয়েকবার বলেছি এই সংক্রান্তে, বিশেষ করে আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী নিজে সরজমিনে এ সরকার আসার মাত্র 15 দিনের মাথায় উনি সরজমিনে এটা ভিজিট করেছেন। সেই মুসাবু রেগুলেটর এইটা 84 বন্যায় ভেসে যায়, সেখানে শত শত বাড়িঘর নদী ভাঙ্গনের মুখে এই বর্ষাকালেও হচ্ছে, কিন্তু দ্রুততার সাথে মানুষকে বাঁচাতে গেলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে অনেকবার বলেছি, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই বিষয়টা স্মরণ করে দিয়েছি, নদী ভাঙ্গন এলাকার মানুষকে বাঁচাতে গেলে তাহলে আজকের যে বাজেট বিশাল বাজেট তখনই কার্যকর হবে সময়মতো কাজ করতে পারলে। যদি আমরা সময়মতো কাজ করতে না পারি তাহলে নদী ভাঙ্গনের ঠেকানো যাবে না, অন্যদিকে বাজারের টাকাগুলো নদী গর্ভে চলে যাবে। সেজন্য আমি মনে করি জরুরি ভিত্তিতে যে কাজটা আমরা

0: দুই কলেজে 7,000 মতো ছাত্র, সেখানে প্রিন্সিপাল নাই এবং সেখানকার বেশিরভাগ শিক্ষক স্কুলগুলো ভারপ্রাপ্তদের চলছে। ভারপ্রাপ্তদি আর কতদিন চলবে? ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল, সেখানে এগুলোর সমাধান এখনো হচ্ছে না। বারবার ডিও লেটার দিয়েছি আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, যদি এগুলো মনোযোগ দেন তাহলে দ্রুত সমাধান সম্ভব। হাসপাতালগুলোতে আমরা এটা খুব খুশি হয়েছি, 50 শয্যাকে 100 শয্যা করেছে, এই জন্য আমরা আশা করছি এই বছর ইনশাল্লাহ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। কিন্তু এই কাজ যদি দ্রুত করা যায় এবং ডাক্তার যে সংকট সেগুলো মোকাবেলা করা যায় তাহলে এই বাজার সার্থক হবে আমরা আশা করি। এরপরে আমি যে কথা আসতে চাই সেটা হচ্ছে যে আমাদের অঞ্চলে, আমার অঞ্চল বিশেষ করে যে অঞ্চলের রাস্তাঘাট, এই অঞ্চলের আমাদের বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ছিল দুর্ভাগ্যক্রমে আমার অঞ্চলের, কিন্তু আমার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাতিল নিচে যেমন অন্ধকার ঠিক তেমনি আমার এলাকার রাস্তাঘাট এগুলো প্রায় নেই বললেই চলে। এর সাথে সাথে বালি মাটি যে ব্যবসায়ীরা করছে আমরা যতবারই বলছি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না। বালির ব্যবসা অবৈধ, মাটির ব্যবসা, প্রায় 30 টন ওজনের ড্রাম ট্রাক একদিকে রাস্তা ঠিক করতেছি অন্যদিকে আবার নষ্ট করে দিচ্ছে। এভাবে যদি চলে তাহলে আমরা রাস্তা ঠিক করব কিন্তু মূলত কোনো কাজে লাগবে না। সে কারণে এগুলো প্রশাসনকে যদি আমরা সুশৃঙ্খলভাবে ইয়া করতে নিয়ন্ত্রণ করতে না পারি এবং বালি মাটি মাদক কিশোরগাং এগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের অনেক ভালো অর্জনগুলো কিন্তু মাটিতে মিশে যাবে। সে কারণে আমি আবারও এগুলোকে দ্রুততার সাথে পদক্ষেপ নেওয়ার জন্য, প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য এবং শিক্ষাক্ষেত্রে এবং হাসপাতালের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি উদ্যোগ গ্রহণ করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিশেষ করে পানি সম্পদ মন্ত্রীকে বিনীত আরজ করে আমার বক্তব্য শেষ করতে চাই। সালাম আলাইকুম রহমতুল্লাহ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুস সাত্তার, নীলফামারী এক। আপনার সময় 4 মিনিট।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার, এবারের বাজেটের প্রধান ক্ষতিকর দিকগুলো মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের বাজারে চাপ বৃদ্ধি করবে, রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার ফলে সাধারণ মানুষের উপর পরোক্ষ করের চাপ বাড়ার আশঙ্কা রয়েছে এবং কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। অর্থনীতিবিদদের মতে এবারের বাজেটে যেসব বড় ঝুঁকি ও নেতিবাচক প্রভাব রয়েছে তা হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের চাপ। বিশেষজ্ঞদের মতে নিত্যপণ্যের বাজার এমনিতেই অস্থির, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়বে। বড় ও দীর্ঘস্থায়ী ঘাটতি সুদের হার বাড়িয়ে দেয়, বিনিয়োগ কমিয়ে দেয় এবং এমন এক ঋণের বোঝা তৈরি করে যা সরকার এবং করদাতাদের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিশাল এই ঘাটতি মেটাতে ব্যাংক থেকে অতিরিক্ত ঋণের বোঝা নির্ভরতা করবে এবং মানুষ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। মাননীয় স্পিকার, আজকে বর্তমান সরকারের ঋণ 21 ট্রিলিয়ন অর্থাৎ 21 লাখ কোটি টাকারও বেশি, যা মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রায় 38.9% থেকে 41-এর মধ্যে অবস্থান করছে। বৈদেশিক ঋণের পরিমাণ $78 বিলিয়ন। 2026 সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী বর্তমান সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ 7,806 কোটি টাকা $78 বিলিয়ন, যা দেশের জনগণের কাঁধে বৈদেশিক ঋণের বোঝা বহন করতে হবে। মাননীয় স্পিকার, সেই সাথে একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এই পার্লামেন্টে বিভিন্ন জনকে দোষারোপ করে কথা বলা হয়, সেক্ষেত্রে আমি বলতে চাই যেমন বলা হয়েছে যে জনাব ফখরুল ইসলাম যেমন ইসলাম নন, জামাতে ইসলামী ইসলাম নন, তাহলে অন্তত এ সরকার দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা সরকারিকরণ করে প্রমাণ করুক যে তারা ইসলাম বান্ধব সরকার। মাননীয় স্পিকার, প্রত্যেক জেলায় সরকারি স্কুল কলেজ রয়েছে কিন্তু দুঃখজনক হলে

0: তো এবারে যদিও কারিগরি ও মাদ্রাসা বিভাগে কিছু বাজেট বৃদ্ধি করা হয়েছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণের কোনো ব্যবস্থা আছে কিনা আমরা এখনও বোধগম্য আমাদের হয়নি। এবং আমরা আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, এদেশের শতকরা 90-92% মুসলমান, এদেশের আর্থসামাজিক উন্নয়নে মুসলমানরা যে ভূমিকা রাখে, তাদের প্রাক প্রাথমিক হিসাবে নৈতিক মূল্যবোধ শিক্ষা দান করা হয়ে থাকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা থেকে। সুতরাং প্রত্যেকটি উপজেলায় একটি করে মাদ্রাসাকে সরকারিকরণ করার আমি প্রস্তাবনা পেশ করছি। মাননীয় স্পিকার, একটা গল্প বলতে হয়, চাইলন এবং সুচ এর কথোপকথন। চাইলন সুচকে বলে যে তোমার পাছায় তো ফুটা, তুমি আবার বড় কথা বলো কিভাবে? সুচ চাইলনকে বলে, চাইলন রে, তুমি শুধু আমার একটা ফুটা দেখো, কিন্তু তোমার পাছায় যে হাজারো ফুটা তোমার মুখে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 2 মিনিট আরো বলেন।
0: মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চেয়েছিলাম, একটি উদাহরণস্বরূপ, চাইলন এবং সুচের কথোপকথন। চাইলন সুচকে বলেছিল যে তোমার পাছায় তো ফুটা, তুমি আবার বড় কথা বলো কিভাবে? সুচ চাইলনকে বলে, চাইলন রে, তুমি শুধু আমার একটা ফুটা দেখে আশ্চর্য হচ্ছ, কিন্তু তোমার পাছায় যে হাজারো ফুটা, সেক্ষেত্রে তোমার কোনো নজর নাই। মাননীয় স্পিকার, মাননীয় সংসদবৃন্দ, এখানে যারা রয়েছেন সংসদ সদস্যগণ, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকার এবং বিরোধী দলের সবাই মিলে কিন্তু সরকার ব্যবস্থাপনা আমরা চাই যে সবাই সহমত পোষণ করে সকলের ভদ্রতা ভব্যতা রেখে মহান সংসদে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি কথা বলার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমরা কী করতে পেরেছি সে বিষয়গুলো আমাদের আজকে ভাবা দরকার। আমি সেক্ষেত্রে আমার এলাকার কিছু কথা তুলে ধরতে চাই। জোবারো টিমলা উপজেলার পরোক্ষ প্রত্যক্ষভাবে 74% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। এখানকার প্রধান কৃষি ফসলগুলো হলো ধান, পাট, তামাক, আলু, হলুদ, মরিচ, তরমুজ সহ প্রায় 25,100 হেক্টর জমিতে আবাদি জমি প্রচুর পরিমাণে শাকসবজি সহ ফলানো হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক, সরকারিভাবে এখনও এই সকল শাকসবজি এবং ফলমূল সংরক্ষণের জন্য কোনো হিমাগারের ব্যবস্থাপনা করা নেই। আমি বিনয়ের সাথে অনুরোধ করি, সরকার বাহাদুর অন্তত পক্ষে ডোমার কিংবা ডিমলা মিলে একটি শাকসবজি সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের জন্য প্রস্তাবনা রাখছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: মাননীয় সদস্য, সংসদে বক্তব্য রাখার সময় সাবধানতা অবলম্বন করবেন, অরুচিকর অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল বক্তব্য রয়ে আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে, সেগুলো এক্সপাঞ্জ করা হলো। মাননীয় সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, সময় 6 মিনিট।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আষাঢ় মাসের 2 তারিখ, এখন আমরা সংসদ অনেক আষাঢ়ে গল্প শুনি, তিন খামের গল্প, চালুনের গল্প, এই সমস্ত অনেক গল্প আমরা শুনতেছি। তো মাননীয় স্পিকার, আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সুদক্ষ অর্থমন্ত্রী জনাব আমির কুসুম মাহমুদ চৌধুরী যে 2026-27 যে বাজেট এই পার্লামেন্টে উপস্থাপন করেছে, আমি মনে করি এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্বর্তীমূলক অর্থনীতির একটি অভিযাত্রা হিসেবে অভিহিত করেছেন মাননীয় অর্থমন্ত্রী। এই বাজেটকে পার্লামেন্ট গ্রহণ করেছে, দেশবাসী গ্রহণ করেছে, আন্তর্জাতিক মহল গ্রহণ করেছে, মানুষের কল্যাণে একটা বাজেট, কল্যাণমুখী এবং বিভিন্ন ভালো বিষয় আছে। কিন্তু এই যে মানবিক যে বাজেট, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বাজেটের ইতিহাসে এটা একটা নতুন অধ্যায়, নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমরা মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং আজকে এই যে বাজেটে আমরা প্রতিবার দেখি যখনই বাজেট ঘোষণা হয় সাথে সাথে বাজারে একটা আগুন ধরে যায়, চারিদিকে সব দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। কিন্তু এবারই সর্বপ্রথম আমরা লক্ষ্য করলাম যে বাজেট ঘোষণার পরে কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি হয় নাই, এটাও এই বাজেটের একটা পজিটিভ দিক বলে আমি মনে করি। এই বাজেটে আমাদের মাননীয় অর্থমন্ত্রী চাল, গম, আলু, মাছ, পেঁয়াজ, রসুন, তেল, চিনি সহ প্রায় 61টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর কমিয়েছেন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দিয়েছেন, যাতে সাধারণ মানুষ যাতে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারে, সাধারণ মানুষ যাতে তাদের জীবনযাত্রার মান যাতে উন্নত হয় সে লক্ষ্যে অনেক কর ছাড় দিয়েছে। এবং এটা যে বিশাল এই যে বাজেট, এটা অনেকে বলছেন যে এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আশা করি এই বাজেট বাস্তবায়ন কোনোভাবেই কঠিন হবে না। কারণ যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার যেভাবে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছেন এবং যে পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় যেটা বৃদ্ধি করেছেন, এটাও বাজেটে একটি অনন্য দিক। আমরা গত অর্থবছরে যেভাবে পরিচালন ব্যয় ছিল, বর্তমান অর্থবছরে সেই পরিচালন ব্যয় অনেক কমিয়ে উন্নয়ন ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এখানে যে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির 1.39% হতে বৃদ্ধি করে 2% উন্নীত করা হয়েছে, এটাও একটা অত্যন্ত ভালো দিক। এবং স্বাস্থ্যখাতে যে 0.58 থেকে এটা 1.01% উন্নীত করা হয়েছে, অলমোস্ট ডবল করা হয়েছে স্বাস্থ্যখাতে। কারণ স্বাস্থ্যখাতে যে নৈরাজ্য, স্বাস্থ্যখাতে যে অবস্থা, মানুষের দুর্বিষহ অবস্থা, সে অবস্থাতে পরিত্রাণ দেওয়ার জন্য যে স্বাস্থ্যখাতে বিপুল বরাদ্দ দেওয়া হয়েছে, সেটাও তার জন্য আমরা মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কৃষক কার্ডের অর্থে বার্ষিক এককালীন 2,500 টাকা করে কৃষিকার্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে। মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ে যারা তাদের জন্য এখানে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এবং বাজেট সম্পর্কে যারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে যারা গবেষণা করে, যারা চর্চা করে, তারা প্রত্যেকেই এই বাজেটকে গ্রহণ করেছে এবং বাজেটের সুনাম করেছে। বিশেষ করে ডক্টর ভট্টাচার্যের উল্লেখ করতে পারি, উনি বলেছেন যে এই বাজেটকে তিনি উন্নয়নমুখী, জনমুখী এবং মানবিক বাজেট হিসেবে অভিহিত করেছেন। এবং এটা হচ্ছে এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী মূলধারার অর্থনীতি থেকে বিচ্ছিন্ন থাকা সৃজনশীল বা ক্রিয়েটিভ অর্থনীতি, ক্রীড়া অর্থনীতি, সবুজ অর্থনীতি এবং সুনীল অর্থনীতির মতো খাতগুলোকে জাতীয় অর্থনীতির একেবারে কেন্দ্রে নিয়ে এসেছেন, এজন্য নানা ধরনের খরচা দিয়েছেন। আমরা এক বাক্যে বলতে পারি এই বাজেট একটা গণমুখী। আমরা সবসময় সরকারি দল থেকে এটা বলা হয় এটা গণমুখী, আমরা শুধু বলার জন্য বলছি না, আমরা মিন করি এটা গণমুখী বাজেট। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা খেয়াল করছি যখন মাননীয় অর্থমন্ত্রী এখানে বাজেট পেশ করছিলেন, যখন বাজেট চলমান, তখন আমরা দেখছি একটি দল মানি না বলে রাজপথে মিছিল শুরু করে দিয়েছিলেন এই চলা অবস্থায়। ওইটা দুর্নীতিকেরা বলে, কেউ একজন নাকি ওখান থেকে জিজ্ঞেস করছে যে কি মানি না, ওই বলছে জানি না। আসলে এইভাবে যেভাবে প্রত্যেকটি ভালো, এখানে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের মাননীয় বিরোধী দলের বন্ধুরা, একটা বাজেটে একটাও কি ভালো দিক দেখেন নাই যেটার প্রশংসা ওনারা করতে পারেন, যে ওনারা যারাই বক্তৃতা উঠেছেন তারাই এই বাজেট নিয়ে সমালোচনা করছেন, বাইরে করছেন, ঘরে করছেন। এবং কালকে একটা অত্যন্ত দুঃখজনক বক্তব্য দেখলাম, একজন মাননীয় বিরোধী দল সংসদ প্রার্থী ছিলেন, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে উনি এমপি নির্বাচিত হতে পারেন নাই, উনি কালকে বক্তব্য রাখছেন এই সংসদ ভেঙে দেন, এই সংসদ প্রয়োজন নাই। এইরকম অগণতান্ত্রিক ফেসিবাদী চরিত্র আমরা আমাদের বিরোধী দলের পক্ষ থেকে আশা করি না। আমার বিরোধী দলের মাননীয় বিরোধী দলের নেতা সবসময় বলছেন যে আমরা সরকারের ভালো কাজের সমর্থন করব, মানে যদি অন্যতা হয় এটা সমালোচনা করবো, এটা উনি সবসময় বলেন, আমরা ওনার কথাকে সবসময় এটা গ্রহণ করি, উনি খুব ভালোভাবেই বলেন। কিন্তু কার্যক্ষেত্রে আমরা যেটা দেখি এটা আসলে গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত, এটা আমরা মনে করি। এই সংসদ আমরা সবসময় বলি এটা অনেক মানুষের, বাংলাদেশের জনগণ আশা আকাঙ্ক্ষার শেষ বর্ষাস্থল হচ্ছে এই সংসদ। এই সংসদ থেকে মানুষ আশা করে তাদের সমসাময়িক, তাদের নিত্য দিনের সমস্যাগুলো এই সংসদ থেকে সমাধান হবে, মানুষ ভালোভাবে বাঁচতে পারবে। যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে আমাদের ছাত্র তরুণের রক্ত দিয়েছে, সে আকাঙ্ক্ষার স্বপ্নের বাংলাদেশ মানুষ পাবে, এই প্রত্যাশাটা আমাদের সবার। মাননীয় আমি 2 মিনিট সময় দিলাম।
1: এলাকার কথা বলতে চান, 1 মিনিটে বলে ফেলুন।
3: আমি চট্টগ্রাম নয়, এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একদম হার্ট অফ দ্য সিটি, কোতোয়ালি চক বাজার বাকুলানি আমার নির্বাচন এলাকা। এই নির্বাচন এলাকার মধ্যে চট্টগ্রামের সবচেয়ে দুইটা চিকিৎসা সেবা কেন্দ্র চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রামের অলমোস্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান আমার নির্বাচন এলাকায়। কিন্তু প্রদীপের নিচে যেমন অন্ধকার, সেভাবে আমার নির্বাচন এলাকার লোকেরা শিক্ষা ক্ষেত্রে সুবিধা বঞ্চিত, স্বাস্থ্য ক্ষেত্রে সুবিধা বঞ্চিত, বিশেষ করে উন্নয়ন ক্ষেত্রে আমরা আরও বেশি সুবিধা বঞ্চিত। যারা শহরের, যারা সিটি কর্পোরেশনের সদস্য, আমরা যারা আছি, আমার মতো আরও যারা আছেন, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোনো বরাদ্দ নাই, এখানে জেলা পরিষদ থেকে কোনো বরাদ্দ নাই, আর সিটি কর্পোরেশনে গেলে বলে যে এখানে কোনো টাকা নাই। আমি এই ব্যাপার আপনার দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য জিবা আমিন খান, আপনার সময় 8 মিনিট।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকে এখানে কথা বলতে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং আরও স্মরণ করতে চাই আমাদের দেশনেত্রী, আমাদের জনগণের নেত্রী, আমাদের নেত্রী এবং পৃথিবীর নেত্রী, ওনাকে ওয়ার্ল্ড রেকগনাইজড অ্যাজ এ পলিটিক্যাল লিডার, ওনাকে স্মরণ করতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে আমাকে এখানে মহিলা আসনে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। দ্য বাজেট of 9,38 crore, it's a very large budget and a very commendable budget. It's an increase of 19% from the previous budget. The budget centers on 3R strategy: the recovery, restoration and reconstruction. And main budgeted je উদ্দেশ্য, যেটা এমফেসাইজ করা হয়েছে, স্পেশাল এমফেসিস ইজ অন বি গিভেন টু হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, এক্সপ্যান্ডিং ডিজিটাল সার্ভিসেস অ্যান্ড প্রমোটিং গ্রিন গ্রোথ। ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, লার্নিং স্টার্টস এট আ ভেরি আর্লি স্টেজ। আমরা, আই অ্যাজ এ মন্টেসরি টিচার, বিলিভ যে বাচ্চাদের শিক্ষা আরম্ভ হয় ফ্রম নট টু সেভেন্ট, অ্যান্ড উই কল ইট অ্যাবজর্বেন্ট মাইন্ড। এই অ্যাবজর্বেন্ট মাইন্ডের সময় যখন বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা তারা স্পঞ্জের মতো তাদের ভিতরে নিয়ে নেয়, এবং এই শিক্ষার জন্য বাচ্চাদেরকে যদি এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া হয় এই সময়টায়, তাহলে বাচ্চারা আগামীতে একটা সুন্দর সফল মানুষ হয়ে উঠতে পারে, এটা আমরা বিশ্বাস করি। এবং অন দ্যাট বেসিস আই এম ভেরি প্লিজ টু হিয়ার অর সি দ্যাট আমাদের বাজেটে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ এখানে ডে কেয়ার সেন্টার এস্টাবলিশ করার জন্য একটা উদ্যোগ নিয়েছেন। এবং আমার রিকোয়েস্ট থাকবে যে এই ডে কেয়ারগুলা, আমি যখন ইউকে ইউএসএ কাজ করতাম, আই ওয়াজ ওয়ার্কিং ভেরি মাচ উইথ চিলড্রেন, শিশুদের সাথে, এবং আমরা তখন পায়োনিয়ার করেছিলাম ফাউন্ডেশন স্টেজ ইন ইউকে সিলেবাস, অ্যান্ড দিস ফাউন্ডেশন স্টেজ ওয়ার্ক ফ্রম নট টু 7 years old. আমি আশা করি আমাদের ডে কেয়ার সেন্টারগুলোতে যদি সুযোগ করে দেওয়া হয় বাচ্চাদেরকে উইথ এ স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট, সো দ্যাট দে ক্যান লার্ন from the environment, this will make our future generations a beautiful generation. This is what we hope for. Ekhane actually ami na bollei na je I have a special needs daughter. She has learned so much from environment, and I want to thank Pradhanmantri from my heart that uni protinidhider jonno onek sujog kore dicchen আমাদের এই বাংলাদেশে, যেটা আমি মনে করি ইটস এ ভেরি নিউ কনসেপ্ট আমাদের প্রতিনিধিদেরকে আমরা লুকিয়ে রাখি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ওনাদেরকে স্বীকৃতি দিয়েছেন। এবং আমার মেয়ে, আমি মনে করি আমাদের এনভায়রনমেন্ট থেকে শি হ্যাজ লার্নড আ লট, শি ইজ এ স্পেশাল নিডস, বাট শি নোজ টু ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড নট জাস্ট দ্যাট, ওয়েন আই অ্যাম ইন বাংলাদেশ আমি আম্মু, কিন্তু যখন আমি বাহিরে বিদেশে থাকি শি কলস মি মামি। সো শি হ্যাজ লার্নড টু ডিফারেনশিয়েট বিটুইন দ্য টু ল্যাঙ্গুয়েজ উইচ শি হ্যাজ লার্নড। সো আই থিঙ্ক প্রতিনিধিদেরকে যদি আমরা আরও সুন্দর সুযোগ করে দিই আমাদের এই দেশে, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে আমাদের প্রতিনিধিরাও এখানে আমাদের বাংলাদেশে অনেক কিছু করতে পারবেন। ইন এডুকেশন অন অর এনি আদার সেক্টর, দ্য ইউটিলাইজেশন অফ ফান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। উই মাস্ট ইনশোর দ্যাট উই প্রপারলি ইউজ আওয়ার ফান্ডস ইন দ্য রাইট প্লেসেস। This is the responsibility of all parliamentarians. Maloniyo Speaker, this is an extraordinary budget. The success of the budget will highly depend on the quality of execution amid broader economic challenges. It is okay to do constructive criticism, but we must all understand global economy is under huge pressure. So we must refrain from criticizing just for the sake of criticizing. We must refrain for the sake of Bangladesh. Let us work together. We make sure that the vision of our Prime Minister is fulfilled. Maninoya Speaker, আমি লক্ষ্য করেছি যে আমাদের বিরোধী দলের নেতা, এখন কিছুক্ষণ আগেই আমাদের এক সংসদ ভাই বলেছেন, they are just there to criticize. Unfortunately, they have not found anything to say, any commendable dialogue. But apnara jodi amader sanshode birodhi dole thaken oshubidha nai, kintu apnara er nischoy ei budget e aro kichu bhalo ache jeta apnara bolte paren ei boktobbe. For the last 2-3 days I'm listening to them basically grumbling, unfortunately. Ami ei sujoge মাননীয় স্পিকার রংপুর 6 সংসদ সদস্যের কিছু উত্তর দিতে চাচ্ছি। উনি দুই দিন আগে কিছু কথা বলেছেন, 1600 স্কোয়ার মাইল অফ কাঁচা রাস্তা। উনি হয়তোবা ভুলে গিয়েছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের রাস্তাগুলো যদি আপনারা, আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই, দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। This is due to the durnitis that we have seen in from the previous regime. They have looted, literally looted the country. Kono boro boro unnoyoner prokolpo korechen unara, kintu unara kono jonogoner unnoyoner jonno kono kaj koreni, jar jonno amader ei kacha rasta gula ekhono ache. We are only in government for last 100 plus days, so we must give time to our government. আপনারা, আমি আশা করব যে আপনারা আমাদেরকে, আমার প্রধানমন্ত্রীকে আপনারা ইয়া করবেন, সাধুবাদ জানাবেন। এবং ইন্টারেস্টিংলি এখানে উনি একটু ভুলে গিয়েছেন যে প্রধানমন্ত্রী কিছুদিন আগে বাজেটে, এবং আমাদের অর্থমন্ত্রী উত্তরাঞ্চলকে একটা কৃষি হাব বলে ঘোষণা দিয়েছেন। এটারও তো সাধুবাদ জানাতে পারতেন উনরা, কিন্তু ওনারা জানান নাই। I'm amazed at their way of handling. We all must be speaking for the betterment of the country. But if there is something good, let us speak about it. Let us say it, that yes, the Prime Minister has...
1: Dhanyabad, Maninoya Sadasyo. এক মিনিটে আপনার বক্তব্য সমাপ্ত করেন, আপনাকে 8 মিনিট দেওয়া হয়েছে, অন্যদেরকে 6 মিনিট দেওয়া হয়, এই সময় আমি দেই না, সময় দেয় আপনাদের হুইপ। এক মিনিটে কনক্লুড করেন প্লিজ।
4: এক মিনিটে বলা হবে না, আমার অনেক কিছু আছে। আচ্ছা, ওকে, রংপুর ফেসেস আ লট অফ স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট।
1: ওকে, আপনাকে 2 মিনিট দেওয়া হয়েছে, আপনাদের হুইপরা আপনাকে 2 মিনিট দিয়েছে, 2 মিনিটে শেষ করুন।
4: রংপুর ফেসেস লট অফ স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস, not just the roads. আমি মনে করি it's not just Rangpur. আমার আসন ঝালকাঠি, ঝালকাঠি 2, যেখানে আমি নির্বাচিত না, but I am from that area. We have seen bad situation in the roads and the shikha pratishthan, shastho byabostha shobi. To amader ei shob korar jonno amader ei je large budget dewa hoyeche, it is something we are very very happy with, and I hope that amra sokole mile ei budget ta ke mane bhalo bhabe kaj korar chesta korbo. Kintu manoniyo speaker, amar to kotha shesh hoy nei. I am not even halfway done. Bolte thakbo.
1: ধন্যবাদ
4: বলবো, থ্যাংক ইউ। আমি ফার্স্ট টাইম
1: আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন।
4: এক মিনিটে হবে না মাননীয় স্পিকার, আমি বলতে চাই, উই মাস্ট অল ইনশোর ফার্স্ট অফ অল,
1: আপনার 2 মিনিট তো আচ্ছা বলেন, আরো 41
4: মাননীয় স্পিকার
1: 41 সেকেন্ড আছে।
4: সবাই হাউস থেকে বলছে আমাকে একটু সময় দেওয়ার জন্য,
1: একটু ঘড়ির দিকে তাকাবেন,
4: বলতে থাকবো, ঠিক আছে,
1: সময় আমি
4: দিই। উই অল মাস্ট ইনশোর that money collected from the revenue must be distributed properly in the right places, and we should ensure that there is no pilferage. Ajke amra dekhechi je amader onek mane bigoto dine je mantrira mone koren je unara do letter dilei kaj hoye jabe. Why? We must ensure that that work is correct and it's done properly. Taholei na amader ei budget gula sundor bhabe আমরা কাজ করতে পারবো। এখানে আরেকটু কিছু বলতে চাচ্ছিলাম।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, আর অনেক সুযোগ পাবেন বলার, অপেক্ষা করুন। পরবর্তী বক্তা মাননীয় সদস্য আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতীয় বাজেটের উপর খুব সামান্য কথা বলবো, কারণ আমাদের সরকারি দলের বন্ধুরা সমালোচনা পছন্দ করছেন না, আমাদেরকে একটু পক্ষে বলতে হবে। বাজেট সুন্দর, বাজেট সুন্দর, অনেক করের বোঝা চাপানো হয়েছে, আমরা খুব হ্যাপি। নমস্কার মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা ব্যয় বুঝে আয় করলে পরে ভালো হতো, এই কারণে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা আয়কর আদায়ের। ইতিপূর্বেকার আয়কর আদায়ের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কি আমাদেরকে এই আয় করার ব্যাপারে নিশ্চয়তা দেয়, এইটা একটু খেয়াল করা দরকার ছিল। শিল্পের জন্য কাঁচামালের মূল্য বৃদ্ধি করা এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করার কারণে যে মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সৃষ্টি হবে, এই ব্যাপারটা তো একটা ক্যালকুলেটিভ বিষয়, একটা হিসাবের বিষয়, এই ব্যাপারটা অস্বীকার করার কোনো সুযোগই নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যম অর্থমন্ত্রীকে আহ্বান জানাতে চাই যে আমরা যে বাজেট সম্পর্কে যৎসামান্য সমালোচনা করেছি, এগুলো আপনাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য নয়, বরং আপনাদেরকে বাজেটটাকে সংশোধন করে একটা সুন্দর বাজেট উপস্থাপনের জন্য, বিরোধী দলের উদ্দেশ্যে নয়। মানে স্পিকার, আমার এলাকা সম্পর্কে একটু বলতে চাই, সময়টা অত্যন্ত সংকীর্ণ। আমি ইতিমধ্যে মহান জাতীয় সংসদে ইপিজেড সম্পর্কে, নীলফামারীর উত্তরা ইপিজেড সম্পর্কে, চিলাহাটি বন্দর সম্পর্কে, মেডিকেল কলেজ সম্পর্কে, টেক্সটাইল মিল সম্পর্কে, নীলফামারী শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া বামনডাঙ্গা খাল সম্পর্কে, নীলফামারীতে অবস্থিত 2টি এলএসডি গোডাউন সম্পর্কে, এবং নীলফামারীর সাথে অন্যান্য জেলার সংযোগ সৃষ্টির জন্য যে আত্রাই ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে, যেটা আমাদের মাননীয় হুইপ রংপুর দিনাজপুর অঞ্চলের, তিনিও একই রকম আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, এ সম্পর্কে আমি ইতিমধ্যে কথা বলেছি। নীলফামারীতে শহরের ভিতরে যে রাস্তা রয়েছে, প্রধান সড়কটি অত্যন্ত সংকীর্ণ। আমার মনে হয় না যে বাংলাদেশে এত সংকীর্ণ রাস্তার জেলা শহর বাংলাদেশে আছে কি না, আমার সন্দেহ হয়। এই রাস্তাটি একটি জেলা শহরের মানে আনার জন্য কমপক্ষে 6 লেনের একটি রাস্তা নির্মাণ করে মাঝখানে আইল্যান্ড দিয়ে, ডিভাইডার দিয়ে একটা রাস্তা নির্মাণ করা দরকার, এবং সংযোগ আরও 2টি রাস্তা রয়েছে প্রধান সড়ক, যে রাস্তাগুলো বৃদ্ধি করা দরকার। এই ব্যাপারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থাকা উচিত ছিল। আমি এরপরে যেটা বলতে চাই, নীলফামারী সদর উপজেলার ভিতরে যে ইপিজেডটি রয়েছে, ইপিজেডের সামনে যে নীলফামারী সৈয়দপুর হাইওয়ে রয়েছে, এই হাইওয়েটা অত্যন্ত মানে এই যখন যখন ইপিজেডের ব্যবস্থার ইপিজেডের প্রবেশ এবং ছুটির সময় মারাত্মক যানজটের সৃষ্টি হয়, এই যানজট নিরসনের জন্য এই ইপিজেডের সামনে কমপক্ষে 1 কিলোমিটার একটি ফ্লাইওভার নির্মাণ করা দরকার। এরপরে নীলফামারী শহর এবং টেক্সটাইল মিলে টেক্সটাইল মিল এলাকার সামনে 3টি ওভারব্রিজ নির্মাণ করা দরকার। সৈয়দপুর এয়ারপোর্টটিকে আন্তর্জাতিক মানে আনা দরকার। এটার অনেকগুলো কারণ রয়েছে, আমি ব্যাখ্যা করলে সময় লাগবে। এই 1000 সজ্জার চায়না হাসপাতাল, ইপিজেড, নীলফামারী জেলা শহরে অনেকগুলো ভারী এবং হালকা শিল্প, সৈয়দপুর একটি শিল্প নগরী, এই সকল কারণে এই এয়ারপোর্টটিকে আন্তর্জাতিক মানে আনা অত্যন্ত জরুরি। এরপর নীলফামারীতে একটি হাসপাতাল রয়েছে, যে হাসপাতালটি
1: ধন্যবাদ মাননীয় সদস্য, সময় তো আপনাদের হুইপ দিবে, 1 মিনিটে বলেন, শেষ করেন,
5: অন্তত 3 মিনিট দেন মানে স্পিকার,
1: সময় তো হুইপরা দেয়, আমি তো সময় দেই না, কারণ একটা নির্দিষ্ট 40 ঘন্টা আলোচনা করতে হবে, আপনি বেশি বললে আরেকজনের কমে যাবে, বলেন তবু 1 মিনিটে শেষ করেন প্লিজ।
5: নীলফামারীর একটা হাসপাতাল রয়েছে 250 সজ্জার হাসপাতাল, কিন্তু টোটাল স্ট্রাকচারটা রয়েছে 100 সজ্জার হাসপাতাল হিসাবে। এখানে ডাক্তার রয়েছেন, ডাক্তারের পোস্ট রয়েছে 84টি, যেটা 100 সজ্জার হাসপাতাল হিসাবে, 250 সজ্জা হিসাবে। এখানে খাদ্য ছাড়া আর কোনো বিষয়ে কোনো ব্যবস্থাপনা রাখা হয়নি, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। শিক্ষকদের টাইম স্কেল সংক্রান্ত একটি বিষয়ে সারা দেশের শিক্ষকদের একটি দাবি রয়েছে, যে 2016 সালে ডিপিসির 3টি সভা করেও কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি, শিক্ষকদের মাধ্যমিক স্কুলের শিক্ষকদের টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া। হাইকোর্টে রিট করে ওনারা 19 সালে একটা রায় পেয়েছেন এবং 2020 সালে ওনারা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন থেকে একটা রায় পেয়েছেন, কিন্তু এর বাস্তবায়ন হয়নি। মানে স্পিকার, বাস্তবায়ন চাই। এই নীলফামারীর উন্নয়নের জন্য আমরা যে পরিকল্পনাগুলোর কথা বলেছি, এর বাইরে অনেকগুলো বিষয় রয়েছে, জাতীয় বাজেটে এই বিষয়গুলো বাস্তবায়নের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আশা।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য ফাহমিদা হক, মহিলা আসন 18, আপনার সময় 7 মিনিট।
6: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই মহান সংসদে দাঁড়িয়ে দেশের মানুষের জন্য কথা বলার সুযোগ করে দিয়েছেন। শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদেরকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী ছাত্র জনতাকে, একই সাথে বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আমি তাদের সবার আত্মা শান্তি ও মাগফিরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের আপসহীন কণ্ঠ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি এই দুই মহান নেতার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী দেশনেতা তারেক রহমানের প্রতি, তিনি আমার উপর আস্থা রেখেছেন, আমাকে এই সংসদে এসে দেশের জনগণের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি এই সংসদে এটি আমার প্রথম বক্তব্য, তাই আজ আমার কণ্ঠে শুধু একজন সংসদ সদস্যের কথাই নেই, আছে এই দেশের অসংখ্য মা বোনের কথা, শ্রমিক কৃষকের কথা, তরুণদের স্বপ্নের কথা, আর সেই সাথে সাধারণ মানুষের কথা, যারা ভয়, হত্যা, হামলা, মামলা, অত্যাচার, জেল, জুলুম সহ্য করে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন। আমি কৃতজ্ঞ আমার দলের নেতাকর্মীদের প্রতি, আমার এলাকার মানুষের প্রতি, দেশের জনগণের প্রতি, যারা আমার পাশে ছিলেন, যারা এখন আছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও সালাম জানাই। মাননীয় স্পিকার, আমরা আজ এমন এক বাজেট নিয়ে আলোচনা করছি যে বাজেট উপস্থাপন করা হয়েছে একটি কঠিন অর্থনৈতিক বাস্তবতায়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের অর্থনীতি জনগণের হাত থেকে সরে গিয়ে একটি মাফিয়া গোষ্ঠীর হাতে বন্দী হয়েছিল। ব্যাংকিং খাতে লুটপাট, উন্নয়ন প্রকল্পে অস্বাভাবিক ব্যয়, খেলাপি ঋণ, সিন্ডিকেট কর ফাঁকি, অর্থপচার, এসব মিলিয়ে অর্থনীতির ভিত একদম ধ্বংস করে দিয়ে গেছে। অর্থনীতি শ্বেতপত্রে উঠে এসেছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় 234 বিলিয়ন ডলার পাচার করেছে, বছরে যা গড়ে 16 বিলিয়ন ডলার। এই টাকা যদি দেশে থাকতো কত স্কুল কলেজ হতো, কত হাসপাতাল হতো, কত তরুণের কর্মসংস্থান হতো, কত কৃষক তার ন্যায্য সুবিধা পেতে পারতেন। এরপর অকার্যকর জবাবদিহীন অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতিতে আস্থা ফেরেনি, নতুন বিনিয়োগ কাঙ্ক্ষিতভাবে আসেনি, বেসরকারি খাতে ঋণ প্রবাহ দুর্বল ছিল, মানুষের ক্রয় ক্ষমতা ও কর্মসংস্থান কমেছে। এই কঠিন বাস্তবতার মধ্যে 2026-27 সালের অর্থ বছরের এই বাজেট আমাদের সামনে আশার আলো নিয়ে এসেছে। এটি শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি ভাঙ্গা অর্থনীতিকে মেরামত করার বাজেট, মানুষের আস্থা ফেরানোর বাজেট এবং লুটপাটের অর্থনীতি থেকে জনগণের অর্থনীতিতে ফেরার বাজেট। দেশের দলনিরপেক্ষ অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই বাজেটকে একটি চিন্তাশীল বাজেট বলে আখ্যা দিয়েছেন। এমন একটি চিন্তাশীল ও গণমুখী বাজেট দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটি বাজেট তখনই গণমুখী হয় যখন সেখানে মানুষের জীবন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা গুরুত্ব পায়। এবারের বাজেটে আমরা সেটিই দেখেছি। শিক্ষাখাতে বরাদ্দ 87,206 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,36,606 কোটি টাকা করা হয়েছে, অর্থাৎ পূর্বের বাজেট থেকে 56% বাড়ানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণে বরাদ্দ 35,477 কোটি টাকা থেকে বাড়িয়ে 69,409 কোটি টাকা করা হয়েছে, যা আগের বাজেট থেকে প্রায় দ্বিগুণ। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,44,338 কোটি টাকা, যা আগের বাজেটের চেয়ে প্রায় 14% বেশি। এই সংখ্যাগুলো প্রমাণ করে এই বাজেটের কেন্দ্রবিন্দুতে আছে মানুষ, মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, মানুষের নিরাপত্তা। তবে আমি এটিও বলতে চাই, শুধু বাজেট বাড়ালেই হবে না, সঠিক মানুষ যেন সঠিক সুবিধা পায়, সঠিক জায়গায় যেন টাকা খরচ হয়, দুর্নীতিবাজরা যেন জনগণের টাকা ছুঁতে না পারে সেটি নিশ্চিত করতে হবে। শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে, এখন দরকার ভালো শিক্ষা, ভালো কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সুযোগ। আমাদের তরুণ প্রজন্মকে শুধু পরীক্ষার খাতায় নয়, জীবনের মাঠেও সফল করে গড়ে তুলতে হবে। মাননীয় স্পিকার, আফসোসের বিষয়, দেশের এই অর্থনীতির কঠিন সময়ে জনগণ আশা করেছিল একটি দায়িত্বশীল বিরোধী দল, যারা বাজেট নিয়ে গঠনমূলক সমালোচনা করবে, কথা বলবে। তারা বলবে কোথায় ঘাটতি আছে, কোথায় আরও বরাদ্দ বাড়াতে হবে, কীভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, কীভাবে সেবার মান মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। কিন্তু তারা তা না করে কথায় কথায় সরকার পতনের হুমকি দেয়, আরেকটি জুলাইয়ের ভয় দেখায়। 4 মাস যেতে না যেতে অস্থিরতার রাজনীতি শুরু করে দিয়েছে। জনগণের ভাত কাপড়, চিকিৎসা, শিক্ষার কথা না বলে তারা ক্ষমতার স্বপ্নে বিভোর। এতে প্রমাণ হয় তাদের নজর জনগণের দিকে নয়, তাদের নজর গদির দিকে। আজ বিএনপি সরকার ক্ষমতায়, শত শত ছাত্র জনতার আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আছে এই সংসদ। তাই এই দেশের অসহায় মানুষের কাছে আমাদের দায় অনেক। আমাদের প্রান্তিক পর্যায়ে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বাজারে ন্যায্য মূল্য, হাসপাতালে সেবা, স্কুলে শিক্ষা, মাঠে খেলাধুলা, সংস্কৃতিতে সুস্থ পরিবেশ, কর্মজীবনের সুযোগ, এইসবই এই রাষ্ট্রের দায়িত্ব। মাননীয় স্পিকার, আমি এই বাজেটকে সমর্থন করছি, কারণ এই বাজেট মানুষের কথা বলে, এই বাজেট ভবিষ্যতের কথা বলে, এই বাজেট আমাদের মনে করিয়ে দেয় রাষ্ট্র কোনো দলীয় সম্পত্তি নয়, রাষ্ট্র সকল জনগণের। যেমনটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের রাজনীতির মূল কথা হতে হবে ক্ষমতার আগে বাংলাদেশ, দলের আগে বাংলাদেশ, ব্যক্তির আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। পরিশেষে বলতে চাই, জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের চোখে স্বপ্ন আছে, তাদের জীবনে কষ্ট আছে, তাদের মনে আশা আছে, তাদের মনে অনেক প্রশ্নও আছে। সেই প্রশ্নের উত্তর আমাদেরকে বক্তৃতা নয়, আমাদের কাজের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের সকলের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য, আপনাকে সবিনয় জানাচ্ছি, সংসদের রেওয়াজ অনুসারে দেখে দেখে পড়া অ্যালাউড না। এরপরে আপনারা আগে থেকে প্রিপারেশন নিয়ে আসবেন। আপনারা সবাই সংগ্রামে, আন্দোলনে, রাজপথে অনেক বক্তব্য দিয়েছেন, নোট ছাড়াই এখনও দিতে পারবেন। সুতরাং ছোট হলেও না দেখে বলার অভ্যাস করুন। সংসদে নোট নেবেন, খানিকক্ষণ দেখে তারপরে আবার স্পিকারের দিকে, সংসদ সদস্যদের দিকে তাকিয়ে বাকি বক্তব্য রাখবেন। এক নাগারে রিডিং পড়া এই বাজেট বক্তৃতা কিংবা রাষ্ট্রপতি ভাষণের উপরে দেওয়া সঠিক নয়, এটা নিয়ম নাই। ধন্যবাদ। পরবর্তী বক্তা। মোহাম্মদ আহেন সিরাজি, মাননীয় সদস্য রংপুর এক, আপনার সময় 4 মিনিট।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সময় আমার জানার মতে 5 মিনিট দেওয়া হয়েছিল, 1 মিনিট কমেছে। তারপরেও আমি আশা করব আমার পূর্বে একজন মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত আসনের, উনি দফায় দফায় সময় চেয়েছেন, আমি আশা করব অত বেশি না হলেও আমাকে কিছু সময় দেবেন, কিছু কথা বলতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের এবারের বাজেট স্বাস্থ্যগত দিক থেকে নাদুস নুদুস হলেও কিছু কিছু ক্ষেত্রে পুষ্টিহীনতা লক্ষণীয়, যা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, আমরা জাতিগতভাবে অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অনেকাংশে আমরা উচ্চভিলাষী, ঋণ করে টিভি ফ্রিজ ক্রয় করি, আবার কিস্তির টাকা নিয়ে অহরহ হর হামেশায় গৃহদ্বন্দ্ব, কোনো কোনো ক্ষেত্রে বিচ্ছেদ, কোনো কোনো ক্ষেত্রে রক্তপাতও ঘটছে। এবারের বাজেট সেই জাতিগত উচ্চভিলাষীর ঐতিহ্য থেকে বের হতে পারেনি। মাননীয় স্পিকার, বাজেটের ভালো দিক অবশ্যই আছে, যা অস্বীকার করবার সুযোগ নেই, কিন্তু একটি বাজেটের প্রকৃত মূল্যায়ন তার দুর্বলতা চিহ্নিত করার মাধ্যমে জাতীয় অর্থনীতি, রাজস্ব, বিনিয়োগ, কর্মসংস্থান ও সাধারণ মানুষের বাস্তবতা বিবেচনায় এই বাজেটের যে দুর্বলতাগুলো তা আমি আপনার সামনে উল্লেখ করছি। বাজেটের আকার বড়, কিন্তু বাস্তবায়নের সক্ষমতা লক্ষণীয় নয়। রাজস্ব আদায়ের লক্ষ্য অত্যন্ত উচ্চভিলাষী, যেহেতু সময় কম তথ্য দিচ্ছি না। যেখানে বর্তমান রাজস্ব কাঠামোতেই ঘাটতি রয়েছে, সেখানে এত বড় লং জাম্প বাস্তবসম্মত নয়। মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। কর্মসংস্থান নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ নেই। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট এখন বেকারত্ব, কিন্তু বাজেটের সবচেয়ে বড় অগ্রাধিকার সেই বেকারত্ব কি রয়েছে? বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির বাস্তব কৌশল স্পষ্ট নয়। ব্যাংকিং খাতে সংস্কারের স্পষ্ট রূপরেখা এখনও সীমিত। খেলাপি ঋণ কমবে কীভাবে এ বিষয়ে এখানে সমাধান স্পষ্ট নয়। মধ্যবিত্তের জন্য স্বস্তি সীমিত। বাড়ি ভাড়া বেড়েছে, শিক্ষা ব্যয় বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে, কৃষি এখনও প্রাপ্য গুরুত্ব পাচ্ছে না। উন্নয়ন প্রকল্পে অপচয়ের ঝুঁকি, ঋণ নির্ভরতা নিয়ে উদ্বেগ, স্বাস্থ্য ও শিক্ষায় কাঠামোগত সংস্কার অনুপস্থিত, বাজেটে আশাবাদ বেশি, ঝুঁকি বিশ্লেষণ কম। মাননীয় স্পিকার, এই বাজেটে সবচেয়ে বড় পরীক্ষা সংসদে নয়, বাজারে হবে, কাগজে নয়, মানুষের জীবনে হবে। যদি মূল্যস্ফীতি না কমে, কর্মসংস্থান না বাড়ে, বিনিয়োগ না আসে এবং রাজস্ব লক্ষ্য পূরণ না হয়, তাহলে এই বাজেট ইতিহাসের বড় বাজেট হিসেবে নয়, অপূর্ণ প্রত্যাশার বাজেট হিসাবে স্মরণীয় দলিল হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আমি রংপুর বিভাগের 3টি মৌলিক প্রশ্ন এই মহান সংসদে আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই। রংপুর কি এখনো উন্নয়নের অপেক্ষমান অঞ্চল? আজও উত্তরবঙ্গের হাজার হাজার তরুণ সংস্থানের সন্ধানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম কিংবা বিদেশমুখী। রংপুর কি শুধু শ্রম সরবরাহ করবে আর শিল্প যাবে অন্য অঞ্চলে? জাতীয় উন্নয়নের সুফল যদি ভৌগোলিকভাবে ভারসাম্যপূর্ণ না হয়, তবে সেটি টেকসই উন্নয়ন নয়। কৃষকের ঘাম রংপুরে, শিল্পের মুনাফা।
1: মাননীয় সদস্য, আপনি বলেছেন যে মহিলা আসনে একজন সদস্যের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সময় আমি বাড়াই না, তারা হুইপরা বাড়ায়। আপনারও এখানে হুইপ আছে, তিনি যদি বাড়িয়ে দেন আমার কোনো অসুবিধা নাই, 10 মিনিট বাড়িয়ে দিতে পারেন। আপনাকে বাড়িয়ে দেব 2 মিনিট, আপনি আরও 2 মিনিট বলুন।
7: মাননীয় স্পিকার, তিস্তা প্রশ্নে বাজেট নীরব। উত্তর অঞ্চলের মানুষ উন্নয়নে অনেক প্রতিশ্রুতি শুনেছে, তিস্তা কি শুধুই নির্বাচনী বক্তৃতার বিষয় নাকি জাতীয় অর্থনীতির অগ্রাধিকার? কারণ তিস্তার মাধ্যমে সমাধান, কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্রতা হ্রাস, উত্তরাঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণ এবং সেই সাথে জাতীয় অর্থনীতিতে নতুন সূর্যের উদয়। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে আমার রংপুর বিভাগের পক্ষ থেকে কয়েকটি দাবি পেশ করছি। তিস্তা মহাপরিকল্পনার জন্য বিশেষ বরাদ্দ, চরাঞ্চলের জন্য 10-20 হাজার বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র, বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ বরাদ্দ, রংপুরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, উত্তরাঞ্চলের শিল্পায়ন তহবিল গঠন, আলু ও ভুট্টা ভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলা, যেহেতু দেশের উৎপাদনে 20-25% আলু, 40-45% ভুট্টা জাতীয় উৎপাদনে যুক্ত হয়, এজন্য আলু ও ভুট্টা ভিত্তিক শিল্প পার্ক প্রয়োজন, প্রতিটি উপজেলায় ও জেলায় একটি করে উন্নত মানের কোল্ড স্টোরেজ প্রয়োজন, রংপুরের মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করা, রংপুরে বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল, কিডনি ও হৃদরোগ ইনস্টিটিউট, কৃষিপণ্য পরিবহনে রেল ভিত্তিক করিডোর, যুব উদ্যোক্তা ও উন্নয়ন, তরুণদের কর্মসংস্থানের জন্য বিশেষ তহবিল, আইটি পার্ক, দক্ষতা উন্নয়ন কেন্দ্র, উত্তরাঞ্চলে জলবায়ু অভিযোজন তহবিল গঠন সহ প্রতিটি ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ ও ইউনিয়ন ভিত্তিক মিনি স্টেডিয়াম যদি গড়ে তোলা যায়, আমাদের তরুণদেরকে খেলার মধ্যে মনোনিবেশ করা যাবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি বিশেষ করে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমার সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ডে দুঃখের সাথে জানাচ্ছি যে উপজেলা সমূহে যেভাবে আমরা,
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা শামী মারা বেগম স্বপ্না, মহিলা আসন 21, আপনার সময় 7 মিনিট।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথমেই মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। সর্বপ্রথমেই এই মহান সংসদে দাঁড়িয়ে আমি স্মরণ করছি আমাদের স্বাধীনতার ঘোষক জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্মরণ করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, স্মরণ করছি 71-এর মুক্তিযোদ্ধাদের, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আরও স্মরণ করছি দীর্ঘ সতেরো বছর যারা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা খুন হয়েছেন, গুম হয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বিডিআর বিদ্রোহে নিহত 57 সেনাকর্মীদের, সেনা অফিসারদের রুহের মাগফিরাত কামনা করছি। জুলাই যোদ্ধা যারা ফ্যাসিস্ট আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে জীবন দিয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, এবং যারা আহত হয়ে এখনও অসুস্থ অবস্থায় আছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তাদের জন্য দোয়া করছি। মাননীয় স্পিকার, যে সুন্দর বাজেট বাস্তবমুখী এবং কল্যাণমুখী, মানুষের গ্রহণযোগ্য যে বাজেট আমাদেরকে বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে, এই বাজেট বাংলাদেশের জনগণ সানন্দে গ্রহণ করেছে, সেজন্য আমি আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বাজেটে দেখা যায় প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষাখাতে 1,36,606 কোটি টাকা, জিডিপি 2%, এবং স্বাস্থ্য খাতে 69,409 কোটি টাকা, জিপিডি 1.01% বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। মাননীয় স্পিকার, রাজস্ব আয় বৃদ্ধি, জনসাধারণের ভোগান্তি কমাতে কর ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন, হয়রানিমুক্ত সেবা প্রদান ইত্যাদি জনগণ অত্যন্ত প্রশংসা করে গ্রহণ করেছে। রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন করে তা থেকে মূল্যস্ফীতি এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা নিশ্চয়ই সরকার করতে পারবে বলে আমি আশা করি। মাননীয় স্পিকার, এই বাজেটে সাধারণ জনগণের নিত্য প্রয়োজনের দ্রব্যের দাম কমানো হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে কিডনি রোগীর ডায়ালাইসিস করা এবং হার্টের রোগীদের যে রিং সংযোজন করা হয় তাদের, সেইগুলোর দাম অর্ধেকে নামিয়ে আনা হয়েছে, যা জনগণ প্রশংসা করে গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, নারীদের ক্ষমতায়ন, যুবকদের জন্য কর্মসংস্থানের বৃদ্ধির কথা উল্লেখ আছে। বাজেট ঘোষণার পর কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে নাই, এতে জনগণ স্বস্তি পেয়েছে। মাননীয় স্পিকার, রাষ্ট্রীয় সংস্কারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে 31 দফা প্রণয়ন করেছেন, তা এই বাজেটে প্রতিফলিত হয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার জেলা কক্সবাজারের জন্য সামান্য কিছু কথা বলতে চাই। 1993 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদের পরামর্শে কক্সবাজার শহরে একটি সিটি কলেজ স্থাপন করেন এবং 5 একর জমি আমাদের দেশনেত্রী নিজে দান করেন। সেই কলেজে বর্তমানে 12,000 ছাত্রছাত্রী রয়েছে।
9: 165 দেওয়াই বিগত 17 বছরে এই কলেজের কোনো উন্নয়ন হয় নাই। কলেজটি জাতীয়করণ করার জন্য আমি জোর আহ্বান জানাচ্ছি। এতে 12,000 ছাত্রছাত্রী পরিবার এবং কক্সবাজারের জনগণ অত্যন্ত উপকৃত হবে। আরেকটি কলেজের কথা আমি বলতে চাই, কক্সবাজারের পেকুয়ায় একটি কলেজ স্থাপিত হয় 1995 সালের ডিসেম্বর মাসে, যেটা প্রতিষ্ঠা করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। সেই তার নাম হচ্ছে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ। শহীদ জিয়াউর রহমানের নামে কলেজ হওয়ায় ওই কলেজে 17 বছর ধরে কোনো উন্নয়ন হয় নাই। ওইখানে সেই পেকুয়া উপজেলায় 2,14,357 জন জনসংখ্যা রয়েছে, কিন্তু কলেজটি শুধুমাত্র জিয়াউর রহমান নামে হওয়ায় কলেজটি সরকারি করা হয় নাই। কক্সবাজারের প্রতিটি উপজেলায় একটি করে সরকারি কলেজ রয়েছে মাননীয় স্পিকার। সুতরাং আমি এই কলেজটিকে সরকারি করার জন্য আমি দাবি জানাচ্ছি। সর্বশেষ মাননীয় স্পিকার, অতি দ্রুত সময়ে রামিসা হত্যাকাণ্ডের সুবিচার হয়েছে, রায় প্রচার হয়েছে, তাই আইন মন্ত্রণালয় আইন মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এবং আরব আমিরাতে বেনজির আহমদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সেই জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের একটি সুন্দর গণমুখী বাজেট দেওয়ার জন্য আমি আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রীকে আরো ধন্যবাদ জানাই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, সেই জন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
8: অর্থমন্ত্রীকে আরো ধন্যবাদ জানাই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, সেই জন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য ফাহিমা নাসরিন, মহিলা আসন 29। আপনার সময় 7 মিনিট।
10: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে প্রথম দিন আমি সুযোগ পেয়েছি বক্তব্য দেওয়ার জন্য, সেই জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই মহান রাব্বুল আলামিনের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মহান সংসদে আসতে পেরে, এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। স্থায়ী কমিটির প্রত্যেক সম্মানিত সদস্যকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে এবং আপোষহীন দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি মরহুমা বেগম খালেদা জিয়াকে। বাজেট সংসদের অধিবেশন কেবল একটি আর্থিক হিসাব নিকাশের আনুষ্ঠানিকতা নয়, এটি দেশের সামষ্টিক অর্থনীতি, রাজনীতি এবং জনজীবনের নীতি নির্ধারণের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অংশ। একটা বাজেট অধিবেশনে সংসদ সদস্য ও নীতি নির্ধারকদের আলোচনায় সাধারণত দেশের বিদ্যমান সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর ভিত্তি করে বেশ কিছু মূল বিষয়ে সবচাইতে বেশি প্রাধান্য পেয়েছে। বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে বাজেট অধিবেশনের গুরুত্বপূর্ণ যেই আলোচনাগুলো হয়েছে তার মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জীবনযাত্রার ব্যয় হ্রাসে যেই জনবান্ধব বাজেট মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন, যেটাতে সাধারণ মানুষের প্রধান সংকট যখন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, তাই বাজেট আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময়ই থাকে চাল ডাল তেল নুন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ধরে রাখার যে কৌশল উনি দিয়েছেন, আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। ওএমএস, ফ্যামিলি কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়িয়ে দরিদ্র নিম্নবিত্তদের সুরক্ষা দেওয়া হয়েছে এই বাজেটে। সরকারের আয়ের মূল উৎস আমরা জানি কর ও শুল্ক। সাধারণ পণ্যের উপর ভ্যাট বা পরোক্ষ কর বৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর কোনো রকম চাপ বাড়ায়নি এই সরকার। ব্যবসা বান্ধব কর স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে আমদানি শুল্কের সমন্বয় করেছে। আমরা ডলার সংকট, রিজার্ভ, বৈদেশিক ঋণ, দুর্নীতি এগুলোর কথা গত ফ্যাসিস্ট আমল থেকেই শুনে আসছি। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য এই খাতটি অত্যন্ত সংবেদনশীল। ঋণের শর্ত পূরণ করতে গিয়ে আন্তর্জাতিক সংস্থার কোনো জনগণের ওপর অতিরিক্ত কর বা ভর্তুকি চাপিয়ে দেয়নি মাননীয় অর্থমন্ত্রী। আমরা শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়নে দীর্ঘ মেয়াদি টেকসই উন্নয়নের জন্য যেমন বরাদ্দ দেখেছি, সেই রকম জিডিপির তুলনায় শিক্ষা স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে। চিকিৎসা সেবার মানোন্নয়ন, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার কথা বলা হয়েছে। বেকারত্ব দূরীকরণে কর্মমুখী শিক্ষা ও তরুণদের ফ্রিল্যান্সিং বা স্টার্ট আপের জন্য বিশেষ তহবিলও রাখা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার বাজেট পরিকল্পনায় নেওয়া হয়েছে। এবং সেই একই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সুশাসন, অপচয় রোধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ, এটাকেও অ্যাড্রেস করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির টাকা যাতে অপচয় বা দুর্নীতি না হয় সেটা নিশ্চিত করার আইনি ও প্রশাসনিক কাঠামো এবং ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ আদায়, অর্থ পাচার রোধে বাজেটে পদক্ষেপ এবং দিক নির্দেশনা আছে। বাজেট অধিবেশনের মূল লক্ষ্যই হল সরকার যে কর আদায়ের এবং ব্যয়ের পরিকল্পনা করেছে তা জনকল্যাণমুখী এবং বাস্তবায়নযোগ্য কিনা সেটা চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করা। দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে কিভাবে প্রবৃদ্ধি ধরে রাখা যায় সেটাই উনি আলোচনা করেছেন। এই বাজেটকে কেবল খাতা কলমে সীমাবদ্ধ না রেখে তা থেকে প্রকৃত সুফল বা ইতিবাচক ফলাফল পেতে হলে যেই সুনির্দিষ্ট কিছু বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা এই বাজেটে আমরা দেখেছি নেওয়া হয়েছে। বাস্তবসম্মত লক্ষ্য অগ্রাধিকার যেমন নিয়ন্ত্রণ এবং বাস্তবধর্মী লক্ষ্য কঠোরভাবে ব্যয় নিয়ন্ত্রণ ও ট্র্যাকিং, অপ্রত্যাশিত খরচ এড়ানো, জরুরি তহবিল গঠন, নিয়মিত পর্যবেক্ষণ সমন্বয় সহ অপচয় রোধ ও সাশ্রয়ী মনোভাব, যেটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেই শিখি যে গ্যাস, বিদ্যুৎ বা পানির অপচয় কমানো তার কথাও বলা হয়েছে। একটি রাষ্ট্রের যেই তিনটি অঙ্গ তার মধ্যে একটি হচ্ছে বিচার বিভাগ। আমি বিচার বিভাগ আইন অঙ্গনের মানুষ, এখানে দেখতে পাচ্ছি আইন ও বিচার বিভাগের আর্থিক বরাদ্দ কিছুটা বাড়ানো হয়েছে, সুপ্রিম কোর্টেও তাই। কিন্তু এই আমাদের আইনজীবীদের যে কন্ট্রিবিউশন আছে এই অর্থনীতিতে, আশা করব যে সেটি মাথায় রেখে ভবিষ্যতে আমরা আরও কিছু দেখতে পাব। সেই সাথে আমরা এখানে দেখেছি যে মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, এটাকে উৎসাহিত করা হয়েছে, যেটাকে আমি মনে করি অত্যন্ত প্রণিধানযোগ্য। আদালতের দীর্ঘসূত্রিতা ও মামলার জট কমাতে প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে কিভাবে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে, আর্বিট্রেশন সহ প্রিসুট, মেডিয়েশন, আয়কর বিরোধ নিষ্পত্তি, পুঁজিবাজার বিরোধ, বিনিয়োগকারী ও ব্যবসার আইনি সুরক্ষা সহ লিগাল এইডের মতন লিগাল এইডকেও একটা প্রাতিষ্ঠানিক যেই সংস্কার দেয়া হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশের বিচার ব্যবস্থার অন্যতম বড় দুটি চ্যালেঞ্জ হল মামলার দীর্ঘসূচিতা এবং আদালত থেকে রায়, আদেশ বা নথির সার্টিফাইড কপি পেতে দীর্ঘ সময় ও ভোগান্তি। এই কারণে ই জুডিশিয়ারি বা ডিজিটাল বিচার ব্যবস্থা এই দুটি সমস্যার মূলে আঘাত করে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। আশা করব এই বিষয়টিও ভবিষ্যতে আমাদের নজরে থাকবে। নারীর রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায়ন কেবল একটি মানবিক অধিকারের বিষয় না, বরং এটি একটি টেকসই জাতি গঠনের অপরিহার্য অংশ। নারীদের পথ চলায়, আমি জেন্ডার সেন্সিটিভ বাজেট বলেছি এটাকে, যে নারী বান্ধব বাজেট, পথ চলাকে আরও সহজ ও নিরাপদ স্বাচ্ছন্দ্যময় করতে একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে 2026 এবং 2027।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ, আর অনেক বলেছেন তো, এক মিনিটে শেষ করেন।
10: এক মিনিট, 9,38,000 কোটি টাকার বাজেট। এই বাজেট খালি বাংলাদেশের ইতিহাসে একটা বড় বাজেট, বৈপ্লবিক বাজেট অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা নয়। এখানে কিন্তু কালো টাকা সাদা করার কোনো রকম সুযোগ রাখা হয়নি, কাজেই মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী মহোদয়, কর্মজীবী নারীদের যাতায়াত সহজ করতে গোলাপী বাস বা 80টি ডে কেয়ার সেন্টারের চমৎকার একটা প্রস্তাবনা করেছেন। আমরা মনে করি এটি আগামী 30 জুন 2027 মধ্যে কিছুটা হলেও ইনশাল্লাহ দৃশ্যমান হবে এবং গোলাপী বাস সার্ভিসের জন্য প্রথম চালানের বাসগুলো চলতি অর্থবছরের কোনো কোয়ার্টারে ঢাকার রাস্তায় নামবে বলে মনে করি এবং ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলিতেও এটি সম্প্রসারণ হবে বলে আশা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, টাইম শেষ হয়ে গেছে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর এক, আপনার সময় 5 মিনিট।
11: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।

0: ঢাকা ফরিদপুর এক আলফাডাঙ্গা বোয়ালমারী মধুখালীর জনগণকে জানাই আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তাদের ভালোবাসার কারণেই আমরা আজকে প্রতিনিধি হিসাবে পার্লামেন্টে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমাদের জানা মতে স্বাধীনতার পরে যতগুলো বাজেট পেশ করা হয়েছে এই বাজেটটাই কলেবলে সবচেয়ে লম্বা, 234 পৃষ্ঠা এবং 346টা অনুচ্ছেদ, এবং এর ভিতরে বেশ সাহিত্য রস ছিল। আমাদের মনে হয় সবারই খেয়াল রাখার কথা মাননীয় স্পিকার, যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আমরা তারই সন্তান সবাই এখানে। আমাদের শরীরের ভিতরে প্রবাহিত হচ্ছে লাল রক্ত, সুতরাং আমরা কথা বললেই মন খারাপ করতে হবে, আমরা কিছুই সমালোচনা করতে পারবো না, এরকম একটা অ্যাটিচিউড যখন আমরা দেখি তখন আমাদের কষ্ট লাগে। অনেক চিন্তা করেই তো এটা লেখা হয়েছে, এই বাজেট দেওয়া হয়েছে, তারপরেও ভুলভ্রান্তি থাকতে পারে, সেগুলো ধরিয়ে দেওয়ার দায়িত্বই তো আমাদের। মনে হয় আমাদের কাছে মনে হয়েছে যে এটা এত সুন্দর সুন্দর কথা, কঠিন কঠিন শব্দ চয়নে লেখা, যেমন ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ উন্নয়নের উপর বিশেষ জোর দেয়া, এসব কথা বলেছেন। এই ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই কথা আমাদের এখানে যারা আছেন সবাই বুঝছেন, গবেষকরা বুঝেন, কিন্তু বাংলার আপামর জনসাধারণ এইসব শব্দ তো বুঝেন না। তারা জানেন যে কী পরিমাণ কর বাড়ল, তাদের উপরে কতখানি চাপ পড়ল, এটা নিয়ে তারা চিন্তিত। তারা এরকম সাহিত্য রসে ভরা কঠিন কঠিন শব্দ দিয়ে লেখা বাজেট তাদের কাছে অতটা বোঝার মতো যোগ্যতা, তাদের সক্ষমতা তাদের নেই। খুবই ভালো লেগেছে যে মাননীয় অর্থমন্ত্রী শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে বাজেটে 2% জিডিপির 2% বরাদ্দ দিয়েছেন এবং প্রমিস করেছেন যে এটা ধীরে ধীরে 5% উন্নীত করা হবে। এটা খুবই আশার কথা, আমরা এতে খুব খুশি হয়েছি। এবং এবারকার বাজেটে 13.1% শিক্ষার খাতে বরাদ্দ দেওয়া হয়েছে, গতবারের তুলনায় 49,000 কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এখন আমি খাতওয়ারি হিসাব করে দেখলাম বাজেটের ভিতরে বিভিন্ন খাতে যে বরাদ্দ দেওয়া আছে সেগুলোর যোগফল টোটাল বাজেট থেকে বাজেটের সঙ্গে মেলে না। 14,000 আমরা আপনার মাধ্যমে অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম। শিক্ষা খাতে আমরা যে ব্যয় করি এটা মাঝে মাঝে তো গবেষণা হয়, স্টাডি হয়, সার্ভে হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ওখানে একটা সার্ভে রিপোর্ট 2025 সালের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকা বরাদ্দ হলে মাত্র 10 টাকা খরচ হয় শিক্ষা প্রতিষ্ঠানে আর বাকি 90 টাকা খরচ হয় প্রশাসনিকভাবে। তাহলে তো বোঝা গেল যে পুরাটাই মাথা ভারী একটা অবস্থা, মাথা ভারী প্রশাসন। তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কী করে উপকার হবে, শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে চলবে, শিক্ষার মান কীভাবে বাড়বে? আমরা তো বলেছি এখানে যে এটা নিউক্লিয়াস, আমাদের মানব সম্পদ গড়ার নিউক্লিয়াস বলে আমরা এটাকে আখ্যায়িত করেছি, কিন্তু এরকম একটা ব্যাপার কিন্তু আছে। এরপরে আমরা দেখলাম যে আমাদের দেশে প্রাইমারি স্কুলে আছে 13 ধরনের। আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন এছাড়া আমি বাদ দিয়েছি ইংলিশ মিডিয়াম, যেগুলো ইংলিশ স্কুল, কেজি স্কুল, কওমি মাদ্রাসা, এগুলোর দিকে তো অ্যাড্রেস করা হয়নি। প্রাইমারি স্কুলের কথা আলোচনায় আসছে, বাজেটে আসছে, কিন্তু আমরা দেখলাম 13 ধরনের প্রাইমারি স্কুল আছে। এটা সমন্বয় কেমন করে সাধন করা হবে, এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা কিন্তু আমরা বাজেটের ভিতরে দেখতে পাচ্ছি না। এরপরে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন NSDA একটা কর্তৃপক্ষ অ্যাপেক্স বডি আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে, সম্ভবত অধীনে এটা পরিচালিত।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে কনক্লুড করুন।
0: এইটা মন্ত্রণালয় আছে, এটা তো এটা সমন্বয় না করে আমরা দেখতে পাচ্ছি, রিপোর্ট আছে এখানে যে এখানে আপনার

0: করেছে, এটা দ্বন্দ্ব। শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী ঠিক স্বাধীনভাবে কাজ করতে পারছেন ওই সেটা মনে হয়নি আমাদের কাছে ওই অবস্থাটা দেখে। এটার অবসান হওয়া দরকার। আমার তিনটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে যে আমাদের সবার জন্য শিক্ষা, এ কথাটা বলা হয়েছে, কিন্তু এটা কোনো আইনি ভিত্তি এখন পর্যন্ত আমাদের নাই। একটা আইন প্রণয়ন করার জন্য আমরা ট্রেজারি বেঞ্চকে অনুরোধ জানাই, মাননীয় অর্থমন্ত্রীকে বলি যে এটা যেন করা হয়। আমাদের যে শিক্ষক সংকট দূর করার জন্যে, মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ করার জন্য আমরা পরামর্শ দিই। আমরা জানি যে 50% শিক্ষকের পদ খালি আছে, এটা পূরণ করার জন্য যেন উদ্যোগ নেওয়া হয় এবং মেধাবী ছাত্রদেরকে যেন নিয়োগ দেওয়া যায়, তার জন্য একটা নিয়োগ কমিটি এরকম।
1: ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য সানসিলা জেব্রিন, মহিলা আসন 15, আপনার সময় 7 মিনিট।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। শুরুতেই আমি মহান আল্লাহ তাআলার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আমাকে এই জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একই সাথে আমি স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার উপর আস্থা রেখে বারবার আমাকে আমার নির্বাচনী এলাকা শেরপুর সদরের গণমানুষের জন্য কাজ করে দেওয়ার সুযোগ করিয়ে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটটি আমার বিবেচনায় বাংলাদেশের ইতিহাসে অন্যতম জনমুখী, বাস্তবমুখী এবং দূরদর্শী বাজেট। আমরা এমন একটি সময় এই বাজেট নিয়ে আলোচনা করছি যখন বৈশ্বিক অর্থনীতি নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন বাজেট উপস্থাপন করেছেন। এই বাজেট কোনো বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীর জন্য প্রণীত নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎমুখী বাজেট উপস্থাপন করেছেন। এই বাজেট কোনো বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীর জন্য প্রণীত নয়, এটি বাংলাদেশের স্বপ্ন দেখা প্রতিটি সাধারণ মানুষের বাজেট। এটি সেই কৃষকের বাজেট যিনি প্রখরতে ঘাম ঝরিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন। এটি সেই শ্রমিকের বাজেট যার পরিশ্রমে এগিয়ে যায় দেশের অর্থনীতির চাকা। এটি সেই অসহায় মায়ের বাজেট যিনি সন্তানের জন্য একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন। এটি সেই অবহেলিত রোগীর বাজেট যিনি অর্থের অভাবে সঠিক সময় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। এটি সেই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বাজেট যিনি প্রতিকূলতার মধ্যেও সংগ্রাম করে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিকে সচল রাখেন। মাননীয় স্পিকার, একজন নারী হিসেবে যখন দেখি এই বাজেট কর্মজীবী নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে এই প্রথম বাংলাদেশে পিঙ্ক বাস সার্ভিস চালুর উদ্যোগ, এবং পেশাজীবী মায়েদের কর্মজীবন ও মাতৃত্বের দায়িত্বের সমন্বয় নিশ্চিত করতে আধুনিক ডে কেয়ার সেন্টার সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ করা হয়, তখন আমার দৃঢ় বিশ্বাস আমি সহ বাংলাদেশের লাখো নারীর আত্মবিশ্বাস ও নিরাপত্তা বোধ আরও এক ধাপ এগিয়ে গেছে। যে রাষ্ট্র তার নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে সেই রাষ্ট্রের অগ্রযাত্রাকে কোনো শক্তি থামিয়ে রাখতে পারে না। মাননীয় স্পিকার, একজন চিকিৎসক হিসেবে হাসপাতালের ওয়ার্ড, জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে আমি দেখেছি অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ পাওয়ার পরও শুধু আর্থিক অভাবের কারণে চিকিৎসা বিলম্বিত করতে বাধ্য হয়েছেন। বিশেষ করে হার্টের রিং প্রতিস্থাপন, কিডনি রোগীদের ডায়ালাইসিস এবং ছানি রোগীদের ইন্ট্রাকিউলার লেন্স ইমপ্লান্টেশনের মতন চিকিৎসার ক্ষেত্রে অসংখ্য রোগী অর্থ সংকটের কারণে মাসের পর মাস অপেক্ষা করেন। দুঃখজনক হলেও সত্য, অর্থের অভাব ও চিকিৎসা বিলম্বের কারণে অনেক রোগের জটিলতা দিনকে দিন বাড়তে থাকে, আর এক সময় সেই রোগী কেড়ে নেয় একটি মূল্যবান জীবন। এই সব বাস্তবতার আলোকে বর্তমান সরকার হার্টের স্ট্যান্ড, ডায়ালাইসিস ও ইন্ট্রাকুলার লেন্সের মূল্য হ্রাসের উদ্যোগ স্পষ্টভাবে প্রমাণ করে যে এই বাজেটের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষের স্বাস্থ্যসেবা ও জীবন রক্ষার উদ্যোগ। মাননীয় স্পিকার, স্বাস্থ্যসেবার পাশাপাশি কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে 3,000 কোটি টাকার বরাদ্দ এই বাজেটের দূরদর্শিতা ও উন্নয়ন ভাবনার এক অনন্য উদাহরণ। কৃষক থেকে প্রবাসী, রোগী থেকে পেশাজীবী, গৃহিণী থেকে শিক্ষার্থী, তরুণ থেকে প্রবীণ, সমাজের প্রতিটি স্তরের মানুষের কথা এই বাজেটে বিবেচনা করা হয়েছে। আর তারই বাস্তব প্রতিফলন হিসেবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ই হেলথ কার্ড, প্রবাসী কার্ডের মতন জনকল্যাণমুখী উদ্যোগ এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, এই সংসদে বিরোধী দলের কিছু মাননীয় সংসদ সদস্য প্রায় ঋণ খেলাপি বিষয়টি নিয়ে কটাক্ষ করার চেষ্টা করেন, কিন্তু তারা হয়তো বা ভুলে যান গত 17 বছর বহু সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেওয়ার কারণে বছরের পর বছর মিথ্যে মামলা, হয়রানি ও কারাবাসের শিকার হন। স্বাভাবিকভাবেই একজন ব্যবসায়ী দীর্ঘদিন তার প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন থাকলে সেই প্রতিষ্ঠানের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগের স্থবিরতা আসবে এবং অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে পতিত হবে। আজ যারা ব্যবসায়ীদের ব্যর্থতার গল্প শুনান কিংবা ঋণখেলাপির পরিসংখ্যান তুলে ধরেন, তারা যেন এই বাস্তবতাও মনে রাখেন যে প্রতিটি ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের পেছনে রয়েছে একজন ব্যবসায়ীর স্বপ্ন, বহু মানুষের কর্মসংস্থান এবং দীর্ঘ বছরের পরিশ্রম ও ত্যাগের ইতিহাস। সব ঋণখেলাপিকে একই দৃষ্টিতে দেখা সমীচীন নয়। কেউ দীর্ঘ 17 বছরের রাজনৈতিক বাস্তবতা হয়রানি ও প্রতিকূল পরিস্থিতির শিকার, আবার কেউ ইচ্ছাকৃত অনিয়মের সুবিধাভোগী। এই দুয়ের মধ্যে পার্থক্য অনুধাবন করেই বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত ও সম্ভাবনাময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রণোদনা ও সহায়তার উদ্যোগ গ্রহণ করেছেন, যা নিঃসন্দেহে অর্থনীতির চাকাকে সচল রাখবে এবং জিডিপির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই বাজেট শুধু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পুনরুজ্জীবিত করার জন্য নয়, বরং আমাদের উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশের পথ সুগম করেছে। ফলে বাংলাদেশের উদ্যোক্তারা আলিবাবা, অ্যামাজন, ইবে এর মতন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পণ্য বিক্রির মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবেন। এই বাজেটের সৌন্দর্য এখানেই, এটি একদিকে ক্ষতিগ্রস্ত খাতগুলোকে পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি করেছে, অন্যদিকে নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচন করেছে। আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী অর্থনীতির যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন একটি ন্যায়ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ কর ব্যবস্থার। যাদের আয় বেশি তাদের রাষ্ট্রের উন্নয়ন ও জনকল্যাণে তুলনামূলক বেশি অবদান রাখাই স্বাভাবিক মাননীয় স্পিকার, আর যাদের আয় সীমিত তাদের উপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি না করে তাদের স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে এই বাজেটে। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের কর্মদক্ষতার একটি উদাহরণ দিয়ে শেষ করতে চাই মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য, আর 2 মিনিটে শেষ করুন।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 7ই জুন আমি শেরপুর সদর হাসপাতালের বেহাল অবস্থার কথা তুলে ধরেছিলাম এবং বলেছিলাম এই সদর হাসপাতাল আইসিইউতে চলে গেছে এবং এখানে করোনাকালীন সময় যে আইসিইউটি নির্মাণ করা হয়েছিল এটি এখন পর্যন্ত চালু হয়নি। এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, মাত্র 5 কার্যদিবসের মধ্যে শেরপুর সদর হাসপাতালের আইসিইউ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। এটি প্রমাণ করে যে বর্তমান সরকার শুধু সমস্যার কথা শুনে না, সমস্যার সমাধানের দ্রুত পদক্ষেপও গ্রহণ করে। কাজেই বলাই যায় এই বাজেট কাগজের পাতার বাজেট নয়, এটি আপামর জনসাধারণের মুখে হাসি ফোটানোর বাজেট। কাজেই মাননীয় স্পিকার, মাইক্রোস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এই বাজেটের সমালোচনা খুঁজে বের করার চেষ্টা করা নেহাতি সময়ের অপচয় মাত্র, কারণ এই বাজেটের প্রকৃত মূল্যায়ন হবে মানুষের জীবনের ইতিবাচক প্রভাবের মাধ্যমে, সমালোচনার মাধ্যমে নয়। পরিশেষে একটি কথা দিয়েই শেষ করছি, নট অল অফ আস ক্যান ডু গ্রেট থিংস, বাট উই ক্যান ডু স্মল থিংস উইথ গ্রেট লাভ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই আবারও সরাসরি সম্প্রচার করা হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রথমে মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হচ্ছে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হল। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন ভক্তিমূলক গান শুনবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে। এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় সদস্যবর্গ। বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অব্যাহত রয়েছে। এ পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন নাটোর তিন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মহোদয়কে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হৃদয় দিয়ে দেশের মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করেছেন। মাননীয় স্পিকার, আমরা যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করি, আমরা যারা এলাকায় যাই, সাধারণ মানুষের প্রত্যাশা তারা ভালো থাকতে চায়, তারা নিরাপদ থাকতে চায়, তারা পেট ভরে খেতে চায়, তারা এলাকার উন্নয়ন চায়, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন তারা চায়। এই দিকগুলো বিষয় রেখে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে মানুষের মৌলিক অধিকার, যেটা রাষ্ট্রে করার কথা, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই বিষয়গুলো সামনে নিয়েছেন আমাদের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব। মাননীয় স্পিকার, আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আগামী দিনে এদেশের মানুষের জন্য উনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, খেলাধুলার সামগ্রী এবং খেলাকে পেশা হিসেবে গণ্য করা, কারিগরি শিক্ষায় মর্যাদা দেওয়া, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই এই কর্মসূচিগুলো বাস্তবায়ন শুরু করেছেন এবং বাজেটে এর জন্য বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমাদের নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল গঠন করার পর মাত্র 3.5 বছর জীবিত ছিলেন। উনির এই 3.5 বছরের জীবিত সময়, সেই সময় অনেকে বলতো যে জিয়া মাইনাস, বিএনপি মাইনাস, কিন্তু আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীর 45 বছর অতিক্রান্ত হয়েছে। এই 45 বছরেও মানুষের হৃদয় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যায় না প্রিয় ভাইয়ের আমার। এর কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে নিশ্চয়ই কোনো জাদু ছিল। সেই জাদু ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা এবং নৈতিকতা, যার তার জীবদ্দশায় এবং তার মৃত্যুর পরেও দীর্ঘ 45 বছরেও কেউ প্রশ্ন তুলতে পারে নাই। আমরা সেই আদর্শের সৈনিক। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ হওয়ার পর তার সুযোগ্য পত্নী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন গৃহবধূ থেকে দলনেত্রী এবং দলনেত্রী থেকে দেশনেত্রী পরিণত হয়েছিলেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। উনি পরপর বাংলাদেশে 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। মাননীয় স্পিকার, তারই সুযোগ্য সন্তান, তাদের সুযোগ্য সন্তান আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি দীর্ঘ 17 বছর দেশের বাইরে থেকেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন দেশের মানুষের জন্য। উনি দেশে ফিরে এসে কখনোই আপনার বিগত দিনের রাজনৈতিক কোনো প্রতিষ্ঠার রাজনীতি উনি করেন নাই। উনি বলেছেন, উনি দেশে এসে বলেছেন যে আমরা সকলকে নিয়ে, এদেশের সকল মানুষকে নিয়ে, সকল দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা একটা সুন্দর, শান্তির, আধুনিক বাংলাদেশ গড়তে চাই, যার জন্য উনি বাংলাদেশে পা দিয়েই উনি বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান, এবং উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপুল, ফর দ্য কান্ট্রি। সেই অনুযায়ী আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র পরিচালনা করছেন। মাননীয় স্পিকার, এই বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাখাতে, স্বাস্থ্যখাতে, কৃষিখাতে। আমরা প্রত্যেকটা দেশে যারা এদেশে যেগুলো পণ্য সামগ্রী উৎপন্ন হয় প্রত্যেকটা পণ্যের কর আপনার কমানো হয়েছে এবং আমদানি নির্ভর পণ্যের কর বাড়ানো হয়েছে। এতে এদেশের নতুন নতুন উদ্যোক্তা যারা আছে তারা উৎসাহিত হবে, এদেশের শিল্প কারখানা বিকশিত হবে, কলকারখানা স্থাপন হবে এবং আমাদের বেকার সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার, আমি আজকে এই যে বিষয়ে বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন শিক্ষক ছিলাম। আমরা দীর্ঘদিন আমাদের এই শিক্ষকের আন্দোলন, দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছি। আমাদের শিক্ষক নেতা আমাদের মানে যত সংসদ সদস্য জনাব সেলিম মিয়া সাহেব সংসদে উপস্থিত আছেন, উনি একাধিকবার বক্তব্য রেখেছেন এবং শিক্ষকদের দাবি দেওয়া তুলে ধরেছেন। উনি ব্যাখ্যা করেছেন যে আমাদের জাতি গঠনের কারিগর এই শিক্ষকেরা, এই শিক্ষককে যে এই শিক্ষাকে যদি জাতীয়করণ করা হয় তাহলে রাষ্ট্রের কোনো অতিরিক্ত পয়সা খরচ হবে না। যদি অতিরিক্ত পয়সা খরচ না হয় তাহলে আমার প্রশ্ন, কেন শিক্ষাকে জাতীয়করণ করা হচ্ছে না? আজকে শিক্ষাকে যদি জাতীয়করণ করা হতো তাহলে যে প্রশ্নগুলো আসছে, আজকে শিক্ষকদের মে মাসের বেতন এখনও হয় নাই, আজকে আপনাদের বিভিন্ন জায়গায় এই শিক্ষাকে নিয়ে যে বাণিজ্য করা হচ্ছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যদি জাতীয়করণ করা হয় তাহলে অবশ্যই এই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে মাননীয় স্পিকার। তাই আমি বলতে চাই এই শিক্ষাকে জাতীয়করণ করা হোক। এবং আমি আর একটা বিষয় বলতে চাই কৃষিখাত নিয়ে। আমাদের এই বাজেটে কৃষিখাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে আমরা এলাকায় গেলে যেটা দেখতে পাই যে সার সিন্ডিকেটের কারণে আমাদের কৃষকেরা বঞ্চিত হয়। সেখানে 1,000 টাকার সারের বস্তা বাইরে 500 টাকা না হয়। কাজে আমি মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন, কৃষিমন্ত্রীকে দেখতে পাচ্ছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করতে চাই এদেশের কৃষক সমাজকে, এদেশের গ্রামীণ অর্থনীতি থেকে জাগাতে হলে অবশ্যই এই সার সিন্ডিকেটকে ভেঙতে হবে এবং তৃণমূল পর্যায়ের প্রত্যেকটা ইউনিয়নে একাধিক সার ডিল করতে হবে, যেখানে যারা যেই

0: জানতে চাই যে আমার চিকিৎসার জন্য আমাকে কিছু টাকা দেন। আমার কিডনি নষ্ট, আমার হার্টের সমস্যা, আমার ক্যান্সার সমস্যা। আমরা তখন নির্বিকার হয়ে তাকিয়ে থাকি, সেই সামর্থ্য আমাদের নাই। আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়গুলো সামনে রেখে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটা হার্টের রিং পরতে লাগতো 1,25,000 টাকা, সেটা 65,000 টাকা করা হয়েছে। একটা কিডনি ডায়ালিসিস করতে, কিডনি চেঞ্জ করতে গতকাল আসছিল আমার কাছে একজন, যারা কিডনি নষ্ট হয়ে গেছে, এই কিডনি কম টাকার জন্য প্রতিস্থাপন করেছে, সে ব্যবস্থা রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী। একটা আপনার ওই যে ঈদ কি বলে হার্ট কিডনি এবং ডায়ালিসিস কমিয়েছেন। তাই আমি বলতে চাই শিক্ষা স্বাস্থ্যখাতেরও স্বাস্থ্যখাতে বিশাল বরাদ্দ দিয়েছেন, আমরা চাই এই স্বাস্থ্যখাতে বিশাল বরাদ্দ যথাযথ ব্যবহৃত হোক। আমাদের আমরা শুনতে পাই যে আমাদের স্বাস্থ্যখাতে যে প্রোডাক্টগুলো আসে বিদেশ থেকে রিফার করার কারণে আমাদের দেশের রোগীরা আপনার আক্রান্ত হয় আরও অন্যান্য রোগে। তাই এক্ষেত্রে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমাদের চলনবিল এলাকার সন্তান, আমি নদী নালা খাল বিল পরিবেষ্টিত এলাকা, কৃষি নির্ভর এলাকা আমার, এবং মৎস্য ভাণ্ডার খাত শস্য ভাণ্ডার খাত আমাদের এলাকায়। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান দিতে যাই, আমার এই চলনবিল এই এলাকায় যদি কৃষি নির্ভর শিল্প কারখানা করা যায় এবং এখানে প্রচুর মৎস্য উৎপাদন হয়, এই মৎস্য সংরক্ষণের জন্য যদি মৎস্য সংরক্ষণ করা যায়, তাহলে আমাদের মৎস্যচাষিরা যেমন তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবে এবং আপনার এই পণ্য রপ্তানি করে এখানে মৎস্যভিত্তিক শিল্প কারখানা করলে অনেক ব্যবসার সমস্যার সমাধান হবে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মুসাম্মদ সুরাইয়া জেরিন। মুসাম্মদ সুরাইয়া জেরিন, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: বিসমিল্লাহ রহমান রাহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বক্তব্যের শুরুতেই আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, এই মহান জাতীয় সংসদে বৃহত্তর বগুড়ার নারীদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। সেই সাথে গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তমূলক অর্থনীতির অভিযাত্রা প্রতিপাদ্য নিয়ে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিনম্র শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এবং সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি। গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমার অনুপ্রেরণা, আমার শক্তি, আমার সাহস প্রিয় দরদি মানুষটিকে, আপোষহীন শব্দটি যার নামের সমর্থক হয়ে উঠেছিল সেই মহীয়সী দেশমাতা মরহমা বেগম খালেদা জিয়ার প্রতি। মাননীয় স্পিকার, বগুড়ার কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি সেই বগুড়ার কথা বলছি, বাংলার সব থেকে প্রাচীন জনপদ ও নগর কেন্দ্র, যা ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় বৈষম্যের শিকার। মাননীয় স্পিকার, আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসনে এক নাগারে 17 বছর ধরে উন্নয়ন বঞ্চিত আমাদের বগুড়া। অবহেলিত বগুড়ার উন্নয়নে গৃহীত সাম্প্রতিক সকল পরিকল্পনার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বগুড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে উন্নয়ন পরিকল্পনাগুলো দ্রুততার সহিত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, জাতীয় বাজেট 2026-এর নানান দিক নিয়ে এই মহান জাতীয় সংসদে আলোচনা হয়েছে। আমিও বাজেট নিয়ে আমার কিছু ভাবনা তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, এক কথাই বললে বাজেট একটি জাতীয়, একটি নির্দিষ্ট সময়ের প্রত্যাশিত আয় এবং ব্যয়ের আগাম আর্থিক পরিকল্পনা। মাননীয় স্পিকার, বাংলাদেশে জাতীয় বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেশের বার্ষিক আয় ও ব্যয়ের রূপরেখা এবং সরকারের আর্থিক ও উন্নয়ন অগ্রাধিকারগুলো নির্ধারণ করে। এটি নিত্যপণ্যের দাম, কর কাঠামো, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নের মতো মৌলিক বিষয়গুলোর মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও দেশের সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে। মাননীয় স্পিকার, স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল 786 কোটি টাকা।

0: ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। দেশের 55তম ও ইতিহাসের রেকর্ড 9,38,000 কোটি টাকার এই জাতীয় বাজেট নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ঐতিহাসিক। অভিনন্দন বাংলাদেশ। মাননীয় স্পিকার, এই জাতীয় বাজেটের প্রধান লক্ষ্য হল উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং 6.5% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে চাল ডাল সহ 60টি নিত্য প্রয়োজনীয় পণ্য কর হ্রাস, হার্টের রিং ও ডায়ালাইসিস ফিল্টারের মতো চিকিৎসা সামগ্রীতে শুল্ক প্রত্যাহার, ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং ফ্রিল্যান্সারদের আয়ের উৎস কর প্রত্যাহারের মতো বাস্তবমুখী পদক্ষেপের কারণে জনমনে স্বস্তি আনবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এবার আমি বাজেটের নারী বান্ধব অংশগুলার দিকে দৃষ্টি দিতে চাই। মাননীয় স্পিকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নারীদের অবদানের কথা স্মরণ করে উচ্চারণ করেছিলেন, বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমি দৃঢ়ভাবে বলতে চাই, এবারের বাজেট নারী বান্ধব। মাননীয় স্পিকার, এবারের বাজেটে নারী ও শিশু উন্নয়ন খাতে 5,196 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপন, 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা এবং নারী পরিচালিত পিং বাদ সার্ভিস চালু, 6 পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ার সুযোগ, নারী উদ্যোক্তাদের জন্য করমুক্ত ত্রাণ অভাবের সীমা 50 লক্ষ থেকে বাড়িয়ে 70 লক্ষ করার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। বাজেটে নারীদের জন্য এই যুগান্তকারী উদ্যোগগুলো অন্তর্ভুক্ত করায় আমরা নারীরা উচ্ছ্বাসিত। মাননীয় স্পিকার, সেই সাথে আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করা যায় বলে আমি মনে করি। সহিংসতা রোধে তহবিল, নারীদের সাথে সংঘটিত সহিংসতা রোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সহায়তা পর্যাপ্ত বরাদ্দ। মাননীয় স্পিকার, নারী উদ্যোক্তা ঋণ, গ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন সহজ শর্তে ঋণের ব্যবস্থা ও বিশেষ প্রণোদনা, বেসরকারি খাতে মাতৃত্বকালীন ভাতা, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস নিশ্চিতকরণ এবং সরকারি সহায়তা প্রদান, গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা, নারী পোশাক শ্রমিকদের জন্য স্যানিটারি সামগ্রী সহজলভ্য করা ও সুস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভর্তুকির বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, অতীত ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের আরাক কুফল, দেশব্যাপী মাদক ও ধূমপান আসক্তির ভয়াল বিস্তার, প্রস্তাবিত বাজেটে তামাকজাত পণ্য ও মদের ওপর কর আরোপ, সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যার ফলে সব ধরনের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য এবং দেশি বিদেশি মদের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এছাড়া নতুন ও বিকল্প তামাক পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে। এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং আশা করছি মাদক ও তামাকজাত দ্রব্যের আসক্তি কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী গত 11 জুন 2026 তার বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন যে সরকার দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। সেতুটি বগুড়া ও জামালপুর রুটে নির্মিত হলে এটি উত্তরবঙ্গের 16টি জেলার সাথে বৃহত্তর ময়মনসিংহ ও সিলেটের সরাসরি যোগাযোগ স্থাপন হবে। প্রস্তাবিত
1: ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনি বসেন, আপনার সময় শেষ। আচ্ছা, ঠিক আছে, আর 1 মিনিট দেয়া হলো আপনাকে, শেষ করেন দয়া করে।
0: চাচ্ছি মাননীয় স্পিকার,
1: শেষ করেন প্লিজ।
0: 16টি জেলার সাথে বৃহত্তর ময়মনসিংহ সিলেটের সরাসরি যোগাযোগ স্থাপন করবে। প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতুটি বগুড়া জামালপুর রুটে নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, সব মিলিয়ে এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা খাতে যে গুরুত্ব দেওয়া হয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার। মাননীয় স্পিকার, একটি সমৃদ্ধ, বৈষম্যহীন, উন্নত বাংলাদেশ গড়তে নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমি আশা করি এই বাজেট নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্য। লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা পালন করবে। পরিশেষে আমি বিশ্বাস করি এই বাজেট দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কার্যকর ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, এই মহান
1: ধন্যবাদ। মাননীয় সদস্য, আলোচনায় অংশগ্রহণ করবেন মিসেস সাজেদা সামাদ, আসন নম্বর 342। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: বিসমিল্লাহ রহমান রাহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে উনি আমাকে এই মহান সংসদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই সঙ্গে আমার দল জামাতে ইসলামকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করার জন্য। আমি মহান স্বাধীনতার যারা জীবন দিয়ে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমাদেরকে দিয়ে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে, যাদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আজকের আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ এবং এই সংসদে আমাদের পদচারণা, তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমি আজকের বাজেটের উপর কথা বলতে চাচ্ছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবর্ষের মোট 9,38,000 কোটি টাকা বাজেটের যে প্রক্ষালন করা হয়েছে, এটা জিডিপির 13.7%। বিগত যে কোনো সময়ের সময় এটা তুলনায় টাকার দিক থেকে, টাকার পরিমাণের দিক থেকে অনেক বেশি। কিন্তু এখানে যে গণতান্ত্রিক রাষ্ট্রের বাজেটের যে সিস্টেম, সেটা আমি কিছু অনিয়ম লক্ষ্য করছি বা যেটা আমার চোখে ধরা পড়েছে আমি সেটা একটু আলোচনা করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলো বাজেট জনগণের সাথে যোগাযোগ করে দিবে এবং এই বাজেট জনগণের যোগাযোগের মাধ্যমে জনগণকে জানিয়ে দিবে যে অতীতে কী ছিল, বর্তমানে কী আছে এবং ভবিষ্যতে তাদের জন্য আমরা এই বাজেটের মাধ্যমে কী করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, 26-27 অর্থবর্ষের বাজেটের 10টি অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই অগ্রাধিকার মধ্যে স্পষ্ট করা হয়নি যে কতটা কর্মসংস্থান সৃষ্টি হবে, কত বিনিয়োগ আসবে, কত সময়ের মধ্যে মূল্যস্ফীতি আসবে, কত নতুন করদাতা যুক্ত হবে এবং কোন সূচকের মাধ্যমে সাফল্য পরিমাণ করা যাবে তা অস্পষ্ট। মাননীয় স্পিকার, বাজেটের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে বোঝানো বা স্পষ্ট করা যে তাদের করের টাকা কে খরচ করছে, কেন খরচ করছে, কারা খরচ করছে, কিভাবে করছে এবং এর বিনিময়ে তারা কি পাবেন, জনগণ কি পাবেন, এটা স্পষ্ট করা দরকার। যেখানে আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি যে বাজেটে ঋণ খিলাপির উচ্চ হার, যেটা এখনও আমরা এই বাজেটে পরিলক্ষিত হয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি একই। 2 নম্বর, ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি। মাননীয় স্পিকার, যেটা এখন না বললেই নয় যে আসলে বাংলাদেশে এই ব্যাংকিং খাত অস্থিরতা শুরু হয়েছে, কেন জানি সেটা আর শেষই হতে চাচ্ছে না, বরং আরও নতুন করে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাচ্ছে, যেখানে জনগণ বা গ্রাহকরা তাদের টাকা নিয়ে শঙ্কিত আছে। এরকম চলতে থাকলে কোনো এক সময় হয়তো বা জনগণ তাদের টাকা ব্যাংকে রাখতে আর উৎসাহিত হবে না বা রাখতে চাইবে না। দুর্নীতি নিয়ন্ত্রণে দুর্বলতা। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট সরকারের সময় থেকে শুরু করে যাবৎ পর্যন্ত যে দুর্নীতি শুরু হয়েছে, তারপর থেকে এখনও পর্যন্ত যে দুর্নীতি চলছে, সেই দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য কোনো নিয়ম নীতি কিংবা কোনো আগ্রহ আমরা বর্তমান সরকারের সময়ে আমরা দেখতে পাচ্ছি না। এরপরে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অদক্ষতা। মাননীয় স্পিকার, এখানে না বললেই নয় সেটা হচ্ছে আমি আজকে শুনতে পাচ্ছি পার্লামেন্টে যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। তখন আমি এখানে বসে বসে চিন্তা করছি আমি আসলে কোন বাংলাদেশে বসবাস করছি, আমি কি বাংলাদেশের বাহিরের জনশক্তি নাকি। তার কারণ আমি বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার পরে সবার আগে যদি বাংলাদেশের মানুষ হয় তাহলে আমার এলাকার মানুষরা আমার বরাদ্দ থেকে কেন বঞ্চিত হলো। তাহলে আমি কোন বাংলাদেশের মানুষ? মাননীয় স্পিকার, আমাকে বঞ্চিত করা অর্থ হচ্ছে আমি আমার যে জনগণ আমার পর আস্থা রেখে আমাকে পার্লামেন্টে আসার জন্য সুযোগ করে দিয়েছে তাদেরকে বঞ্চিত করা। তাহলে দেশের মানুষ যদি সবার আগে হয়, তারা বিরোধী দলীয় যে সব সংসদ সদস্য আছে সে এলাকার জনগণরা কেন বঞ্চিত হলো আমি বুঝতে পারলাম না। তাহলে সবার আগে বাংলাদেশ কেমন করে হয়? মাননীয় স্পিকার, আর্থিক খাতের শাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, এক মিনিট চাচ্ছেন, এক মিনিট দেওয়া হলো, ধন্যবাদ।
2: তো সবশেষে যেটা আমি বলতে চাই যে এই অনিয়ম এই বৈষম্যতা আমরা যার জন্য এত আন্দোলন এত উন্ধত্ব এত পঙ্গুত্ব, তারপরে এখানে কাছাকাছি বসে ওই পাশের সংসদ সদস্যরা সাত মিনিট আট মিনিট পায়, এই পাশে আমরা চার মিনিট পাই, এটাও একটা বৈষম্য। সম্মানিত মাননীয় স্পিকার, বাজেটের মূল লক্ষ্য হওয়া দরকার যে আয় বৈষম্য কমানো এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আনা। কেবল জিডিপি বৃদ্ধির দিকে না তাকিয়ে জিডিপির সুফল সাধারণ মানুষের কাছে পকেট পর্যন্ত এবং প্লেট পর্যন্ত পৌঁছায় সেই রূপ রেখা থাকা জরুরি। প্রান্তিক জনগণ চায় পেট ভরে ভাত চোখ ভরে ঘুম, তারই জন্য আমাদের বাজেট হওয়া উচিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য, আপনার জ্ঞাতার্থে বিনয়ের সাথে বলতে চাই, টাইম এলোকেশন ইজ নট আন্ডার আওয়ার হ্যান্ড। সম্মানিত মাননীয় সরকারি দলের চিফ হুইপ এই পার্টটা মেনটেন করেন আর মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ এই পার্টটা মেনটেন করেন। নেভার দি লেস, স্পিকারের আসন থেকে আমরা ডিসক্রেশন ইউজ করে এক দুই মিনিট বর্ধিত করি। আপনি এক মিনিট চেয়েছিলেন, যথারীতি এক মিনিট দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট তিন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক। জনাব মাম নেই। আলোচনায় অংশগ্রহণ করবেন জনাবা সুলতানা আহমেদ, মহিলা আসন সংখ্যা 17, জাতীয় আসন নম্বর 317। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে।
3: স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহ রহমান রাহিম। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আসতে পেরে মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাচ্ছি। আমি আজকে এই সংসদে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতার ঘোষক সেনানায়ক, স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে এই সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরের জাতীয় বাজেটের উপরে আলোচনা অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন আস্থা এবং দিক নির্দেশনা নিয়ে এসেছেন। প্রায় 20 বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকারকে অর্থনৈতিক ভূ রাজনৈতিক নিশ্চয়তার সময়ে বাজেট উপস্থাপনা করতে দেখেছি। গত প্রশাসনে বছরের পর বছর অবহেলা দুর্নীতির কারণে আমরা যে চ্যালেঞ্জের মুখে পড়েছি তার পরিপ্রেক্ষিতে আমি আমাদের অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। অর্থনৈতিক স্থিতিশীলতা আমাদের নাগরিক উন্নয়ন এবং বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে প্রণীত ভূ রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্য বিঘ্ন এবং দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতির চাপ বিশ্বে অনেক অর্থনীতিকে প্রভাবিত করেছে। আমরা এখন একটি অনিশ্চিত বিশ্বে বাস করছি। বিশ্বব্যাংক সম্প্রতি বৈশ্বিক প্রবৃত্তির পূর্বাভাস কমিয়ে দিয়েছে, যা অনেক উন্নয়নশীল দেশের সামনে থাকা অনিশ্চয়তাকে তুলে ধরেছে। এই পরিস্থিতিতে অনেকের কাছ থেকে যে প্রশ্নটি শুনেছি, তাহলে আমরা কীভাবে বাজেটের ঘাটতি পূরণ করব? বার্ষিক উৎসের ক্ষেত্রে যখন আন্তর্জাতিক ঋণদান কমে গেছে, তখন আমাদের সরকারকে সতর্ক পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে দেশের ভিতরে থেকে আরও বেশি রাজস্ব আহরণের পরিবেশ তৈরি করতে হবে। এখানে আমাদের জ্বালানি খাত, প্রাকৃতিক সম্পদ, আমাদের অর্থনীতির মেরুদণ্ডকে কাজে লাগিয়ে এবং কূটনৈতিক বন্ধুত্ব ও সফট পাওয়ারের মাধ্যমে আন্তর্জাতিকভাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। আমাদের দেশে প্রচুর সম্পদ মানুষ এবং সংস্কৃতিতে সমৃদ্ধ, সামনের দিকে এগুলোকে কাজে লাগিয়ে দেশের আয় রাজস্ব বৃদ্ধি করা এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে আত্মনির্ভরশীল হয়ে ওঠা আমাদের সকলের দায়িত্ব হওয়া উচিত। এর পাশাপাশি আমি এই সংসদে দৃষ্টি আকর্ষণ করতে চাই বিশাল আনুষ্ঠানিক অর্থনীতির প্রতি, যা এখনও আমাদের নিয়ন্ত্রণ কর কাঠামোর বাইরে পরিচিত হচ্ছে। বিশেষত নগদ নির্ভর অনেক ব্যবসা রাডারের বাইরে থেকে যাচ্ছে এবং রাষ্ট্রকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করছে। আমি সরকারকে আহ্বান জানাবো সহজলভ্য ও প্রণোদিতমূলক পথ তৈরি করতে, যাতে আনুষ্ঠানিক ব্যবসাগুলোকে আনুষ্ঠানিক খাতে আনা যায়, কর ভিত্তিক প্রসারিত করা যায়, নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়ন করা যায় এবং সকল প্রতিষ্ঠান যেন জাতীয় অর্থনীতিতে ন্যায্য অবদান রাখে তা নিশ্চিত করা যায়। মাননীয় স্পিকার, এই চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সুযোগের কথা মাথায় রেখে সরকারকে জিডিপি প্রবৃত্তির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং একই সাথে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা জোরদার করার পদক্ষেপ নিয়েছেন সরকার। মাননীয় স্পিকার, এই বাজেটের পিছনের দর্শন স্পষ্ট। উৎপাদনশীল খাতগুলোকে সহায়তা করা, উৎপাদন প্রকল্পগুলোকে ত্বরান্বিত করা, সুবিধা বঞ্চিত নাগরিকদের সুরক্ষা করা, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা শক্তিশালী করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুযোগ তৈরি করা। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ রাজনৈতিক বক্তব্য চায় না, তারা কর্মসংস্থান চায়, তারা কম মুদ্রাস্ফীতি চায়, তারা উন্নত সরকারি সেবা চায়, তারা বিনিয়োগ ও অর্থনৈতিক সুযোগ চায় এবং এই সরকার সেই লক্ষ্যেই পূরণের প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় স্পিকার, আমি নারী বান্ধব জাতীয় বাজেটের প্রয়োজনীয়তার উপর আমি জোর দিতে চাই। বাংলাদেশের নারীরা এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, বাজেটের সামাজিক সেবা ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার মাধ্যমে এটি কিছুটা সমাধান করা হয়েছে, তবে নারীদের নিরাপত্তা এখনও দুর্বল। রাস্তা, সরকারি সুবিধা এবং অবকাঠামো যেমন সক্রিয় সিসিটিভি ক্যামেরা এবং সড়কের পাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা বরাদ্দ করার সময় আমি এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে অনুরোধ করব। মাননীয় স্পিকার, আমি আপনাদের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে আরেকটি অনুরোধ হলো তিন নাম্বার পাওয়ার সক্রিয় সহজ করার, কারণ সামনে এটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য একটি প্রয়োজনীয় শর্ত হয়ে উঠবে। বাংলাদেশে অনেক নারী এখনও সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাই আমি সরকারকে অনুরোধ করছি নারী ও তরুণদের জন্য ব্যাংক অ্যাকাউন্টের খোলা সহজ করতে, যাতে তারা অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, নিজেদের জন্য সঞ্চয় করতে পারেন এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারেন। মাননীয় স্পিকার, জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব শুধু ব্যয় অনুমোদন করা নয়, বরং নিশ্চিত করা যে সরকারি সম্পদ কার্যকরভাবে স্বচ্ছতার সাথে এবং নাগরিকদের কল্যাণে ব্যবহৃত হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই বাজেট সেই লক্ষ্য পূরণের সহায়ক, এটি বাংলাদেশের ভবিষ্যতের প্রতি আস্থার প্রতিফলন, এটি অর্থনীতি শক্তিশালী করার আমাদের সংকল্পের প্রতিফলন। এই প্রত্যাশা নিয়ে 2026 এবং 27 অর্থ বছরের জাতীয় বাজেটকে আমি সমর্থন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা 18 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন। জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সর্বপ্রথম 2026 এবং 2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রণয়নের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই বাজেট আলোচনা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সঙ্গে আমাদের যুক্ত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে 1976-77 অর্থ বছরের বাজেট ছিল একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে উৎপাদনমুখী, আত্মনির্ভরশীল ও গ্রামভিত্তিক অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার প্রয়াস। কৃষি, গ্রামীণ উন্নয়ন, বেসরকারি উদ্যোগ এবং কর্মসংস্থান ছিল সেই দর্শনের মূল ভিত্তি। 1991 সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশটির বেগম খালেদা জিয়ার সরকারের প্রথম বাজেট অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের উপস্থাপনায় বাংলাদেশের অর্থনীতিকে উদারীকরণ, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি ও আধুনিক রাজস্ব ব্যবস্থার পথে এগিয়ে নিয়ে যায়। সেই সময়ে যুগান্তকারী কিছু কর্মসূচি দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করে। মাননীয় স্পিকার, এই 2026 সালে 11 জুন বাংলাদেশের রাজনীতি নতুন এক অধ্যায় মাননীয়

0: স্বপ্নকে গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যৎকে কীভাবে দেখতে চায় তার সবচেয়ে বড় উত্তর লুকিয়ে আছে জাতীয় বাজেটে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এদেশ গড়ার আসর মাস্টার প্ল্যান এই বাজেটে প্রতিফলন হয়েছে। মাননীয় স্পিকার, একটি বাজেটের সফলতা শুধু কত টাকা ব্যয় হলো তা দিয়ে নির্ধারণ হয় না, একটি বাজেটের সফলতা নির্ধারণ হয় কত মানুষের জীবনে নতুন সুযোগ সৃষ্টি হলো, কত মানুষের কষ্ট লাঘব হলো এবং ভবিষ্যতের জন্য কতটা শক্ত ভিত্তি নির্মাণ করা হলো তার মাধ্যমে। আমি বিশ্বাস করি 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট মূল্যস্ফীতি।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, ঠিক আছে দেওয়া হলো 2 মিনিট, ধন্যবাদ।
0: আমি বিশ্বাস করি 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, মানব সম্পদ উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং একটি সমৃদ্ধ আত্মমর্যাদাশীল উন্নত বাংলাদেশ গঠনের ক্ষেত্রে গুরুত্ব ভূমিকা রাখবে। আমি আবারও বাজেটের সাথে সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি উক্তি, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু কথা বলি। আপনারা জানেন ঢাকা 18 আসন 14টি ওয়ার্ড নিয়ে গঠিত, সেখানে একটি ওয়ার্ড শুধু আধুনিকতা ছোঁয়া পেয়েছে, বাকি 11টি ওয়ার্ড আমাদের আধুনিকতা কোনো ছোঁয়ায় নেই। 2017 সনে সেই ওয়ার্ডগুলো আমাদের ইউনিয়ন কাউন্সিল থেকে সিটি কর্পোরেশন এসেছে, কিন্তু আমরা সিটি কর্পোরেশনের এমপি হওয়া মহাবিপদে পড়েছি। আমরা সিটি কর্পোরেশন ছাড়া অন্যান্য কোনো সংস্থার সাহায্য সহযোগিতা পাই না, অর্থাৎ উন্নয়ন কাঠামোতে যেই সংস্থাগুলো কাজ করে সেগুলো আমরা পাই না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমরা ঢাকা সিটি কর্পোরেশনে যারা এমপি বানিয়ে, জনগণ যাদেরকে এমপি বানিয়েছে, আপনি যাদেরকে নমিনেশন দিয়েছেন, তারা যাতে এলাকায় উন্নয়নমূলক কাজ করতে পারে সেদিকে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি যানজট নিরসনের জন্য গতকালকে একটি প্রস্তাবনা রেখেছেন, একটি নির্দেশনা দিয়েছেন যে ঢাকা শহরে যত বাস স্টপগুলো আছে, ইন্টারডিস্ট্রিক্টে যত বাস ঢাকাতে ঢোকে সেগুলো ঢাকা ঢুকতে পারবে না, তাদের বাস স্ট্যান্ডগুলো বাহির হবে। সেজন্য আমি আমার আসনের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব, সেটা হলো মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে বরাদ্দ দেওয়া হয়েছে, আমরা যখন পুলিশকে বলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য, সন্ত্রাস নিয়ন্ত্রণ করার জন্য, কৃষকগণ নিয়ন্ত্রণ করার জন্য, তখন থানার ওসিরা বলে, ডিসিরা বলে যে আমাদের যাতায়াতের জন্য গাড়ি নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, দয়া করে
1: জি, ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন গাইবান্ধা 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ আপনাকে।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন। আজকে দ্বিতীয় দিন সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি 91 থেকে 5 বছর 5 বার বিগত সংসদ নির্বাচন করে এবার 5ম বারে নির্বাচিত হয়েছি এবং বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে ওই এলাকার জামাত ইসলামী বিএনপির কোনো এমপি ছিল না। এলাকার এই জন্য উন্নয়ন হয়নি মাননীয় স্পিকার, জনগণ এবার বড় প্রত্যাশা করেছেন, বড় আশা করছেন এলাকার উন্নয়নের জন্য, তারা চেয়ে আছেন। আজকে যে বাজেট আলোচনা, অনেক বড় বাজেট হয়েছে। আমি শুধু এতটুকু বলবো, আমাদের বিরোধী দল নেতার বক্তব্য হলো বাজেট থেকে শুরু করে যে কোনো বিষয়ের জনগণের স্বার্থ যেখানে জড়িত আছে সেখানে আমরা তার পক্ষে থাকব, জনগণের স্বার্থ বিরোধী হলে আমরা তার বিরোধিতা করব, এই চিন্তা চেতনা নিয়েই আমরা আজকে সংসদে কথা বলছি। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে এই স্বাস্থ্যখাতে 79,402 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এমনইভাবে ফেসিস সরকারের আমলে

0: আমি তখন কারাগারে ছিলাম, আমি খোঁজ পেয়েছি তখন ওখান থেকেই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছাদ ঢালাই হচ্ছে রড বাদ দিয়ে বাঁশ দিয়ে। এই দীর্ঘ এত বড় বাজেট এবার যে আমাদের হয়েছে, আসলে কি এই বাজেটের টাকা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কি লুটপাট হবে না প্রকৃতপক্ষে কাজ হবে, এটাই জনগণ প্রত্যাশা করছে, জনগণ এটাই আশা করে। আজকে সংসদে আমি সেই আশা করি যাতে করে বিগত ফেজির সরকারের মতন এবারের বাজেটের টাকা লুটপাট না হয়। সম্মানিত মাননীয় স্পিকার, আমি বলতে চাই পলাশবাড়ি শাদিলপুর আমার নির্বাচনী এলাকার হাসপাতাল দুটির দৃশ্য অত্যন্ত করুণ। এই উপজেলা দুটির কমিউনিটি যে সেন্টারগুলি আছে এখানে ডাক্তার নিয়মিত নেই, সেখানে চিকিৎসা নেই, ঔষধ নেই, ঘর দরজা বেহাল অবস্থায় পড়ে আছে, জনগণ এগুলি সংস্কার দেখতে চায়। আমি শাদিলপুরের জন্য জোর দাবি জানাচ্ছি, পার্শ্ববর্তী গাইবান্ধা সদরে পৌরসভা আছে, সুন্দরগঞ্জ আছে, পীরগঞ্জ আছে, পলাশবাড়ি আছে, কিন্তু শাদিলপুরের মাঝখান দিয়ে তার কোনো পৌরসভা নেই। পৌরসভা না থাকার কারণে এখানে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুর্দশাগ্রস্ত অবস্থা আছে। মাননীয় স্পিকার, আমি আজকে এই সংসদে জোর দাবি জানাচ্ছি যে খুব তাড়াতাড়ি যাতে শাদিলপুরের পৌরসভাটা হয়, জনগণ অনেক আশা করে বসে আছেন। মাননীয় স্পিকার, এর সঙ্গে আমি দিনাজপুরের ঘোড়াঘাট থেকে শুরু করে যে রাস্তাটা পলাশবাড়ির মাছ দিয়ে গাইবান্ধা চলে গিয়েছে এই রাস্তাটা ফোর লাইন হওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এর সঙ্গে আমি যেহেতু শিক্ষকতা করেছি 41 বছর, একটি ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপালি দায়িত্ব পালন করেছি, আজকে শিক্ষকের দিক তাকানো যাচ্ছে না, তারা আন্দোলনে নেমেছে, তারা ঝড় বৃষ্টি রোদের মধ্যে তারা বেতনের জন্য তারা আজও ময়দানে আছে, স্কুল আছে, কলেজ আছে, ইবতেদায়ী মাদ্রাসাগুলি আছে। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব, নিবেদন করব, আসুন শিক্ষক দিক তাকায়ে তাদের এমপিও ভুক্তরে আমরা ব্যবস্থা করে দিই। এরপরে আমি আর একটি বিশেষভাবে কথা বলতে চাই, আমাদের এই যমুনা সেতুর যে ব্রিজ হওয়ার পরিকল্পনা হয়েছে এটা যাতে করে বালাসী ঘাটেই এই ব্রিজটা হয়, তাহলে উত্তরবঙ্গের কয়েকটি জেলা আমরা উপকৃত হব। আজকে এই মহান সংসদে আমি এই এই দাবি পেশ করছি। সম্মানিত মাননীয় স্পিকার, আমি পরিশেষে আরেকটি কথা বলতে চাই, সবচেয়ে নিম্নমানের চাকরি কর্মচারী হলো গ্রাম্য পুলিশ, এদের বেতন ভাতা কত, এদের কয় ঘন্টা কর্ম করে, এরা একটু বার কি আমরা তাকিয়ে দেখি না এদের দিকে, এরা কিভাবে চলে, এরা রাতে ডিউটি করে, দিনে করে, চেয়ারম্যান ডাকলে যায়, মেম্বার ডাকলে যায়, থানা ডাকলে যায়, সব জায়গাতে এরা যায়, কিন্তু এদের বেতন কত। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা, আমাদের এই গরিবদের দিকে তাকায়া তাদের একটু বেতন ভাতা।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন কিশোরগঞ্জ 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম। জনাব শরীফুল আলম, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমি তো জানি না, আমাকে ইনফর্ম করেনি আজকে।
1: মাননীয় সদস্য, আমাকে স্লিপ পাঠানো হয়েছে মাননীয় চিফ হুইপ বা হুইপের কাছ থেকে, সো আপনি যদি না রাখতে চান অন্য কেউ আসবেন।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার, যেহেতু আপনি সময় দিয়েছেন আমি বলে ফেলছি।
1: জি, অসংখ্য ধন্যবাদ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবারের বাজেট আমাদের দেশের মানুষের গণতান্ত্রিক যে অগ্রযাত্রার একটি কাঙ্ক্ষিত নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে দেশের মানুষ ভোট দিয়ে অনেক দিন পর অনেক রক্তের দামে, অনেক চড়া মূল্যে অর্জিত এই গণতন্ত্র এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর আমাদের এই সরকারের প্রায় চার মাসের মাথায় আমাদের এই বাজেট দিতে হয়েছে। আমি প্রথমে আমার বক্তব্যের শুরুতে পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জনগণের ভোটে নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, মাননীয় অর্থমন্ত্রী এবারের যে বাজেট উপস্থাপন করেছেন, স্বাধীনতার পর অনেক বাজেট আমরা দেখেছি। আমাদের বিএনপি সরকারেরও অনেক বাজেট দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এই পার্লামেন্টে। আমরা আজকে গর্ব করে বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী যেদিন বাংলাদেশে পদার্পণ করেছিলেন, যেদিন ঢাকার সবচেয়ে বড় রাজপথ 300 ফিটে জনগণের লাখো জনতার সমাবেশে উনি যেভাবে মানুষের সামনে বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, আজকে তার একটি বাস্তব প্রমাণ এবং বাস্তব একটা দৃশ্যমান এই আই হ্যাভ এ প্ল্যানের যে পরিকল্পনা উনি বলেছেন এটা সফল বাস্তবায়ন। আমরা যেমনিভাবে এই চার মাসের সরকারের মাথায় আমরা দেখেছি উনি বাজেট ঘোষণার পূর্বেই ওনার পরিকল্পনার যে দৃশ্যমান অগ্রগতি আমরা লক্ষ্য করেছি সেগুলো আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন কর্মকাণ্ডে কর্মসূচিতে যেমনিভাবে দেখছি এবং দেখাচ্ছি সরকারের পক্ষ থেকে, এটার প্রমাণ আমরা বাজেটেও প্রতিফলন দেখেছি। আজকে আমি বলতে চাই, আমরা গর্ব করে বলে থাকি, আজকে যে বাজেট ঘোষণা হয়েছে জাতীয়তাবাদী দলের সরকার, এমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আমাদের নেতা প্রয়াত রাষ্ট্রপতি উনি যখন বাজেট ঘোষণা করেছেন সেই বাজেট এবং সেই বাজেটের পরবর্তী রাষ্ট্র পরিচালনার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, স্বাধীনতার পরে যত সরকার এসেছে সেই 3.5 বছরের শাসনামলকেও বাংলাদেশের একটি স্বর্ণযুগ বলা হয়ে থাকে। আজকে তার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী যতবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দুনিয়াতে না, উনি যতবার বাজেট দিয়েছেন প্রত্যেকটা সময় এই বাজেট জনগণের জন্য বাজেট হয়েছে, জনগণ অত্যন্ত আনন্দ চিত্তে গ্রহণ করেছে, আমরা তার সফল বাস্তবায়ন দেখেছি। আজকে এই বাজেট ঘোষণার পর আমরা কি দেখলাম প্রতিক্রিয়ায়, আজকে সাধারণ জনগণ বলেন আর যেখানেই যায় ব্যবসায়ী বলেন প্রতিটা সেক্টরে যেভাবে এই বাজেটকে স্বাগত জানিয়েছে অতীতের ইতিহাস পর্যালোচনা কখনো আমরা দেখি নাই বাজেটকে এভাবে জনগণ গ্রহণ করতে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গত 2 দিন যাবত বাজার দ্রব্যমূল্য আমরা দেখার জন্য আমি ওনার নির্দেশে বিভিন্ন বাজারে গিয়েছি, বিভিন্ন জায়গায় দেখেছি, 2-1টা পত্রপত্রিকা অনেক জায়গায় কিছু কথা বলা হয়েছে, কিন্তু বাস্তব চিত্র হলো মানুষ অত্যন্ত খুশি। আজকে অনেক জায়গায় অনেকেই অনেক কথা বলেন বাজেট নিয়ে, বিশেষ করে আমার বিপক্ষ বন্ধুরা বিভিন্ন বক্তৃতা বিভিন্ন বিবৃতিতে বাজেটের বিরুদ্ধে অনেক কথা বলছেন। আজকে আমরা দেখলাম কি, আমরা এই বাজেটে যে কথা আমরা বলেছি আজকে সামাজিক অর্থনৈতিক ব্যবসায়িক সকল ক্ষেত্রে যেই ধরনের করের ছাড় দেওয়া হয়েছে, বিশেষ করে শিল্পায়নের ক্ষেত্রে দেশীয় শিল্পকে সমৃদ্ধ করার জন্য যেভাবে উৎসকর এআইটি সহ বিভিন্ন ধরনের ট্যাক্সের রিলিফ দেওয়া হয়েছে, আজকে আমি মনে করি বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে দেশীয় শিল্পকে মজবুত করার ক্ষেত্রে এই বাজেট একটা সফল এবং সুন্দর ভূমিকা রাখবে। আজকে সামাজিক যে অর্থনীতি সেটাকে মজবুত করার জন্য আজকে যেমনিভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ওলামায়ে কেরাম সহ ধর্মীয় বিশেষ ব্যক্তিত্ব সহ খাল কাটা কর্মসূচি সহ সর্বক্ষেত্রে গ্রামীণ অর্থনীতি গ্রামীণ অবকাঠামোকে মজবুত করার জন্য যেই কথা বলা হয়েছিল সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বাজেটে আমরা আজকে লক্ষ্য করলাম অনেক বরাদ্দ রাখা হয়েছে। আজকে তাই বলতে চাই, শুধু বিরোধিতার খাতিরে, বিরোধিতা নয়, আমরা আসুন, এই বাজেটকে দেশবাসী গ্রহণ করেছে, আজকে আমরা পার্লামেন্টে একরকম কথা বলবো, রাষ্ট্রপতিকে বাজেটকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলে থাকেন, তাই আজকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের সামনে যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্টকে বাস্তবায়ন করার জন্য 9,38,000 কোটি টাকার যে বাজেট জনগণের সামনে দিয়েছেন, অতীত রেকর্ড হলো যে বাজেট বিএনপি দিয়েছে প্রত্যেকটি বাজেট সফলভাবে বাস্তবায়ন করেছে। এবারও ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাজেট বাস্তবায়ন হবে এবং মানুষের স্বার্থে জনগণের স্বার্থে এই হাজারো মানুষের রক্তের দামে চেরা কেনা এই মূল্যবান এই গণতন্ত্র এই অর্থনীতি এই দেশকে আমরা মজবুত করার যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সেটা সফল করব। সেটা আজকে আমরা চার মাসের মাথায় বলতে চাই না, আমরা সময় মতো আমরা দেশবাসী যেমনিভাবে সমৃদ্ধ করেছেন আপনারা।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। প্রস্তুতি ছাড়া যেভাবে টেবিল চ্যাপড়ানো রিসিভ করছেন, প্রস্তুতি থাকলে কি হতো আল্লাহ জানেন। আরো 4 মিনিট দেওয়া হলো আপনাকে।
2: অনারেবল মানব স্পিকার, আজকে আমরা কিছু কিছু জায়গায় দেখলাম অনেকেই বলছেন যে কিছু দাম বৃদ্ধি হয়েছে। সিগারেটের দাম যদি বৃদ্ধি হয়, নেশাগ্রস্ত দ্রব্যের দাম যদি বৃদ্ধি হয়, এটা নিয়ে যদি কেউ কথা বলেন, আমি জানি না কার স্বার্থে ওনারা কথা বলেন। হার্টের রিং করানো, স্ট্যান্টিং করানোর যদি ট্যাক্স কমানো হয়, ডায়ালিসিস করার ইনস্ট্রুমেন্টের জন্য যদি ট্যাক্স কমানো হয়, মেডিকেল ইকুইপমেন্ট, দেশীয় সাইকেল ফ্যাক্টরি, দেশীয় বিভিন্ন শিল্প খাতের যদি কাঁচামাল আমদানি করার ট্যাক্স কমানো হয়, সেই জায়গায় আমরা অ্যাপ্রিসিয়েট করি না, অত্যন্ত দুঃখজনক। আমরা লক্ষ্য করি কি, আমরা যেখানে আগামী এক বছরের মধ্যে 42 লক্ষ ফ্যামিলিকে আমরা ফ্যামিলি কার্ড দেব, আমরা যেখানে বলছি আগামী এক বছরের মধ্যে আমরা 40 লক্ষ কৃষককে কৃষি কার্ড দেব, প্রবাসীদেরকে আমরা প্রবাসী কার্ড দেব, আমরা হেলথ কার্ড দেব, আমরা ওলামায়ে কেরামদেরকে ভাতা দেব, আমরা অবহেলিত জনগোষ্ঠীকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব, আমাদের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব। এই কথাগুলো যখন বাজেটে আমরা বলি, তখন সেই কথায় আমরা অ্যাপ্রিসিয়েশন পাই না, আমরা কোনো ধন্যবাদ পাই না, আমরা শুধু তিরস্কার পাই। আজকে তাই আমরা বলতে চাই, সমালোচনা যারা করেন, সমালোচনা আমরা গ্রহণ করব, কিন্তু বাস্তব ভিত্তিক কথা বলে আসুন আমরা এই বাংলাদেশের মানুষের জন্য, যে আগামীর ভবিষ্যৎ রচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন, এই স্বপ্ন 4 মাসের মাথায় যদি আপনারা বলেন, ধাক্কা মেরে ফেলে দিবেন, এক আপনারা সহ্য করবেন না, আর সময় দিবেন না, এটা মনে যৌক্তিক কোনো কথা নয়, এটা কোনো যৌক্তিক সময় নয়, আপনারা অপেক্ষা করুন। আমরা তাই বলতে চাই, জনগণ যেভাবে আমাদেরকে ক্ষমতা, আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আপনারাও পার্লামেন্ট মেম্বার হয়েছেন, আপনারা আপনাদের যৌক্তিক ভূমিকা পার্লামেন্টে রাখবেন আমরা আশা করি। একটা বাজেটে 100% কখনো কোনো মানুষকে সন্তুষ্ট করা যায় না, পৃথিবীতে কাউকে 100% মানুষকে সন্তুষ্ট করা যায় না। অতএব আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই, আমরা চাই এদেশের মানুষের দীর্ঘদিনের যে স্বৈরাচারী মনোভাব, ফ্যাসিস্ট যে অত্যাচার জন্য নির্যাতনে এদেশের অর্থনীতি, এদেশের প্রাতিষ্ঠানিক যে অবকাঠামোর যে ধ্বংসযজ্ঞ, এখান থেকে বাংলাদেশকে আমরা উপরে তুলে ধরতে চাই। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশনের কথা বলেছেন, যে পরিকল্পনার কথা বলেছেন, তার মাধ্যমে যে উনি অত্যন্ত বিচক্ষণতার সহিত অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট দিয়েছেন, আমি মনে করি এদেশের মানুষের সকলের প্রত্যাশার জায়গায় উনি যে পরিকল্পনার কথা বলেছেন, সেটা দৃশ্যমান বাস্তবায়ন হলো আজকের এই বাজেট। তাই আমি মনে করি এই বাজেট বাস্তবায়নের জন্য শুধু সরকার নয়, বিরোধী দলের সহযোগিতা আমরা আশা করি। আমরা সবাইকে নিয়ে আগামী দিনে এই বাজেটের বাস্তবায়নের জন্য আমরা একসাথে কাজ করতে চাই। আজকে আমি আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 6 ভৈরবকুলাচের জনগণ, হয়তোবা আমি জানি না আমার জনগণ কতজন দেখতে পাচ্ছে, আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আমি আপনার কর্মী। আমি গত রাষ্ট্রপতির ভাষণের উপর যখন কথা বলছিলাম, অনেক কথা বলতে গিয়ে আমি এলাকার কথা বলতে পারি নাই। আমি তাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী শুধু আপনাকে এতটুকুই বলবো, আমি কৃষকগঞ্জ 6 নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত এদেশের জনগণের ভোটে, প্রায় 1.5 লক্ষ ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি। আপনার হাতে আমি তৈরি, আমার এলাকার দাবির কোনো কথা আমি বলবো না, আপনি সব জানেন। মাননীয় প্রধানমন্ত্রী, শুধু আপনার কাছে অনুরোধ, 5 বার নমিনেশন দিয়েছেন দল থেকে, সে ভোটের অধিকার না থাকার কারণে আমি বিজয়ী হতে পারি নাই। আজকে আমার নির্বাচনী এলাকার মানুষের স্বার্থে আমি বলতে চাই, আমার জন্য আপনি খেয়াল রাখবেন, আমার এলাকার উন্নয়নের জন্য একটু খেয়াল রাখবেন, এই কথাটুকু আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় অনেক সিনিয়র আমার, অনেক সমবয়সী অনেকে আছেন, আমরা প্রত্যেক মিনিস্ট্রি মন্ত্রী মহোদয়ের কাছে নিবেদন, আমি একজন রাজপুতের পরীক্ষিত কর্মী, প্রত্যেকটা মন্ত্রী মন্ত্রণালয় মহোদয়ের কাছে আমি নিবেদন, আমার এলাকার প্রতি একটু সুদৃষ্টি রাখবেন আপনারা, এই কথা শুধু বলছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দোয়া করবেন, আমরা আপনার ক্যাবিনেটের যারা আছি, আমরা যারা সংসদ সদস্য আছি, আপনার সাথে ঐক্যবদ্ধ।
1: জি, ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আলোচনায় অংশগ্রহণ করবেন নারায়ণগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ আপনাকে।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদে বাজেট অধিবেশন 2026-27 অর্থবর্ষের আলোচনায় আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমি প্রথমেই পরম করুণাময় আল্লাহ পাকের নিকট অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের গণতন্ত্রের মা, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার্থে যিনি সবসময় ভূমিকা রেখেছেন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই মহান সংসদে ধন্যবাদ জানাচ্ছি, যিনি ইতিমধ্যে তার কর্মদক্ষতা এবং ভালোবাসা আন্তরিকতার মাধ্যমে বাংলাদেশের জনগণের হৃদয়ের অঙ্কুরে স্থান করে নিয়েছেন এবং যিনি নিরলসভাবে বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, সেই মহান নেতা বিএনপির চেয়ারম্যান আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানকে। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে এবং নির্দেশনায় একটি জনকল্যাণকর বাজেট উপস্থাপন করার জন্যে। মাননীয় স্পিকার, বিএনপি সরকার এমনই একটি বাজেট 2026-27 অর্থবছরে উপহার দিয়েছেন, যেরকম একটি বাজেটের জন্য দীর্ঘদিন এদেশের আপামর জনসাধারণ গণতান্ত্রিক আন্দোলন করেছে, তাদের অধিকার রক্ষার আন্দোলন করেছে, যেমনটি চেয়েছিল এ বাজেটে আশা করি ঠিক তেমনটি পেয়েছেন। মাননীয় স্পিকার, আমি বলতে চাই এবারের বাজেট মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি যুগান্তকারী বাজেট উপহার দেওয়া হয়েছে, যাহা দীর্ঘদিনের বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল। মাননীয় স্পিকার, এবারের বাজেট নিয়ে আমি যদি বলতে চাই আমার বলা কিন্তু শেষ হবে না, সেই পরিমাণ সময় আমি পাব না আমি জানি। তারপরে বলতে চাই এবারের বাজেটে স্বাস্থ্যখাতে ব্যাপক বরাদ্দ দেওয়া হয়েছে, যেই বরাদ্দর কারণে শিশু নারী সহ বাংলাদেশের আপামর জনসাধারণের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক স্বার্থ রক্ষা হবে, স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে ইনশাল্লাহ। এবারের বাজেটে শিক্ষাখাতে আপনি দেখবেন, আমরা সবাই দেখেছি ব্যাপকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, শিক্ষাখাতে যুগান্তকারী বাজেট দেওয়া হয়েছে, যে বাজেটে শিক্ষার অনেক ডেভেলপমেন্ট হবে, নারীদের ক্ষেত্রেও অনেক ভূমিকা রাখা হয়েছে এবারের বাজেটে, নারীদের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে, যেটা আমি মনে করি নারী শিক্ষায় অনেক ভূমিকা রাখবে। আমাদের প্রাইমারি শিক্ষার্থীদের জন্য ড্রেস, টিফিন সহ স্কুল ব্যাগ থেকে ধরে সামগ্রিক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেটা আমাদের প্রাইমারি শিক্ষার্থীর উৎসাহ উদ্দীপনা বাড়াতে অনেকটি কাজ করবে, অনেকাংশেই কাজ করবে আমি সেটা মনে করছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে বলতে চাই আমাদের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এবারে বেশ কিছু চেঞ্জ আনা হয়েছে এবারের বাজেট, আপনি দেখেছেন আমাদের ক্ষুদ্র মাঝারি শ্রেণীর বিজ্ঞান প্রযুক্তি নির্ভর ICT ব্যবসায়ীদের জন্য, বিভিন্ন স্টার্টআপ এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য অলমোস্ট 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আমি মনে করি যেটা এদেশের অর্থনীতির জন্য বিশাল ভূমিকা রাখতে পারবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমাদের বিরোধী দলের ভাইয়েরা, আমাদের বন্ধুরা, মাননীয় বন্ধুরা অনেক ক্ষেত্রেই শুধু আলোচনা সমালোচনা করে উল্টাপাল্টা কথা বলে এখানে সংঘর্ষ তৈরি করে কোনো লাভ নাই। আমি মনে করি করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উক্তিটি বরাবর বলেছে এবারের বাজেটে কিন্তু তার ফলশ্রুতি ঘটেছে, আপনারা দেখেছেন। এবং কিছুক্ষণ আগেও আমাদের একজন বিরোধী দলীয় মাননীয় বন্ধু বললেন করব কাজ গর্ব দেশ, এই বিষয়টি নিয়ে কথা বললেন, কিন্তু আপনারা আমার মনে হয় দেখছেন কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী নির্ভীকভাবে দেশের জন্য কাজ করছেন, দেশের জনকল্যাণে কাজ করছেন, এবং এবারের বাজেট কিন্তু তার একটি দলিল। আপনারা যদি টোটাল বাজেটটি ভালোভাবে পড়ে দেখেন আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন এবারের বাজেটটি কিরকম একটি যুগান্তকারী বাজেট। আমি মনে করি আমরা নিজেদের মধ্যে এভাবে যদি দ্বন্দ্ব সংঘাত করতে থাকি তাহলে কিন্তু দেশের উন্নয়ন করা টাফ। বরঞ্চ আমরা সেদিকে না গিয়ে আমরা সবাই মিলে একসাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সমৃদ্ধশীল একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি, তাহলে সেটা বাংলাদেশের জন্য ভালো হবে, এদেশের জনগণও সেটা ভালোভাবে নিবে। আমি দেখেছি এখানে
1: জি মাননীয় সদস্য আপনাকে আর তিন মিনিট বাড়ানো হলো, থ্রি মিনিট।
3: ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেন আমার সেদিকে যখন লক্ষ্য করি তখন আমার কিন্তু মনে হয় আমি যে 17 বছরে গণতান্ত্রিক আন্দোলন করেছি, রাজপথে থেকেছি, জেল খেটেছি, আমার পরিবার হ্যারাসমেন্ট হয়েছে, কিন্তু আমার এখন মনে হয় যে আমি একজন যোগ্য নেতার সার্থক কর্মী, আমি একজন ইমানদার নেতার ইমানদার কর্মী। আমি বিগত সময়ে কাজ করেছি এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা, আমার নেতা, আমার অভিভাবক, তিনি যে বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন সেই কাজের দক্ষতা এবং সেই কাজের স্টাইল প্রমাণ করছে এবং আমি মন থেকে আজকে অনেক গর্বিত এবং আমি আনন্দ আপ্লুত যে আমি এমন একজন নেতার কর্মী, আমি এরকম একজন নেতার কর্মী হতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ, আমি বিগত সময়ে কাজ করেছি, আপনি আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন, যার জন্য কাজ করে আজকে মহান সংসদে আমি আসতে পেরেছি, এখানে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আসলে আমি মাননীয় প্রধানমন্ত্রী যে কাজের স্টাইল, এই কাজের স্টাইল দেখে আমার মাঝে মাঝে রবীন্দ্রনাথের একটি উক্তি আমার মনে হয়, করতে চাই চিত্ত যথা বয়শূন্য উচ্চ যথা শির, ঠিক একইভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আপনার দোয়া চাই, আমি ইতিপূর্বে কথা বলেছি আমি আমার 2500 নিয়ে তেমন কথা বলতে পারিনি, আমি নারায়ণগঞ্জ 2 2500 থেকে নির্বাচিত হয়েছি, 2500 বিগত সময়ে অনেক কাজ হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে কোনো কাজই হয় নাই, শুধু বিল হয়েছে, টাকা চুরি করেছে, 2500 অনেকটা অবহেলিত এলাকা। আমি, আপনি আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি আপনার দোয়ায় আমি 2500 থেকে পাশ করে এসেছি, নির্বাচিত হয়ে এসেছি, আমি যেন এই অবহেলিত 2500কে প্রপারলি গড়ে তুলতে পারি তার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনি আমাকে সেই সুযোগটি করে দিবেন। আপনি যেরকম বাংলাদেশ গড়তে চান আমি যেন আপনার দোয়া নিয়ে সেরকম একটি 2500 গড়ে তুলতে পারি। আমি পরিশেষে আবারও দেশ জাতির কল্যাণে, বাংলাদেশের এখন যেরকম ভঙ্গুর অর্থনীতি, এই বিগত ফেসিস্ট সরকার যে অবস্থায় দেশকে রেখে গিয়েছে, তারপরও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং সার্বিক তত্ত্বাবধানে মাননীয় অর্থমন্ত্রী এরকম একটি যুগান্তকারী বাজেট উপহার দেয়, মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন জনাবা বিলকিস ইসলাম। জনাবা বিলকিস ইসলাম, আসন সংখ্যা 307। মাননীয় সদস্য আপনি বসেন, আমরা তো একটা প্রসিডিংসে আছি, আপনি বসেন দয়া করে। বিলকিস ইসলাম, আপনি আপনার বক্তব্য শুরু করেন।
4: বিসমিল্লাহির
1: রহমানির রহিম। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, দ্বিতীয়বারের মতো এই সংসদে এসে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দেশের প্রধানমন্ত্রী আমার নেতা জনাব তারেক রহমানের কাছে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ঘোষণার মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল। সমগ্র স্মরণ করছি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে, 30 ডিসেম্বর 2025 সমগ্র জাতি যখন তার অবনত হয়েছিল তাকে বিদায় দেওয়ার জন্য। আরও স্মরণ করছি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে এবং 17 বছর গুম খুনের শিকার হয়েছে সেই সকল পরিবারকে। আরও শ্রদ্ধাসহ স্মরণ করছি জুলাই যোদ্ধাদেরকে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আজকে আমরা এখানে বাজেট আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। এই বাজেটে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। অনেকে বলতে চাচ্ছে এটি উচ্চাভিলাষী বাজেট। আমি যদি উচ্চ স্বপ্নই না দেখি তাহলে বাংলাদেশকে বিশ্বের কিভাবে তুলে ধরব? স্বপ্ন তো আমাকে দেখতেই হবে, তারপরে সেটিকে আমি প্রণয়ন করব, সেটাকে আমি বাস্তবায়ন করব। আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রী দেশের মাটিতে পা দিয়েই বলেছিলেন যে আমার একটি স্বপ্ন আছে, আমার একটি প্ল্যান আছে, সেটি হলো সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশকে বিশ্বের মাথায় উঁচু করে দাঁড়ানোর সেই স্বপ্ন। মাননীয় স্পিকার, আগে শুনতাম মোটা চাল, মোটা ভাত, মোটা কাপড়।

0: কিন্তু আজকে এটি প্রমাণিত যে এটি মানুষ মারার বাজেট না। আমরা যে বক্তৃতার আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট বক্তৃতায় বইটি দিয়েছেন সেখানে আমরা দেখতে পাই গণতান্ত্রিক মানবিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। এটাই প্রমাণ করে যে এই বাজেট একটি জনবান্ধব বাজেট। আমরা জানি যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে ইস্তেহার দিয়েছিলেন সেই ইস্তেহার অনুযায়ী মাত্র এক মাসের মাথায় ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছে। আজকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সব প্রতিটি ঘরে ঘরে সুখের হাতছানি দিচ্ছে। এটি হয়তো অনেকেরই সহ্য হচ্ছে না, অনেকেই ফ্যামিলি কার্ড বুঝতে পারে না। আমরা জানি এসব কার্ড কাদের মাধ্যমে বিতরণ হচ্ছে, প্রশাসনের মাধ্যমে। এখানে দলীয় কোনো কর্মী এখানে সম্পৃক্ততা নাই। এটাই প্রমাণ করে এই সরকার এবং আমার প্রধানমন্ত্রী একটি নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ প্রধানমন্ত্রী। আজকে আমাদের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য, আমরা জানি অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্যের যে ভঙ্গুর অবস্থা সেখান থেকে আজকে আমাদেরকে স্বাস্থ্যকে তুলে নিয়ে আসতে হচ্ছে। আজকে স্বাস্থ্যে আমাদের নির্বাচনী যে ইস্তেহার ছিল সে অনুযায়ী 5 বছরে ধাপে ধাপে জিডিপি 5% উন্নীত করার কথা বলা হয়েছে। আজকে কিডনি ডায়ালাইসিস এবং হার্টের রিংয়ের জন্য এছাড়া কঠিন কঠিন রোগের জন্য আজকে যে কর কমানো হয়েছে তাতে কিন্তু স্বাস্থ্যসেবায় মানুষ উপকৃত হবে। একটি বারের জন্যও আমরা শুনলাম না বিরোধী দলের কাছ থেকে যে এটি একটি বড় একটি পাওনা বাংলাদেশের মানুষের, যেটি আজকে আমাদের প্রধানমন্ত্রী এই বাজেটে উল্লেখ করেছেন। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়ার জন্য হেলথ কার্ড প্রদান করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের শহরে কিন্তু আধুনিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা ও বাস্তবায়ন চলছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু বিগত 17 বছরে সেই শিক্ষাকে যে মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। আজকে তাই এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল তরুণরা বাইরে বেরিয়ে গেছে, বিমুখ হয়ে গেছে, তাদেরকে আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে। এই বাজেটে সেটিরও উল্লেখ আছে। মাননীয় স্পিকার, যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন বিএনপি। তার কারণ যা প্রয়োজন
1: জি জি জি জি আপনার সময় আরো 2 মিনিট বৃদ্ধি করা হলো, ধন্যবাদ।
0: একটু বেশি দেন মাননীয় স্পিকার। যেদিকে তাকাই সেদিকেই দেখি বিএনপি। আমরা জানি দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারীর হাতকে কর্মের হাতে পরিণত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলা বিষয়ক মন্ত্রণালয় তৈরি করেছিলেন। শুধু তাই নয়, আপনারা জানেন একটি স্বৈরাচার সরকার ছিল 17 বছর, যারা মুক্তিযুদ্ধকে বিক্রি করত, মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে তারা এগিয়ে যেত, কিন্তু তারাও কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেনি। সেটিও তৈরি করেছিল বেগম খালেদা জিয়া। প্রবাসীদের কল্যাণে যে মন্ত্রণালয় সেটিও তৈরি করেছিল বেগম খালেদা জিয়া। সুতরাং এই বাজেটে সকল ক্ষেত্রেই বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই, দুর্নীতি দমন কমিশন তৈরি করেছিল 2004 সালে বেগম খালেদা জিয়া। অথচ বিগত দিনে আমরা দেখেছি দুর্নীতি করার সম্প্রসারণের জন্য একটি অঘোষিত মন্ত্রণালয় ছিল এই স্বৈরাচারের আমলে। আজকে সেখান থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে চেষ্টা করছি। আজকে বিরোধী দলীয় যারা আছেন তাদেরকেও এই দেশ গঠনে সহযোগিতা করতে হবে। আমার সময় হয়তো কম, শুধু এটুকু বলতে চাই যে আজকে আমাদের আত্মমর্যাদাশীল সম্পন্ন প্রধানমন্ত্রীর কারণে আজকে বর্ডারে বিজিবি যে সাহস পাচ্ছে, পুশিং ঠেকাচ্ছে, তার জন্য তাদেরকে স্যালুট জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন নিপুণ রায় চৌধুরী, আসন সংখ্যা 311। নিপুণ রায় চৌধুরী, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিগত 1.5 দশকের সীমাহীন দুর্নীতি, বৈষম্য ও অর্থনীতি অব্যবস্থাপনা অতিক্রম করে একটি কল্যাণমুখী বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে সাহসী রূপরেখা মাননীয় অর্থমন্ত্রী বাজেটে তুলে ধরেছেন তার জন্য তিনি প্রশংসনীয় অবস্থানে প্রশংসা পাওয়ার যোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী

0: প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রণীত এই বাজেটের আকার 9.38 লক্ষ কোটি টাকা, যার মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3.16 লক্ষ কোটি টাকা। সমালোচকরা ঘাটতি নিয়ে কথা বলতেই পারে, কিন্তু একটা ভাঙা চাকা মেরামত করতে কিছু তো ব্যয় লাগবে। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে বড় শক্তি এর বহুমাত্রিকতা। কন্টেন্ট নির্মাতা থেকে কৃষক, কর্মজীবী নারী থেকে প্রবাসী, শিক্ষার্থী থেকে রোগী, সমাজ ও অর্থনীতি প্রতিটি স্তরে মানুষের প্রয়োজন এতে স্থান পেয়েছে। আমাদের অর্থনীতি বদলেছে, কাজের সংজ্ঞাও বদলেছে। মাননীয় স্পিকার, একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করা তরুণের কাজকে কেউ কাজ মনে করত না, কিন্তু এই বাজেট তাদের সেই মেধাকে বৈদেশিক মুদ্রা যে অর্জন করছে তার স্বীকৃতি দিয়েছে। সব ধরনের কন্টেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় করমুক্ত করা এবং ফ্রিল্যান্সারদের সেবার উপর বিদ্যমান 15% ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দিয়ে এই বাজেট স্পষ্ট করেছে ক্যামেরার সামনে দাঁড়ানো কিংবা ল্যাপটপের পিছনে তরুণ জাতীয় অর্থনীতির নির্মাতা। সংস্কৃতিও এই বাজেটে শুধু আবেগ এবং আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখেনি। বাদ্যযন্ত্র, চলচ্চিত্র নির্মাণের আধুনিক সরঞ্জাম, শুল্ক কমানো এবং সৃজনশীল অর্থনীতির জন্য তহবিল গঠনের উদ্যোগ প্রমাণ করে সংস্কৃতি এখন কর্মসংস্থান, উৎপাদন ও রপ্তানির একটি শক্তিশালী ক্ষেত্র। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রান্তিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল সম্প্রসারণ, শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার এবং মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ প্রমাণ করে এই বাজেট শুধু আজকের ব্যয় নয়, আগামী প্রজন্মের সক্ষমতা বিনিয়োগ করেছে। মাননীয় স্পিকার, ক্ষুদ্র নারী উদ্যোক্তা এবং বিশেষ চাহিদা সম্পন্ন উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক লেনদেনের আয়কর মুক্ত সীমা 70 লাখ টাকা প্রস্তাব করা হয়েছে, যেখানে সাধারণ ক্ষেত্রে 50 লাখ ছিল। কারণ সমতা মানে সবাইকে এক জায়গায় দাঁড়া করানো নয়, যিনি বেশি বাধার মুখোমুখি হন তাকে এগিয়ে যাওয়ার বেশি সুযোগ দেয় এর প্রকৃতি অন্তর্ভুক্ত। মাননীয় স্পিকার, নারী নামে 41 লক্ষ ফ্যামিলি কার্ডের জন্য 14,500 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। এর উদ্যোগ পরিবারে নারীর অর্থনৈতিক কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করবে। শুধু প্রশংসা দিয়ে নারীর অর্থনৈতিক স্বাধীনতা আসে না, তার হাতে অর্থনৈতিক ক্ষমতা দিতে হয়। এই বাজেট বক্তৃতার মর্যাদা নয়, এ বাজেট অধিকার দিয়েছে। মাননীয় স্পিকার, আমি একজন ব্যাংকার হিসেবে কাজ করেছি, একজন আইনজীবী হিসেবেও কাজ করেছি। আমি একজন মা হয়ে সন্তানের দায়িত্ব পালন করেছি, সামলেছি সন্তানকে, তাই আমি জানি একজন কর্মজীবী নারী সকাল শুরু হওয়ার আগে একটি কর্মদিবস শেষ করে এবং অফিস থেকে ঘরে ফিরে যেয়ে আরেকটি কর্মদিবস শুরু করে। আমরা নির্বাচনের আগে একটি অভিনব তত্ত্ব শুনেছিলাম, যেখানে বলা হয়েছিল নারীর কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করে দিলেই নাকি নারীর উন্নয়ন হবে, আর বাকি 3 ঘন্টার মজুরি সরকার দেবে। মাননীয় স্পিকার, যারা নারীর হারানো 3 ঘন্টার মজুরির হিসাব এত যত্ন করে কষেছিলেন, তারা কি একবারও ভেবেছিলেন সেই অর্থ দিয়ে কতটি নিরাপদ ডেকিয়ার সেন্টার নির্মাণ করা যেত? নারীকে আগে বাড়ি পাঠানোর ঘড়ি যা তাদের হাতে ছিল, কিন্তু তাদের সন্তানকে নিরাপদ রাখার জন্য একটি নিরাপদ ঘরের নকশা কেন তারা করতে পারেনি? মাননীয় স্পিকার, সমস্যার শিকড় না কেটে শুধু ঘড়ির কাঁটা 3 ঘন্টা এগিয়ে দিলেই নারীর মুক্তি সম্পন্ন, এরকম অভিনব তত্ত্ব সত্যিই বিরল। মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গায় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে অঙ্গীকার করেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের অন্তর্ভুক্তি করে এই কর্মজীবী নারীদের জন্য তিনি স্থায়ী এবং কঠিন সমাধান নির্ণয় করেছেন এই বাজেটের মাধ্যমে। প্রথম পর্যায়ে 20টি, পরবর্তী পর্যায়ে 60টি আধুনিক ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি পিঙ্ক বাস সার্ভিস এবং কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, একটি রাজনীতি নারীকে বলে 3 ঘন্টা আগে বাড়ি ফিরে যাও, আর আমাদের রাজনীতি বলে তোমার সন্তান নিরাপদে থাকবে, তোমার যোগ্যতা এবং নিজের সময়ের উপর অধিকার নিয়ে কাজ করে যাও। মাননীয় স্পিকার, কর্মজীবী নারী কখনো করুণা চায় না, চাই পরিষ্কার সঠিক ব্যবস্থা। মাননীয় স্পিকার, মাসিক স্বাস্থ্য নিয়ে এই বাজেট বাস্তবতার দিকে তাকিয়েছে। স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানিতে কর সুবিধা বহাল রাখা হয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই। কিন্তু উদ্বেগের কথা আমি আরও বলতে চাই, বাংলাদেশে তৈরি পোশাকে নারী শ্রমিককে নিয়ে পরিচালিত একটি জরিপে দেখা গেছে মাত্র 34% নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে এবং 44% নারী এখনও কাপড় ব্যবহার করেন। যাদের শ্রমে দেশের অর্থনীতি বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সমৃদ্ধ হয়, তারা যদি এই নিরাপদ মাসিক স্বাস্থ্যপূর্ণ ব্যবহার করতে না পারে, তবে এর লাভটা কী, এই স্বাস্থ্য ব্যবস্থার লাভটা কী? মাননীয় স্পিকার, মাসিক কোনো লজ্জা নয়, লজ্জার বিষয় হলো মাসিককে ঘিরে আমাদের এই দীর্ঘস্থায়ী ট্যাবু এবং নিরাপত্তা। এই ট্যাবুই নারীকে কষ্টকে অদৃশ্য করে, এই ট্যাবু স্বাস্থ্য ঝুঁকিকে আড়াল করে এবং একটি জৈবিকভাবে অনিবার্য প্রয়োজনের বিলাসিতার মতো বিবেচনা করতে শেখায়। তাই আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আহ্বান জানাতে চাই, স্যানিটারি ন্যাপকিনকে নিত্য প্রয়োজনীয় ভোক্তা পণ্য হিসেবে বিবেচনা করে এর মূল্য এবং বাজার প্রাপ্যতার তদারকির আওতায় আনা হোক। চাল ডাল তেলের মূল্য নিয়ে যদি আমরা উদ্বিগ্ন হই, প্রতি মাসে নারী
1: মাননীয় সদস্য আপনার সময় শেষ, বক্তব্য শেষ হয়েছে, আর 3 মিনিট দেয়া হলো। ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয়। এই বাজেটে কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সার এবং কীটনাশকের সার দিয়েছে, ক্যান্সারে ওষুধ, হার্টের রিং এবং ডায়ালাইসিস ফিল্টার কর কমানো হয়েছে, প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড এবং দক্ষ কর্মীদের জন্য স্মার্ট স্কিল ব্যাংকের ব্যবস্থা করা হয়েছে। তারপরেও কি বলা হবে, কৃষকের জন্য কিছুই নেই, রোগীর জন্য কিছুই নেই, তরুণের জন্য কিছুই নেই? মাননীয় স্পিকার, বিরোধী পক্ষকে আমি আহ্বান জানাই, স্লোগান দিয়ে নয়, সমাধান নিয়ে আসুন। কেবল অকার্যকর, জনবিরোধী, কিছুই নেই শব্দ তিনটি পালাক্রমে উচ্চারণ করলেই বাজেট বিশ্লেষণ করা হয় না। অন্ধকারের কথা বলে সংসদ কখনো আলোকিত করা যায় না, আলো জানালো পর তো দেখাতে হয়। মাননীয় স্পিকার, এটি এমন একটি বাজেট যা একদিকে যেমন বিনিয়োগ বান্ধব, তেমনি সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর প্রতিশ্রুতি বহন করে। আমি মনে করি এই বাজেট বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তির অভাব ঘুচবে, তরুণের স্বপ্ন পাখা মেলবে, বাংলাদেশ একটি ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ হিসেবে অভিযাত্রা শুরু করবে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রীকে এই সাহসী বাজেটের জন্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন নওগাঁ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক। জনাব মোহাম্মদ এনামুল হক, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রকৃতপক্ষে কৃষক, সেই কারণেই কৃষির উপর দু একটি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, কৃষি খাতে আমাদের মোট বরাদ্দ 43,350 কোটি টাকা, যা বিগত অর্থবছরের তুলনায় 6,000 কোটি টাকা বেশি। কিন্তু এর মধ্যে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভর্তুকি মূল্যে সার সরবরাহ, বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ, এর জন্য বরাদ্দ হয়েছে 849.49 কোটি টাকা। আর কৃষি পুনর্বাসনের আওতায় সার, বীজ ও অনুদান বাবদ সহায়তা 700 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমার যেটি কথা সেটি হচ্ছে কৃষকের ভর্তুকি বাবদ এবং সার বীজ অনুদান বাবদ, এই দুটি মিলে মাত্র 1500 সামথিং টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু আমি প্রকৃতপক্ষে 3 যুগ ধরে দেখছি বাস্তব অভিজ্ঞতার আলোকে, সেটি হচ্ছে কৃষকদের কৃষি বিভাগের মাধ্যমে আমাদেরকে যেটি দেওয়া হয়, বিশেষ করে কৃষি পুনর্বাসনের আওতায় সার, বীজ এবং অনুদান, এটি প্রকৃতপক্ষে আমাদের প্রান্তিক চাষিদের, বিশেষ করে বর্গা চাষিদের দোরগোলায় পৌঁছে না। আমি প্রায় 3 দশক ধরে দেখছি এটি প্রকৃতপক্ষে যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকারের কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মাননীয় সরকার, মাননীয় স্পিকার, বিশেষ করে কৃষি সার ভর্তুকিতে যে টাকা দেওয়া হয়েছে এটি প্রকৃতপক্ষে এই ভর্তুকিতে প্রান্তিক চাষিদের এবং বর্গা চাষিদের দোরগোলায় পৌঁছে না। তাই আমি প্রস্তাব করতে চাই, আজকের কৃষকের প্রকৃতপক্ষে ভাগ্য উন্নয়নের জন্য সরাসরি যদি কৃষকের সার, বীজ এবং সেচ এই 3টি পর্যায়ে যদি ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করা হয়, তবে বর্গা চাষি সহ প্রান্তিক চাষিরা সবাই সমভাবে একটা বন্টন পাবে, সবার উপরে সে বর্তাবে এবং কৃষক প্রকৃতপক্ষে একটি লাভবান হবে, তাদের ভাগ্যের উন্নয়ন করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের কৃষক কার্ড দেওয়া হচ্ছে 61টি উপজেলায়, বর্তমান আগামী অর্থ বছরে দেওয়া হবে। এই 61টি উপজেলার মধ্যেই সমস্ত উপজেলা কিন্তু এর মধ্যে আসতেছে না, তাহলে বাকি যে উপজেলাগুলো কৃষক থাকছে তারা কিন্তু এর সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আবার 1 বছর বা 2 বছরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তাই আমি বলতে চাই, আমাদের কৃষি সার সরবরাহের ক্ষেত্রে তার কৃষি যন্ত্রাংশ ক্রয়ের জন্য ভর্তুকির পরিমাণ আরও বৃদ্ধি করা হোক, তবেই আমাদের কৃষকের প্রান্তিক চাষিদের এটি করা সম্ভব হবে। সময় একবারে স্বল্প হওয়ার কারণে কোথায় কী বলবো আমি ঠিক খুঁজে পাচ্ছি না। মাননীয় স্পিকার, আমার সময় আরেকটু বৃদ্ধি করে দেবেন, এটি আপনার কাছে আমার আকুল আবেদন।
1: 2 মিনিট বৃদ্ধি করা হলো, তারপরে আপনি বলেন প্লিজ, থ্যাংক ইউ।
2: আমি যেটি বলছি বাস্তবতার আলোকে বলছি, কোনো পুঁথিগত বিদ্যা থেকে আর বলছি না, আমি কৃষির সাথে সম্পৃক্ত হওয়ার কারণেই বলছি। মাননীয় স্পিকার, আমি জোর দাবি জানাচ্ছি, বর্গা চাষি এবং প্রান্তিক চাষিদের ভাগ্যের উন্নয়ন করতে হলে একমাত্র কৃষিতে সরাসরি সে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি আমাদের সার, বীজের অনুদানের টাকা যেটি আছে সে ঠিক আছে সম্মানিত। আরেকটি কথা যেটি বলতে চাই সেটি হলো শিক্ষাখাত। শিক্ষাখাতে আমাদের এবারে বরাদ্দ হয়েছে 1,36,606 কোটি টাকা। তবে এই বাজেটের 2টি মন্ত্রণালয়ের বরাদ্দ আসছে 1,22,495 কোটি টাকা। এর মধ্যে মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে 46,738 কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা আছে 57,302 কোটি টাকা। আর কারিগরি মাদ্রাসা খাতে আছে 18,457 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। কিন্তু এই যোগব্যয় হিসাবে নিলে দেখা যায় বাকি 14,000 কোটি টাকার ব্যয়ের কোনো ব্যাখ্যা এখানে আসেনি, যে কারণে আরেকটি যেটা আসে নাই, এটি কোন খাতে ব্যয় করা হবে। মাননীয় স্পিকার, এর মাধ্যমে আমি আরেকটি কথা বাস্তব বলতে চাই, আজকে আমাদের দেশের সবচেয়ে যেটা মহামারী এবং যেটা বাস্তব যেটা সমস্যা সেটা হচ্ছে মাদক। মাদক আমাদের দেশে মহামারী আকার ধারণ করেছে, এই মাদককে নিয়ন্ত্রণ করার জন্য আজকে হাউসের সবাই আমরা এক আঙ্গিক কথা বলতেছি, কিন্তু আমার কথাটাই হচ্ছে একদিকে এই মাদক নিয়ন্ত্রণ করতে হলে এই মাদকের আইনের সাজার হার বাড়াতে হবে, পাশাপাশি মানুষ যেন মাদক সেবন করতে না পারে, মাদক নিয়ন্ত্রণ করার জন্য মানুষ যেন মাদক নিয়ন্ত্রণের জন্য উৎসাহিত না হয় এই পথটি বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার, এই পথটি বন্ধ করতে হলে এই শিক্ষাখাত থেকে আমাদের বিশেষ করে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষাখাত এবং প্রাইমারি যে শিক্ষা আমাদের শিক্ষা বিদ্যালয় আছে এখানে আমাদের নৈতিক এবং নীতি নৈতিকতা সম্পন্ন সকল ধর্মের তাদের ধর্মীয় এবং নীতি নৈতিকতা যদি শিক্ষা দেওয়া যায় তবে মানুষ মাদক থাকবে ধাপে ধাপে আস্তে আস্তে বিরত হওয়া সম্ভব হবে। আজকে যদি আমরা সার্চ লাইট দিয়ে যদি গোটা বাংলাদেশের যদি মাদক যারা সেবন করে এটি যদি পরীক্ষা করে দেখা যায় তাহলে আমাদেরকে জরিপ করে দেখতে হবে কোন শ্রেণীর লোকেরা বেশি মাদকের সাথে সম্পৃক্ত হচ্ছে, এটি আমাদেরকে জরিপ করে দেখা দরকার, তার আদলে বাস্তবমুখী প্রকৃতপক্ষে ব্যবস্থা গ্রহণ করা দরকার। এই 55-54 বছর ধরে এইখানে বসে অনেক সুন্দর সুন্দর কথা আমরা বলি এবং বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে কতটুকু মিল আছে, কতটুকু মিল রাখা যাচ্ছে, এটি আমাদের ভাবার বিষয়, এটি আমাদেরকে ভাবতে হবে। প্রকৃতপক্ষে দেশকে যদি সত্যিকার অর্থে যদি আমরা ভালোবাসি, সত্যিকার যদি দেশপ্রেমিক হই, দেশের উন্নয়নের স্বার্থে আমাদের বাস্তবকে চিন্তা ভাবনা করে যুগ উপযোগী আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এবং আমাদের বাজেট প্রণয়ন করা দরকার মাননীয় স্পিকার। সেই কারণে আমি বলি, আবারও জোর করে বলছি, সেটি হলো ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থা এবং প্রাইমারি তাদেরকে জাতীয়করণ করা, পাশাপাশি সকল নিম্ন পর্যায়ে সবাইকে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য 30 মিনিট বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই আবারও সরাসরি সম্প্রচার করা হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হচ্ছে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হলো। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন ভক্তিমূলক গান শুনবেন।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে। এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: মাননীয় সদস্যবর্গ, বাজেটের উপর সাধারণ আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনা অংশগ্রহণ করবেন মমতাজ আলো, আসন সংখ্যা 328। মমতাজ আলো, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
1: এটা নাকি বুঝছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের এই মহান জাতীয় সংসদে জনগণের কল্যাণে কথা বলার সুযোগ দান করেছেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের রূপকার বা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপোষহীন দেশনেত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বারবার আমাদেরকে শিখিয়েছেন গণতন্ত্রের জন্য সংগ্রাম কখনো বৃথা যায় না। আমি শ্রদ্ধার সাথে, কৃতজ্ঞতার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বাংলাদেশের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমার প্রতি আস্থা রেখে দেশ গড়ার এই পবিত্র দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন। তার এই বিশ্বাস আমার জন্য গর্বের, প্রেরণার এবং দায়বদ্ধতার এক প্রতীক। মাননীয় স্পিকার, আমি বাজেটের উপর বক্তব্য দেওয়ার আগে সম্মানিত বিরোধী দলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে গোলাপের বাগানে বসে গোলাপের গন্ধ উপভোগ করেন, গোলাপের কাঁটা খুঁজেন না, হাতে কাঁটা বিঁধে যাবে। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তার প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার এই বাজেটে। সবচেয়ে বড় শক্তি হলো এটি জনগণের বাজেট, এখানে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে সাধারণ মানুষকে। মাননীয় স্পিকার, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, তথ্য প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা এবং স্থায়ী সরকারের ব্যবস্থাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, বিশেষভাবে আমি বলতে চাই সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর কথা। এই অর্থবছরে প্রায় 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড এবং 42,50,000 কৃষকদের জন্য কৃষক কার্ড এর সুবিধা দেওয়া হবে, যা একটি যুগান্তকারী উদ্যোগ। মাননীয় স্পিকার, আমি একজন নারী সংসদ সদস্য হিসাবে আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করছি যে নারী শিশু কল্যাণকে এই বাজেটে অন্যতম অগ্রাধিকার খাত দিয়েছে, খাতে বিবেচনা করা হয়েছে। 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের মধ্যে 80% পদ নারীদের জন্য নির্ধারিত হওয়ায় নারী ক্ষমতায়ন ও কর্মসংস্থানের বৃদ্ধিতে একটি যুগান্তকারী পদক্ষেপ। এছাড়াও মা ও শিশুর সহায়তায় কর্মসূচির আওতায় 18,95,200 জন মাকে মাসিক 850 টাকা ভাতা প্রদান, ভালনারেবল

0: বিশেষভাবে সাধুবাদ জানাই যে প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টির এবং প্রবাসী বাংলাদেশীদের কল্যাণকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসাবে বিবেচনা করা হয়েছে। এসএমএর খাতে বিকাশে সশর্তে ঋণ বিতরণের জন্য 2,000 কোটি টাকা বরাদ্দ, স্টার্ট আপ তহবিলের জন্য প্রতি বছর 500 কোটি টাকা বরাদ্দ এবং প্রযুক্তি খাতে বছরে 2 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের তরুণ সমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে প্রবাসী কার্ড প্রবর্তনের উদ্যোগ প্রবাসী কর্মীদের সুরক্ষা কল্যাণ ও নিশ্চিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে। মাননীয় স্পিকার, সরকারের দায়িত্ব গ্রহণের পর 2016 সালের মার্চ মাসের প্রবাসী বাংলাদেশিদের 3.75 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশের প্রেরণ করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসের সর্বোচ্চ রেমিটেন্স আহরণের রেকর্ড। মাননীয় স্পিকার, বৈদ্য চ্যানেলের রেমিটেন্স প্রেরণকে আরও উৎসাহিত করতে সরকার 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মাননীয় স্পিকার, দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সরকার 7,500 জন দেশীয় প্রশিক্ষণ, 1,000 জন বৈদেশিক দক্ষ প্রশিক্ষণ এবং 1,000 জন ভাষা শিক্ষক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশগামী কর্মীদের সহজ।
1: মাননীয় সদস্য, আপনার সময় উত্তীর্ণ, তারপরেও 2 মিনিট দেয়া হলো
0: অব্যাহত রাখার উদ্যোগ সময় উপযোগী। তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রবাসী কার্ড উদ্যোগকে আরও কার্যকর ও জনবান্ধব করতে দেশের প্রতিটি জেলায় কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কার্যালয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত প্রতিটি বাংলাদেশ দূতাবাসে একটি করে ওয়ান স্টপ প্রবাসী সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করার প্রয়োজন। এইসব কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট, ভিসা, ব্যাংকিং, জরিমানা, বিনিয়োগ, ব্যবসা, আইনি সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা একই ছাদের নিচে নিশ্চিত করলে প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। একই সঙ্গে প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরও সুদূর হবে। এই বৈধপথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিও গুরুত্বপূর্ণ ভূমিকা পাবে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে পানি সম্পদ ও জলবায়ু সহনশীল অবকাঠামোর উন্নয়নের গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, সর্বনাশা পদ্মার ভাঙ্গনে মুন্সিগঞ্জ 2 আসনে লৌহজন টঙ্গিবাড়ি উপজেলার প্রায় 50টি গ্রাম ইতিমধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। মাননীয় স্পিকার, পদ্মার বাঙ্গন থেকে মুন্সিগঞ্জে স্থায়ীভাবে রক্ষার জন্য লোহজন থেকে টঙ্গিবাড়ি হয়ে মুন্সিগঞ্জ সদরের কিছু অংশ পর্যন্ত একটি স্থায়ী বেড়িবাঁধ কাম লিভার ড্রাইভ নির্মাণের জন্য বরাদ্দ প্রদানের বিষয়টি এই বাজেটে গুরুত্ব সহকারে বিবেচনা করার জোর দাবি জানাচ্ছি। এটি নদী বাঙ্গন রোধের পাশাপাশি পর্যটন, যোগাযোগ ও স্থায়ী অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। মাননীয় স্পিকার, ফরাসি দার্শনিক বালতেয়ার বলেছিলেন, সর্বোচ্চ সরকার সেই সরকার যা জনগণকে নিজের ভাগ্য নিজেরই গড়ার শক্তি দেয়। আমি বিশ্বাস করি 2026-27 অর্থবছরের এই বাজেট সেই দর্শনের প্রতিফলন, কারণ এই বাজেট কেবল ব্যয়ের খাতা নয়, এটি উৎপাদন, কর্মসংস্থান, বিনিয়োগ ও সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে মানুষের ক্ষমতায়ন একটি মহাপরিকল্পনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন যশোর 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুক্তার আলী। জনাব মোহাম্মদ মুক্তার আলী, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার বক্তব্য প্রিসাইজ করব, সাথে সাথে ট্রেজারি বেঞ্চের বলা হয় বিরোধী দলের শুধুমাত্র সমালোচনা করে পজিটিভ দিকগুলো দেখে না। আমি অকুণ্ঠ চিত্তে ফ্রাঙ্কলি, অনেস্টলি অ্যান্ড ইম্পার্শালি ডিক্লিয়ার দ্যাট দ্য প্রেজেন্ট ন্যাশনাল বাজেট এর মোর পজিটিভ, মোর প্রমিজিং অ্যান্ড মোর ইফেক্টিভ দেন all the previous ones. Tai bole e je kono negative

0: aspects na ita noy. There are a great number of negative aspects, like the revenue target is too ambitious, as Bangladesh has historically low tax to GDP ratio. Secondly, the budget deficit is projected at about 3.6% of GDP. It needs substantial domestic and foreign borrowing. We must remember, too much borrowing could reduce fiscal flexibility in the years to come. Besides, interest payments have already consumed a great portion of our government expenditure. Thirdly, inflation target is not realistic, as higher spending could increase inflation unless productivity and investment rise accordingly. Fourthly, implement capacity will be crucial, because I reasonably apprehend the projects will be historically, traditionally, and very unfortunately delayed, and the resources will be mismanaged because of three impediments, and they are curiously enough corruption, and everywhere corruption. Mr. Speaker, this kind of situation often happens in a country, not because of anything else, but because of the lack of transparency, accountability, and most deplorably, because of the absence of the rule of law, which should have been maintained strictly. Honorable Speaker, I would like to quote from Hamlet by Shakespeare, the greatest playwright ever born, about money. Neither a borrower nor a lender be, for loan oft loses both itself and friend, and borrow dulls the age of husbandry. Mr. Speaker, this very statement might have been the motto of our budget. But unfortunately, our budget, though it is promising, optimistic, but there are many loopholes. According to famous economist Adam Smith, for a good budget, there should be some very important principles like balance, accuracy, transparency, accountability, realistic outlook, but very unfortunately and truly speaking, they are not properly maintained in our national budget.
1: Right, Honorable Member, in order to complete your speech, do you want your time to be extended? 2 minutes. Thank you.
0: I dare recommend some suggestions which are very important in order to improve the budget. The government should set or determine more realistic growth targets. Secondly, the government should make revenue targets achievable. Thirdly, the government should put inflation control ahead of spending expansion. Fourthly, the government should give priority to quality over quantity in development spending. The government should strengthen social protection, reduce dependence on domestic borrowing, accelerate banking sector reform, prepare for post-LDG graduation, focus on employment creation, and the last but not the least, improve governance, transparency, and accountability. Now I should like to say something about the local issues of my area. Amar nirbachoni elaka Keshavpur, Jashor. Amra shobai jani Michael Madhusudan Dutt, ekjon famous epic poet chilen. Tar name MM College royeche Jashore. Ami Keshavpure Michael Madhusudan Dutter name ekta university chai. আমি মাইকেল মধুসূদন দত্তের নামকে স্মরণীয় বরণীয় করার জন্য মাইকেল মধুসূদন দত্ত রিসার্চ ইনস্টিটিউট চাই। আমাদের এরিয়া জলবদ্ধতায় পরিপূর্ণ, জলবায়ু নিরসনে ম্যাসিভ প্ল্যান চাই, রাস্তাঘাটের অবস্থা বেহাল, এই রাস্তাঘাটকে আরো সংস্কার উন্নত করার জন্য।
1: জি, থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। আলোচনা অংশগ্রহণ করবেন দিনাজপুর 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব AZM রেজওয়ানুল হক।
2: বিসমিল্লাহির রহমানির রহিম।
1: আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এই বাজেট অধিবেশনে কথা বলার সুযোগ করে দিয়েছেন তার জন্য। মাননীয় স্পিকার, আমার মানে 5 মিনিটের মধ্যেই আমি শেষ করি ইনশাআল্লাহ। তবে আমি সেই সাথে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খোসে মাহমুদ চৌধুরীকে, তিনি একটি সুষম বাজেট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাকে। ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচন এলাকার জনগণকে, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারা আমাকে, যার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে চলেছে। মাননীয় স্পিকার, নিরপেক্ষ মন দিয়ে বিচার করলে অবশ্যই বলতে হবে মাননীয় অর্থমন্ত্রী পেশকৃত বাজেট একটি যুগান্তকারী, সময়োপযোগী, গঠনমূলক এবং চমৎকার বাজেট। এ বাজেট সামাজিক নিরাপত্তা, ব্যাপক কর্মসংস্থান, যোগাযোগ প্রযুক্তি, কৃষক বান্ধব, বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানিমুখী বাণিজ্য সম্প্রসারণ, দেশকে দারিদ্র্যমুক্ত, সম্পদশালী এবং সমৃদ্ধিশালী, শোষণমুক্ত ও আত্মনির্ভরশীল দেশ হিসাবে গড়ে তোলার বাজেট। এ বাজেট নারী সমাজের শিক্ষার বৃদ্ধি ঘটিয়ে দেশকে একটি শিক্ষিত জাতি, দেশের জনগোষ্ঠীকে হাতকে কর্মী হাতে রূপান্তর করে বাজেট, তাই নিশ্চিন্ত বলা যায় বাজেটটি প্রশংসাযোগ্য। মাননীয় স্পিকার, আমি এইটা আরও কিছু সমস্যা আছে এই বাজেটে, যেগুলো না বললেই হয় না। বাজেটে আমার চোখে যেটা দেখতে পাচ্ছি তা হলো যে ট্যাক্সের বোঝা মানুষের ঘাড়ে আমার মনে পৌঁছাবে, কিছুটা হলো চাপ বাড়বে ট্যাক্স। কাজেই এই কর নীতিটা যাতে করে কোনোভাবে রাস্তা থাকে কি না যদি সংশোধন করা যায়, আমি অনুরোধ করব সেই সংশোধিত কর নীতি ব্যবহার করার জন্য। মাননীয় স্পিকার, আমি এইখানে উপস্থিত সকল মন্ত্রিপরিষদের সদস্যবর্গ আছেন, সিনিয়র মন্ত্রীরা আছেন এবং বিভিন্ন দলের নেতা নেতৃবৃন্দ আছেন, সবার কাছে আমার আবেদন একটাই যে আমি নির্বাচিত হয়েছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে, কাজেই আমি চাবো আমার দাবি আমার এলাকার নির্বাচনী এলাকার মানুষের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য যেন সমভাবে বিধি ব্যবস্থা করা হয়। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় রাস্তাঘাট, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেগুলো উন্নয়ন আমরা বিগত দিনে দেখতে পাইনি। আমি চাই আমার এলাকায় এগুলো উন্নয়ন হোক, বিশেষ করে LGRD মন্ত্রী আছেন, ওনার কাছে আমার আবেদন, আমার এই পার্বতীপুর হলো এবং ফুলবাড়ি এই নির্বাচনী এলাকার মানুষ এর কাছে আমি আপনার দ্বারা যাতে করে আমরা রাস্তাঘাটগুলো ভালো করতে পারি, উন্নয়ন করতে পারি, এই জন্য আমি আপনার সহযোগিতা চাচ্ছি। আমার এলাকায় অনেক সমস্যা, ব্রিজ, কালভার্ট, মন্দির, মসজিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুটি আছে, সেখানে 50 শয্যার সাথে এই দুটি স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 শয্যায় উন্নত করার জন্য আমি আবেদন জানাচ্ছি। উন্নীতকরণ করার শুনেছি আমি, আমারটা যাতে অন্তর্ভুক্ত থাকে তার জন্য আমি আবেদন জানাচ্ছি স্বাস্থ্যমন্ত্রীর কাছে। এবং যে সমস্যাটা আমরা সবসময় ই করি, মানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার যাতে আমাদের ওখানে অ্যাপয়েন্টমেন্ট হয়, যাদের মাধ্যমে আমাদের এলাকার মানুষ স্বাস্থ্য সম্পর্কে মানুষ সুযোগ সুবিধা পায়। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে চিকিৎসা যন্ত্রপাতি, কারিগরি জনবল এবং নার্স যাতে বেশি করে আমাদের, যাতে নার্স সবসময় পাওয়া যায় না, কম থাকে, বা আমাদের এই দুইটা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে দেখেছি। কাজেই সমকক্ষ যাতে নার্স চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক তাতে থাকে, তাতে করে আমাদের এলাকার মানুষের উপকার হবে। আমি আপনাদের কাছে আরেকটি কথা হয়, পার্বতীপুর ব্রিটিশ আমলে নির্মিত একটু বাংলাদেশ রেলওয়ের বৃহত্তম চার লাইনের রেলওয়ে স্টেশন, রেলওয়ে জংশনটি দীর্ঘ।
3: ধন্যবাদ মাননীয় সদস্য, আলোচনায় অংশগ্রহণ শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, আর দুই মিনিট দেওয়া হলো, শেষ করেন দয়া করে।
2: থ্যাংক ইউ, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি পার্বতীপুর ব্রিটিশ আমলে একটি রেলওয়ে জংশন, এই জংশনের আমি আবেদন করব। এই রেলওয়ে স্টেশনটি অনেক পুরাতন, এটাকে আধুনিকীকরণ করা যেতে চায় এবং তার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বা আমাদের পার্বতী পার্বতীপুরের বাইপাস সড়ক না, এখানে বাইপাস সড়কটি আমাদের উন্নয়ন করা দরকার। আমরা আমাদের পার্বতীপুরে এই বাইপাস সড়কের জন্য আমাদের খুব সমস্যার সৃষ্টি হচ্ছে। ফুলবাড়ি তো তাই একই অবস্থা, দুই থানা পাশাপাশি আমাদের ওখানে দুটা খনি, একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, তা কয়লা খনি, পাথরের খনি এবং তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। এখানে অনেক লোকের কর্মসংস্থান এবং বিভিন্ন এলাকা থেকে যায়, কাজেই সেই জায়গায় যাতে করে মানুষ আরও সুযোগ সুবিধা পায়, বৃদ্ধি করা যায়, সেদিকে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি আর বিদ্যুৎ সরবরাহ নির্বাচনী এলাকায় পল্লীবিদ্যুৎ নির্ভরশীল বিদ্যুৎ সরবরাহের জন্য আপনার মাধ্যমে উপযুক্ত চাহিদাগুলো বাস্তবায়নের অনুরোধ করছি। আমি মাননীয় স্পিকার, আমি আর একবার মাননীয় অর্থমন্ত্রীকে একটি সুষম উন্নয়নমুখী, গণমুখী ও কল্যাণকর বাজেট জাতিকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ।
3: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন জনাব রেজেকা সুলতানা, মহিলা আসন নম্বর 336। ধন্যবাদ, আপনার সময় 5 মিনিট।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ বাজেটের উপর আলোচনার জন্য সুযোগ দেওয়ার জন্য। আমাকে আপনাকে আবারও ধন্যবাদ, সেই সাথে মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে একটি সুন্দর বাজেট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, দীর্ঘ দশকের ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় 24-এর ছাত্র জনতার আন্দোলনে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই যাত্রা পেরিয়ে 2026 সালে 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি নেতৃত্বে সরকার গঠন করেছে। মাননীয় স্পিকার, শুরুতে বিনম্র শ্রদ্ধার সাথে সহিত স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের এবং নির্যাতিত নারীসহ সকল আত্মত্যাগী মানুষদের। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তিনি রংপুর থেকে সংরক্ষিত আসনে আমাকে তৃণমূল পর্যায় থেকে আমাকে মনোনয়ন দিয়ে রংপুর তথা উত্তরাঞ্চলের গরিব দুঃখী নারী পুরুষ সকল শ্রেণীর মানুষের পক্ষে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞতার সহিত বলছি। মাননীয় স্পিকার, 2024 জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরে আবু সাইদ ও ছাত্র ওয়াসিম মুগ্ধসহ মারা যারা শহীদ হয়েছে তাদের সকলের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। যারা আহত পঙ্গু হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। মাননীয় স্পিকার, নিরপেক্ষ মন নিয়ে বিচার করলে অবশ্যই বলতে হবে মাননীয় অর্থমন্ত্রী পেশকৃত একটি বাজেট যুগান্তকারী, সময় উপযোগী, গঠনমূলক ও চমৎকার বাজেট। এ বাজেটে সামাজিক নিরাপত্তা বা ব্যাপক কর্মসংস্থান, যোগাযোগ প্রযুক্তি, কৃষক বান্ধব, বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানিমুখী বাণিজ্য সম্প্রসারণ দেশকে দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধিশালী, শোষণমুক্ত ও আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তোলার বাজেট। এ বাজেট নারী সমাজের শিক্ষার বিস্তৃতি ঘটিয়ে দেশকে একটি শিক্ষিত জাতি এবং দেশের জনগোষ্ঠীর হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করার বাজেট। তাই নিঃসন্দেহে বলা যায় এই বাজেটটি প্রশংসাযোগ্য। দেশের মানুষ আশা নিয়ে দীর্ঘদিন ধরে তাকিয়েছিল বিএনপির দিকে যে এরকম একটি বাজেটের জন্য। এ বাজেট চেষ্টা করা হয়েছে সব শ্রেণী পেশার ও সব ধরনের মানুষের বাজেটের আওতায় আনার জন্য। আমার মতে এ বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করবে অবশ্যই। বিএনপির নির্বাচনী ইস্তাহারকে গুরুত্ব দিয়ে 2026-2027 অর্থবছরে এ প্রস্তাবিত বাজেটে ঘোষণা করা হয়েছে। আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ও শিক্ষা বিনিয়োগ বৃদ্ধি, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, কৃষি উন্নয়নকে প্রাধান্য দেওয়া, যা এই বাজেটে সরাসরি প্রতিফলিত হয়েছে। এই বাজেট অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারের বড় সুযোগ সৃষ্টি করেছে, বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা, ব্যবসা বান্ধব নীতি গ্রহণ এবং সামাজিক খাতের উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটের গুরুত্বপূর্ণ দিক হল তরুণ জনগোষ্ঠীর জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের উদ্যোক্তাদের সহায়তা, রপ্তানি খাত সম্প্রসারণ এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যসেবাকে নাগরিক অধিকার হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বাজেটে স্বাস্থ্যখাতে দক্ষতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজন, হাসপাতালের অবকাঠামো উন্নয়ন এবং জনস্বাস্থ্যমুখী কর সম্প্রসারণে উল্লেখযোগ্য পদক্ষেপ রাখা হয়েছে। যেমন সামান্য কিছু বলা যায়, কিডনি ডায়ালিসিস, হার্টে রিং পরানো থেকে সহজলভ্য করা হয়েছে, কর কমানো হয়েছে, এতে আমরা জনগণ আমরা স্বস্তির আশ্বাস আশ্বাস পেয়েছে। শিক্ষা, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের প্রযুক্তি নির্বাহের শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও গবেষণার কার্যক্রমের উপর জোর দেওয়া হয়েছে, যা আমাদের জন্য যুগান্তকারী পদক্ষেপ। মূল্যস্ফীতি, মাননীয় স্পিকার, প্রথমে আমি এই বাজেটের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমরা জানি। সাধারণ মানুষের ব্যয় কমাতে, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের পদক্ষেপ অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। দ্বিতীয়ত, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে, ফলে দরিদ্র ও
3: ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আর 2 মিনিট বাড়ানো হলো, দয়া করে 2 মিনিটের মধ্যে শেষ করবেন।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। তৃতীয়ত, কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকদের সহায়তা, খাদ্য উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থা সৃষ্টি উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা অর্থনীতি প্রবৃত্তিকে শক্তিশালী করবে মাননীয় স্পিকার। এবং কর ব্যবস্থা আরও সহজতর করা হয়েছে, আধুনিকায়তের উদ্যোগ নেওয়া হয়েছে, রাজস্ব বৃদ্ধি এবং অর্থনীতিকে আরও স্বচ্ছ করতে সহায়তা করবে। মাননীয় স্পিকার, আমরা সকলে জানি সরকার দায়িত্ব গ্রহণের পরপরই নির্বাচনের ইস্তেহার অনুযায়ী নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করেছে, যার ফলে নারীরা অত্যন্ত আনন্দিত। নারীদের জন্য গোলাপি বাস চালু করা হয়েছে, নারীদের জন্য অনেক কিছু করা হয়েছে, যা নারী বান্ধব সরকার বলেই আমাদের জনগণ জানে। ধর্মীয় ব্যবস্থা, যেমন ধর্মের বিভাজনের বিপরীতে সংহতি ও সাম্য বিশ্বাস করি, সরকার ইতিমধ্যে ধর্মের প্রধানের যা সামাজিক মর্যাদা, জীবন মান উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন আমরা জানি, মসজিদের মুয়াজ্জিন ও খাদেমকে 10,000 টাকা, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাদানকারীদেরকে তাদেরকে দেওয়া হয়েছে 8,000 টাকা করে মাসিক কিস্তিতে প্রদান করা হচ্ছে। সর্বোপরি এবং এরকম একটি জনবান্ধব বাজেটের জন্য বাজেটের আমরা মানসিক প্রত্যেকেই আমরা স্বস্তি পাচ্ছি, প্রতিটি মানুষ। আমি বলতে চাই বিরোধী দলের ভাই বোনদেরকে যে আসুন, বিরোধিতা খাতের বিরোধিতা না করে, যেমন আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলাম, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলনের ফলে, জুলাই অভ্যুত্থানের ফলে আজকে 5ই আগস্টের পরে যে দেশ আমরা পেয়েছি, সেই দেশ পুনর্গঠনের জন্য সুন্দর করে আবার এই দুষ্কে সাজানো গুছানো দেশ বানানোর জন্য সকলে মিলে আসুন, আমরা একসঙ্গে কাজ করি, বিরোধিতার খাতের বিরোধিতা করব না, এই অঙ্গীকার করে আমরা সকলে আমাদের সঙ্গে কাজ করবেন। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
3: মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসান। জনাব মোহাম্মদ আবুল হাসান, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই বাজেটের আলোচনায় আমাকে সুযোগ দেওয়ায় আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
0: মাননীয় স্পিকার, সরকারি দল বিরোধী দল উভয়ই চায় দেশ সমৃদ্ধশালী হোক, দেশ সামনের দিকে এগিয়ে যাও। সরকারি দল যে সমস্ত সিদ্ধান্ত নেবে, গঠনমূলক সিদ্ধান্ত যেগুলো হবে, বিরোধী দল সহযোগিতা করবে, এটা আমাদের বিরোধী দলীয় প্রধান প্রথমেই বলে দিয়েছেন। আর দুর্বল সাইড যেগুলো থাকবে এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা হবে, সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসবে, এটাই হচ্ছে সৌন্দর্য। এবারের বাজেট একটি লুণ্ঠিত ও বিপর্যস্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে করতে হয়েছে, যা ছিল যে কোনো সরকারের জন্য খুবই কঠিন একটি কাজ। এই বাজেটে প্রশংসনীয় অনেক কিছু আছে এবং কিছু দুর্বলতাও আছে। যেমন বাজেটে ICT খাতের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল চালু, আন্তর্জাতিক ভাষার বাইরে তৃতীয় একটি ভাষা শিক্ষার সুযোগ তৈরি এবং ফ্রিল্যান্সারদের আয় করমুক্ত রাখার মতো উদ্যোগগুলো প্রশংসনীয়। বিনিয়ন্ত্রকরণ এবং সাশ্রয়ী সহজীকৃত ব্যবসার পরিবেশের কথা বলা হলেও যেভাবে ট্যাক্সের জালে ক্ষুদ্রা ব্যবসায়ীদের আটকানোর কথা এসেছে তা উদ্বেগজনক। ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে বিন বা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে টিন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা দিশেহারা। আমি এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেটে ছোট বড় গোষ্ঠী সম্প্রদায়ের জন্য নানা বরাদ্দ রাখা হয়েছে, যার কারণে মাননীয় অর্থমন্ত্রীকে সাধুবাদ জানাই। তবে এই বাজেটে বাংলাদেশের কৌমি মাদ্রাসা যেগুলো আছে, এই কৌমি মাদ্রাসা প্রায় 40,000 মাদ্রাসা এবং 10,00,000 শিক্ষক এবং 60-70,00,000 শিক্ষার্থী আছে, এদের জন্য কোনো বরাদ্দ নেই। কৌমি শিক্ষাধারাকে এগিয়ে নেওয়ার জন্যে আমি বরাদ্দ চাই। মাননীয় স্পিকার, আমি নির্বাচিত এলাকা আমার জকিগঞ্জ খানাইঘাট, যেহেতু সময় কম বিদায় আমার কথা কিছু বলতে হবে। আমার নির্বাচনী এলাকার রাস্তাঘাটগুলোর অবস্থা অত্যন্ত ভঙ্গুর। এমতাবস্থায় মাননীয় LGD মন্ত্রী আমার রাস্তার জন্যে 2টি রাস্তা খানাইঘাট এবং জকিগঞ্জে বরাদ্দ দিয়েছেন, এজন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি পানি সম্পদ মন্ত্রীকেও ধন্যবাদ জানাই, তিনিও নদীভাঙ্গনের জন্য ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিয়েছেন। তবে আমি একথা বলতে চাই, এই কাজগুলো যাতে পুঙ্খানুপুঙ্খভাবে হয় মনিটরিংয়ের গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় একটি ইউনিয়ন আছে, লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন কানাইঘাট উপজেলায়, সেটার সাথে কিন্তু আমাদের বাংলাদেশের যোগাযোগ নদী স্থায়ী স্থলভাবে কোনো রাস্তা নাই। তিন দিকে নদী বেষ্টিত, একদিকে স্থলপথ আছে, এটা কিন্তু ভারত। এমতাবস্থায় তাদের জন্য লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের সুরমা নদীতে একটি ব্রিজ তৈরি করা সময়ের দাবি, এজন্য এই ব্রিজটা যাতে অনতিবিলম্বে তৈরি করার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়, আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আপনার মাধ্যমে সবিনয়ে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, ইমাম মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ভাতার ব্যবস্থা করা হয়েছে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যবস্থাটা যাতে সব মসজিদ এবং সব মসজিদের ইমাম এবং খতিবদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় এই ব্যবস্থা নেওয়া হোক। মাননীয় স্পিকার, মাদকের সয়লাভ ইতিপূর্বে অধিবেশনে অধিকাংশ মাননীয় সদস্যবৃন্দ আলোচনায় উত্থাপন করেছেন। এই মাদককে নির্মূল করার জন্যে, মাদকের এই সয়লাভ থেকে বাংলাদেশকে পরিত্রাণ দেওয়ার জন্যে বাজেটে আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কিছু বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হোক, যাতে করে বাংলাদেশ থেকে মাদকের সয়লাভ সরানো যায়। এই মাদকের সন্ত্রাস বা মাদকের এই সয়লাভ থেকে বাঁচাতে হলে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে। এই কঠোর পদক্ষেপ নিতে হলে তাদের জন্যে যোগাযোগ ব্যবস্থা যেগুলো আছে রাস্তা এগুলো কিন্তু ভালো থাকতে হবে, কারণ আইন শৃঙ্খলার সম্পর্ক রাস্তাঘাটের সাথে অতঃপ্রোতভাবে জড়িত। এমতাবস্থায় রাস্তাঘাট যদি ভালো না থাকে তাহলে তারা সঠিক সময়ে।
3: ধন্যবাদ মাননীয় সদস্য। আরো দুই মিনিট দেয়া হলো আপনাকে।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আইন শৃঙ্খলা সঠিকভাবে যাতে প্রয়োগ হয় এর আলোকে কানাইঘাট উপজেলায় গাছবাড়ি এলাকায় একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করা হোক, তৈরি করা হোক, সাথে সাথে জকিগঞ্জ উপজেলার সাহেবাগ এলাকায় আরও একটি পুলিশ ফাঁড়ি তৈরি করা হোক, যাতে করে তাদের সমন্বয় হয় আর এই যে সমস্ত আইন শৃঙ্খলার পরিপন্থী কাজ হয় এগুলার থেকে তারা যাতে সহজে গিয়া পদক্ষেপ নিয়ে গোটা এলাকাকে তারা শান্তি রাখতে পারে, এজন্য এই দুই জায়গায় দুইটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করার জন্যে আমি আপনার মাধ্যমে সবিনয় অনুরোধ জানাচ্ছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। মাননীয় স্পিকার, আমি আমার জকিগঞ্জ এবং খানাইঘাট দুইটি উপজেলা শিক্ষা খাতে আমরা অনেক পিছনে আছি। জকিগঞ্জ উপজেলার থেকে জেলা শহর প্রায় 100 কিলোমিটার দূরে, এমত অবস্থায় জকিগঞ্জ উপজেলায় কোনো কলেজে অনার্স কোর্স নাই। অতএব আপনার মাধ্যমে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি যাতে অনতিবিলম্বে অনার্স খোলার ব্যবস্থা করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আমি আমার এই জকিগঞ্জ কানাইঘাট নদীবাঙ্গনের যে অবস্থা, আজকে যখন এই বাজেট অধিবেশনে যোগদান করার জন্য বাসার থেকে বের হয়েছি, আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এমত অবস্থায় আমার মন চলে গেছে জকিগঞ্জ কানাইঘাটে। না জানি ভারতের বরাক নদী এই পাহাড়ি ডোলে নি ফুসলিয়ে উঠে আর আসার পরে আমার জকিগঞ্জে সুরমা এবং কুশিয়ারা নদীর ডাইক ভেঙ্গে বেড়িবাঁধ ভেঙ্গে নি ভিতরে পানি ঢুকে যায়। এমত অবস্থায় সুন্দরার চক এলাকার প্রাইমারি স্কুল থেকে আমার কাছে ফোন এসেছে, মাননীয় এমপি সাহেব, আমাদের ছাত্রছাত্রীরা এখন স্কুলে আসতে পারবে না, নদীবাঙ্গনের কোপলে রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে। এমত অবস্থায় আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি এই নদীবাঙ্গন প্রতিরোধের জন্য উনি আশু ব্যবস্থা যাতে নেন।
3: ধন্যবাদ। মাননীয় সদস্য আলোচনায় অংশগ্রহণ করবেন মানসুরা আক্তার, আসন নম্বর 326। মানসুরা আক্তার, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজ সংসদে আমার প্রথম বক্তব্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার দরবারে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমার আদর্শিক রাজনৈতিক আদর্শ, বহুতলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা মাটি ও মানুষের নেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 71-এর মুক্তিযুদ্ধ, 24-এর জুলাই সহ বিভিন্ন গণতান্ত্রিক মুক্তির আন্দোলনে শহীদদের প্রতি। মাননীয় স্পিকার, আমি আজ 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর আলোচনা করতে দাঁড়িয়েছি একজন সংসদ সদস্য হিসেবে, একজন নারী হিসেবে এবং দেশের কোটি কোটি নারী, মা, কন্যা শিশু, কর্মজীবী নারী, উদ্যোক্তা নারী এবং প্রান্তিক নারীদের প্রতিনিধিত্বের দায়িত্ব থেকে। মাননীয় স্পিকার, একটি বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটির আসল মূল্য বোঝা যায় যখন এটি কতটা মানুষের পাশে দাঁড়িয়েছে, কতটা দুর্বলকে শক্তি দিয়েছে, কতটা প্রান্তিক মানুষকে মর্যাদা দিয়েছে এবং কতটা নারীকে পরিবার, সামাজিক ও রাজনৈতিক কেন্দ্র, অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়েছে। এই বিবেচনায় আমি বলবো 2026-27 অর্থ বছরের বাজেট নারী উন্নয়ন, মাতৃ সুরক্ষা, শিশু সুরক্ষা এবং সামাজিক ন্যায্যতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। মাননীয় স্পিকার, আমাদের সমাজের নারীরা শুধু পরিবারের সদস্য নন, তারা পরিবারের অর্থনীতির ব্যবস্থাপক, সন্তানের প্রথম শিক্ষক, কৃষি ও অনানুষ্ঠানিক খাতের নীরব শ্রমশক্তি, জাতির অগ্রগতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তাই নারীকে ক্ষমতায়ন করার মানে শুধু একজন সদস্যকে, একজন পরিবারের সদস্যকে ক্ষমতায়ন করার নয়, বরং একটি জাতির আগামীকে শক্তিশালী করা, একটি প্রজন্মকে নিরাপদ করা এবং একটি জাতিকে এগিয়ে নেওয়া। মাননীয় স্পিকার, এই বাজেটে ফ্যামিলি কার্ডের যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটিকে আমি বিশেষভাবে স্বাগত জানাই। এই কার্ড সরাসরি একজন মা এবং পরিবারের প্রধান মহিলাকে নামে করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নারী শুধু ভাতা গ্রহণকারী নন, বরং তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজেকে নিয়ে যেতে পারছেন। তার আর্থিক সিদ্ধান্তের অবস্থানে তিনি আরও শক্তিশালী হচ্ছেন। প্রতি মাসে 2,500 টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইলে যাওয়ার মাধ্যমে তিনি যে নগদ সহায়তা পাচ্ছেন, সেটি তাকে পরিবারের বাস্তব অর্থনৈতিক ক্ষমতা দেওয়ার একটি বড় পদক্ষেপ। মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরে 41 লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদানের যে সিদ্ধান্ত আনার যে প্রস্তাব, সেটি নারী অক্ষমতায়নের একটি যুগান্তকারী উদ্যোগ বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, আমি আনন্দের সাথে আরও উল্লেখ করতে চাই, বিধবা এবং নিগৃহীতার ভাতাভোগীর সংখ্যা বাড়ানো এবং একই সাথে ভাতার বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। আমাদের সমাজে বিভিন্ন নারীরা আছেন যারা স্বামীহারা, পরিবারহারা এবং সামাজিক নিরাপত্তা বঞ্চিত আছেন। এই উদ্যোগটি তাদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য এবং এটি তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের মানবিক দায়িত্ব। রাষ্ট্র সেই দায়িত্বটি পালন করতে অঙ্গীকারবদ্ধ, এই বাজেটে সেটি প্রমাণিত হয়েছে। মাননীয় স্পিকার, মাতৃত্ব শুধু একটি ব্যক্তিগত বিষয় নয়, এটি জাতীয় দায়িত্ব এবং একটি সুস্থ মা, একটি সুস্থ শিশু এবং একটি শক্তিশালী ভবিষ্যৎ বাংলাদেশ। এই কারণে জাতীয় পুষ্টি কর্মসূচির প্রস্তাব একটি অত্যন্ত সময় উপযোগী প্রস্তাব বলে মনে করছি। মাননীয় স্পিকার, নারী নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নারী নিরাপত্তা ছাড়া কখনো নারীর পূর্ণতা পাওয়া যায় না। একজন মেয়ে যদি নিরাপদে স্কুলে যেতে না পারে, একজন কর্মজীবী নারী যদি নিরাপদে কর্মস্থলে যেতে না পারেন, একজন মা যদি তার আইনি সহায়তা না পান, তাহলে বাস্তবে সমস্ত উন্নয়ন অর্থহীন হয়ে যায়। তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি ও প্রযুক্তি সক্ষমতার বৃদ্ধি, ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি স্থাপন, বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাম্প প্রতিষ্ঠা, কুইক রেসপন্স টিম সহ যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি। তবে মাননীয় স্পিকার, শুধু বরাদ্দ দিলেই হবে না, প্রতিটি জেলায় নারী ও শিশু নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তি।
3: জি মাননীয় সদস্য, আপনার আরো 3 মিনিট বাড়িয়ে দেওয়া হলো।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রতিটি জেলায় নারী ও শিশু নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তি, ভিকটিম সাপোর্ট, কাউন্সিলিং এবং আইনি সহায়তা পুনর্বাসনের কার্যক্রমকে আরও শক্তিশালী এবং কার্যকরী করতে হবে। আমি অনুরোধ করব নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত সেবার জন্য সমন্বিত যে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম আছে সেটি চালু করা হোক, যাতে ভুক্তভোগী নারী তার মামলার অবস্থান জানতে পারেন, তিনি কিভাবে সেবা নিচ্ছেন সেটি জানতে পারেন এবং একই সাথে জানতে পারেন যে রাষ্ট্র তার পাশে আছে। মাননীয় স্পিকার, অনলাইনে নারীদের হয়রানির বিষয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। সমাজের প্রত্যেক অংশের নারী, সেটি হোক সংসদ সদস্য অথবা একজন প্রান্তিক নারী, সবাই অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু সেই তুলনায় আমাদের রাষ্ট্রীয় বাহিনীর যে দক্ষতা অথবা তাদের যে কার্যকারিতা, সেটি একটি ঘাটতি দেখা যাচ্ছে। সেটিতে আরও জোরালোভাবে তাদের বাজেটে এই বিষয়টি বৃদ্ধির ব্যবস্থা থাকা বলে মনে করি। মাননীয় স্পিকার, নারীদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে স্থায়ীভাবে স্বাবলম্বী করতে হবে। এই বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য যে ডাটাবাস তৈরির কথা বলা হয়েছে, আমি সেই উদ্যোগটিকে স্বাগত জানাই এবং একই সাথে আমি স্বাগত জানাই 500 কোটি টাকার যে স্টার্ট আপ ফান্ডের কথা বলা হয়েছে। কর্মজীবী এবং কর্মসংস্থান এবং উদ্যোক্তা যে নারীরা আছেন তাদের জন্য সেটি বিশেষভাবে কার্যকরী হবে বলে মনে করি। মাননীয় স্পিকার, আমাদের গ্রামের নারী, উপকূলের নারী, চলাঞ্চলের নারী, পাহাড়ের নারী, তারা সবাই পরিশ্রমী এবং দক্ষ, কিন্তু সঠিক তাদের ক্ষমতায়নের অভাব, তাদের দক্ষতাকে কাজে লাগানোর অভাবের ফলে তারা অনেক সময় তাদের সেই দক্ষতাকে কাজে লাগাতে পারেন না। আমি আশা করব সেই দক্ষতাকে তারা যাতে কাজে লাগাতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় স্পিকার, আমি তরুণ নারীদের প্রতিনিধি হিসেবে শেষ একটি বিষয় উপস্থাপন করতে চাই। বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ ফ্রি হুইলের উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, এতে বাইসাইকেলের দাম বাড়তে পারে। মাননীয় স্পিকার, তরুণ নারীদের অনেকেই নিরাপদ এবং পরিবেশ বান্ধব এবং সহজলভ্য যান হিসেবে এই বাইসাইকেলটি ব্যবহার করে থাকেন। তাই আমি এমন শুল্ক আরোপের উপর যে প্রস্তাবটি করা হয়েছে সেটির জন্য আমি পুনর্বিবেচনার আবেদন রাখছি। মাননীয় স্পিকার, একটি দেশ তখনই এগিয়ে যায় যখন নারীরা নিরাপদ, শিক্ষিত, কর্মক্ষম, মর্যাদাবান এবং অর্থনৈতিকভাবে স্বাধীন হয়। এই বাজেট সেই বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি প্রস্তাবিত 2026 সালে 70 বছরের জাতীয় যে বাজেট সেটিকে আন্তরিকভাবে সমর্থন করছি এবং আশা করছি এই বাজেটের প্রতিটি নারীকেন্দ্রিক যে অঙ্গীকার সেটি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশ জিন্দাবাদ।
3: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 17 জুন 2026 তারিখ 3রা আষাঢ় 1433 রোজ বুধবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।
7: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত আমাদের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
8: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর ও সাফল্যময় জীবন আমরা সবাই চাই। সুন্দর ও সাফল্যময় জীবন পেতে হলে আমাদেরকে সঠিক পরিকল্পনার মাধ্যমে জীবনের পথে এগিয়ে যেতে হবে। আমাদের সবার ইচ্ছেগুলো পূরণ হোক, আমাদের সবার জীবন সাফল্যমণ্ডিত হোক, এমনটাই আমাদের প্রত্যাশা। সেই সাথে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সুখী সংসার। ইমপ্লান্ট একটি দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এটি মূলত একটি ছোট পাতলা প্লাস্টিকের রড যা হরমোন নিঃসরণ করে গর্ভধারণ প্রতিরোধ করে। ইমপ্লান্ট সাধারণত হাতের উপরের অংশের চামড়ার নিচে স্থাপন করা হয়। এটি একজন দক্ষ স্বাস্থ্যকর্মী দ্বারা স্থাপন ও অপসারণ করা হয়। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই নিবেদন করছি এ সম্পর্কিত একটি আলোচনা। অংশগ্রহণে ডাক্তার নূরে ইশরাত নাজমি ও ডাক্তার ইশরাত জাহান।
9: প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই এবং জিজ্ঞাসারও শেষ নেই, এবং বিশেষভাবে কাদের জন্য কোন পদ্ধতি বা কোন নিয়ন্ত্রণ ব্যবস্থাটা প্রযোজ্য এ নিয়েও অনেক ধরনের জল্পনার কল্পনার অবকাশ রয়েছে। তো আজ বিশেষ একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্ল্যান্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ইশরাত জাহান এবং আমাদের আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট। প্রথমে ডক্টর ইশরাত জাহান, আপনার কাছ থেকে আমি জানতে চাইব ইমপ্ল্যান্ট বিষয়টি কি।
10: ধন্যবাদ নাজমি। যেটা হলো যে ইমপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল পদ্ধতি। এটা প্রজেস্টের একটা দুইটা চিকন নরম ক্যাপসুলের মতো থাকে, যেটা চিকনটা হচ্ছে দেয়াশলাইয়ের কাঠির থেকেও চিকন, যা মহিলাদের হাতের কনুইয়ের উপরে ভিতরের দিকে চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এটা ক্যাপসুলের মধ্যে থাকে প্রজেস্টেরন হরমোন। সেই প্রজেস্টেরন হরমোন ডেইলি সিক্রেশন হয় এবং সেটা বডিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য হেল্প করে।
9: আপনি বলেছেন যে দুটি চিকন ক্যাপসুল চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়, তো এটি নিশ্চয়ই খুব অস্বস্তিদায়ক একটি পদ্ধতি অনেকের মনে হতে পারে, এ ব্যাপারে আপনার পরামর্শ?
10: না, এটা তেমন অস্বস্তি না, কারণ চামড়ার নিচে একটু ফুটা করে ঢুকিয়ে দেওয়া হয় এবং অনেকের মনেই থাকে না যে ভিতরে কিছু আছে এরকম আর কি।
9: এই পদ্ধতিটি বিশেষভাবে কাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোন কোন দম্পতির জন্য আপনারা উপদেশ দেন যে এই পদ্ধতি তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে একেবারে উপযুক্ত?
10: যে কোনো সক্ষম দম্পতি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবুও যে এমন হয় যে যাদের হয়তো যারা এস্ট্রোজেন কন্টেইনিং পদ্ধতি নিতে পারেন না, যেমন কম্বাইন্ড পিল খেতে পারেন না, যাদের এস্ট্রোজেন ব্যবহারে অসুবিধা রয়েছে, যেমন যাদের মাইগ্রেন আছে, হার্ট ডিজিজ আছে, তারপরে লিভার ডিজিজ আছে, এরকম মানুষজন যারা এস্ট্রোজেন নিতে পারেন না তারা শুধুমাত্র প্রজেস্টেরন নেবেন, তাদের জন্য এটা খুব ভালো হয়। আর যেই মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হয়।
9: এই ক্ষেত্রে কি বিশেষ কোনো ব্যাপার রয়েছে যে দুটি সন্তান থাকতে হবে, কিংবা কোনো সন্তান কয়জন থাকতে হবে, বা কোন সময়টায়, অর্থাৎ কত বছর বৈবাহিক অবস্থা, কিংবা কতটা বাচ্চা থাকলে
10: এরকম কোনো কিছু নাই যে কোনো সময় নিতে পারবে, যেহেতু অস্থায়ী পদ্ধতি এবং ওটা ওই ক্যাপসুল খুলে ফেললেই সেটা তার কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার ফার্টিলিটিটা আবার ফিরে আসে। সুতরাং এমন কোনো অবস্থা নাই যে কোনো সক্ষম দম্পতি এটা নিতে পারেন।
9: এই ক্ষেত্রে মহিলাদের বয়সের কোনো ব্যাপার রয়েছে কিনা?
10: বয়সের কোনো ব্যাপার নাই আসলে এখানে। হ্যাঁ, যে প্রোস্টেরন হরমোন সব সময় নিতে পারে, যেটা আমরা যেটা বলি যে মাসিকের প্রথম 5 থেকে 7 দিনের মধ্যে ইমপ্ল্যান্ট নিতে হবে এবং ইমপ্ল্যান্টটা নিতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে।
9: এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে মাসিকের প্রথম 5 থেকে 7 দিনের মধ্যে প্রথম যখন একজন দেবেন সেই হিসেবে,
10: হ্যাঁ 5 থেকে 7 দিনের মধ্যে নেবেন, যে তখন যাতে তার ওভুলেশন না হয়ে যায়, ওভুলেশন হওয়ার আগেই তা নিতে হবে আর কি।
9: এবং এটা একবার ঢুকালে সেটা কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারে?
10: এটা হচ্ছে, এটা দুই রকমের আমাদের দেশে পাওয়া যায়। একটা হচ্ছে ইমপ্লানন, ইমপ্লাননটা একটি কাঠি, সেটা 3 বছরের জন্য। আর একটা পাওয়া যায় জ্যাডল, জ্যাডলটা হচ্ছে দুইটি কাঠি এবং সেটা 5 বছরের জন্য।
9: এবং এর পরবর্তীতে তাকেই মনে রেখে সেই তারিখ অনুযায়ী কি স্বাস্থ্যকেন্দ্রে আবার যেতে হয়?
10: হ্যাঁ, ওই যে স্বাস্থ্যকেন্দ্রে একটা কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেই কার্ডে মানে ইমপ্ল্যান্ট পড়ানোর তারিখ লিখে দেওয়া হয়, তারপর সেখানে বলে দেওয়া হয় যে কোনো অসুবিধা হলে আসবে, কোথায় আসবে, আর না হলে সে 3 বছর পর বা 5 বছর পর ওই তারিখে এসে খুলবে আর কি। আর যদি এর মধ্যে যদি কোনো তার অসুবিধা হয় তাহলে আসবে। আর যদি এমনিতে অনেক সময় হয় যে খুলে ফেলবে, বাচ্চা নিতে ইচ্ছা চিন্তা করছে, তখনও খুলে ফেলতে পারে।
9: ডক্টর ইরশাদ, আপনি বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, তো এই বিশেষ সেবাটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে?
10: এই সেবা ওই সব জায়গাতেই পাওয়া যায়, যেমন হচ্ছে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটা আছে, ফ্যামিলি প্ল্যানিং এর উইং আছে, সেখানে পাওয়া যাবে। মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তারপরে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এবং কিছু এনজিও আছে আমাদের দেশে, কিছু এনজিও ভীষণ ভালো কাজ করছেন এই ব্যাপারে, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে, তাদের ওখানে পাওয়া যাবে।
9: এই ধরনের পদ্ধতির জন্য কি হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন আছে?
10: না, কোনো ভর্তির কোনো প্রয়োজন নাই এবং কোনো অ্যানেস্থেসিয়া দেওয়ারও দরকার নাই।
9: হ্যাঁ, অর্থাৎ খুব বেশি ভয়ের কোনো কারণ
10: নাই? না, কোনো ভয় নাই।
9: সার্জারি বা অপারেশন নিয়ে যেটা অনেকের ভয় থাকে?
10: না না, কিচ্ছু নাই, ইনশাআল্লাহ
9: 3 বছর 2 কাঠি 5 বছর
10: জন্য কার্যকর, পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, খুবই কম। আর যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, বুকের দুধের মানে কোয়ালিটির কোনো অসুবিধা হয় না, সেজন্য বুকের দুধ খাওয়ালেও নেওয়া যায়, বুকের দুধ কমায় না যেটা বলি আমরা। আর বলছিলাম একটু আগে যে ইস্ট্রোজেন কন্টেনিং যারা নিতে পারে না তাদের জন্য ভালো হয় পোস্টন কন্টেনিং নিতে। আর প্রসব পরবর্তী, পোস্টপার্টাম যেটাকে আমরা বলি, যে প্রসব পরবর্তী পদ্ধতি হিসেবে এটা খুব ভালো।
9: আর
10: এবং খুলে ফেললে সাথে সাথে তার সক্ষমতা ফিরে আসে এবং সন্তান ধারণ করতে পারে।
9: তো বিশেষ করে যারা প্রতিদিন খাবারটাকে অনেক কষ্টকর মনে করেন, যে প্রতিদিন পিল খাওয়াটা,
10: অসুবিধা, মনে থাকে না, ভুলে যায়, হ্যাঁ ভুলে গেল, বা কোন খুব ব্যস্ত থাকে অনেক সময় ভুলে যায়, তাও তখনও তাদের জন্য এটা খুব সুবিধা,
9: খুবই সুবিধাজনক একটি পদ্ধতি। খুব সুন্দর বলেছেন ডক্টর ইরশাদ। এবার আপনার কাছে জানতে চাইবো এই ব্যবস্থার বিশেষ কোনো অসুবিধা রয়েছে কিনা, শারীরিক কিংবা পারিবারিক?
10: আচ্ছা, শারীরিক যেটা বলছি যে অসুবিধা ঠিক না, অনেক সময় অনেকের মাসিক অনিয়মিত হয়, অনেকের হয়তো স্পটিং হয়, ফোটা ফোটা রক্ত যায়, অথবা 2 মাসিকের মাঝখানে ফোটা ফোটা রক্ত যায়, অনেকের কম ব্লিডিং হয়, অনেকের মাসিক বন্ধ হয়ে যায়। তো বন্ধ হলে তখন বুঝতে পারে না যে কি এটা আবার কি গর্ভসঞ্চার করে হয়েছে নাকি এমনি বন্ধ আছে। আর এইগুলো হলে তো মানে তেমন অসুবিধা হয় না, মানে পেশেন্টরা বা ক্লায়েন্টরা মেনে নেয় এটা, কিন্তু অনেক সময় মাসিকের সময় বেশি রক্ত যায়, রক্তস্রাব বেশি হয়। হ্যাঁ, আর প্রজেস্টেরনের জন্য, প্রজেস্টেরন হরমোনের জন্য যেটা হয়, যদিও খুব অল্প পরিমাণের প্রত্যেক দিন সিক্রেট হয়, তো মাথা ব্যথা বা অনেকের ওজন বাড়ে বলে বলা হয় আর কি, অল্প, খুবই অল্প এটা হয় আর কি, অনেকের একটু ব্রণ হতে পারে।
9: অর্থাৎ হরমোন জনিত কিছু অসুবিধা দেখা যেতে পারে, তবে অন্যান্য হরমোন জনিত কিছু পিল যেগুলো মুখে খেতে হয় সেগুলো থেকে কি পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কম?
10: অনেকটাই কম, হ্যাঁ।
9: আর অনেকে আছেন যে মনে করেন যে মাসিকের মাঝখানের সময়টা, যে সময়টায় মাসিক হচ্ছে বা হওয়ার কথা ছিল, ওই সময়টায় মাসিক না হলেও একটু তলপেটে ব্যথা, এই ধরনের ব্যথা বা অতিরিক্ত রক্তস্রাব বা হচ্ছে সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, এই ধরনের ব্যবহারের সাথে কি বা এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সাথে, ব্যবস্থার সাথে কি এগুলোর কোনো
10: সম্পর্ক? না, সাদা স্রাবের সাথে নয়, সাদা স্রাব তো আসলে ভ্যাজাইনাল ইনফেকশন হয়। তো যেটা হয় যে কন্ডম ব্যবহার করলে ভ্যাজাইনাল ইনফেকশনটা কম হয়। হ্যাঁ, আর এইসব মানে প্রজেস্টেরন বা নিজেই মহিলা নিয়ে থাকেন, হরমোন নিয়ে থাকেন, তো তার তো আর কন্ডম ব্যবহার করা হয় না, তখন কিছু ভাজাইনাল ইনফেকশন হতে পারে, সেই জন্য সাদা স্রাব হয়। এটার সাথে আসলে সম্পর্ক নেই,
9: খুব একটা সম্পর্ক নেই। অর্থাৎ এটা এই ইমপ্ল্যান্টের পার্শ্ব প্রতিক্রিয়া?
10: ইমপ্ল্যান্টের পার্শ্ব না, অবশ্যই না।
9: আমরা সবশেষে জানতে চাইব ডক্টর ইশরাত আপনার কাছ থেকে, এই যে ইমপ্ল্যান্ট যেদিন তার চামড়ার নিচে বসানো হলো, ঠিক তার কতদিন পর থেকে এর কার্যকারিতা শুরু হবে? অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলে থাকি যে একটি নতুন যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা হয়, কিছুদিন অন্যান্য কোনো অস্থায়ী ব্যবস্থা এই ক্ষেত্রে কি নিতে হবে কিনা?
10: এক্ষেত্রে আসলে ওই দিন থেকেই সে ইয়ে হয়ে গেল, কারণ ওই পরের দিন থেকে তার হরমোন সিক্রেট হবে এবং 24 আওয়ার্স এর পর থেকে সেটা কার্যকর হবে। সুতরাং এক্ষেত্রে কোনো অসুবিধা নাই যে অন্য কোনো ব্যবস্থা নিবে।
9: অর্থাৎ প্রথম থেকেই তিনি মোটামুটি নিশ্চিত
10: থাকবেন, পোস্টার হরমোন সিক্রেট হয়তো ওভুলেশন হয় না, সুতরাং ওভুলেশন না হলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনাও থাকে না।
9: তবে শুধু একটি ব্যাপারে গুরুত্বপূর্ণ যে সময়টা তাকে মনে রাখতে হবে, কার্ডটাকে সংরক্ষণ করতে হবে, এবং যেটা আপনি বলেছেন দুই ধরনের ব্যবস্থা রয়েছে, একটি 3 বছরের জন্য, একটি 5 বছরের জন্য। অর্থাৎ যে সময়টা শেষ হবে তার কিছুদিন আগেই সম্ভবত তাকে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জানাতে হবে যে তার সময় হয়েছে।
10: ওই দিন মানে শেষ দিনে গেলেও হবে, শেষের দিকে, অথবা উনি যদি ইচ্ছা পোষণ করেন যে বাচ্চা নিবেন তাহলেও খুলে ফেলতে যেতে পারেন,
9: একই জায়গায় আবার
10: একই জায়গায় যাবেন, হ্যাঁ, যে বলবেন যে খুলে নিব।
9: ডক্টর ইশরাত জাহান, আপনাকে ধন্যবাদ খুব সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য, বিশেষ করে ইমপ্ল্যান্ট, যেটি আমাদের সবার জন্য একটি খুব ভালো একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। বিশেষ করে আমরা জানলাম বেশ কিছু সুবিধা রয়েছে এবং নিশ্চিন্ত মনে অনেক দম্পতি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। আর আজকে যারা শুনলেন আমাদের অনুষ্ঠানটি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
8: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট এ সম্পর্কিত আলোচনাটি শুনলেন। আশা করি এ থেকে আমরা সবাই উপকৃত হব। প্রিয় বন্ধুরা, পরিবারকে ছোট রাখুন, সুখী পরিবার গড়ুন, সন্তান সংখ্যা সীমিত রেখে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে নেন। প্রিয় বন্ধুরা, ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে, বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে, বাসাবাড়িতে ফুলের টব বা পরিত্যক্ত পাত্রে পানি জমতে দেওয়া যাবে না, আর অবশ্যই ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। আমাদের সচেতনতা হোক আমাদের নিরাপত্তা। এই আহ্বানে বিদায় নেব আজকের সুখী সংসার থেকে। গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম সজীব দত্ত, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
11: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজকে সহজ করে দেন। আল কুরআন এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাঈদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি সিগারেটে নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ, তাই ধূমপান পরিহার করুন। বিশেষ করে মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। আগুন থেকে সাবধানে থাকুন। হাতের কাছে দুবালতি পানি এবং এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতেই আগুনে নিক্ষেপ করুন।
4: বাংলাদেশ বেতার একটু পরে শুনবেন সংবাদ এবং তারপরে সংবাদ পর্যালোচনা। বাংলাদেশ বেতার

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভীন। শুরুতেই শিরোনাম, চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রকল্প সহ 7,003 কোটি টাকারও বেশি ব্যয় 5টি প্রকল্প একনেকে অনুমোদন। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। সরকার গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী হিসেবে কাজ করতে চায় বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সারাদেশে শিগগিরই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধবন্ধের চুক্তিতে ইরানকে আর কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া হবে না বলে G7 সামিটে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে ফ্রান্স সেনেগালের এবং ইরাক নরওয়ের মোকাবেলা করবে। আগামীকাল সকালে আর্জেন্টিনার মুখোমুখি হবে আলজেরিয়া। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 7,003 কোটি 36 লাখ টাকার 5টি প্রকল্প অনুমোদন করেছে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন 3টি এবং সংশোধিত 2টি রয়েছে। সভায় অনুমোদিত 5টি প্রকল্প হল প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রকল্প সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, ফেনী জেলাধীন মুহুরি কহুয়া বন নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প, পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কুমোরকান্দি এলাকা রক্ষা প্রকল্প। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন 100টি উপজেলা 1টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সবুজ ও টেকসই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সরকারের ভুল নিয়ে গণমাধ্যম গঠনমূলক সমালোচনা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্বের সীমাবদ্ধতা ও নানা সমস্যার কথা তুলে ধরেন এবং গণমাধ্যমের নামে সোশ্যাল মিডিয়ায় যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আজ জাতীয় সংসদে

0: টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান। এর আগে জাতীয় সংসদের বৈঠক স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক সমস্যা মোকাবেলার পাশাপাশি টেকসই সমাধানের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। অপর লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সংসদে জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে আরও আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে, যাতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই জনসেবা পাওয়া যায়। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলে বৈষম্যের কারণে বেকার হয়ে পড়া সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঐতিহ্যবাহী দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস এবং জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রা পুনরায় চালু করার জোর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আজ সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজ ও প্রযুক্তির অনেক কিছু পাল্টালেও সাংবাদিকদের কর্মসংস্থানের সুনির্দিষ্ট সুযোগ সৃষ্টি করা হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
1: এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার এই সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য কমিটেড আছে এবং তারা কাজ করছে সেই বিষয়ে। সংবাদপত্রের মালিকরা যারা বিভিন্ন আপনার হাউসগুলো আছে, তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে, আমি একদম বলতে চাই করতে স্পষ্টভাবে, এটা কোন সভ্যতার মধ্যেই পড়ে না। এটাকে আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং আমি অনুরোধ করবো যে আপনারা তীব্র ভাষায় এটা প্রতিবাদ জানাবেন।
0: একই অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে দেয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী অংশীদার হিসেবে কাজ করতে চায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অতীতে পালিয়ে যাওয়া ফেসিবাদের ভাইরাসের জীবনী ভালো করে পাঠ করা দরকার।
2: নতুন কোন পরিকল্পনা চিন্তা করব, তখন আমরাও যাতে অতীতের এই সমস্ত ভাইরাসে আক্রান্ত না থাকি, সে কারণেও আমাদেরকে অতীতের ফেসিবাদকে বারবার পাঠ করা দরকার এবং সম্ভবত পালিয়ে যাওয়া ফেসিবাদের শিখণ্ডীর জীবনী যদি খুব ভালো করে আমরা পাঠ করতে পারি, আমাদের প্রত্যেকেরই নিজের মনের মধ্যে যদি অজান্তে লুকিয়ে থাকা কোন স্বৈরতান্ত্রিক ফেসিবাদী ভাইরাস থেকে থাকে, তাহলে সেটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করতে পারে।
0: দেশের মানুষের জন্য সহজলভ্য, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, সরকারের স্বাস্থ্যনীতি এখন কেবল রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার উপরও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, বরং গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীন দেখতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী শাসনামলে গণমাধ্যম ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিকগুলোরও জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে ফ্যাসিবাদ দূর করার জন্য সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে।
3: জুলাইয়ের আন্দোলনে আমরা যেই আন্দোলন করেছি এবং আমরা যেই ফলটা পেয়েছি, এটা ধরে রাখতে হবে। ফ্যাসিস্ট যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে আপনাদের যেরকম অংশগ্রহণ, আপনাদের যেরকম সহযোগিতা প্রয়োজন, রাজনীতিবিদদের যেরকম সহযোগিতা প্রয়োজন, ঠিক তেমনি সকল শ্রেণী পেশার মানুষের, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সহকর্মীদের, আমার তাদেরও এখানে অংশগ্রহণটা খুব জরুরি।
0: সারা দেশে শিগগিরই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীর হোলি ফ্যামিলি মেডিকেল কলেজে হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন এ ক্যাম্পেইন সফল করতে সরকার কাজ করছে। তিনি বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে এবং সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
4: আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি হ্যাভ নট ডান এনিথিং রং। ছয়টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখিয়ে অথরিটিকে, দ্যাট ক্যানট বি। উই শুড কাম এট এ পয়েন্ট টু পানিশ অল দ্য পিপলস লাইবল ফর অল দ্য ব্যাড ইনসিডেন্সেস।
0: এদিকে আজ দুপুরে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ঝটিকা সফরে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাকত হোসেন রোগীদের চিকিৎসা সেবায় নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগের প্রমাণ মেলায় তাৎক্ষণিকভাবে হাসপাতাল তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের 17 বছরের নিয়োগ দেওয়া লোকজন এবং তাদের দালালরা হাসপাতালটিকে জিম্মি করে রেখেছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহার করা হয়েছে, পাশাপাশি 3 সদস্যের কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রেল সংযোগ না থাকা 10 জেলায় সরকার রেল সেবা বাস্তবায়ন করবে। এ লক্ষ্যে সমন্বিত প্রকল্প নেওয়া হবে বলেও জানান তিনি। আজ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী একথা জানান। তিনি বলেন, ঢাকা মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সময় বাঁচাতে রেল যোগাযোগে কর্ড লাইন করার পরিকল্পনা নিয়েছে সরকার। ঢাকার যানজট নিরসনে 4টি আন্তনগর বাস টার্মিনাল শহরের বাইরে অতি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে রাজধানীতে যানজট নিরসনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। আরো শুনুন প্রতিবেদনে।
5: রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে 4টি প্রধান আন্তনগর বাস টার্মিনাল অতি দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 4টি আন্তনগর বাস টার্মিনাল হল ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল। সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে স্থানান্তরিত হবে। গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়তপুর এবং সায়দাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল যাবে কাঁচপুরে। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়দাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরেই ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, সায়দাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
6: সায়দাবাদ এক্সপ্রেসের কাঁচপুরে আমরা একটা আন্তঃজেলা টার্মিনাল আমরা করতে যাচ্ছি এবং ওইটা উনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সেটা করে যাতে এখানকার থেকে লোডটা কমানো যায়।
5: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় রাস্তার উপর যাতে বাস দাঁড়িয়ে না থাকে সেজন্য প্রাথমিকভাবে পূর্বাচলে বাস ডিপো স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
7: রাস্তায় যানজট যাতে না থাকে সেটাকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে কি করণীয়, মহাখালী আন্তঃজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার উপরে থাকে হয়তোবা আগের চেয়ে কিছুটা কমেছে, বাট পুরোপুরি রাস্তার উপরে যাতে না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশনা দিয়েছে।
5: ঢাকার বাহিরে টার্মিনাল সমূহ স্থানান্তরের বিষয়ে সাধারণ যাত্রীরা জানান,
8: ঢাকার ভিতরে বর্তমানে টার্মিনাল অনেকগুলো এটা ঠিক আছে, কিন্তু ঢাকার যে জ্যামজটের কারণে আসলে এগুলো অনেক সমস্যা। যাত্রীর একটু অসুবিধা হবে হয়তো, অনেকে ঢাকার আশপাশ থেকে একটু ডিস্টেন্স হইলো, কিন্তু তুলনামূলক তো ঢাকাবাসীর জন্য একটু উপকৃত হবে।
5: রাজধানীর যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
9: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছে আজহারুল ইসলাম। দেশে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং পচনশীল কৃষিপণ্যের অপচয় কমাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় 2000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। কৃষকের দোরগোড়ায় সৌর শক্তিচালিত এসব কোল্ড স্টোরেজ স্থাপন করা গেলে উৎপাদিত পণ্য সংরক্ষণ সহজ হবে, কমবে অপচয়, বাড়বে কৃষকের আয়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: আমরা চিন্তা করছি আগামী এক থেকে দুই বছরের মধ্যে আমরা 2000 মিনি কোল্ড স্টোরেজে হাত দিচ্ছি।
11: কৃষিপণ্য উৎপাদনের পর সংরক্ষণের অভাবে প্রতি বছর দেশে বিপুল পরিমাণ সবজি ও ফল নষ্ট হয়। মৌসুমে উৎপাদন বেড়ে গেলে দাম পড়ে যায় আর মৌসুম শেষ হলে দেখা দেয় সংকট। এতে একদিকে কৃষক ক্ষতির মুখে পড়েন, অন্যদিকে ভোক্তাদের গুনতে হয় বাড়তি দাম। এই বাস্তবতা বদলাতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে 2000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। সরকার বলছে বড় আকারের কোল্ড স্টোরেজের পরিবর্তে কৃষকের মাঠের কাছাকাছি ছোট ছোট সংরক্ষণাগার গড়ে তোলা হলে পরিবহন ব্যয় কমবে, কমবে পণ্য নষ্ট হওয়ার ঝুঁকিও। কৃষিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী
10: 2000 কোল্ড স্টোরেজ করতে পারি, এক একটাতে যদি 20 জন করে ফার্মার ইনভলভ হয় তাহলে আপনি দেখেন 40,000 ফার্মার ডিরেক্টলি তার উৎপাদিত পণ্য তার মাঠ থেকে তুলে কাঁধে ভারে বা মাথায় নিয়ে কোল্ড স্টোরেজে রাখতে পারছে। No transportation cost, no wastage.
11: কৃষি অর্থনীতিবিদেরা বলছেন পচনশীল কৃষিপণ্য সংরক্ষণে এটি সময় উপযোগী উদ্যোগ। এর মাধ্যমে পচন রোধ করে কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং ভোক্তাদের স্থিতিশীল দামে পণ্য কেনার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান,
12: কৃষি সেক্টরে যত উদ্যোগ নেয় তার ভিতরে অন্যতম ভালো একটা উদ্যোগ। কৃষি সমস্ত পণ্য পচনশীল এবং এটা সিজনাল, ফলে কি একটা পিক পিরিয়ডে এই জিনিসগুলো আসে, আবার লিন পিরিয়ডে খুঁজে পাওয়া যায় না। তার মানে পিক পিরিয়ডের দাম অত্যন্ত কম থাকে, পৌঁছে যায়, আবার লিন পিরিয়ড যখন সিজন থাকে না তখন এই জিনিস আনএভেলেবল হয় এবং দাম অনেক বেড়ে যায়, এবং এই পিক পিরিয়ডে যখন পৌঁছে যায় তখন কৃষকের মারাত্মক লস হয়, আবার লিন পিরিয়ডে অনেক বেশি দামে পাওয়া যায়, কনজিউমাররা এর থেকে সাফার করে।
11: তবে এই পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা ও সঠিক পরিকল্পনার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে রাজনৈতিক বিবেচনা নয়, প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে কোল্ড স্টোরেজ স্থাপন করতে হবে।
12: পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করে তাহলে সরকার সাথে থেকে অনেক সব যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানের কাছে যদি দেয়, তারা যদি এটা ঠিক মতো মেইনটেইন করে তাহলে একটা দারুণ কাজ হবে।
11: বিশেষজ্ঞরা বলছেন কৃষি পণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি। সরকারের এই উদ্যোগ কার্যকর ভাবে বাস্তবায়ন করা গেলে কৃষকের ক্ষতি কমবে, অপচয় রোধ হবে এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় আসবে ইতিবাচক পরিবর্তন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
9: রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিকে দুই আসামির ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে এবং যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শুরু হবে।
13: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
13: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ অবসানের চুক্তির আওতায় ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। আজ ফ্রান্সের G7 শীর্ষ সম্মেলনে বক্তৃতায় তিনি একথা বলেন। বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি হতাশা ব্যক্ত করে ডোনাল্ড ট্রাম্প লেবাননে ইসরায়েলি হামলারও সমালোচনা করেন। এদিকে ইরান সতর্ক করেছে এখন থেকে লেবাননে ইসরায়েলি হামলা কিংবা তাদের ভূখণ্ডে দখলদারিত্ব অব্যাহত রাখা হলে তা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অন্তর্বর্তী চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় 2,000 একরের বেশি এলাকা জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানায় বাস্তুচ্যুত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার আদেশ জারির প্রেক্ষিতে তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় ভারত সাময়িকভাবে টেলিগ্রাম অ্যাপটি ব্লক করে দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে একটি গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় পুনরায় অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন আগে অ্যাপটি প্রতারণার জন্য ব্যবহৃত হচ্ছিল।
15: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মে মাসে অনুষ্ঠিত পরীক্ষাটি বাতিল হওয়ার পর লাখ লাখ শিক্ষার্থী আগামী 21 জুন পরীক্ষায় পুনরায় অংশগ্রহণ করবে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত 1টায় খেলা শুরু হবে। এছাড়া আগামীকাল ভোর 4টায় বোস্টনে ইরাক নরওয়ের, সকাল 7টায় কানসাসে আর্জেন্টিনা আলজেরিয়ার এবং অস্ট্রিয়া ও জর্দানের মধ্যকার ম্যাচটি সকাল 10টায় সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে। ক্রিকেট। আগামীকাল চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্রাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। এদিকে আগামীকাল আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। লিডসে বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আর একবার। চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রকল্প সহ 7,003 কোটি টাকারও বেশি ব্যয়ে 5 প্রকল্প একনেকে অনুমোদন। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী হিসেবে কাজ করতে চায় বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সারাদেশে শিগগিরই ভিটামিন এ প্লাস ক্যাম্পিয়ন শুরু হচ্ছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে ফ্রান্স সেনেগালের এবং ইরাক নরওয়ের মোকাবেলা করবে। আগামীকাল সকালে আর্জেন্টিনার মুখোমুখি হবে আলজেরিয়া। খবর শেষ হলো।
16: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি জয়িতা শিল্পী। ঢাকার যানজট দীর্ঘদিন ধরে রাজধানীবাসীর জন্য এক অসহনীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন অফিসগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, ব্যবসায়ী সবাইকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়। এই প্রেক্ষাপটে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে। বৈঠকে রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন দিক নিয়ে নানা আলোচনা হয় এবং একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকার 4টি প্রধান বাস টার্মিনাল দ্রুত স্থানান্তর করা হবে। 4টি আন্তনগর বাস টার্মিনাল হচ্ছে ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল। সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাঞ্চলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে স্থানান্তরিত হবে। গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়তপুর এবং সায়দাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল যাবে কাঁচপুরে। বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, যানজট শুধু সময় নষ্ট করে না, বরং দেশের অর্থনৈতিক কার্যক্রম নেতিবাচক প্রভাব ফেলছে। উল্লেখ্য, প্রতিদিন শত শত বাস শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করে, ফলে প্রধান সড়কগুলোতে অচল অবস্থা সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে বৈঠকে সিদ্ধান্ত হয় গাবতলী, সায়দাবাদ, মহাখালী এবং কমলাপুর বাস টার্মিনাল দ্রুত স্থানান্তর করা হবে। নতুন টার্মিনালগুলো শহরের বাইরের প্রান্তে স্থাপন করা হবে, যাতে দূরপাল্লার বাসগুলো আর শহরের ভেতরে প্রবেশ করতে না পারে। এতে রাজধানীর ভেতরে চলাচলকারী যানবাহনের চাপ কমবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে। প্রধানমন্ত্রী বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দেন স্থানান্তরের কাজ যেন দ্রুত শুরু হয়। তিনি বলেন, শুধু টার্মিনাল স্থানান্তর নয়, এর সঙ্গে সঙ্গে কার্যকর গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। শহরের ভেতরে পর্যাপ্ত সংখ্যক মিনিবাস ও আধুনিক পরিবহন চালু করতে হবে, যাতে মানুষ সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ইতোমধ্যেই সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে। টার্মিনালগুলো শহরের বাইরের দিকে স্থাপন করা হবে, যেখানে পর্যাপ্ত জায়গা রয়েছে এবং যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুবিধা দেওয়া যাবে। এছাড়া বৈঠকে নগর পরিকল্পনাবিদরা মত দেন, টার্মিনাল স্থানান্তরের পাশাপাশি রাজধানীতে রিং রোড ও ফ্লাইওভার নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। তারা বলেন, যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রধানমন্ত্রী বৈঠকে জোর দিয়ে বলেন, জনগণের ভোগান্তি কমানোই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, উন্নয়ন শুধু বড় বড় প্রকল্পে সীমাবদ্ধ নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরিয়ে আনা উন্নয়নের অন্যতম অংশ। রাজধানীর যানজট নিরসন হলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, ব্যবসা বাণিজ্য সহজ হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতি গতিশীল হবে। বৈঠকে আরও আলোচনা হয় টার্মিনাল স্থানান্তরের পর শহরের ভেতরে ছোট ছোট বাস স্টপেজ তৈরি করা হবে। যাত্রীরা নতুন টার্মিনাল থেকে শহরে প্রবেশ করলে নির্দিষ্ট বাসে করে বিভিন্ন এলাকায় যেতে পারবেন। এতে যাত্রীদের ভোগান্তি কমবে এবং শহরের ভেতরে যানজটও নিয়ন্ত্রণে থাকবে। প্রধানমন্ত্রী বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন আগামী কয়েক মাসের মধ্যে স্থানান্তরের কাজ শুরু করতে হবে। তিনি বলেন, জনগণ আর অপেক্ষা করতে রাজি নয়, রাজধানীর যানজট নিরসনে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে। এই বৈঠক থেকে স্পষ্ট যে সরকার রাজধানীর যানজট সমস্যাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। চারটি বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ঢাকার সড়ক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসবে, তবে এর সঙ্গে সঙ্গে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, সড়ক অবকাঠামো সম্প্রসারণ এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকীকরণও জরুরি। প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগাদা দিয়েছেন। আগামীতে মিডিয়ায় সংবাদ ও আলোচনায় এই বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং রাজধানীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। মানুষ আশা করছে সরকার দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এবং ঢাকার যানজট সমস্যার স্থায়ী সমাধান এনে দেবে। সংবাদ পর্যালোচনা শেষ হলো, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
17: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এখন প্রচার করা হচ্ছে।
18: আজকের দিনটা আমাদের জন্য একটা সংবাদপত্র জগতের জন্য, বাংলাদেশের সংবাদপত্র জগতের জন্য একটা ইম্পর্টেন্ট দিন বইকি। আজকের এই দিনে বাংলাদেশের সকল সংবাদপত্র একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল, হাতে গোনা মাত্র 4টি সংবাদপত্র ছিল। সেখান থেকে আজকে আমরা এতগুলো সাংবাদিক ভাইদের সাথে আমরা কথা বলছি, তার মানে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে এখন সংবাদপত্রের যে টুটি চেপে ধরা হয়েছিল সেটি অন্তত এখন নেই এই মুহূর্তে। এটা এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, এই যে সংবাদপত্রের যে আমরা যেটা বলি মাল্টিপ্লেসি ডেমোক্রেসি, যেভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, মাত্র 4টা সংবাদপত্রকে সব বন্ধ করে দিয়েছিল, একই সময় আমরা দেখেছি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে বাকশাল নামে একটা দল গঠন করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, উনি যেরকম বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, একই সাথে সংবাদপত্রের উপর থেকে যে রেস্ট্রিকশন ছিল সেটাও তুলে নিলেন। পরবর্তী সময় কি হয়েছে, কতটুকু হয়েছে, এটা আপনাদের কথা থেকেও বেরিয়ে এসেছে। বিগত এক যুগেরও বেশি সময় ধরে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার বা রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য বিভিন্নভাবে রাজপথের আন্দোলনে ছিল তারা, এবং সেই আন্দোলন স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলি এই আন্দোলনগুলোকে পরিচালনা নেতৃত্ব দিয়ে থাকে। এবং পৃথিবীর সব ইতিহাসে দেখা গিয়েছে একসময় গিয়ে দলমতে নির্বিশেষে সব স্তরের মানুষ এইটাতে নেমে আসে, সেটা রাজনৈতিক দলের নেতৃত্বে হোক অথবা সামাজিক আন্দোলনের রূপেই হোক, একটা সময় মানুষ নেমে আসে যখন অত্যাচারের মাত্রা খুব বেশি বেড়ে যায়। এবং 5ই আগস্ট তার আগে দিয়ে এরকমই ঘটনা ঘটেছিল এবং 5ই আগস্ট সেটা একটা পরিপূর্ণতা লাভ করেছিল। তার আগে পর্যন্ত দীর্ঘ 17 বছর যেই সময়টা মানুষ তার অধিকার আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছিল, আমরা দেখেছি বিএনপি বিটে আপনারা যারা কাজ করেছেন বহু বছর ধরে, আমার দলের নেতাকর্মী যেমন টিয়ার গ্যাসের সেলের যে টিয়ার গ্যাস সেটির যন্ত্রণায় যেরকম কাতরিয়েছে, আপনারাও কিন্তু আমাদের নেতাকর্মীর পাশাপাশি আপনারাও সেরকম যন্ত্রণায় কাতরিয়েছেন। এরকম অনেক ঘটনা ঘটেছে যে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী একটি জায়গা ঘিরে ফেলেছে যেখান থেকে আমাদের অনেক নেতৃত্বকে বা আমাদের প্রচন্ড অ্যাক্টিভ কোনো কর্মীকে তুলে নিয়ে যাবে। বিএনপি পিটের সাংবাদিকদের কারণে এরকম অনেক নেতৃত্ব বা অনেক অ্যাক্টিভ কর্মী সেদিন রক্ষা পেয়েছিল, আপনারা সহযোগিতা করেছেন। আমি আমার দলের নেতাকর্মীদেরকে তাদের বিপদের সময় এই সহযোগিতা করার জন্য এবং তাদের অত্যাচার নির্যাতনের কাহিনী শত বাধা বিপত্তির মধ্যেও যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরার জন্য এবং একই সাথে তাদের পাশাপাশি থেকে সেই একই কষ্ট আপনারাও ভোগ করেছেন, এই সকল কিছু মিলিয়ে আমার অবস্থান থেকে আমি আন্তরিকভাবে আমার দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আপনারা যেরকম কথা প্রসঙ্গে কেউ কেউ বললেন যে আপনাদের এই বিষয়টি প্রয়োজন বা ওই বিষয়টি প্রয়োজন বা এটা করা উচিত ওটা করা উচিত, একইভাবে আপনাদের বিষয়গুলি অবশ্যই আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব নিশ্চয়ই আমরা সেইটু অ্যাড্রেস করব। বাট এখানে একটি কথা আছে, আমি তখন বলেছিলাম যে আসুন আমাদের নিজের চিন্তা কিছুটা আমরা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সাথে হয়েছে, আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেটা আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। তাহলে আমরা আমাদের সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে ঠিক আছে আমরা কি করতে পারি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কি করতে পারি, পারি বা পারি না পারি সেটা হচ্ছে পরের ব্যাপার, অন্তত চেষ্টা তো করতে পারি আমরা, সাকসেসফুল হওয়া পরের ব্যাপার। অন্তত এই মাইন্ডসেট নিয়ে আমরা কেন সামনের দিনে এগোই না? আমরা একটি ব্যাপারে সবাই কনসার্ন, আপনারাও আপনাদের পত্রিকায় প্রায় এরকম নিউজগুলো আসে দেখি, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা প্রবলেম দেখা দিয়েছে, হয়তো বিশ্বব্যাপী কম বেশি আছে, আমাদের এখানেও খুব আছে, সেটা হচ্ছে ড্রাগের প্রবলেম। এখন আপনি কতজনকে ধরবেন, কতজনকে চিকিৎসা দেবেন, কতজনকে আপনি কাউন্সিল করবেন, সবকিছু তো একটা রিসোর্সের লিমিট আছে, ক্যাপাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে। তাহলে বিষয়টিকে আর অন্য কিভাবে অ্যাড্রেস করা যায়, বিষয়টিকে হয়তো অ্যাড্রেস করার আরো কিছু উপায় আছে। দেখুন, ব্যাপারটাকে আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে যে এই সমস্যা থেকে কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বের করে নিয়ে আসবো। কিন্তু এই চিন্তার পাশাপাশি বা এই সমস্যা থেকে বের হওয়ার পাশাপাশি আরেকটাও বিষয় আছে যে আমার ভবিষ্যৎ প্রজন্মকে তো আমার সঠিকভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে এই দেশটাকে গড়তে পারে, সামনে নিতে পারে, গড়ে তুলতে পারে। এই যে এনার্জিটা আছে ইয়াং জেনারেশনের মধ্যে, যে এনার্জিটা আছে মানসিক বা শারীরিক, এটা তো এটা তাকে এইটা বার্ন করার জন্য তাকে তো ইনোভেশনের স্কোপ দিতে হবে। আমরা সেই জন্যই যেটি আমরা করছি, আপনারা দেখেছেন যে নতুন কুড়ি আমরা স্পোর্টস চালু করেছি, একই সাথে কিন্তু গত সপ্তাহে একটা ইভেন্ট হয়ে গেল সারা বাংলাদেশে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে হয়েছিল। যেমন আমি তখন কথা প্রসঙ্গে বলছিলাম যে যখন আমরা ছোট ছিলাম, আমি যখন স্কুলে কলেজে পড়তাম, তখন পত্রিকা খুললে দেখা যেত যে বিভিন্ন স্কুলের মধ্যে কালচারাল শো হচ্ছে, বিভিন্ন স্কুলের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, ডিবেট হচ্ছে বা সায়েন্স ফেয়ার হচ্ছে। কিন্তু এখন পত্রিকা খুললে এরকম নিউজটা খুব একটা চোখে পড়ে না। কালচারাল শো মানে হয় 16 ডিসেম্বর হতে হবে স্কুলে কালচারাল শো বা কলেজে কালচারাল শো, অথবা 21 ফেব্রুয়ারি হতে হবে, অথবা 26 মার্চ হতে হবে, এরকম হতে হবে। কেন এটা সারা বছর হতে পারে না? শবে বরাত, শবে কদর আসলেই কেরাত প্রতিযোগিতা হবে, কেন এটা সারা বছর হতে পারে না? শীত আসলেই স্পোর্টস হতে হবে, কেন এটা সারা বছর হতে পারে না? আমরা এই জিনিসগুলাই শুরু করতে চাইছি। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টো ছিল সেখানে আমরা শিক্ষার ব্যাপারে বলেছি যে আমরা বিভিন্ন রকম কারিকুলাম বলুন, বিভিন্ন রকম তাদের ভকেশনাল ট্রেনিং বলুন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বলুন, আমরা এগুলো ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এর মধ্যে কয়েকটি মোটামুটিভাবে আমরা শুরু করতে পেরেছি। দুদিন আগে ঢাকা জেলাটায় আমার স্ত্রী গিয়েছিলেন একটা ইনোভেশন প্রোগ্রাম, যেটাকে নাম দেওয়া হয়েছে বাচ্চারা বিভিন্ন সারা দেশ থেকে হচ্ছে, এখন জেলা পর্যায়ের হচ্ছে, তারপরে বিভাগীয়টা হবে না, বিভাগীয়টা এর মধ্যে হবে। 28 তারিখে মেইন ইভেন্টটা ন্যাশনাল যেটা হবে, এটা এখানেই হবে, চিন্ময়িত্রিতে হবে। ইনোভেশন, আমাদের বাচ্চারা কে কি চিন্তা করছে, কে কি ইনোভেট করতে পারে, এরকম নিয়ে, অর্থাৎ সোজা হিসাব সায়েন্স ফেয়ার বলতে যেটা, এই জিনিসটা হচ্ছে। অর্থাৎ কিন্তু জেলা পর্যায় পর্যন্ত, থানা টানা শেষ করে জেলা পর্যায়ে এখন চলছে, এটারও তেমন কোনো নিউজ দেখলাম না। শুধু আমার ওয়াইফ গিয়েছিল বলে ওই নিউজটা কভার হয়েছে, অন্যগুলো আসলো না। তাহলে আমরা কি নিউজ কভার করছি? আমরা বাচ্চাদের স্পোর্টস এর নিউজ কভার করছি না, আমরা বাচ্চাদের ইনোভেশন যেটা ইনোভেটিভ প্রোগ্রাম হচ্ছে সেটা আমরা কভার করছি না, আমরা তাহলে কি কভার করছি? এই বিষয়টা বোধহয় আমাদেরকে চিন্তা করা উচিত। অর্থাৎ যারা আগামীতে আমাদের যারা ভবিষ্যৎ, তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি না, তাদেরকে আমরা প্যাট্রোনাইজ করছি না, তাদের ভালো কথাটা আমরা তুলে ধরছি না, তাহলে আমরা কি করছি? এই বিষয়টা বোধহয় একটু আমাদের সবাইকে নতুন করে চিন্তা করা উচিত। আমরা বলি আমরা সুন্দর ভবিষ্যৎ চাইছি, আমরা বলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে ভালো করে মানুষ করে গড়ে তুলতে হবে, আমরা শুধু এন্ড অফ দ্য ইয়ার আমরা একটা সার্টিফিকেট দিয়ে দিলে কি সে মানুষ হয়ে গেল? পরীক্ষায় পাশ করলো, নাম্বার পেলো, ঠিক আছে মানুষ হয়ে গেল সে? আমাদের তো তাদেরকে অন্য জিনিসও দিতে হবে। যেটা আমরা চাইছি যে গ্রামীণ যে মানুষ আছে, আমাদের প্রায় 75% মানুষ গ্রামে বসবাস করে, এই যে রুরাল মানুষ যারা আছে, এরা ইকোনমিকভাবে যাতে এম্পাওয়ার্ড হয়, কিছুটা এদের মেরুদণ্ড, অর্থনৈতিক মেরুদণ্ড যাতে স্ট্রেংথেন হয়। বিকজ এখানে আমার জন্য এটা করা ইজি অ্যাজ এ গভর্নমেন্ট হিসেবে, এবং করাটাও মোর সেফ। ওই যে বললাম প্রথমে যে এই টাকাটা কিন্তু পাচার হচ্ছে না, এই টাকাটা ভেরি মাচ আমার ইকোনমির মধ্যে রয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে চাইছি, আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠানে আমার যে অ্যাপিলটা, অর্থাৎ আমাকে যদি আপনারা হেল্প করেন, আমার জন্য কাজটা করতে অনেকটা ইজি হবে। আমাদেরকে আমাদের পরিবেশটা বাঁচাতে হবে, আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, আমাদের সন্তানদেরকে আমাদেরকে যেভাবে হোক তাদেরকে আমাদের রাইট ট্র্যাকে রাখতে হবে, সেটা শিক্ষার মাধ্যমে হোক, সেটা কালচারের মাধ্যমে হোক, সেটা স্পোর্টসের মাধ্যমে হোক, সেটা মানবিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধগুলো তাদের মাঝে দেওয়ার মাধ্যমে হোক। আপনাদের কাছে এতটুকু অ্যাপিল জানিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। সালাম আলাইকুম।
17: আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এতক্ষণ প্রচারিত হল। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
19: বাংলাদেশ বেতার ঢাকা। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্নার শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
17: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: বর্ষাকালে মেঘেরা যখন আকাশ জুড়ে আসে, গায়ের চাষি নাইর মাঝি খল খুলিয়ে হাসে। বৃষ্টি আসুক সৃষ্টি সুখের ধরব আবার গান, বৃষ্টি যেন নিয়ে আসে মাঠে সোনার ধান।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, কদম কেয়া কামিনী ফোঁটা আষাঢ়ের সন্ধ্যা উত্তীর্ণ রাতের এই প্রহরে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বেতার ম্যাগাজিন উত্তরণ।
0: প্রিয় শ্রোতা, কখনো মেঘাচ্ছন্ন আকাশ, আবার কখনো বা ঝমঝমঝম বৃষ্টি, এমন ত্রিমাত্রিক আবহাওয়া এখন বাংলাদেশের প্রকৃতিতে বিরাজমান। এরই মাঝে ক্যালেন্ডারে পাতায় আবার এসেছে আষাঢ়।
1: বাংলাদেশের বর্ষাকালে গ্রামের ছেলেরা দল বেঁধে মাঠে মাঠে ফুটবল খেলায় মেতে ওঠে, আর এবার বর্ষা শুরুর আগেই পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপ ফুটবলের।
0: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের দিকে সবারই কৌতূহলী দৃষ্টি থাকে। এবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানের প্রতি ফুটবল প্রেমীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি,
1: কেননা এবছর তিনটি আলাদা দেশে আলাদা সময়ে উদ্বোধনী অনুষ্ঠিত হয়। তবে বাংলাদেশের দর্শকদের বেশি আগ্রহ ছিল কানাডায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের দিকে,
0: কারণ বলিউডে ক্যারিয়ার গড়া মরক্কান বংশোদ্ভূত কানাডিয়ান তারকা নোরা ফাতেহির জমকালো উপস্থিতি ছিল কানাডার উদ্বোধনী পর্বে।
1: নোরা ফাতেহি অবশ্য 2022 সালের বিশ্বকাপ ফুটবল উদ্বোধনীতেও অংশ নিয়েছিলেন, তবে এবার তার স্বদেশ কানাডায় দ্বিতীয় উদ্বোধন হয়েছে বলে 2022-এর তুলনায় এবারের বিশ্বকাপে নোরার উপস্থিতি আরও প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ।

0: প্রিয় বন্ধুরা, আষাঢ়ের দ্বিতীয় দিনের সন্ধ্যা উত্তীর্ণ রাতের এই প্রহরে আপনাদের জন্য বিস্ময়কর খবরের সংকলন বিশ্ববিচিত্রার ডালি সাজিয়ে নেছেন আফসানা আক্তার, আর খবরগুলো জানাচ্ছেন জাহানারা বেগম।
1: ফুটবল বিশ্বকাপ 2026-এর উন্মাদনাকে স্বাগত জানাতে কানাডার ওন্টারিওতে টেবিল ফুটবল বা ফুসবল খেলাকে বাস্তবে রূপ দেওয়া হয়েছে। টেবিলের প্লাস্টিকের পুতুলের জায়গায় আসল মানুষ লাইনে দাঁড়িয়ে হাত বেঁধে এই ফুটবল ম্যাচ খেলে বিশ্ব রেকর্ড গড়েছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার এক অন্ধ ভক্ত অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন। তিনি ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। সেই ঋণের টাকা দিয়ে তিনি তার পুরো ভ্যান গাড়িকে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন এবং বিশাল আকৃতির পতাকা বানিয়ে এলাকায় উড়াচ্ছেন। সম্প্রতি জার্মানির একটি চেইন সুপার মার্কেটে হঠাৎ করে 50টি ভেড়ার একটি দল প্রধান দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। মেষপালকের হাত থেকে ছুটে আসা ভেড়াগুলো দোকানের ভেতরে ঢুকে পণ্য ও কাঁচের বোতল ভাঙচুর করতে শুরু করলে ক্রেতা ও কর্মচারীরা আতঙ্কে ক্যাশ কাউন্টারের বেল্টের উপর উঠে আত্মরক্ষা করেন। কলম্বিয়ার একটি বিশেষ নদী রয়েছে যার নাম ক্যানো ক্রিস্টালস। বছরের একটি নির্দিষ্ট সময়ে এই নদীর তলদেশে থাকা এক ধরনের জলজ উদ্ভিদের কারণে পুরো নদীর পানি উজ্জ্বল লাল ও গোলাপি রঙে রূপান্তর হয়। স্থানীয়রা একে স্বর্গ থেকে নেমে আসা নদী বলে ডাকেন। বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই।

0: শুনলেন বিশ্ববিচিত্রা। পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, প্রথা, পোশাক আশাক, খাদ্যাভ্যাস, পুরনো দালান কোঠা, ঐতিহাসিক স্থান, ভাস্কর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, রীতিনীতি, উৎসব, প্রাকৃতিক স্থান, এসব কোন জাতির সাংস্কৃতিক ঐতিহ্য।
1: যেমন বাউল সঙ্গীত, জামদানি শাড়ি, শীতলপাটি, পয়লা বৈশাখের শোভাযাত্রা, রিক্সা ও রিক্সা পেইন্টিং, টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে।
0: প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে শুনবেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। পর্বটি গ্রন্থনা করেছেন তাপসী মুনির, উপস্থাপন করছেন বর্ষা আহমেদ।
2: যে দেশে শতকরা 90% এলাকা পাহাড়ে আচ্ছাদিত এবং যে দেশকে পাহাড়ের দেশ বলা হয়ে থাকে সেই দেশটির নাম হল তাজিকিস্তান। এদেশেরই একটি স্থানে বিশ্ববিখ্যাত পামির পর্বতমালার একটা অংশ দেখতে পাওয়া যায়। এই পামিরকেই পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। তাজিকিস্তানের রাজধানী হল দুশানবে। দেশটির সরকারি ভাষার নাম তাজিক। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর তাজিকিস্তান স্বাধীনতা লাভ করে। মধ্য এশিয়ার একটি পার্বত্য রাষ্ট্র, তাজিকিস্তানের অধিকাংশ লোকই মুসলমান। এদেশে সোনা, রূপা এবং অ্যালুমিনিয়ামের খনি আছে। এদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাজিকিস্তানের মুদ্রার নাম সোমনি। তাজিকিস্তানের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবই পারস্য ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইউনেস্কো স্বীকৃত এদেশের ঐতিহ্যবাহী সূচি শিল্প হল চাকান এমব্রয়ডারি। এতে সূচি ও রেশমি কাপড়ে উজ্জ্বল সুতো দিয়ে প্রকৃতি ও মহাজাগতিক বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়। এখানকার অনেকেই কাঠ খোদাই, গয়না তৈরি এবং মৃৎশিল্প তৈরিতে বেশ দক্ষ। বিশেষ করে তাদের তৈরি রঙিন কার্পেট বিশ্বজুড়ে সমাদৃত। তাজিক সাহিত্য মূলত ক্লাসিক্যাল ফার্সি সাহিত্যের একটি অংশ, যাকে আধুনিক ফার্সি কবিতার জনক বলা হয়। সেই রুদাখির জন্ম এই তাজিকিস্তানেই। তাছাড়া ফেরদৌসি, ইবনে সিনা এবং জামির মতো বিশ্ববিখ্যাত কবি এবং দার্শনিকের অনেক সৃষ্টিশীল কাজ এই তাজিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এদেশের কিছু পোশাক এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে আছে। পুরুষেরা মূলত এমব্রয়ডারি করা লম্বা কোট বা জোব্বা পরেন, যা চাপন নামে পরিচিত। পুরুষেরা মাথায় পরেন বিশেষ রকমের টুপি। নারীরা পরেন উজ্জ্বল রঙের রেশমি পোশাক, যাকে কুর্তা বলা হয়। নারীরা যে পায়জামা পরেন তাকে ইজোর বলা হয়ে থাকে। অ্যাটলাস এবং আদ্রাস নামের দুই কাপড়ের পোশাকও এখানে জনপ্রিয়। সাধারণত উৎসবের সময় এই কাপড়গুলো নারীরা পরে থাকেন। তাজিকিস্তানের খাবার মূলত মাংস, ভাত এবং রুটি কেন্দ্রিক। তাজিকিস্তানের জাতীয় খাবারের নাম হল প্লোভ। চাল, মাংস এবং গাজর দিয়ে এই খাবার তৈরি করা হয়। একে খাবারের রাজা বলা হয়ে থাকে। এদেশের আরও একটি জনপ্রিয় খাবার হল কুরুটো। পনির, রুটি এবং সবজি দিয়ে এই ঐতিহ্যবাহী খাবারটি তৈরি করা হয়ে থাকে। সবুজ চা এদেশের জাতীয় পানীয় আতিথেয়তার প্রধান মাধ্যম। ফুটবল তাজিকিস্তানের খুবই জনপ্রিয় একটি খেলা। তবে এদেশের জাতীয় খেলা হল গুস্তিগিরি, যা মূলত এক ধরনের ঐতিহ্যবাহী কুস্তি। এদেশের মানুষেরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে, যা ঈদি রামাজন নামে পরিচিত। পবিত্র ঈদুল আজহা বা কুরবানি ঈদকে এখানে ঈদি কুরবন বলা হয়ে থাকে। তাজিকিস্তানের শীতের মাঝামাঝি সময়ে বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে নাচ গান করা হয়। একে সাদেহ উৎসব বলা হয়। এছাড়াও মেহেরগান নামক উৎসবে কৃষি মেলা এবং লোকজ সংস্কৃতির প্রদর্শনী হয়ে থাকে। এদেশে উদযাপন করা হয় ছাদ বিশ্ব উৎসব। এটি মূলত আন্তর্জাতিক নাচ গানের একটি উৎসব, যেখানে মধ্য এশিয়ার বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ঘটে। জাতীয় উৎসব হিসেবে এদেশে স্বাধীনতা দিবসকে নানা রকম আয়োজনের ভেতর দিয়ে উদযাপন করা হয়ে থাকে। হাজার বছরের পারস্য ঐতিহ্য এবং সংস্কৃতি তাজিকিস্তান নামের দেশটিকে বিশ্বের মাঝে অনন্য একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যার আলো ছড়িয়ে চলেছে এ বিশ্বের ইতিহাসে।

0: সুপ্রিয় শ্রোতা, শুনলেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। আপনারা শুনছেন উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে প্রকৃতি সতেজ হয়ে ওঠে, মানুষ তখন কর্মব্যস্ত ও আশাবাদী হয়। প্রভাতে যেন নতুন জীবনের সূচনা ও জয়গান, দিনের শেষে সন্ধ্যা নামে, সন্ধ্যা ক্লান্তি ও বিদায়ের বার্তা নিয়ে আসে, সবকিছু যেন এক গভীর শান্তিতে বিলীন হতে চায়।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লিপিকা গদ্য গ্রন্থে সন্ধ্যা ও প্রভাত গদ্য রচনায় সূর্য দেবতাকে সকাল ও সন্ধ্যার দুই বিপরীত অবস্থার মিলন ঘটাতে বলেছেন। প্রিয় বন্ধুরা, সন্ধ্যা ও প্রভাত শুনবেন এবারে শামসুজ্জোহার উচ্চারণে।
2: এখানে নামল সন্ধ্যা, সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পাড়ে তোমার প্রভাত হল, অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো কোনখানে ফুটল ভোরবেলাকার কনক চাপা, জাগল কে, নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেউতি ফুলের মালা। এখানে একে একে দরজায় আগল পড়ল, সেখানে জানালা গেল খুলে, এখানে নৌকা ঘাটে বাঁধা মাছি ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া, ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে, ওদের কপালে লেগেছে সকালের আলো, ওদের পারানির কড়ি এখনো ফুরোয়নি, ওদের জন্য পথের ধারের জানালায় জানালায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে বললে, তোমাদের জন্য সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডে রক্তের তালে তালে জয় ফেরি বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়ে পার হল। পান্থশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারবার সঙ্গে ক্লান্ত, সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না, পিছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে, বলতে বলতে কথা বেঁধে যায়, তারপরে চুপ করে থাকে, তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি, সূর্যদেব তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও, এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক, এর পুরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক।

0: সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন সন্ধ্যা ও প্রভাত কবিতার আবৃত্তি। এদো যুগে জাপানে রাজনৈতিক স্থিতিশীলতার কারণে অনেক সামুরাই তাদের চাকরি হারিয়ে রাস্তায় ঘুরে বেড়াতেন। প্রাচীন ও সামন্ততান্ত্রিক জাপানে উচ্চ ক্ষমতার অধিকারী ঐতিহ্যবাহী যোদ্ধাদের সামুরাই বলা হতো।
1: আবার চাকুরিহীন ও মালিকহীন সামুরাইদের বলা হতো রনিন। তো এই রনিনরা প্রায়ই কোনো ধনী ও প্রভাবশালী লর্ড বা সামুরাই প্রভুর প্রাসাদে গিয়ে হারাকিরি বা পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার অনুমতি চাইতেন।
0: মূলত প্রভুদের সহানুভূতি ও আর্থিক অনুদান পাওয়ার আশায় তারা এই কৌশল অবলম্বন করতেন। রনিনদের এমন আচরণ ও তাদের বেকারত্বের যন্ত্রণাকে উপজীব্য করে জাপানি চলচ্চিত্র পরিচালক মাসাকি কোবায়াশি হারাকিরি নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন 1962 সালে।
1: হারাকিরি জাপানি চলচ্চিত্রের অন্যতম সেরা একটি মাস্টারপিস। প্রিয় শ্রোতা সঙ্গী, ক্লাসিক সিনেমা পর্বে মাসাকি কোবায়াশি পরিচালিত হারাকিরি চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন শামীম খান।
2: জাপানি চলচ্চিত্র পরিচালক মাসাকি কোবায়াশি পরিচালিত হারাকিরি চলচ্চিত্র ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কালজয়ী মাস্টারপিস হিসেবে স্বীকৃত। সিনেমার গল্পটি 17 শতকের সামন্ততান্ত্রিক জাপানের এডো আমলের হানশিরো সুগুমো নামের একজন মাস্টারহীন প্রবীণ সামুরাই বা রোনিন এক প্রভাবশালী সামন্ত প্রভুর প্রাসাদে এসে আত্মমর্যাদা রক্ষার জন্য সম্মানজনক সেপ্পুকো করার অনুমতি চান। সেপ্পুকো হল পেট কেটে আত্মহত্যা করার জাপানি রীতি। আপাতদৃষ্টিতে এটি একটি সামুরাই সিনেমা মনে হলেও এটি আসলে সামুরাই সংস্কৃতির একটি তীব্র সমালোচনা, অ্যান্টি সামুরাই ফিল্ম। তথাকথিত সম্মান ও আনুগত্যের আড়ালে থাকা নিষ্ঠুরতা, ভণ্ডামি এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতার বিরুদ্ধে সাধারণ মানুষের মানবিক লড়াই এই সিনেমার মূল উপজীব্য। সিনেমাটির কেন্দ্র চরিত্র হানশিরো সুগুমোর ভূমিকা অভিনয় করেছেন জাপানের কিংবদন্তি অভিনেতা তাতসুয়া নাকাদাই। তার অবিশ্বাস্য ও শক্তিশালী অভিনয় সিনেমাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ইয়াসুহিকো তাকিগুচির উপন্যাস অবলম্বনে এর দুর্দান্ত চিত্রনাট্য লিখেছেন শিনোবু হাশিমোতো, যিনি বিখ্যাত পরিচালক আকিরা কুরোসাওয়ার রসমন ও সেভেন সামুরাই সিনেমার লেখক ছিলেন। সিনেমাটির আবহ সঙ্গীত পরিচালনা করেছেন বিশ্বখ্যাত জাপানি সুরকার তরু তাকেমিৎসু। 1963 সালের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে ক্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল সিনেমাটি বিশেষ জুরি পুরস্কার লাভ করে। সিনেমার শুরুটা খুব সাধারণ মনে হলেও মূল চরিত্র হানশিরো সুগুমো যখন প্রাসাদের উঠোনে বসে তার জীবনের অতীত গল্প বলা শুরু করে, তখন একের পর এক ফ্ল্যাশব্যাকের মাধ্যমে পুরো প্রেক্ষাপট বদলে যায়। এটি দর্শকদের মনে তীব্র ক্ষোভ ও সহানুভূতি তৈরি করে। সিনেমার শেষ 10-15 মিনিটের তলোয়ার যুদ্ধটি চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা বাস্তবসম্মত যুদ্ধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু আকিরা কুরোসাওয়ার সিনেমার মতো এখানে দ্রুত এডিটিং করা হয়নি, বরং দূর থেকে দীর্ঘ শটে অভিনেতাদের সত্যিকারের শারীরিক কসরত ও তলোয়ারের লড়াই দেখানো হয়েছে। পরিচালক মাসাকি কোবায়াশি নিজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনীর নিষ্ঠুরতা কাছ থেকে দেখেছিলেন, তাই তিনি প্রতিষ্ঠানের অন্ধ আনুগত্য ও নিষ্ঠুরতার তীব্র বিরোধী ছিলেন। হারাকিরি সিনেমার মাধ্যমে তিনি আসলে যে কোনো স্বৈরাচারী বা নিষ্ঠুর শাসন ব্যবস্থার বিরুদ্ধে নিজের প্রতিবাদ জানিয়েছেন।
0: সুপ্রস্তুতা, আপনারা শুনছেন উত্তরণ, শুনছিলেন ক্লাসিক সিনেমা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে সুজল সুফলা শস্য শ্যামলা এক শান্ত জনপদ, নাম তার বাংলাদেশ। এদেশের সরল প্রাণ মানুষের ঘুম ভাঙে সকালে পাখির মধুর সুরে।
1: গান এদেশের মানুষের প্রাণ। হাটবারে গায়ের পথে হাট ফেরত কোনো হাঁটুরে পথিক হয়তো নিজের অজান্তে গিয়ে উঠে আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?
0: প্রিয় শ্রোতা, গানটি লিখেছেন ও সুর করেছেন আব্দুল লতিফ, গেয়েছেন আব্দুল আলীম।

0: প্রিয় শ্রোতা, 56,000 বর্গ মাইল জুড়ে সবুজ শ্যামল নদীমাতৃক বাংলাদেশ। বাংলাদেশ মানে বাউল শিল্পী আর লোকশিল্পীদের গাওয়া মাটি ও মানুষের গান। প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের সব আয়োজন শেষ হলেও একে একে এবারে বিদায়ের পালা। যাবার আগে জানিয়ে যাই আজকের উত্তরণ কুশীলবদের পরিচয়।
1: উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি আজহারুল ইসলাম রানি
0: এবং আমি সেলিনা আক্তার শেলি, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, প্রকৌশল দায়িত্বে ছিলেন শাকিল আহমেদ,
1: তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: as well, speaking at the G7 summit in France today, expressing frustrated with Benjamin Netanyahu, Donald Trump also renewed criticism of Israel's strikes on Lebanon. He said Netanyahu has to be more responsible with respect to Lebanon. Donald also said Israel has been fighting Hezbollah for too long and too many people are being killed. Meanwhile, Iran warns any Israeli attack on Lebanon or continued occupation of its territory from now on will constitute a violation of the interim agreement with the U.S. It is to be mentioned that Trump administration officials earlier said the deal had already been signed electronically by both sides. They also said a formal signing ceremony is due to take place in Geneva, Switzerland later this week. A wildfire burning through the southern California has grown to over 2,000 acres. Authorities said shelters were set up for displaced residents as evacuation orders were issued. Over 40 fire engines and more than 250 personnel were deployed to tackle the blaze. India has temporarily blocked the Telegram app over exam paper leak concerns. Authorities said it was used for cheating days before a crucial medical entrance exam is said to be held. Millions of students will retake the National Eligibility Cum Entrance Test on 21st June after the exam held in May was cancelled over allegations of a paper leak. Telegram has not issued a statement yet. FIFA World Cup football and France will take on Senegal at New York in the USA at 1 a.m. tonight, Bangladesh time. At 4 p.m. tonight, Iraq will encounter Norway at Boston. Meanwhile, at Kansas, the match between Argentina and Algeria will begin at 7 a.m. tomorrow morning, while Austria will face Jordan at San Francisco at 10 a.m. tomorrow. Cricket and Bangladesh will take on Australia in the first match of the three-match T20 series at Chattogram tomorrow. The match is scheduled to start at 2 p.m. Bangladesh Beta will air the running commentary of the match. Meanwhile, Bangladesh women's team will face Australia in the ICC Women's T20 World Cup at Leeds in England tomorrow. The match is scheduled to start at 3:30 p.m. Bangladesh time. Finally, weather and forecast. Variety 1 to 9 says there are chances of rain or thunder showers with temporary east or southeasterly gusty or squally wind at a speed of 35 to 60 kilometers per hour with the regions of Pabna, Tangal, Mymensingh, Dhaka, Faridpur, Jashur, Kushtia, Khulna, Borishal, Petuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. ICNIC approves 5 projects worth over 7,093 crore taka. Government takes comprehensive plans to address water logging in Dhaka, local government minister informs parliament. Government keen to solve problems of media and journalists, says information and broadcasting minister. Vitamin A Plus campaign will start soon, informs Health Minister. Iran will never have nuclear weapons as part of deal to end war, says Donald Trump at G7 summit. And in FIFA World Cup football, France face Senegal while Iraq take Norway tonight, Argentina face Algeria tomorrow morning. And that is the end of the news. Our next bulletin will be Bishwo Betare Bangladesh at 10 p.m. in English.
1: Now here is the news commentary written by Moinul Rahim and read by Muhammad Ishtiaq Hassan. Traffic congestion in Dhaka has long been regarded as one of the most pressing urban challenges affecting every segment of society, from office workers, students to traders and daily commuters. The endless hours spent in the gridlock not only drain human energy, but also erode economic productivity. Against this backdrop, the meeting held yesterday under the chairmanship of the Prime Minister, Tariq Rahman, stands out as a landmark initiative as it directly addressed the roots of the problem and charted a course for decisive action. The meeting's central outcome was the decision to relocate four major intercity bus terminals, Fulbaria, Gulistan, Gaptuli, Mohakhali, and Saidabad Jatrabari, to the outskirts of the capital. According to the plan, Fulbaria Gulistan will be shifted to Kiraniganj. Mohakhali will temporarily move eastward before being permanently relocated to Tongi. Gaptuli will be transferred to Hemayatpur, and Saidabad Jatrabari will be moved to Kaspur. This restructuring is designed to prevent long-distance buses from entering the city centre, thereby easing the relentless pressure on Dhaka's main roads. The Prime Minister underscored the urgency of the matter, noting that traffic jams are not merely an inconvenience, but a serious impediment to country's economic activities. Every day, thousands of working hours are lost, fuel consumption rises unnecessarily, and pollution worsens. He stressed that the bus terminals situated within the city are among the primary causes of congestion, as hundreds of buses pour into central Dhaka daily, creating bottlenecks that paralyze movement. In addition to relocation, the Prime Minister emphasized the need for a robust public transport system within the city. He directed the relevant ministries and agencies to introduce adequate numbers of minibuses and modern vehicles to ensure smooth intra-city travel. The Road Transport and Bridges Minister confirmed that suitable signs have already been identified for the new terminals, which will be equipped with modern facilities such as restrooms, food stalls, security systems, and ample parking space. Urban planners present at the meeting highlighted that terminal relocation must be accompanied by broader infrastructural reforms. They advocated for the rapid completion of ring roads and flyovers, arguing that only a coordinated plan can deliver a permanent solution. Relocation alone may provide temporary relief, but without systematic improvements, congestion will inevitably resurface. Prime Minister Tariq Rahman reiterated that the government's foremost objective is to alleviate public suffering. He remarked that development is not confined to grand projects. It also encompasses measures that directly improve people's daily lives. A reduction in traffic congestion would enhance the quality of life, facilitate commerce, and create momentum for national economy. Another important aspect discussed was the establishment of small bus stops within the city after the relocation. These would serve as designated points for passengers entering from the new terminals, enabling them to reach different parts of Dhaka without contributing to gridlock. The Prime Minister instructed officials to commence relocation within the next few months, stressing that citizens are eager for visible change and cannot be asked to wait indefinitely. The meeting also explored modernization of traffic management, including the installation of AI-powered traffic cameras and signaling systems. The Prime Minister expressed satisfaction with the initial benefits of these technologies, noting that they have already improved traffic flow in certain areas. The decisions and directives issued in this meeting represent more than administrative adjustments. They reflect the long-standing aspirations of Dhaka's residents for a livable city. This commentary therefore highlights not only the immediate administrative steps, but also the broader vision of urban transformation. It is a vision where relief from traffic jams is seen as integral to development, where public convenience is prioritized alongside economic growth, and where the capital city is reimagined as a place of efficiency, mobility, and dignity. And that is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলন, সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং এবং হাম চিকিৎসা সংক্রান্ত ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধন। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 7,003,36,00,000 টাকা ব্যয় সম্বলিত 5টি প্রকল্প অনুমোদন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। পরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের NEC ভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহমান সাকি MP বলেন,
4: আজকের একনেক বৈঠকে 5টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল, 5টি প্রকল্পই অনুমোদিত হয়েছে। সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচারস প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, চট্টগ্রামের আনোয়ারাতে চাইনিজ ইকোনমিক জোন আছে, সেটার যে সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার সেটা তৈরির একটি প্রকল্প প্রস্তাব বাংলাদেশ সরকারের আংশিক অর্থায়নে এবং বাকিটা বিদেশি ঋণে, চীনের ঋণে এই প্রকল্পটি হবে। তো সেই প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এর মধ্যে যে অংশগুলো তৈরি হবে, বিশেষভাবে জেটি, সেটা আসলে অন্যদের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে। এই প্রকল্পের রাস্তা যেটা হবে তার ব্যয় নিয়েও বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আমাদের এখান থেকে মিটিং থেকেও সেগুলো বিভিন্ন জিজ্ঞাসা সেগুলো দেওয়া হয়েছিল, সবগুলোই পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যবেক্ষণ এই প্রকল্পের সাথে দিয়েছেন সেটা হচ্ছে যে এখানে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, সেই ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়টি এবং ETP যেটা করা হবে, পানির যে পরিশোধন, অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেইটার পরিশোধনের কাজ এবং ওখানে একটি সোলার রাখার ব্যাপারে, সোলার প্যানেল তৈরি, সোলার ভিত্তিক রিনিউয়েবল এনার্জি তৈরির জন্য তিনটি বিষয়ে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। প্রকল্পের মধ্যে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা, এটা যাতে পূর্ণাঙ্গ হয়, মানে ওয়েস্ট পাইল করলেই হবে না, এটার পুরো ম্যানেজমেন্টটা যাতে পূর্ণাঙ্গ ব্যবস্থা থাকে। ওখানে যে পানি পরিশোধিত হবে, সেই পানির কিভাবে পুরোটার পরিশোধন প্রক্রিয়াটা কি হবে, ব্যবহারযোগ্যতা কোন জায়গায় থাকবে এবং সেইটার ক্ষেত্রে যে পরিবেশগত যে বিবেচনার জায়গা, এইটা যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করতে হবে এই প্রকল্পে। একই সাথে সেখানে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষভাবে সোলার বিদ্যুতের ব্যবস্থা সংযুক্ত করে এই প্রকল্পটা অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ প্রকল্প অনুমোদিত হয়েছে কিন্তু এই বিষয়গুলো প্রকল্পের সাথে যুক্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ফেনী জেলার মধ্যে মুহুরি কহুয়া যে বন্যা নিয়ন্ত্রণের যে জায়গা, 2024 সালে আমরা দেখেছি যে আকস্মিক বন্যার একটা জায়গা এবং সেই বন্যার স্বাভাবিক বন্যার চাইতে অনেক বেশি এসছে, মূলত এক ধরনের পাহাড়ি ঢলের মতো এসছে, ত্রিপুরা থেকে এসছে। তো সেখানে আমাদের দীর্ঘ এই বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে বেশ বড় একটা প্রকল্প আছে এবং সেই ক্ষেত্রে এটা সম্পন্ন হলে এই আকস্মিক পরিস্থিতির সৃষ্টিও হয়, তাহলে সেখানে সর্বাপেক্ষা কম ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে আমরা যাতে পুরো ব্যবস্থাপনাটা চালাতে পারি সেটার জন্য এই প্রকল্পটা তৈরি করা হয়েছে। এই প্রকল্পের মূল কাজ হবে যে এমনভাবে খাল খনন করা যাতে করে এই আকস্মিক যদি পানির ফ্লাশ ফ্লাড হয় তো সেটাকে যাতে বেশিরভাগটা আমরা ধারণ করতে পারা যায়। করতোয়া নদীর সিস্টেম উন্নয়ন প্রকল্প, এইটাও আসলে যদিও প্রকল্পটি বেশ আগেই থেকে নেওয়া হয়েছিল, এই প্রকল্পটি প্রথমে একনেকে উপস্থাপিত হয়েছিল এবং সেখানে এই প্রকল্পটি নিয়ে অনেক বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে এবং এর অনেকগুলো সীমাবদ্ধতার দিক সেখানে উল্লেখ করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী সহ একনেকের সদস্যবৃন্দ তারা এই সব বিষয়ে তাদের পর্যবেক্ষণগুলো জানিয়েছেন এবং আজকে অনেকটাই বলা চলে সন্তোষজনকভাবে এই প্রকল্পের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা অর্জিত হবে সেই রকম একটা সন্তোষজনক জায়গায় আসার কারণে প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। চতুর্থ প্রকল্প হচ্ছে পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরাকান্দি এলাকার যে, এটা একটা সংশোধিত প্রকল্প, অর্থাৎ প্রকল্প আগে থেকে চলমান, এটার প্রথম সংশোধন প্রস্তাব করা হয়েছে। সেই ব্যয় বৃদ্ধির কারণ হচ্ছে প্রকল্পের নতুন কিছু অংশ যুক্ত হয়েছে। তো যেটা আমাদের বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যে কাজটা আমরা করার চেষ্টা করছি, যথাসম্ভব ইন্টিগ্রেশন, সেটা যেমন সেক্টর ওয়ারি তেমনি সেমন ন্যাশনাল পুরো পরিকল্পনার সাথে, তো সেগুলো যদি যথাযথভাবে করা যায় আশা করি ভবিষ্যতে এই ধরনের বিষয়গুলো আরও অনেক বেশি বিবেচনার মধ্যে আসবে। পঞ্চম প্রকল্পটি সেটাও আরেকটি বিষয়, সেটা হচ্ছে প্রায় 100টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করার একটা প্রকল্প ছিল। এটা 2014 সালে এই প্রকল্পটি গৃহীত হয়েছিল 2 বছরের জন্য, কিন্তু সেই 2 বছর সময়সীমার মধ্যে নেওয়া প্রকল্প 2026 সালে এসেও শেষ হয়নি। কেবল তাই নয়, এরা সময় বৃদ্ধি চাইছেন এবং সময় বৃদ্ধিটা 2027 সাল পর্যন্ত।
3: আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,
5: গণতন্ত্রের জন্য যারা আমরা লড়াই করছি, যারা আমরা সংগ্রাম করেছি, প্রাণ দিয়েছি, আমরা যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং প্রাণ দিয়েছি অনেক সময়, আমরা কিন্তু সব সময় ঐক্যবদ্ধ থাকতে পারি না। যুগ পাল্টানোর সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যায়। আমি এখন দেখছি আমাদের এর পরে দেখছি অনেক সাংবাদিক ভাই এখন পর্যন্ত বেকার হয়ে আছে, আমরা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারিনি। আমি আশা করব যে আমাদের একজন যোগ্য তথ্যমন্ত্রী আছেন, তিনি প্রচেষ্টা চালাবেন এবং আমি সাংবাদিক ভাইকে অনুরোধ করবো আমাদের বন্ধ হয়ে যাওয়া যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো রয়েছে, দৈনিক বাংলা, টাইমস, এমনকি যদি বিচিত্রাও সম্ভব হয়, আমার মনে হয় বিচিত্রাকে চালু করতে হবে।
3: অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন এমপি বলেন,
6: আমরাও যখন নতুন কোন পরিকল্পনা চিন্তা করব, তখন আমরাও যাতে অতীতের এই সমস্ত ভাইরাসে আক্রান্ত না থাকি, সে কারণেও আমাদেরকে অতীতের প্রতিবাদকে বারবার পাঠ করা দরকার। আমি মাননীয় মহাসচিবকে অনুরোধ করব যে গণমাধ্যম সংক্রান্ত বিষয় কেবলমাত্র তথ্য মন্ত্রণালয় অথবা তথ্যমন্ত্রীর উপরে ছেড়ে না দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত যে প্রতিশ্রুতি, এটা বাস্তবায়ন করার জন্য সরকারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ফোরাম থাকা দরকার, তথ্য মন্ত্রণালয় অথবা তথ্যমন্ত্রীকে গাইড করার জন্য। কারণ এটা কিন্তু কোনো উন্নয়নের মন্ত্রণালয় নয় যে কত বাজেট পেলাম আর সেই বাজেট সঠিকভাবে খরচ করলাম কিনা, এটা কিন্তু বেশিরভাগটাই পুরোটাই নীতি সংশ্লিষ্ট একটা মন্ত্রণালয়, যেই নীতি গণমাধ্যমকে একটা দায়িত্বশীল জায়গা নিয়ে দাঁড় করে। গণমাধ্যমকে যদি সেই নীতি দায়িত্বশীল জায়গায় নিতে পারে, তাহলে রাষ্ট্র এবং ক্ষমতা সবসময় প্রশ্নের মুখোমুখি থাকবে। রাষ্ট্র এবং ক্ষমতা যদি সবসময় প্রশ্নের মুখে থাকে, তাহলে সে ভুল করতে পারবে না। সে যদি সঠিক পথে থাকে, তাহলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে। সুফল পাবে কে? দেশ পাবে। তাহলে গণমাধ্যমের ভূমিকা কিন্তু কোনো ক্ষুদ্র গোষ্ঠী, কোনো ব্যক্তি অথবা আমাদের ডেমোগ্রাফির কোনো পকেটের জন্য না, গণমাধ্যমের ভূমিকা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের দেশের সমস্ত জনগোষ্ঠীর জন্য। অতএব এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় বা মন্ত্রী অতি ক্ষুদ্র একজন একটি অংশীদার, এবং অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে যাতে একটা সঠিক পরামর্শের জায়গা থাকে, নিয়মিত যাতে পাওয়া যায়, সেই ব্যাপারে মাননীয় প্রধান অতিথি অনতি বিলম্বে তিনিও যেন এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। আমাদের যে এই মুহূর্তের চলমান যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার অনেক বেশি পরিষ্কার করেছে আমার পথ চলা। আমি গণমাধ্যমের বিশেষ করে সাংবাদিক ভাইজনদেরকে আমি অনুরোধ করব যে নিয়মিত যে গণমাধ্যম অথবা মূল ধারার যে গণমাধ্যম অথবা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট প্রক্রিয়ার মধ্যে যে গণমাধ্যম, এর বাইরেও এখনকার পৃথিবীতে সিটিজেন জার্নালিজম এমন ভাবে তৈরি হয়েছে যাকে আমরা অস্বীকারও করতে পারবো না আর যাকে চাইলেও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, এর মধ্যে এক নতুন চরিত্র সভ্যতার সামনে এসে হাজির হয়েছে, তা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। গণমাধ্যমের লোক হিসাবে, নীতি নির্ধারক হিসাবে, কর্মী হিসাবে এবং সাংবাদিক হিসাবে আপনারা নিশ্চয়ই যখন কথা বলবেন, চিন্তা করবেন এবং সমাধান বের করবেন, সবটাই কিন্তু মাথায় রাখতে হবে। যেই গণমাধ্যম সিটিজেন জার্নালিজম, সেই গণমাধ্যমের ভালো মন্দ নিয়ে আমরা কথা বলবো একভাবে, কিন্তু যেই গণমাধ্যম শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করবে, তাকে অবশ্যই বাংলাদেশ সরকারের অথবা দেশের প্রচলিত আইন অনুযায়ী এই শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করবে। সব শিল্প প্রতিষ্ঠানই লাভের জন্য নয়, সভ্যতার এই পর্বে কিছু শিল্প প্রতিষ্ঠান থাকতেই পারে যা জনকল্যাণের জন্য। আমরা মনে করি গণমাধ্যম জগতে যে সমস্ত শিল্প উদ্যোক্তারা সৎভাবে যেন এগিয়ে আসতে পারেন, তাদের জন্য রাষ্ট্র অন্যান্য মুনাফা ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানকে যেভাবে দেখে, আমাদের সরকার নিশ্চয়ই এই ধরনের শিল্প উদ্যোক্তাদেরকে সেই দৃষ্টিতে দেখবে না।
3: আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান বলেন,
7: বঙ্গোপসাগরের দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানা রেখায় বাংলাদেশের কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন 4টি ফিশিং বোট সহ 91 জন মৎস্যজীবীকে গ্রহণ করেছে। পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় সরকারের নির্বাচিত প্রতিশ্রুতির অংশ হিসেবে 13 জুন 2026 মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজার জেলার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন ঢাকিজা মৈলাম প্রকৃতির গাছ চারা উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন। গৃহায়ন ও বনপূর্ত মন্ত্রণালয় পূর্বাচল ঝিলিমিলি এলাকায় আবাসিক ভবন নির্মাণের জন্য যেসব ফ্যাসিলিটি প্রয়োজন সেগুলো দেওয়ার কাজ চলছে, বরাদ্দ পেয়েছেন, সেগুলোতে যাতে তারা দ্রুত তাদের আবাসস্থল তৈরি করতে পারে সেই চেষ্টা কন্টিনিউ করছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপকূলীয় সামুদ্রিক জীব বৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ নতুন মাইল ফলক অর্জন করেছে। 2 জুন 6ষ্ঠ-7ম সামুদ্রিক এলাকা হিসেবে যথাক্রমে চট্টগ্রামের সলিম এবং পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় ও সামুদ্রিক জলসীমা ঘোষণা করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে। একই সাথে মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশনায় যারা বিভিন্ন রকম খেলা গ্রহণ করছেন তাদের খাবার পুষ্টি এবং আবাসন সুবিধা উন্নত করার কাজ চলছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খুব সাফল্যজনকভাবে সাফল্যের সাথে হজ সম্পন্ন হয়েছে এবং আগামী হজের জন্য এখনই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতেও নির্বিঘ্নভাবে হজের কর্মসূচি এই সরকার করতে পারবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তার রেগুলার অংশ হিসেবে তার কাজের 176টি নিয়মিত পরিদর্শন করেছেন এবং বিভিন্ন বিষয়ে 867টি বিশেষ পরিদর্শন সম্পন্ন করা হয়েছে। এখানে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এগুলো বিস্তারিত আছে, আপনারা এগুলো পেয়ে যাবেন। খাদ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ যে খাদ্য সংগ্রহ চলছে সেটা কন্টিনিউ করছে। OMS এর আওতা 1100টা কেন্দ্রের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি হচ্ছে, আমরা আগের দিনই জানিয়েছি, এটা কন্টিনিউ করবে। সংস্কৃতি মন্ত্রণালয় 23 মে মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহের ত্রিশালে গিয়েছিল, সেখানে তিনি নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেন। সংস্কৃতি মন্ত্রণালয় জাতীয় কবির 127তম জন্মবার্ষিকী উপলক্ষে যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সেটার ভিত্তিতে কতগুলো কর্মসূচি গ্রহণ করেছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এখানে দেখবেন যে এখানে অনেকগুলো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে এডিপির আওতায় সেটা তার এই এলাকার উন্নয়নের জন্য নিশ্চয়ই খুব ভালো কিছু করবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আপনারা জানেন এই মন্ত্রণালয়ের অধীনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আমরা এটাকে অনেকে সহজ ভাষায় ফ্ল্যাগশিপ প্রকল্প বলি ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের জন্য সভা অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন এই বাজেটে আমরা 40 লক্ষের বেশি যেহেতু ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য সিলেকশনগুলো যাতে ঠিকঠাক মতো হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সাইক্লোন সেন্টার তৈরি করা হচ্ছে নতুন বেশ কিছু, তার চেয়ে একটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে VGF যেটা ভালনারেবল গ্রুপ ফিডিং এর আওতায় 10 কেজি করে চাল দেওয়া হতো, এখন 15 কেজি মানে 50% ইনক্রিজ করা হয়েছে। ইটস এ ভেরি সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমাদের সরকার সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ সবচেয়ে সংকটে থাকা মানুষের পাশে থাকার চেষ্টা সবসময় করবে। ডাক টেলি যোগাযোগ মন্ত্রণালয় BTCL এর জন্য এখানে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনারা এগুলো পেয়ে যাবেন, বেশ কিছু টেকনিক্যাল ইস্যুজ আছে।
3: আজ সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে হাম চিকিৎসা সংক্রান্ত ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন MP বলেন,
8: আপনারা একটু দয়া করে এই যে ডেঙ্গু এসেছে এটা নিয়ে আপনারা একটু কথা বলবেন। আই এম নট আনহ্যাপি, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আই এম ফাইটিং উইথ দ্য হেল্প অফ দ্য অনারেবল ডাক্তার, আমাকে সকল ডাক্তাররা এই দল মন্ত্রী সহযোগিতা করতেছে, দেশটাতে কিছু পরিবর্তন আনতে হবে আমাদের ভিতরে। যেমন আমরা এবার একটা বাজেট দিয়েছি, দিস ইজ হিস্ট্রি গিভেন বাই দ্য অনারেবল প্রাইম মিনিস্টার, আমরা কত নতুনত্বের সৃষ্টি করতে যাচ্ছি, ক্রিয়েটিভিটি পার্ক করতে যাচ্ছি, আমরা 160 একর জমির উপর পূর্বাঞ্চলে, দ্যাট ইজ এ নিউ ভেঞ্চার ইন দ্য কান্ট্রি, সকল সেক্টরের মানুষের জন্য। এই স্বাস্থ্য খাতে 1.02% অফ দ্য GDP হ্যাজ বিন অ্যালোটেড দিস ইয়ার, দিস ইজ দ্য হিস্ট্রি ইন দ্য বাজেট অফ বাংলাদেশ, 769,000 crores টাকা।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা সৈয়দা জামিলা আখতার, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বাংলাদেশ ইন ওয়ার্ল্ড রেডিও।

0: শ্রোতা বন্ধুরা, একটু ফিরে আসি মধ্যযুগে। রাধাকৃষ্ণের প্রেম শুধু একটি মানবিক বিষয় নয়, এটি সনাতন ধর্মে পরমাত্মা ঈশ্বর ও জীবাত্মার মানুষের আত্মার মিলনের সর্বোচ্চ আধ্যাত্মিক প্রতীক। পার্থিব সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে নিঃস্বার্থ ভক্তি, আত্মত্যাগ ও চিরন্তন প্রেমের এক অনুপম উদাহরণ এই অমর প্রেম কাহিনী।
1: কৃষ্ণ যখন তাঁর বাঁশি বাজাতেন, সুর শুনে রাধা ছুটে আসতেন বৃন্দাবনে। কুলবধূ ঘরে থাকতে পারতেন না।
0: কে না বাঁশি বায়ে বড়াই কালিন্দী নই কুলে, কে না বাঁশি বায়ে বড়াই এগোঠ গোকুলে, আকুল শরীর মোর ব্যাকুল মন, বাঁশির শব্দে মোর আউলাইল রন্ধন।
1: সংসার ধর্ম ভুলে যান রাধা, ছেদ পড়ে দৈনন্দিন জীবন যাপনে। শ্রীকৃষ্ণের সান্নিধ্য পেতে মরিয়া হয়ে ওঠেন তিনি, প্রাণ যেন আর বাঁচে না। প্রিয় শ্রোতা, এবারে রাধারমণের গান শুনবেন শিল্পী লাভলী দেবী গায়েন।

0: বন্ধুরা, আধুনিক গান আধুনিক যুগের মতোই অগ্রসরমান। নাগরিক জীবনের সুখ দুঃখ আশা নিরাশার প্রতিচ্ছবি আধুনিক গান। কথা সুর আর যন্ত্রানুষঙ্গ মিলিয়ে শ্রোতাদের দাঁড় করিয়ে দেয় নিজের মুখোমুখি। তাই কখনো কখনো প্রিয়জনের অনুপস্থিতিতে মনের ভেতর শূন্যতা সৃষ্টি হয়।
1: প্রিয়জনের বিচ্ছেদ, দূরত্ব বা বিচ্ছেদজনিত বেদনা বিরহের জন্ম দেয়। নিসর্গের সৌন্দর্য তখন অর্থহীন মনে হয়। এরকম ভাবের উপর এবারে আব্দুল হাই আল হাদির কথায় সুনীল কুমার দাসের সুরে শিল্পী মোহাম্মদ মনিরুল ইসলাম শোনাবেন একটি আধুনিক গান।

0: শ্রোতা বন্ধুরা, স্রষ্টাকে পাওয়া সাধক মনের চিরন্তন বাসনা, বিত্ত বৈভব জাগতিক মোহ কোনো কিছুই তাকে বেঁধে রাখতে পারে না। এ এক অন্তহীন সাধনা। চাতক পাখি যেমন মেঘের আশায় প্রহর গণে, নবধারা জল বিনা অন্য জল পান করে না, তেমনি ভক্তের প্রাণ স্রষ্টার সান্নিধ্য ছাড়া শান্তি পায় না।
1: সংসার সমুদ্র তীরে দাঁড়িয়ে থেকেও ফকির লালন শাহ সারা জীবন তৃষায় কাতর হয়ে থেকেছেন, নিমগ্ন চিত্তে সাধন করেছেন, সিরাজ সাঁয়ের প্রেমস্পর্শ পেতে মরিয়া হয়ে উঠেছেন। লালন শাহর মনে হয়েছে জীবন বুঝি বৃথাই গেল। প্রিয় শ্রোতা, এবারে শোনাব একটি লালন গীতি, পরিবেশন করবেন শিল্পী ঝুমুর আক্তার।

0: শ্রোতা বন্ধুরা, কথায় কথায় আর গানে গানে সময়ের সিঁড়ি বেয়ে চলে এলাম প্রান্তে। বরিশাল আমাদের সোনার বাংলা। বরিশালের গায়ে জড়িয়ে আছে কীর্তনখোলা নদী।
1: এখানকার বাতাসে যে শান্তি, তেমন শান্তি আর কোথাও নেই। এ মাটিতে সোনা ফলে, মায়ের দোয়ায় কৃষকের ঘামে ভরে ওঠে বরিশাল, অংশ নেয় দেশের আর্থসামাজিক উন্নয়নে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।
2: আন্তবেদার সঙ্গীতানুষ্ঠান বন্ধন এখানেই শেষ হল। আজ শুনলেন বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের গান। অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন শেখ কামরুন্নাহার কাদির। উপস্থাপনায় ঝুমু কর্মকার ও নেজারুল ইসলাম বাবু, এবং প্রযোজনা করেছেন সৈকত চন্দ্র হালদার। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না ওঠে, পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের উপরে ঢেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানের মালিক ও চালকদের প্রতি অনুরোধ, নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। বাংলাদেশ বেতার ঢাকা, আমন্ত্রণ জানাচ্ছি উচ্চাঙ্গ সঙ্গীতের আসর রাগ লহরিতে। খেয়ালে মালকোষ রাগ পরিবেশন শুনবেন শিল্পী আমিন আক্তার সাদমানি, তবলায় মোহাম্মদ হোসেন খান।

এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের আসর রাগডহরিতে খেয়ালে মালকোষ রাগ পরিবেশন শুনলেন। শিল্পী ছিলেন আমিন আক্তার সাদমানি, তবলায় মোহাম্মদ হোসেন খান। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ রহমান লাবণী, গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

এবারের গানের শিল্পী মোহাম্মদ মতিউর রহমান ও চমচমি দেওয়ান, গীতিকার গোলাম সরোয়ার শলক, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে মোহাম্মদ মিজানুর রহমান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 7,003,36,00,000 টাকার 5টি প্রকল্প অনুমোদন করেছে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন 3টি এবং সংশোধিত 2টি রয়েছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন 100টি উপজেলায় 1টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সবুজ ও টেকসই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশের জন্য অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ বিকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটির সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে। প্রতিশোধ পরায়ণ না হয়ে দেশের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিএনপি সরকার বারবার প্রমাণ করেছে গণমাধ্যমের সঙ্গে তাদের শত্রুতা নেই। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। সরকারের ভুল হলে সেগুলোর গঠনমূলক আলোচনা করার কথাও জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী সরকার পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, প্রতি বছর 16 জুন বাংলাদেশের সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করা হয়। সারা দেশে নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রেল ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু একথা জানান। হাসান শিপলু বলেন, বৈঠকে রেলওয়ের মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত মিটার গেজ লাইনসমূহ পর্যায়ক্রমে ব্রডগেজ করা, রেলওয়ের সিগন্যালিং ব্যবস্থাপনার আধুনিকায়ন সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আজ জাতীয় সংসদের বৈঠক স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হলে টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক সমস্যা মোকাবিলা পাশাপাশি টেকসই সমাধানের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। সংসদের বৈঠক আগামীকাল বিকেল 3টায় আবার বসবে। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলে বৈষম্যের কারণে বেকার হয়ে পড়া সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঐতিহ্যবাহী দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস এবং জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রা পুনরায় চালু করার জোর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আজ সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজ ও প্রযুক্তির অনেক কিছু পাল্টালেও সাংবাদিকদের কর্মসংস্থানের সুনির্দিষ্ট সুযোগ সৃষ্টি করা হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একই অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে দেওয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী অংশীদার হিসেবে কাজ করতে চায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অতীতে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের ভাইরাসের জীবনী ভালো করে পাঠ করা দরকার। সারাদেশে শিগগিরই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীর হোলি ফ্যামিলি মেডিকেল কলেজে হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন এ ক্যাম্পেইন সফল করতে সরকার কাজ করছে। তিনি বলেন, 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে এবং সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গ দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ সময় আজ রাত 1টায় ফিফা বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। এছাড়া ভোর 4টায় বোস্টনে ইরাক নরওয়ের, সকাল 7টায় কানসাসে আর্জেন্টিনা আলজেরিয়ার এবং অস্ট্রিয়া ও জর্ডানের মধ্যকার ম্যাচটি সকাল 10টায় সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে। ক্রিকেট আগামীকাল চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথ পাথে অনুষ্ঠানে বান্দার হক সম্পর্কে বলবেন মাওলানা আব্দুজ্জাহির মাহমুদ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার জেলা সফর করবেন। এ সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী বেলা 1টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান, বেলা 2টা বেজে 30 মিনিটে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এবং বিকেল 4টা বেজে 45 মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগদান করবেন। এ সকল অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এছাড়াও বাংলাদেশ বেতার ময়মনসিংহ ও গোপালগঞ্জ কেন্দ্র থেকেও এ সকল অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি শুনতে পাবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। বিশ্ব ক্ষরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষে কথিকা শুনবেন সকাল 8টা 10 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, ভ্রমণ ও পর্যটন বিষয়ক অনুষ্ঠান মন ছুটে যায় সকাল 9টা 5 মিনিটে, BNCC-র অনুষ্ঠান দৃপ্ত শপথ বেলা 11টা 5 মিনিটে, জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11টা 30 মিনিটে, স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3টা 5 মিনিটে, জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে, ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5টা 10 মিনিটে, কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 7টা 5 মিনিটে, কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে, রাত 8টা 10 মিনিটে জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ, যাত্রা অনুষ্ঠান পরিণতি শুনবেন রাত 10টায়। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন FM 106 মেগাহার্জে, বাংলাদেশ বেতার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও FM 90 মেগাহার্জে রাত 12টা 15 মিনিটে নিঃশ্রুতি অনুষ্ঠানে শুনবেন নাটক ফাগুন হাওয়ার পদ্ম। FM-এর অনুষ্ঠান FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মানিকগঞ্জ ও রাজশাহী জেলাসমূহে অতি ভারী বর্ষণ হতে পারে। মানিকগঞ্জ ও রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলা ও চুয়াডাঙ্গায় 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 97% এবং সন্ধ্যে 6টায় 81%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:11 এবং অস্ত যাবে সন্ধ্যে 6:48। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁ ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্জ ও এফএম 106, এফএম 102 ও এফএম 90 মেগাহার্জে। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

হৈমন্তী রক্ষিত দাসের কণ্ঠে আবিদ রহমানের কথায় আনিসুর রহমান তনুর সুরে আধুনিক গান শুনলেন। এবারে শোনাব দক্ষিণ কোরিয়ার গান লি সিউং চুলের পরিবেশনায়।

Du hast mich. Du hast mich.

আগুন লাগাইয়া দিল কোণে হাসন রাজার মনে। সেলিম চৌধুরীর কণ্ঠে হাসন রাজার এই গানের মধ্য দিয়ে শেষ হলো দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারার আজকের আয়োজন। শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 MHz-এ। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন ইয়াসমিন মুশতারি।

ইয়াসমিন মুশতারির কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। জানিয়ে দিচ্ছি পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکہ. سکال چھٹا. آج بودھوار تیسرا آشاڑ چودشو تیتریش بنگابد. پہلا محرم چودشو اٹچلیش ہجری. سترہ جون دو ہزار چھبیس خریسٹابد. میگھلا سندر سکالے শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা. শুরু হল আমাদের আজকের অধিবেশন.
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 ও FM 102 মেগাহার্সে. বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে. প্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অনুষ্ঠানে উপস্থাপনায় রয়েছি মোহাম্মদ আব্দুল্লাহেল মাহমুদ সেতু, ফরিদা আক্তার রুমা ও মোহাম্মদ সিজুল ইসলাম. প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ মেসবা চৌধুরী, সুলেমান হোসেন খান, আব্দুল কাইয়ুম জুয়েল, মোহাম্মদ রশিদুল ইসলাম ও শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান.
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত. আজ সূরা ইউসুফ এর 85 থেকে 87 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম.
3: أعوذ بالله من الشيطان الرجيم.